সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ বুধবার, 7ই শ্রাবণ 1948 শকাব্দ, 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58:53। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে এই সময় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকায় আমন ধানের ক্ষেত্রে জমিতে রোপণের প্রয়োজন হলে তবেই সেচ দিন, নতুবা বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাট ও মেস্তার ক্ষেত্রে বলা হয়েছে পাট পরিণত হয়ে গিয়ে থাকলে তা কেটে মজুত করুন এবং পচানোর জন্য শুধুমাত্র জমে থাকা জলের ব্যবহার করুন। লঙ্কা, উচ্ছে, করলা, পটল এবং কুমড়ো গোত্রীয় ফসলের ক্ষেত্রে বৃষ্টির থেকে গোড়া ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য মাটি দিয়ে ভালো করে উঁচু করে রাখুন এবং মাচা শক্ত করুন। এছাড়া গবাদি পশুর ক্ষেত্রে বলা হয়েছে এই সময় গবাদি পশুর থাইলেরিওসিস, ব্রুসেলোসিস, FMD এবং PPR রোগের উপক্রম হবার সম্ভাবনা রয়েছে। তাই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে অবিলম্বে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং বিনামূল্যে টিকাকরণের জন্য পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। হাঁস মুরগির ক্ষেত্রে বলা হয়েছে মুরগি বা হাঁসকে এই বর্ষাকালীন সময়ে ভেজা বা স্যাঁতস্যাঁতে খাবার কখনোই খেতে দেবেন না। যে কোনো গবাদি প্রাণীকে নির্দিষ্ট মাত্রায় গোল বা ফিতাকৃমির ওষুধ খাওয়া

এই সময় অত্যন্ত প্রয়োজনীয়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন বর্ষাকালীন সবজি চাষ, এ নিয়ে বলবেন ডাক্তার বিপ্লব দাশ।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: বর্ষাকালীন সবজি চাষ, বলছেন ডক্টর বিপ্লব দাস, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি।
2: বর্ষাকালীন সবজি চাষ একটু প্রযুক্তির হাতিয়ার নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি, এবং জানেন যে হচ্ছে গিয়ে এই সময় সবজির দাম কিন্তু অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আমরা নিই, তাহলে পরে কিন্তু আমরা এই বর্ষাকালীন সবজি চাষ করে অনেকটা লাভবান হব। প্রথমেই হচ্ছে কি, আমাদের জমি নির্বাচন করা, যে কী ধরনের জমি আমরা বেছে নেব। দেখুন, এখানে যেহেতু বর্ষাকাল, তাই আমাদের সবসময় একটু উঁচু জমি, যেখানে হচ্ছে গিয়ে জল জমবে না, জল নিষ্কাশন তার হচ্ছে গিয়ে সুবন্দোবস্ত থাকবে, এরকম জমি কিন্তু আমাকে বেছে নিতে হবে। এবং অনেক সময় কি হয় যে হচ্ছে গিয়ে আমরা আগাম ধান চাষ করছি, যেখানে বীজতলা করেছিলাম সেই বীজতলার জমিটাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে অনেক সময় এই চাষে নিয়ে নিতে পারি আর কি। এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কী ধরনের সবজিকে বেছে নেব, সবসময় বলি যে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে সবজি বা ফসলগুলোকে নির্বাচন করতে হবে। কারণ আমরা বর্ষাকালে সবসময় খুঁজি যে হচ্ছে গিয়ে আগাম শীতকালের ফসল, যে একটু আগাম মূলো শাক, ধনে পাতা, পালং শাক, এইগুলো যদি আমরা পাই, তাহলে পরে কিন্তু সেখানটা থেকে আমরা একটা ভালো আয় হচ্ছে গিয়ে করতে পারি। তো অনেক সময় কি হয় যে বর্ষাতি বেগুন, বর্ষাতি লঙ্কা, তো এই ধরনের প্রচুর কুমড়ো গোত্রীয় যেগুলো, ঝিঙে, চাল কুমড়ো, এইগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড জাত বেরিয়ে গেছে, তো সেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং জেলায় জেলায় আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে প্রযুক্তি এবং বিভিন্ন এলাকা ভিত্তিক জাত নির্বাচনের ক্ষেত্রে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন বর্ষাকালীন সবজি চাষ, এ নিয়ে বললেন ডাক্তার বিপ্লব দাস। এবারই কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি জেলার দু এক স্থানে 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি। আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন বৃদ্ধ বয়সের সমস্যা, এ নিয়ে বলবেন ডক্টর পার্থ প্রতিম রায়।

0: আজকের আরোগ্য অনুষ্ঠানে আমরা শুনব বৃদ্ধ বয়সের সমস্যা, এই বিষয়ে বলছেন ডাক্তার পার্থ প্রতিম রায়।
1: পৃথিবীর বয়স বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে পৃথিবীতে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা। বিশেষত উন্নত দেশগুলিতে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলিতে এই শতাব্দীতে 65 বছরের উপর বয়স্ক ব্যক্তির সংখ্যা শতকরা 5% থেকে বেড়ে 15% হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে কিছু অবশ্যম্ভাবী শারীরিক পরিবর্তন আসে এবং তার ফলে যেমন শারীরিক তেমনই মানসিক অসুখ হবার সম্ভাবনাও বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে মানুষের মনের সংবেদনশীলতাও বৃদ্ধি পায়। শারীরিক অসুস্থতা, একাকিত্ব, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ বৃদ্ধ বয়সে মনের উপর বেশি প্রভাব বিস্তার করে। বৃদ্ধ বয়সে মৃত্যুর অন্যতম কারণগুলি হল হৃৎপিণ্ডের বা রক্তচাপজনিত অসুখ, ক্যান্সার, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাসযন্ত্রের অসুখ যেমন নিউমোনিয়া, অ্যালজিমার নামক অসুখ যাতে বিস্মৃতির সাথে কম্পন ও চলাচলে অসুবিধা দেখা দেয়, বিভিন্ন রকমের স্নায়ুরোগও হয়। বৃদ্ধ বয়সে প্রায় শতকরা 40 জনের উচ্চ রক্তচাপ থাকে এবং তারা এই জন্য নিয়মিত ঔষধ খায়। উচ্চ রক্তচাপ মানুষের নানা স্নায়বিক রোগের কারণ হতে পারে, তা মাথা ধরা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত। আবার উচ্চ রক্তচাপ কমাবার ঔষধগুলিও মানুষের মন ও তার বাহ্যিক ব্যবহারের ওপর প্রভাব ফেলে। বৃদ্ধ বয়সে লোকের মধ্যে প্রায় 1/3 শ্রবণযন্ত্রের গোলযোগ দেখা দেয়। 75 থেকে 85 বছরের মধ্যে প্রায় অর্ধেকের চোখে ছানি পড়ে। তাছাড়া বাত, প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পাওয়া এবং তার জন্য প্রসাবের অসুবিধা ইত্যাদি বৃদ্ধ বয়সের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। উপরোক্ত শারীরিক পরিবর্তনগুলি ও তার সঙ্গে নানা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যা যুক্ত হয়ে বৃদ্ধ বৃদ্ধাদের মানসিক সমস্যাকে প্রকট করে তোলে। এখন বৃদ্ধ বয়সে যেসব মানসিক রোগ বেশি হয় সেগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। বিস্মৃতি বা ডিমেনশিয়া। বিস্মৃতি হল মস্তিষ্কের ক্রমবর্ধমান সার্বিক অবক্ষয়। বিস্মৃতির নানা কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে বিস্মৃতির কারণগুলি চিকিৎসার দ্বারা আংশিক বা পুরোপুরি দূর করা যায়, যেমন থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা কম হওয়ার জন্য যে বিস্মৃতি, উইলসন ডিজিজ, যেখানে সেরুলোপ্লাজমিন বলে একটি উৎসেচক শরীরে কম থাকে যা কপার বা তামা বিপাকে সহায়তা করে। বিস্মৃতিজনিত আরও নানা অসুখ হয়, যেমন অ্যালজিমার ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, পিক্স ডিজিজ, ক্রুসপেল জ্যাকব ডিজিজ, অধিক মদ্যপানজনিত বিস্মৃতি ইত্যাদি। বিস্মৃতির কারণ যদি জানা যায় তো অনেক ক্ষেত্রে তার যথাযথ চিকিৎসা করা যায়। বিস্মৃতির সাথে সাথে অনেক সময় বিকার বা প্রবল উত্তেজনা দেখা দেয়, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাই ভালো। মানসিক অবসাদ বা ডিপ্রেসিভ ইলনেস। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মানসিক অবসাদ আসতে পারে বা মানসিক অবসাদের ফলে বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে পারে। 65 বছরের উপর বয়স্কদের প্রায় শতকরা 10% মানসিক অবসাদে ভোগে, যদিও অনেক ক্ষেত্রেই তা ধরা পড়ে না। মানসিক অবসাদের সঙ্গে প্রায়শই বিস্মৃতিও থাকতে পারে এবং অনেক ক্ষেত্রেই মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি নিজের জীবন সংশয় ঘটাতে পারে। কম বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যেরকম ঔষধ ব্যবহার করা হয়, বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রেও সেগুলি ব্যবহার করা যেতে পারে। তবে ঔষধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া ও হৃদযন্ত্রের উপর প্রভাব অধিক বয়স্কদের ক্ষেত্রে বেশি হয় এবং এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ঔষধ ছাড়াও যথাযথ দৃষ্টি দেওয়া ও পরামর্শ দান ও চিকিৎসার অঙ্গ। উদ্বেগ বা অ্যাংজাইটি। উদ্বেগ সব বয়সেই থাকে। অধিক বয়স্করা ব্যথা, শারীরিক অক্ষমতা, পরনির্ভরশীলতা এবং মৃত্যু ভয়ে ভীত থাকে এবং এইসব উদ্বেগের ফলে অনিদ্রায় ভোগে ও ঘুমের ঔষধের প্রতি নির্ভরশীল হয়। তাদের জীবন ধারণের পরিধিও সংকুচিত হয়ে পড়ে। এক্ষেত্রে দেখা দরকার লক্ষণগুলির কোনটা উদ্বেগের শারীরিক প্রকাশ আর কোনটা সত্যি সত্যি শারীরিক অসুখের ফলে সৃষ্ট। অন্যান্য মানসিক অসুখ যেমন সিজোফ্রেনিয়া, হাইপোম্যানিয়া ইত্যাদি অসুখের প্রথম প্রকাশ বৃদ্ধ বয়সে কম হয়। বাইপোলার ডিসঅর্ডারের পুনরাক্রমণের প্রবণতা বেড়ে যায়। মদ্যপানের প্রতি আসক্তিজনিত অসুখও দেখা দেয়। অধিক বয়সে শারীরিক ও মানসিক রোগ বেশি হয়। তার উপর সমাজের উপেক্ষা ও অবহেলা তাদের জীবন আরও অসহনীয় করে তোলে ও রোগ ভোগ দীর্ঘায়িত হয়। একটু সহানুভূতি, একটু মনোযোগ ও সময়োচিত চিকিৎসা তাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।
0: বৃদ্ধ বয়সের সমস্যা বললেন ডাক্তার পার্থ প্রতিম রায়। আরোগ্য আজ এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনলেন বৃদ্ধ বয়সের সমস্যা, এ নিয়ে বললেন ডাক্তার পার্থপ্রতিম রায়। আকাশবাণী শিলিগুড়ি এবারে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী সোনালী জেসমিন।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া শিল্পী সোনালী জেসমিন। আকাশবাণী শিলিগুড়ি এবারে শুনবেন নীলিমা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন নীলিমা সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 10:10। আকাশবাণী শিলকুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। শুধুমাত্র উদযাপন নয়, বাঘ সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যে বিশ্ব পালিত হয় আজকের দিনটি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে। 90-এর দশকে বাঘের সংখ্যা ছিল প্রায় 1 লাখ, বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে গিয়ে ঠেকেছে মাত্র 3000-এ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম অনুষ্ঠিত হয় বিশ্ব বাঘ সম্মেলন। বাঘের বিলুপ্তি ঠেকাতে উদ্যোগী হয়েছে বেশ কিছু সংগঠন। বাঘ সংরক্ষণ এবং তাদের বাসস্থান অঞ্চল বৃদ্ধি করতে তারা গঠনমূলক কাজ করছে। এর আগে তুরস্কে পূর্ব সমুদ্র তটে সবথেকে বেশি বাঘ বিচরণ করত, কিন্তু এখন শুধুমাত্র দক্ষিণ, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন এবং রাশিয়াতেই দেখতে পাওয়া যায় বাঘকে। বর্তমানে বিশ্বের সবথেকে বেশি বাঘ দেখা যায় সুন্দরবনে। সমুদ্র জলস্তর বেড়ে যাওয়ার কারণে দিনের পর দিন বনাঞ্চল হ্রাস পাচ্ছে, সে কারণেই বাঘেদের বাসস্থানের সমস্যা দেখা দিয়েছে। বাঘের সংখ্যা কমে যাওয়ার আরেকটি কারণ চোরা কাঠবাড়িদের উপদ্রব। জঙ্গল কমে শহর বেড়ে ওঠায় বাঘেদের বাসস্থান আজ 93% কমে গেছে। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় মনীষী। 19 শতাব্দীতে বাংলাদেশের অনেক যুগ প্রবর্তক মহাপুরুষের জন্ম হয়েছিল। বিদ্যাসাগর ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। বাংলাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য। তিনি ছিলেন বিরল গুণের অধিকারী। আজ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা।

দাঁড়িয়ে। এরই মধ্যে থেকে বেশ কয়েকদিন হলো একটা মস্ত বড় আম গাছ কাটা হয়েছে, তারই মাঝের গুঁড়িটা রাস্তার ধারে পড়ে। সেখানে এসেই প্রশান্ত বলল, এত তাড়াতাড়ি ঘর গিয়ে কি করবি, তার চেয়ে বরং একটু বসি চল ওই আম গাছের গুঁড়িটায়। এখন বসবি কি রে, খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। আয় না, একটুখানি কাজ আছে। কি কাজ, ফের প্রশ্ন করি। আমার প্রশ্নের জবাব না দিয়ে প্রশান্ত তার ব্যাগের ভিতর থেকে একটা খাতা বের করে বলল, এই নে খাতাটা ধর, তুই নাটক লিখবি বলেছিলি না, আজ এখন এখানেই শুরু করে দে। তুই এপাশে বসে লেখ, আমি ওপাশটায় বসছি। পয়সার অভাবে খাতা কিনতে পারিনি বলে অদম্য ইচ্ছেটা ছিঁড়ে কুটি কুটি হচ্ছিল এতদিন। খাতা পেয়ে তখন কি আর কোনো বাধা মানে, মনের মধ্যে খুশির হিল্লোল, অপার আনন্দ, মাঠ ভাঙা উচ্ছ্বাস। মনে পড়ছে ওই দিন বাঁশপনের ভিতর গলিপথে আম গাছটার গুঁড়িতে বসে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের কয়েকটা পাতা লিখে ফেলেছিলাম। হাত বাড়ালেই বন্ধু বিষয় লিখতে বসে সেই বন্ধু প্রশান্তর কথাই সবার আগে মনে পড়ল। লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের ভাবনা এসেছে কলকাতার নিউ টাউন থেকে, C1/9 ইস্ট এনক্লেভ, 02 মেজর আর্টিয়াল রোড, নিউ টাউন। লিখছেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। সুপ্রিয় প্রত্যুষা, 18 সেপ্টেম্বর 2011, আমি তখন গ্যাংটকে। রোজকার মতো দপ্তরের কাজ ছেড়ে ম্যাল রোডে এলাম। এক কাপ কফি নিয়ে রাস্তার পাশে বেঞ্চে বসেছি। তখন ঘড়িতে সন্ধে 5:55। আলো ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় সারি সারি দোকান, ক্যাফে, রেস্তোরাঁ, রং বেরঙের পোশাকে পথ চলতে মানুষের ভিড়। আচমকা মাটি কেঁপে উঠল। আশেপাশের বড় বড় বাড়িগুলি দুলছে, মানুষজনের দৌড়াদৌড়ি, ভূমিকম্প, চারিদিকে পালাও পালাও রব। আমি হতভম্ব, কি করি, কোন দিকে যাই, কে আমার হাত ধরে টানছে। পিছনে ফিরে দেখি একটি ছোট ছেলে, পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে বই খাতার ব্যাগ, বাড়ি ফিরছে। আমাকে আঙুল তুলে আকাশের দিকে দেখায়, এ কি, সামনের তিনতলা বাড়িটা ভেঙে পড়ছে, ওপর থেকে ইট বিরাট বড় পাথর নেমে আসছে। আমি দুই চোখ বুঝে পেলাম, কিংকর্তব্য বিমূঢ়, আর রক্ষা নেই। হঠাৎ একটি ছোট্ট হাত আমাকে ঠেলে দূরে ফেলে দিল। ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই ছেলেটি, পাথরটা নিচে নেমে আসছে, আমার পায়ে অনেকগুলো ইট এসে পড়েছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে বিছানায়, ডান পায়ে প্লাস্টার, অসহ্য যন্ত্রণা। আমি বেঁচে আছি, আশেপাশে খুঁজছি বন্ধু কোথায়। ক্লান্তিতে দুই চোখ বুজে এলো। পরে জানতে পারলাম বন্ধু আমাকে ঠেলে বাঁচিয়ে দিলেও বড় পাথরে ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুহাত বাড়িয়ে ছোট্ট বন্ধুটি আমাকে বাঁচিয়ে গেল। হে বন্ধু, বিদায়। লিখেছেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, নিউ টাউন, কলকাতা থেকে। এবারের ভাবনা এসেছে কলকাতার ডানলপ বরানগর থেকে। লিখছেন সাধনা মজুমদার। সুপ্রিয় প্রত্যুষা, এমন ঘনঘোর বরিশায় বইয়ের তাকের দিকে হাত বাড়াতেই মৈত্রেয়ী দেবীর লেখা নহন্যতে বইটি পেয়ে আবারও পড়ে ফেললাম। পুরনো বইটির পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে অতীতের কত স্মৃতি ভেসে এলো মনে। আমার প্রিয় বন্ধু বইটি উপহার দিয়েছিল। বই ও প্রকৃতি আমাদের বিশ্বস্ত ও পরম বন্ধু। এই বন্ধুত্বয় চিরদিন আমাদের জন্য অপেক্ষা করে। প্রকৃতির দিকে একটু সহানুভূতি ও ভালোবাসার হাত বাড়ালেই সে তার অপার সৌন্দর্য আমাদের মনের জানালায় উজাড় করে দেয়। প্রকৃতির সান্নিধ্যে আমাদের মন এক স্নিগ্ধ প্রশান্তি ও আনন্দে ভরে যায়। আবার আমরা যখন কোনো কারণে নিঃসঙ্গ হয়ে পড়ি, তখন একাকিত্ব কাটানোর জন্য বন্ধু খুঁজি। একজন ভালো বন্ধু পারে তার সহমর্মিতা দিয়ে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিঃসঙ্গতা দূর করতে। প্রকৃত বন্ধু চলার পথকে যেমন সুন্দর ও সুগম করে, তেমনি মনের অন্ধকারও দূর করে জ্ঞানের আলো জ্বালায়। তবে কোনো কিছু যাচাই না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া ঠিক নয়। তেল যেমন জলের সঙ্গে মেশে না, তেমন সমমনের মানুষ না হলে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। বিপদে বা অসময়ে প্রকৃত বন্ধুত্বের যাচাই হয়। নিজেদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার জন্যই আবেগময় শব্দবন্ধ, হাত বাড়ালেই বন্ধু। তবে এই যান্ত্রিক যুগের কৃত্রিমতায় বন্ধুত্ব দিন দিন কৃত্রিম হয়ে যাচ্ছে।

তাই সমাজ মাধ্যমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে অনেক সময় আমাদের প্রতারিত হতে হয়। তাই বন্ধু নির্বাচনে উপযুক্ত মানসিকতা প্রয়োজন। শুভেচ্ছান্তে সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা। এবারের ভাবনা শিলিগুড়ি থেকে, লিখছেন হাকিমপাড়ার কল্যাণী চক্রবর্তী। বন্ধু প্রত্যুষা, সুস্থভাবে বেঁচে থাকার জন্য শর্তহীন পবিত্র বন্ধন প্রত্যেক প্রাণীর জীবনে গুরুত্বপূর্ণ। নির্দ্বিধায় তা পাওয়া যায় বন্ধুত্বের সম্পর্কে। বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীতে শুনি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। পথে ঘাটে বাইক স্কুটি প্রভৃতি যানবাহন চালক ব্যক্তি, বয়স্ক শিশু, কাউকেই তোয়াক্কা না করে অমানবিকভাবে ধাক্কা দিয়ে চলে যান, ফিরেও তাকান না। আবার মানবিক জ্ঞান সম্পন্ন মানুষ উদার প্রকৃতির মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাস্তবিক বন্ধুত্বের পরিচয় দেন। উল্লেখযোগ্য ইংরেজি প্রবাদটির মতো, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, সংস্কৃত ভাষার স্বচ্ছ উক্তি। উৎসবে ব্যাসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ জ তিষ্ঠতি সবান্ধব। কিন্তু হাত বাড়ালেই কি প্রকৃত বন্ধু মেলে? সাদা মনে সঠিক বন্ধু লাভ কঠিন ব্যাপার। সত্যিকারের বন্ধুত্ব হীরে মানিক্যের চেয়েও দামি। অত্যন্ত নিবিড় গভীর বন্ধুত্ব মানে না বয়স, জাতপাত, বর্ণ, ভাষা, থাকে না রক্তের প্রভেদ, পরস্পরের কাছে তা নিরাপদ আশ্রয়। এরূপ বন্ধুত্বে মরণেও সুখ। কিশোর বয়সে অবুঝ মনে বুড়ো আঙুলে ভাব আর কনিষ্ঠ আঙুলে আড়ি আজও হাতছানি দেয়। সমাজসেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কারু প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল হলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই তো পৃথিবী এখনো সুন্দর। নিঃসঙ্গ জীবনে বন্ধু হতে পারে ভালো বই। বই অপার আনন্দের সাথে মনের উৎকর্ষতা বাড়ায়। স্যার এপিজে আব্দুল কালাম প্রকৃত বন্ধুকে লাইব্রেরির সঙ্গে তুলনা করেছেন। তাঁর ভাবনা সবার মনে আলোকপাত করুক এই কামনায় লিখেছেন কল্যাণী চক্রবর্তী, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে এবারে আমাদের গন্তব্য জলপাইগুড়ি জেলার দেশবন্ধুপাড়ায়, লিখছেন উৎপল রায়, শুভাষিনী প্রত্যুষা। বন্ধু, ভাগ্যিস তুই রক্ত দিলি, না হলে মাকে বাঁচাতেই পারতাম না। আড্ডার টেবিলে, পাড়ার রকে, চায়ের দোকানে, পথে চলতে চলতে এরকম সংলাপ প্রায়শই শোনা যায়। জীবন খাতার প্রতি পাতায় বন্ধু নামক চরিত্রটি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে থাকে। জীবনে হয়তো অনেকে একাই অনেক ঝড় তুফান সামলেছেন, কিন্তু নিখাদ বন্ধু হয়তো পাননি। তবুও হাত বাড়ালেই বন্ধু, এই কথাটি আমাদের জীবনে অন্যতম বড় সান্ত্বনা। বন্ধুর ডেফিনেশন অনেকে নানানভাবে দিয়ে থাকেন, তবে আমার মতে নানান ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বন্ধু দেখা যায়। যেমন কোনো কোনো বন্ধু কোনো কিছু না বুঝেই আপনাকে নিঃস্বার্থ সমর্থন করবে। আপনি যতই কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন, ওরা ঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে আপনাকে সাহায্য করবে। আবার অনেকের পেটে ছুরি মারলেও কোনো গোপন কথা মুখ থেকে বের করবে না। আবার অনেকে জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে আছে, আপনার জীবনে সব জটিল সমস্যার সমাধান এরা তুড়ি মেরে সমাধান করে দেবে। তাই বন্ধুর সংজ্ঞার কোনো শেষ নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এক একজনের বন্ধুর সংখ্যা শতক থেকে হাজার ছুঁয়েছে। তবে বাস্তবে বিপদে পড়লে এই ভার্চুয়াল বন্ধুদের অনেকেই হয়ে যায় বেপাত্তা। তবু কমেন্ট বক্সে কি হলো, কখন, কোথায় প্রভৃতি রিয়্যাক্ট দিয়ে বুঝিয়ে দেয় আমরা আছি তো। সবচেয়ে মজার বিষয় হলো, বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে কোনো মেরামতের প্রয়োজন হয় না। খুব বেশি হলে এক কাপ লাল চাই যথেষ্ট। এক দশক পর হঠাৎ এক বন্ধুর সঙ্গে দেখা হলে বলে ওঠে, কিরে তুই আমাকে চিনতে পারলি না, আরে আমি সুব্রত। সঙ্গে পাওনা হিসাবে একটা আদরের ভাষা, এই হলো বন্ধুত্ব। বন্ধু হচ্ছে মুশকিল আসান, বন্ধু হচ্ছে পেন কিলার। তাই এই বন্ধুত্বের জন্য কোনো ভিসা, পাসপোর্ট, অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না। বন্ধুত্ব হলো এমন এক রসায়ন যা বয়স, জাতি, ধর্মের বেড়াজাল মানে না। তাই সবশেষে বলি, ফেসবুকের দুনিয়ায় হয়তো আপনার হাজারো বন্ধু আছে, কিন্তু বিপদের দিনে রাত দুটোয় চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। বলা বন্ধু খুঁজে পাওয়াটাই জীবনের আসল সার্থকতা। লিখেছেন উৎপল রায়, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে।

এবারে আমাদের গন্তব্য আবার শিলিগুড়িতে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে লিখছেন লীনা শ্যাম চৌধুরী। প্রিয় প্রত্যুষা, আমি তো হাত বাড়ালেই আমার প্রিয় বন্ধু বইকে পাই, কারণ বই আমার একমাত্র প্রিয় বন্ধু। আমার প্রিয় বন্ধু আমার সাথে বা অন্য কারোর সাথেই প্রতারণা করে না বা কাউকে খারাপ পথে পরিচালিতও করে না। বই থেকে আমরা ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, নৈতিক শিক্ষা এবং জীবনের নানা অভিজ্ঞতা জানতে পারি। আবার বই আমাদের একাকিত্ব দূর করে মানসিক সঙ্গ দেয়। বই আমাদের চিন্তা শক্তি ও কল্পনা শক্তি বাড়ায়, নতুনভাবে ভাবতে ও নানা সমস্যার সমাধান করতে শেখায়। বই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। অনেক বই সততা, মানবতা, পরিশ্রম, সহমর্মিতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধ শেখায়। তাই বলি, আমাদের সবচেয়ে সহজলভ্য ও বিশ্বস্ত বন্ধু হল বই। শুধু হাত বাড়িয়ে একটি বই তুলে নিলেই আমরা এমন এক বন্ধুকে পাই যে আমাদেরকে আনন্দ ও সঠিক পথের দিশা দেখিয়ে নিয়ে চলে। ধন্যবাদ আনতে লীনা শ্যাম চৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। হাত বাড়ালেই বন্ধু ভাবনাকে নিয়ে আমরা এখন উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ার পশ্চিম উদয়পুরে। লিখছেন উদ্দালক চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বিষয়, কিন্তু হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় কি না তা বিচার করা বড়ই জটিল। মহামতি কৌটিল্য একদা উক্তি করেছিলেন যে রাজকার্যে শত্রু দ্বারা আক্রান্ত হলে ও মৃত্যুর পরও যে ব্যক্তি আমাদের সঙ্গ ত্যাগ করেন না তিনি প্রকৃত অর্থে বন্ধু। ভাল্লুক ও দুই বন্ধুর কাহিনীর সারার্থ কারোর কাছেই অজ্ঞাত নয়। তাই বন্ধু সেই যার নিকট আমরা আমাদের হৃদয়কে অকপটে উন্মোচন করতে পারি, যে কঠিন সময়ে পাশে থেকে আমাদের ভরসা যোগায় ও সেই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে সব সময় সাহায্য করে। বন্ধু বা বন্ধুত্ব কি তা নির্ধারণ সহজ নয়, তবে বন্ধুত্ব সব ধরনের সম্পর্কের মধ্যে থেকে সেই সম্পর্কের ভিত্তিকে দৃঢ় ও মজবুত করতে পারে। সন্তান অভিভাবক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক, কর্তৃপক্ষ ও কর্মচারী থেকে এক দেশের সঙ্গে অপর দেশের, সকল ক্ষেত্রেই যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিকে সুদৃঢ় করা যায়, তবে দীর্ঘ সমস্যা সংকুল পথও আমরা সহজেই পাড়ি দিতে সক্ষম হব। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে মানুষ হয়ে পড়েছে যান্ত্রিক, আবেগ ও অনুভূতি তার কাছে আজ সময়োপচয়। বন্ধুত্ব এখন কেবল সামাজিক মাধ্যম ও মুঠোফোনের মধ্যে সীমাবদ্ধ। আজ সামাজিক মাধ্যমে মানুষের বন্ধু অনেক, কিন্তু তবুও জীবনে সে একাকী, তার মনের কথা বুঝতে পারার ও শোনার কেউ নেই। তাই সহজেই সে হয়ে পড়ছে বিষাদগ্রস্ত ও জীবন বিমুখ। বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মধ্যেই গড়ে উঠতে পারে, আবার বন্ধুও হয়ে উঠতে পারে জীবন শিক্ষক, যে আমাদের জীবনে চলার সঠিক পথের সন্ধান দিতে পারবে। যেমন গীতায় শ্রীকৃষ্ণ তাঁর সখা অর্জুনকে এক নতুন জীবন দর্শনের সন্ধান দিয়েছিলেন। তাই হাত বাড়িয়ে জীবনে কাউকে পাওয়া সত্যিই আজ মানুষের খুব প্রয়োজন। ধন্যবাদ আনতে উদ্দালক চক্রবর্তী, পশ্চিম উদয়পুর, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। লিখছেন শিলিগুড়ির সূর্যসেন কলোনি ব্লক এ থেকে সুভাষচন্দ্র বিশ্বাস। হাত বাড়ালেই বন্ধু, দুটি অক্ষরের সমন্বয়ে কথাটি বন্ধু, কিন্তু এই বন্ধু পাওয়া খুবই দুরূহ ব্যাপার। বন্ধুর মধ্যে একটি মেলবন্ধন আছে যা অন্তরের মণিকোঠায় ধরা থাকে। মার সাথে সন্তানের নারীর টানের তাই তাদের বন্ধুত্ব অটুট, আর পিতার সাথে রক্তের সম্পর্ক তাই বয়সের সাথে সাথে পিতা হয় নিকট বন্ধু। ভালো সময়ের অনেক বন্ধু হাত বাড়ালেই আসে, কিন্তু অসময়ের বন্ধু খুঁজে পাওয়া ভার। তবে অসময় অর্থাৎ বিপদের সময় যে বা যারা পাশে থাকে সে বা তারাই প্রকৃত বন্ধু। এই তো সেদিনের পুঁজিপতি রমেনবাবুর মেয়ে দুর্ঘটনায় হসপিটালে ভর্তি হয় এবং তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। ডাক্তার রমেনবাবুকে বলেছিলেন এখন রক্ত না দিলে অপারেশন হবে না। এই সময় এক 22-23 বছরের ছেলে দীপক পাশ দিয়ে যাচ্ছিল ওর অসুস্থ মাকে দেখে। রক্তের গ্রুপটা শুনে দাঁড়িয়ে বললে আমি রক্ত দেব। তুমি রক্ত দেবে? তুমি কে, কোথায় থাকো? নানা প্রশ্ন করে রমেন।

0: বাবু কাঁচুমাচু হয়ে চলে যাচ্ছিল সে। ডাক্তারবাবু বললেন, আপনি কি করছেন? ও রক্ত দিতে চাইছে, আর ওই রক্ত না পেলে আপনার মেয়ে মারা যাবে। ওই কথা শুনে তাচ্ছিল্যের ভঙ্গিতে ডাকলেন, এই ছেলে রক্ত দিয়ে যাও। ছেলেটি রক্ত দিতে এগিয়ে যায় কোনো দ্বিধা না করে, কিন্তু ছেলেটির কোনো খোঁজ করেন না রমেনবাবু। সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল নিজের রক্ত দিয়ে। কিন্তু এমন মানুষ আছে যারা অর্থপিপাসু, যারা সত্যিকারের বন্ধু তারা নিজেদের স্বার্থ বোঝে না, তারা অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, তারাই বন্ধু। ধন্যবাদ আন্তি। সুভাষচন্দ্র বিশ্বাস, সূর্যসেন কলোনি, ব্লক এ, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা নিয়ে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মুড়িঘাটার অম্বরপুরে। লিখছেন সাধন বিশ্বাস। প্রিয় প্রত্যুষা, বন্ধু বলতে আমরা সাধারণত মানুষ বন্ধুকে ভাবি। মানুষ নিশ্চয়ই বন্ধু হতে পারে, তবে সেই বন্ধুত্বের সবসময় সুখকর অভিজ্ঞতা নাও হতে পারে। মানুষে মানুষে বন্ধুত্বে অনেক সময় কপটতা, কৃত্রিমতা, ছলনাও থাকতে পারে। কিন্তু না মানুষ কোনো বন্ধুর সঙ্গে কখনো তিক্ততা, তা তিক্ত অভিজ্ঞতা হয় না, থাকে না ছলনা, কৃত্রিমতা, একেবারে নির্ভেজাল খাঁটি। এবং এসব বন্ধুদের প্রতি হাত বাড়ালেই সুলভে প্রাপ্ত হয়। আর বলাই বাহুল্য যে না মানুষ সেসব বন্ধুরাই আমার প্রকৃত বন্ধু। হাত বাড়ালেই বন্ধুদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু রেডিও। কত সহজে সুলভে এই বন্ধুর একান্ত সান্নিধ্য পাওয়া যায়, এবং একেবারে হাতের সন্নিকটে। বেতার বন্ধুর নানাবিধ অনুষ্ঠান শ্রবণে মুগ্ধ আমি, ধন্য আমি, হৃদ্ধ আমি। কত তার বিচিত্র অনুষ্ঠান যা আমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে, শিক্ষা দেয়, বিনোদন বিতরণ করে অহরহ। একটা মানুষের জীবনকে অনেকখানি বিভিন্ন অনুষ্ঠানের সার্বিকতায় ভরিয়ে দিতে পারে এই রেডিও বন্ধু। কি দেয় না সে আমাকে, জীবনের পর্দে পর্দে সাজিয়ে দেয় কত শ্রুতিমধুর, শিক্ষামূলক, ভালো লাগা, ভালোবাসার অনুষ্ঠান মালার ঢল। এছাড়াও নানান বইও আমার পরম বন্ধু। তাদের পরশ পাওয়া লক্ষ কোটি শব্দের মধ্যে হারিয়ে যাওয়ার যে কি আনন্দ, তা বর্ণনাতীত। হাত বাড়ালেই এমন সুন্দর বন্ধুর ছোঁয়া আর আনন্দময় সান্নিধ্য পাওয়া যায়। আমি বন, অরণ্য, গাছপালা, নদী, নালাকে বড় ভালোবাসি। এরাও আমার অন্যতম প্রিয় বন্ধু। এসব বন্ধুদের সান্নিধ্য, শোভা, রূপ, রস, সৌরভ আমাকে অনাবের আনন্দে ভরিয়ে দেয়, মুগ্ধ করে চিত্তকে। তুমিই বলো প্রত্যুষা, হাত বাড়ালেই এমন সব সুন্দর সুন্দর বন্ধুর মতো ভালো বন্ধু, প্রকৃত বন্ধু কি আর অন্য কেউ বা অন্য কিছু হতে পারে? লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:00 আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া কি মালহার রাগে শরদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। 10:00 সীমান্ত কথা। 10:20 রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর দর্শন। 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। মহিলা মজলিস অনুষ্ঠানে আজ শুনবেন অরণ্যের রাজা, ইনি আলোচনায় অংশগ্রহণ করবেন অর্চিষ্মান বন্দ্যোপাধ্যায়। 3:00 বিশেষ অনুষ্ঠান সৃজনী। 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা। 16:00 গ্রামীগঞ্জ অনুষ্ঠানটিতে শুনবেন বাণিজ্যিকভাবে মাখনা চাষ, শুনবেন এর দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার মাহফুজ

আহমেদ। 4:30 ক্রীড়াঙ্গন, এই মাসের ক্রীড়াঙ্গন মাসিক লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান। বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ক্রীড়া সাংবাদিক অভ্রবরণ চট্টোপাধ্যায়। সান্ধ্য অধিবেশনে 5টায় জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 6:05 বিচিত্র অনুষ্ঠানে শুনবেন রক্তের ওয়াধান, 7:05 বিশেষ অনুষ্ঠান কেরিয়ার কাউন্সিলিং। বাইরে থেকে রেকর্ড করে আনা এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন আলিপুরদুয়ার জেলা আদালতের আইনজীবী কৌশিক ধর। 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাত 9:15 পার্লামেন্ট পর্যালোচনা, পরবর্তীতে রয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। রাত 10টায় সংসদের প্রশ্নোত্তরের আসর। 10:30 মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। এবারে 101.4 MHz FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 9টায় ইন্দ্রধনু লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11টায় চয়নিকা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 4টে পিটারা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 6:05 রয়েছে গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জয়মালা, রাত 10টায় ছায়াগীত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন 101.4 MHz FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এবারে ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। সিকিম এবং কালিম্পং থেকে NGP স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দর গামী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং অন্য রাস্তা ব্যবহার করবার অনুরোধ করা হচ্ছে। শুনলেন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরবর্তীতে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিং। বিস্তারিত খবর, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। কর্মী, জন অভিযোগ, পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতন গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়েরের দিন থেকেই পরবর্তী 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার উল্লেখ রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে।
1: In 2024, this bill was brought in to reassure the students.

0: that their future is safe. So we learn from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, A, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিল্লির যন্তর্মন্ত্র থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনপূরণ ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। আজ শ্রীগুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এদিনে নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুর মঠ, ভারত সেবাশ্রম সংঘসহ সব মঠ আশ্রমে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। সকাল থেকে অগণিত ভক্ত গুরু প্রণামের উদ্দেশ্যে মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। শাস্ত্র অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মলমাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC-র তথ্যমতে পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর উপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন।
3: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people.

0: and their administrative oppression.
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। পরে জেলেনস্কি ও সমাজ মাধ্যমে এই বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভ্যুত্থানের ফলে চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের নিরসনে কিভকে সাহায্য করার জন্য রিপাবলিকান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে তেহরানে পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিক এক্স পাহাড়ে ইরানের কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর গোপন তথ্য তুলে ধরেন। ইরানের সেনাবাহিনী গতরাতে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে জবাবি হামলাও চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবের সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ। তাদের অস্ত্র ঘাঁটি ও পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিবাচক রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রুপো জিতেছেন। এছাড়া মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগের রুপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি স্বর্ণ, 2টি 7টি রুপো, 3টি ব্রোঞ্জ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত 2 দিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন কুলবীর সিং। স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নবামী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। সুপ্রিম কোর্ট দেশব্যাপী ছাত্র বিক্ষোভে ধৃত 18 বছরের কম বয়সী এবং অপরাধের ইতিহাস নেই এমন শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এবার থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশও দেওয়া হয়েছে। ভেষজ গুণের কথা বিবেচনা করে রাজ্য সরকার এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে ক্লাবের মাঠে। সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। গতকাল অনেক রাত পর্যন্ত বিলটির ওপর আলোচনা চলে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটির উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any

0: responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, A, and to ensure speedy justice so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। অন্যদিকে বিজেপি সাংসদ মাসুরি স্বরাজ বিলটি সংশোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রসঙ্গটি উত্থাপন করেন। সুপ্রিম কোর্ট দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া দেশব্যাপী ছাত্র বিক্ষোভে ধৃত 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অতীত অপরাধের ইতিহাস রয়েছে তারা এই ছাড় পাবে না। যেসব শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও শীর্ষ আদালত জানায়। যদিও যেসব এফআইআর দায়ের হয়েছে সেগুলির তদন্ত চলবে। গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। তবে পুলিশের সংগৃহীত ডিজিটাল তথ্য জনসমক্ষে আনা যাবে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নিজেদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্র ও দিল্লি পুলিশের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করে। এদিকে এই রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে গতকাল জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে MBBS এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
2: এই নিট পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা, এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। আমার প্রিয় আগামী চিকিৎসকরা, তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুকায়িত মানব প্রতিভা, এই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করে সফলতা পেয়েছে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি রাজ্যের সর্বত্র খারাপ রাস্তা 10ই অক্টোবরের আগে মেরামত করার নির্দেশ দেন। এজন্য বর্ষার পরই মূলত 3টি পূর্ত, পুরনগরোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমার পাড়া আমার সমাধান কর্মসূচির ফলে যে বিপুল অর্থের লোকসান হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না। প্রতিটি কাজ খতিয়ে দেখেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে। এজন্য কাজে যুক্ত ঠিকাদারদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটাতে জেলাশাসকদের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার ডাকার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের নিয়ে মার্চ পাস্ট করানো যাবে না বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গত বছর বৃষ্টিতে ভিজে বা প্র্যাকটিসের সময় গরমে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। এবছর ওই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের বদলে কলেজ পড়ুয়াদের নিয়ে মার্চ পাস্ট করাতে হবে। এদিকে গতকালের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 16ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আয়ুষ্মান ভারত দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সূচনা হবে। এখন থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল মিলন মেলায় অর্থ, সমবায়, পঞ্চায়েত এবং পুর নগরোন্নয়ন দপ্তরের অডিটরকে নিয়ে এক বৈঠকে তিনি বলেন, প্রত্যেক দপ্তরকে এই জন্য নিয়মিত ক্যালেন্ডার করে ইন্টারনাল অডিট করতে হবে। তবে আগের সরকারের মতো অভিযোগ আসা পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেষজ গুণের কথা বিবেচনা করে রাজ্য সরকার এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষত ক্যান্সারের নিরাময়ে ফার্নের বিশেষ ভূমিকা রয়েছে। সেজন্যই এই প্রথম পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষ্ণনগরে অ্যাস্ট্রো পার্ক গড়ে তোলার কথাও জানান তিনি। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে

0: পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তার বিরুদ্ধে তোলাবাজি, সন্ত্রাস, মারধর সহ একাধিক অভিযোগের ছটি মামলা রয়েছে। আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার দাড়িপুকুর এলাকায় নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে ওই কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে। তার বিরুদ্ধে আবাসিকের সঙ্গে দুর্ব্যবহার ও মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, নেশার আসক্তি থেকে মুক্ত করতে পরিবারের সদস্যরা তরুণীকে ওই কেন্দ্রে ভর্তি করেছিলেন, কিন্তু সেখানে চিকিৎসার বদলে কর্ণধার সন্দীপন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। গতকাল বারাসাত আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা চলছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষরা এদিন নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ সহ সব মঠ আশ্রমে বিশেষ পূজা অর্চনা শুরু হয়েছে। শাস্ত্র অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মলমাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, গদ্য সাহিত্যের সরলীকরণের মূল প্রবক্তা, সমাজ সংস্কারক, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস রাজ্যজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হবে। এই উপলক্ষে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি পাদদেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। ব্যাঘের সংরক্ষণ, বিচরণস্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিনটি পালনের মূল লক্ষ্য। উল্লেখ, 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র সম্মেলনে দিনটি পালনের সূচনা হয়। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে ক্লাবের মাঠে। সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। সেই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিগস। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বছরের সেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস আগামী 1 আগস্ট পালিত হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটির শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

শুনলেন চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে এই গানটি, আর এর সাথে শেষ হচ্ছে নজরুলগীতির এই অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: মানে
1: জালিয়া থেকে বলো বাই বাই।
2: RBI এ কথা বলে,
3: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
4: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের শুরুটা একটা ছোট গল্প দিয়ে করি। ঘন জঙ্গল, তখন ভোরের আলো ফুটেছে, পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর দূরে নদীর কলকল, সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। হঠাৎ একটি ছোট্ট বাঘ শাবক তার মাকে জিজ্ঞেস করল, মা, মানুষ কি আমাদের শত্রু? মা বাঘটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, সব মানুষ নয়, কিছু মানুষ আমাদের ক্ষতি করে, আবার অনেক মানুষ আছে যারা আমাদের বাঁচানোর জন্য দিন রাত কাজ করে। তারা জানে আমরা বেঁচে থাকলে বন বাঁচবে, বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। আবার বাঘশাবকটি আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমরা বনের ভবিষ্যৎ? মা বাঘটি মৃদু হেসে বলল, হ্যাঁ, শুধু আমরা নই, এই বন, এই নদী, এই পাখি, এই গাছ আর মানুষ সবাই একই পৃথিবীর সন্তান। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমি এই ছোট্ট গল্পটি দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আজ 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস, আর এই ছোট্ট গল্পটি আমাদের

0: আজ আন্তর্জাতিক বাঘ দিবসের মূল বার্তা হোক। বাঘকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে রক্ষা করা নয়, সমগ্র আগামী ভবিষ্যৎকে, বনকে, প্রকৃতিকে, সব কিছুকে রক্ষা করা। আসলে বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে প্রকৃতি বাঁচবে, এটি কি শুধুই একটি স্লোগান? আজকের হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে তাহলে বিষয় রইল বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে। এ নিয়ে জানান আপনাদের মতামত 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ প্রবীর বাবু।
1: শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: একদম ভালো আছি। আর আজকের যে আন্তর্জাতিক বাঘ দিবস, এই বাঘ নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা, আর বাঘ বাঁচলে বন বাঁচবে, এ নিয়ে আপনার কি মতামত?
1: দেখুন দিদি ভাই, হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই দেখুন, বাঘ তো দেখুন আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে, মানে বন যেমনি কাটা হয়ে যাচ্ছে, বাঘেরাও কিন্তু আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে। তাই আমি সবাইকে মানে গাছ লাগাতে বলবো, এবং বাঘরাও তারা বিচরণ করতে পারে, নাহলে দেখুন বাঘ এখন বন থেকে লোকালয়ে চলে আসছে, এবং লোকালয়ে চলে এলেই বাঘ কিন্তু মানে নিজের রূপ ধারণ করছে, তখন কিন্তু লোককে খেয়ে নিচ্ছে, নাহলে কামড়ে দিচ্ছে। এই যে আমরা আমরাই কিন্তু তার জন্য দায়ী দিদি ভাই। তো সেই জায়গায় বনকে যত পারবো আমরা নিজেরা না কেটে, মানে একটা গাছ কাটলে দশটা গাছ আবার লাগাতে হবে, তাহলে পশু পাখি তো পশু পক্ষীরা মানে জঙ্গলে থাকতে মানে ভালোবাসে,
0: যার যেটা বাসস্থান তাদের তো বাসস্থানই ওটা, মানে জঙ্গল প্রাকৃতিক পরিবেশ, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ। তো দিদি ভাই সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মানে স্বয়ংশীলতাটা হারিয়ে ফেলছি, মানে জঙ্গল কেটে কেটে সেগুলো নির্মূল করে দিচ্ছি, তারা লোকালয়ে এসে এত ঝামেলা মানে করছে, লোকে থাকা বিপদ হয়ে গেছে। তাই আজকে এই আমাদের আর্মি ক্যাম্পেও কানাগড়ে একটা চিতাবাঘ এসে ঢুকে গেছিল দিদি ভাই, তাকে আবার ফরেস্ট এসে সেইটা নিয়ে গেল। তো সেই দেখুন মানে কাউকে কোনো ক্ষতি করেনি, হ্যাঁ গাছের মধ্যে ছিল, তাকে নিয়ে গেল। তো এই যে আমরা সেই জায়গাটা ভুল করছি, তারা পথ হারিয়ে এদিক সেদিক চলে আসছে। তো এইটা বলবো যে মানুষকে সচেতন হতে, আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে জঙ্গলকে রাখতে, তাহলেই কিন্তু তারা বাইরে আর আসবে না, তারা ভেতরেই থাকবে। হ্যাঁ, জঙ্গলের জিনিস জঙ্গলেই সুন্দর, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার।
0: একদম, খুব সুন্দর,
1: এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একদম, শেষ কথাটি প্রবীরবাবু সত্যিই ভালো বললেন, যে যে জঙ্গলে থাকে অর্থাৎ জঙ্গলের রাজা। আমরা ভাবি যে বাঘ বাঁচলে বন বাঁচবে, তো একটা বাঘ কমে গেলে তাতে কী বা আসে যায়, তাই না? কিন্তু প্রকৃতির প্রতিটি প্রাণী একে অপরের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে। বাঘ না থাকলে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হবে, বন ক্ষতিগ্রস্ত হবে, আর তার প্রভাব শেষ পর্যন্ত আমাদের জীবনে পড়বে। তাই বাঘকে রক্ষা করা মানে প্রকৃতির এক সূক্ষ্ম ভারসাম্যকে রক্ষা করা। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে আজকের বিষয় বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে। এ নিয়ে জানান আপনার মতামত 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। কোনো কারণবশত শ্রোতা বন্ধুর সাথে আবারও রয়েছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে অমিতাভ বাবু বলছেন?
2: হ্যাঁ দিদি,
0: একদম
2: একদম একদম একদম, বীরভূমের দুবরাজপুর থেকে।
0: বলুন, ভালো আছেন?
2: কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন দিদি?
0: একদম ভালো আছি।
2: দেখুন কিরকম অনেক টান, আপনি আমার গলাও বুঝে গেলেন।
0: এই তো, শ্রোতাদের গলা যদি না বুঝি তাহলে হয়? বলুন তো।
2: নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, আসলে আমরাও একটা মায়ার ইয়েতে জড়িয়ে পড়েছি, তো
0: মানে

0: আপনাদের সঙ্গে কথা না বললে যেমন ভালো লাগে না,
1: সেই তো,
0: তেমনি আপনিও আপনারাও সমৃদ্ধ হন এবং আমরাও সমৃদ্ধ হই। তো যাই হোক, বিষয়
1: বিষয় হচ্ছে যে বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে, আজকের আন্তর্জাতিক বাঘ দিবসে আপনার মতামত।
0: হ্যাঁ দিদি, দেখুন এটা খুব একটা ভালো বিষয়, আমি সেটাই ভাবছিলাম আজকে সকাল থেকেই যে শিলিগুড়ির বিষয় কিন্তু বাঘ হবে। দেখুন বাঘ, হ্যাঁ এই যে আমাদের বাঘ মানে ধরুন বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে এটা আমাদের ভুলে, হ্যাঁ কিন্তু আমাদেরকে মানে সেই সংশোধনটা করতে হবে, অর্থাৎ বাঘ বেরিয়ে আসছে, হ্যাঁ তার মানে আমরা ঘন বসতি থেকে এই ঘন জঙ্গল কেটে আমরা বসতি যখন স্থাপন করছি তখন বাঘ কিন্তু অটোমেটিক তার খাদ্যের সন্ধানে, হ্যাঁ ধরুন তারও তো মানে যশোর জ্বালা আছে, তো সেই খাদ্যের সন্ধানে সে কিন্তু লোকালে ঢুকে পড়ছে দিদি। আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আমাদের দোষে, আমরা যত্রতত্র জঙ্গল কেটে যেখানে সেখানে হ্যাঁ বসতি তৈরি করছি এবং তাদেরকে তাদের স্বাভাবিক যে প্রজনন বা পরিবেশে যে বেড়ে ওঠা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে কোথাও না কোথাও, এবং সেই কারণেই তারা হিংস হয়ে উঠছে এবং লোকালয়ে ঢুকে পড়ছে। তো এই প্রবণতা থেকে দিদি এরকম একটা পুরুলিয়ার একটা গ্রাম আছে জানেন তো, এই বাঘ প্রসঙ্গ যখন উঠলো, সেখানে ওই বাঘের মানে যে মুখোশটা আর কি সেটা বা পুরোপুরি একদম যে ছৌ নাচ যেটা, তো সেই সেখান থেকে কিন্তু এই সচেতনতামূলক বার্তা গুলো দেওয়া হয়। ওই বাঘ সেজে যে আমরা বিপন্ন, বাঘটা জোরহাট করে বলছে আর আমাদের থাকার জায়গাকে নিও না তোমরা, তোমরাও তো মানুষ, তোমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা যদি এরকম করো আমরা কোথায় যাবো, আমাদেরকে তাহলে হিংস হতে বাধ্য হতে হবে। আর মানুষকে কো বাঘ, হ্যাঁ তার যদি মানে একবার যদি সে স্বাদ পায় রক্তের তাহলে কিন্তু খুব মারাত্মক জিনিস হয় দিদি। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে থাকার উপযুক্ত জায়গাটা করে দিতে হবে, হ্যাঁ প্রথমত, এবং দ্বিতীয়ত যেটা তাদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে ইয়েটা সেটাও আমাদেরকে করতে হবে।
1: হ্যাঁ তবে আরেকটা বিষয় আমি যুক্ত করি, সেটা হচ্ছে চোরা শিকারি বন্ধ হতে হবে,
0: চোরা শিকার বন্ধ করতে হবে। হ্যাঁ সেটা অবশ্যই অবশ্যই খুব দামি কথা বলেছেন এবং সেটাও আমার ইয়েতে ছিল না,
1: হ্যাঁ
0: এবং চোরা শিকারটা বন্ধ করতে হবে, তাহলেই কিন্তু তারা আবার সময়মায় ফিরে আসবে আমাদের কাছে এবং আমরা বলবো বাঘ মামা তোমাকে প্রণাম।
1: একদম একদম সত্যি, আন্তর্জাতিক এই বাঘ দিবসে তাহলে আমরা এই অঙ্গীকারী করি, তাই তো?
0: একদম একদম,
1: সঙ্গে থাকুন,
0: ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার। সত্যি একটি গাছ কাটা, একটি নদী দূষিত করা কিংবা একটি বাঘ হারিয়ে যাওয়া, এগুলো কিন্তু আলাদা আলাদা ঘটনা নয়, সবই ওই যে ছোট্ট গল্পটা বলছিলাম ওই গল্পেরই অংশ, সেই গল্পের নাম প্রকৃতির সংকট। তাই আমরা এমন একটা পৃথিবী গড়ে তুলি যেখানে থাকবে বাঘের গর্জন, পাখির গান, নদীর কলকল ধ্বনি। তবে হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে রয়েছে আমাদের নানান গানের পর্ব, চলে যাই গানে। সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে রিফিউজি ছায়াছবি থেকে শুনে নিন এই গানটি।
2: ऊपर वाले ने अपनी मोहब्बत के सदके में हम सब के लिए ये धरती बनाई थी, पर मोहब्बत के दुश्मनों ने इस पर लकीरें खींच के सरहदें बना दी। मैं जानता हूं वो लोग तुम्हें इस बार नहीं आने देंगे, मगर ये पवन जो तुम्हारे यहां से होकर आई है तुम्हें छू कर आई होगी। मैं इसे सांस बनाकर अपने सीने में भर लूंगा।
3: ये नदियां जिस पर झुककर तुम पानी पिया करते हो, मैं इसके पानी से अपने प्यासे होंठों को भिगो लूंगी, समझूंगी तुम्हारे होंठों को छू लिया।

0: বাঘের গর্জন আর পাখির গান, নদীর কলকল ধ্বনি, ওই যে বলছিলাম, সবই আমাদের প্রকৃতি। আর আগামী প্রজন্ম এগুলোকে রক্ষা করলে এই আগামী প্রজন্ম যাতে বলতে পারে যে আমরা যেমন প্রকৃতিকে ভালোবেসেছিলাম, তাই প্রকৃতিকেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি। আর আজকের যে বিষয়, যে বাঘ বাঁচলে বন বাঁচবে,
1: হ্যাঁ,
0: বন বাঁচলে,
1: সংরক্ষণ দিবস,
0: হ্যাঁ হ্যাঁ
1: আজকে
0: হ্যাঁ
1: 29শে জুলাই। দেখুন, এই মুহূর্তে আমার ছোটবেলার একটি গান খুব মনে পড়ছে, গুপি গাইন ওয়াঘা বাইনে। হ্যাঁ,
0: ঠিক,
1: পায়ে পড়ি বাঘ মামা, ওরো না গো রাগ মামা, তুমি যে ঘরে তাকে জানতো, তো সত্যি দিদি ভাই। হ্যাঁ, তো দেখুন, সত্যি বাঘ এখন মানে কি বলবো, সংরক্ষণ আমাদের করার জন্য সচেতন মানুষকে হতে হবে, আর বিশেষ করে চোরা চালান কারীদেরকে ধরতে হবে এবং বন্ধ করতে হবে এইগুলো। এবং আমরা এই বছর মানে 2025শে ডিসেম্বর মাসে আমরা 25শে ডিসেম্বর আমরা সুন্দরবন গিয়েছিলাম।
0: আচ্ছা,
1: সেখানকার এত সুন্দর মনোরম দৃশ্য, কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আমরা এত উদগ্রীব হয়েছিলাম, মানে যখন মানে জাহাজে জাহাজেই তো সারা সারা দিন মানে থাকছিলাম, ওখানে খাওয়া, ওখানে সবকিছু জাহাজের মধ্যেই, তো ওই চারিদিকে ঘন জঙ্গলের দুপাশে

0: শুধু আমরা তাকিয়ে আছি একটুখানি
1: হুম
0: বাঘের আশায়, বাঘ দেখবো এই আশায়।
1: হুম
0: তো অনেক
1: সে
0: কিছু দেখলাম,
1: দেখা মেলেনি নাকি?
0: দেখলাম ভালো। হ্যাঁ,
1: দেখা মেলেনি তার?
0: না দেখা মেলেনি দিদি ভাই, বাঘ দেখতে পাইনি, হরিণ দেখতে পেয়েছি, কুমির, জলে কুমির দেখতে পেয়েছি,
1: আচ্ছা,
0: আরো বন্য প্রাণী দেখতে পেয়েছি। হ্যাঁ, কিন্তু বাঘ এত, মানে সবাই তাকিয়ে আছি, এমনকি শেয়ালও দেখতে পেলাম, এমনকি হরিণদেরকে হাতে করে খাওয়ালাম, ওদের গায়ে হাত বুলালাম, কিন্তু
1: কিন্তু রয়্যাল বেঙ্গল
0: বাঘের
1: টাইগার আর
0: পেলাম
1: দেখতে
0: না।
1: পেলেন না, তাই তো?
0: না, রয়্যাল বেঙ্গল টাইগার আর দেখতে পাইনি। তো
1: হ্যাঁ,
0: সত্যি সবার খুব আফসোস যে যার জন্য সুন্দরবন এলাম, সেটাই হয়তো শীতকালে দিন ছিল বলে।
1: হুম
0: হ্যাঁ, আমরা
1: হুম
0: মানে জলাশয় গুলোর দিকে তাকিয়েছিলাম যে যদি
1: হুম
0: জল খেতে আসে একটু
1: হুম
0: দেখতে পাবো, কিন্তু আমরা হামেশাই শুনতে পাই বা খবরে দেখি
1: হুম
0: যে বা যে জাহাজটায় আমরা যাচ্ছিলাম, মানে যিনি
1: হুম
0: জাহাজের মালিক, সেই মালিকের কাছ থেকে কিন্তু একটা বাঘের গল্প আমরা শুনলাম। উনি বললেন
1: হুম
0: যে উনি যখন, মানে এই কাজটা করার আগে উনি যখন নৌকা নিয়ে মাছ ধরতে বেরোতেন,
1: হুম
0: তখন ওনাদের 5 জন ছিল এবং ওনার এক দাদাকে বাঘে আক্রমণ করেছিল, এবং এই আপনার পিছনে থাবা বসিয়ে
1: আচ্ছা,
0: এতটা মাংস তুলে নিয়েছিল, এবং তাকে বলছে তারপর নৌকা থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তারা খুঁজছে, তখন দেখছে সে রক্তাক্ত অবস্থায় মানে পড়ে আছে, তাকে কোনো রকমে সেখান থেকে তারা উদ্ধার করলো। উদ্ধার করার পর বলছে, কিছুক্ষণ পর বলছে যে বাঘটা মানে ওই মানুষটাকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, এবং তারা এত চেষ্টা করলো খোঁজার, বলছে কোনো হদিস পেলাম না। হ্যাঁ, তো
1: কিন্তু
0: এই গল্পটা
1: আমার
0: যখন শুনছিলাম
1: হুম
0: তখন আমাদের গায়ের লোম একদম খাড়া হয়ে যাচ্ছিল।
1: হুম
0: হ্যাঁ, তো
1: সেটাই
0: এরকমই শুনি যে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের খপ্পরে
1: হুম
0: পড়েছে,
1: হুম
0: মধু সংগ্রহ করতে গিয়ে।
1: হুম
0: হ্যাঁ, তো কিন্তু আমরা বাঘ আর দেখতে পেলাম না দিদি ভাই। হ্যাঁ,
1: সেটাই, যাই হোক,
0: এটুকুনি শেয়ার করলাম।
1: রইল আপনা, মানে আবার যদি কোথাও ব্যাঘ্র প্রকল্পে যান বা বনে জঙ্গলে যান ঘুরতে, তখন
0: হ্যাঁ হ্যাঁ,
1: যদি
0: না
1: আবার দেখা
0: বাঘ
1: মেলে।
0: দেখেছি, বাঘ দেখেছি আমরা যখন পুরী যাচ্ছিলাম নন্দনকাননে, সেখানে
1: আচ্ছা,
0: প্রচুর বাঘ
1: হ্যাঁ
0: দেখেছি,
1: হ্যাঁ,
0: ওখানে দেখেছি।
1: যাই
0: হ্যাঁ,
1: হোক, অনেক কথা শুনলাম আপনার
0: ভালো
1: কাছে, একটা
0: থাকুন।
1: ছোট গল্পও শুনলাম, খুব
0: হ্যাঁ,
1: ভালো
0: ভালো
1: লাগলো।
0: থাকবেন।
1: হ্যাঁ, সঙ্গে থাকুন। আচ্ছা, ভাবুন তো, এই যে বাঘের গর্জন, জঙ্গল থেকে এই বাঘের গর্জন যদি হারিয়ে যায় চিরদিনের মতো, কি হবে ভেবে দেখেছেন একবার? না, একদম নয়, একদম হারিয়ে যেতে দেওয়া যাবে না এই বাঘের গর্জন। সে শুধু একটি প্রাণী নয়, না হলে সে হারিয়ে গেলে হারিয়ে যাবে বাস্তুতন্ত্রের শক্তি, বনের আত্মা, তাই তো? তো এ নিয়ে আজকের যে বিষয় ভাবনা, তা রয়েছে বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে। জানান 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: সুপ্রভাত, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
1: কে বলছেন?
2: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস।
1: হ্যাঁ বলুন বঙ্কিম বাবু, কেমন আছেন বলুন?
2: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি কেমন আছেন দিদি?
1: একদম ভালো আছি। আজকের,
2: দেখুন,
1: হ্যাঁ
2: হ্যাঁ, আজকের বিষয় যে ব্যাঘ্র দিবস।
1: হ্যাঁ হ্যাঁ
2: তা দেখুন, এই যে পরিবেশের সঙ্গে যে আমাদের একটা পরিবেশের শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা আছে, তার সঙ্গে কিন্তু বাঘের কিন্তু একটা সম্পর্ক জড়িয়েই আছে।
1: হ্যাঁ
2: তা দেখুন, এই যে দিদি, যদি বাঘ না থাকতো তাহলে তো বন একদম ধ্বংস হয়ে যেত, এবং
1: একদম,
2: এই বাঘের ভয়ে কিন্তু অনেকে কিন্তু ওই বন ধ্বংস করার জন্য অনেকে পিছিয়ে যায়।
1: হ্যাঁ
2: তা আমাদের, এবং ওই তার ফলে অনেক জিনিস আছে। দেখুন, বাঘ যেগুলো পরিবেশে যেগুলো খারাপ তারা কিন্তু গ্রহণ করে, এবং সেই সেই গ্রহণ করে কিন্তু আমাদের পরিবেশকে কিন্তু অনেকটা দূষণমুক্ত করে। তারা অনেক হয়তো খাদ্য খায় যেগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে আমাদের, কিন্তু তারা গ্রহণ করে। এভাবে যে আমাদের

0: পরিবেশটাকে যে ব্যাঘ্র বাঁচাচ্ছে এবং এই আমাদের কিন্তু পরিবেশকে খুব সুন্দর করে তুলছে, এর জন্য কিন্তু ব্যাঘ্র আমাদের কিন্তু নিরাপত্তা দেওয়া কিন্তু খুব প্রয়োজন। কারণ আমরা আমরা কিন্তু বাঘকে এখন কিন্তু বাঘের পরিমাণ যদিও বেড়েছে, আগে কিন্তু খুব
1: হ্যাঁ,
0: বাঘকে কিন্তু
1: ভারত সরকারের প্রচেষ্টায় অনেকটাই বেড়েছে।
0: এবং বন দপ্তরের প্রচেষ্টায় যে বাঘেরই আমরা সেটাকে কিন্তু এখন অনেক অনেক অংশ মানে বৃদ্ধি দেখতে পাচ্ছি। তাই এই যে আমাদের একটা প্রয়াস, এটা কিন্তু আমাদের আরো আরো বেশি করে বৃদ্ধি করার মানে প্রয়াস চালিয়ে যেতে হবে একটা, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশটা কিন্তু খুব ভালোভাবে শৃঙ্খল থাকবে এবং নিয়ম শৃঙ্খলের মধ্যে থাকবে, এবং তখন কিন্তু আমরা পরিবেশটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবো দিদি। তাই
1: একদম। যাই
0: দিদি
1: হোক,
0: দেখুন,
1: হ্যাঁ বলুন।
0: যখন গেলাম তখন বনের যেটা সেখানে কিন্তু আমরা কিন্তু বাঘের দেখা পেয়েছিলাম, কিন্তু দীর্ঘক্ষণ আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল সেটার জন্য, কারণ তারা হয়তো আমরা যে সময়ে গিয়েছিলাম তাদের হয়তো হয়তো কি খাবার টাইম হোক কি তাদের হয়তো বিশ্রামের টাইম হোক, তারা হয়তো হয়তো বনের ভেতরে ছিল, কিন্তু আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু যখন তারা বাহিরে এলো তখন কিন্তু আমরা দেখতে পেলাম তাদের, এবং সেই যে একটা সুন্দর দৃশ্য বাঘভামাকে দেখতে পাওয়া সেটা কিন্তু একটা মনোমুগ্ধকর করে তুলেছিল আমাদের। তাই
1: একদম,
0: এইটুকুই আমি শেয়ার করলাম দিদি, ভালো
1: একদম,
0: থাকবেন, নমস্কার
1: ভালো
0: করলাম দিদি।
1: থাকবেন আপনিও। সত্যি, জঙ্গলের নিরবতা কখনো কখনো অনেক কথা বলে। গাছের পাতার ফাঁকে ভেসে আসে পাখির ডাক, নদীর স্রোতের শব্দ, আবার কোথাও যেন লুকিয়ে থাকে রাজকীয় উপস্থিতি, বাঘ। সে শুধু একটি বন্য প্রাণী নয়, প্রকৃতির ভারসাম্যের এক নীরব প্রহরী, তাই তো? তবে চলে যাই এবারে গানে। নবরাজ হংস এবং হামসিকা আইয়ারের কণ্ঠে শুনে নিন জঙ্গলি ছায়াছবি থেকে এই গানটি।

0: নবরাজ হংস এবং হামশিকা আইয়ারের কণ্ঠে শুনলেন জঙ্গলি ছায়াছবি থেকে এই গানটি। তবে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি সৌভিক সরকার বলছিলাম দিদি,
0: কসবা থেকে। হ্যাঁ বলুন বলুন, কেমন আছেন
1: দিদি? ভালো দিদি, ভালো আছেন তো?
0: হ্যাঁ একদম ভালো আছি,
1: আমিও ভালো আছি।
0: হ্যাঁ
1: আজকে বাঘ ধামাকে নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ একদম, আন্তর্জাতিক বাঘ দিবস বলে কথা।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো
1: প্রথমে
0: যে আজকে যে যে বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে পৃথিবী বাঁচবে, এ নিয়ে আপনার মতামত?
1: একদম প্রথমেই যে মনে পড়ে সেটা হলো হীরক রাজার দেশেতে পায়েপরি বাঘ ধামা, সেই গানটা খুব মনে পড়ে ওইখান থেকে। আর
0: হ্যাঁ
1: দ্বিতীয়ত, আমি চিড়িয়াখানায় যখন গেছিলাম তখন বাঘ দেখেছিলাম, মানে আমি কলকাতায় যখন চিড়িয়াখানায় গেছিলাম আর কি, তখন আর কি বাঘ দেখতে পেয়েছিলাম আর কি, বাবা মার এর সাথে
0: আচ্ছা
1: দুবার গেছিলাম, দুবার। হ্যাঁ, আর একবার গুহা, ওদের একটা গুহা মতন করা থাকে আর কি, গুহার মধ্যে চুপচাপ বসেছিল আর কি, নিজের মনে চুপচাপ বসে। এবং একটা জিনিস দেখেছি, আমাদেরই দোষ, এটা হলো অনেকে অনেক কিছু ছুঁড়ে ছুঁড়ে দেয় আর কি, বাঘ কি ডিস্টার্ব করে, এইগুলো না করা উচিত কখনোই না। আর একটা জিনিস আমাদের সবসময় ফলো রাখতে হবে, সেটা হলো আমরা গাছ যথাযথভাবে কেটে দিই নিজেদের নিজেদের জন্য, স্বচ্ছন্দের জন্য। সুন্দরবনেও একটা জিনিস করা হয়, অনেক সময় দেখা যায় গাছ কেটে দিচ্ছে, বা অনেক সময় আমি যদি বলি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বলে একটি জায়গা রয়েছে, গোসাবা এলাকায় কিন্তু অনেকে কিন্তু এরকম চাষে জমি করার জন্য করার জন্য কেটে দেয়, এবং লোকালয় অংশ চলে আসে তাদের খাদ্যের জন্য, অনেক সময় গরু বাছুর বা ছাগলের জন্য এগুলো চলে আসে। আমাদের একটা জিনিস সবসময় করতে হবে, ওদের ঠিকঠাক রাখার জন্য, ওরা না জানে লোকালয় না জানে চলে আসে, জঙ্গলটাকে আগে ঠিকঠাক
0: হ্যাঁ
1: সংরক্ষণ করতে হবে। আপনি যেমন বললেন এই যে পোড়া চালান, যেটা
0: হ্যাঁ
1: পোড়া চালানটাকে আগে ঠিকঠাক ভাবে আমাদের
0: বন্ধ করতে হবে।
1: যেন না জানা হয়। আর বাঘ এমনি বলতে গেলে সবসময় কিন্তু ফট করে যে আঘাত করবেই না, ওরা কিছু হলেই আঘাত করে। আর একটা সুন্দরবনে একটা জিনিস দেখেছিলাম, আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম তখন দেখেছিলাম দেখি পেছন দিকে মুখোশ পড়েছিল। এই জিনিসটা আমি জিজ্ঞেস করাতে একজন আমাকে বললেন যে বাঘ সবসময় পেছনের দিকে আঘাতটা করে, মানে ঘাড়ে। হ্যাঁ, এই জন্য কি করে, মুখোশ পড়ে থাকলে কি বাঘ হয়তো ভাবে যে এই দিয়ে আমাদের দিকে, আমার দিকে ফিরে রয়েছে, এই জিনিসটা যেন পেছন দিকে একটা মুখোশ আর সামনে তো আমাদের মুখ তো রয়েছেই, এই জন্য
0: আচ্ছা
1: বাঘ নিজে একটা কনফিউজ হয়ে যায় আর কি। এই জন্য যারা আর কি ওই ওইখানে কাঁকড়া ধরতে যায়, যারা মধু সংগ্রহ করতে যায় সুন্দরবনে, বা যারা মাছ ধরতে যায়, তারা ছোট ছোট নোঙর নিয়ে তো বেরোয় ছোট ছোট, তারা এই জন্য পেছন দিকে মুখোশটা পরে। এই জিনিসটা আমি তোমায় জানতে পারলাম আর কি, এই জিনিসগুলো আর কি করা হয়। আর সুন্দরবনে গিয়ে আমিও সেইভাবে বাঘের দেখা পাইনি, কিন্তু একটা চিড়িয়াখানার মতন করা ছিল ওইখানে, একটা একটা দেখুন স্ত্রী বাঘ এবং একটা পুরুষ বাঘ ছিল, হুষ্ট পুষ্ট টাইপের ছিল, বলছিল ওটা নাকি রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু মানে বিশাল বড় একটা চেহারা, মানে আমি দেখে অবাক হয়ে গেছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার এত লম্বা হয়, মানে লম্বা মানে বিরাট বড় হয়, আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম। যাই হোক, আজকে অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছে, গানগুলো সালামি খুব সুন্দর, এবং কিছুই বলবো দিদি আমি।
0: যাই হোক, আপনার কথাও বেশ, মতামত বেশ ভালো লাগলো, সঙ্গে থাকুন।
1: কলকাতা থেকে সৌভিক সরকার বললো।
0: হ্যাঁ নমস্কার। আজকের আন্তর্জাতিক বাঘ দিবসে আমরা শুধু বাঘের কথা বলবো না, বলবো বন, প্রকৃতি, মানুষ এবং ভবিষ্যতের কথা, কারণ বাঘকে রক্ষা করা মানে আমাদের আগামীকে রক্ষা করা, বাস্তুতন্ত্রকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। তাই এই অঙ্গীকার নিয়েই শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি। নমস্কার, আমি ছিলাম বৈশালী আপনাদের সাথে এই কিছুক্ষণের আড্ডায়। আকাশবাণী শিলিগুড়ি।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী লতা মঙ্গেশকর।

গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরবর্তীতে জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ কর্মপন্থা খতিয়ে দেখেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, ওড়িশাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং, শুভেচ্ছা রাষ্ট্রপতির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালের এই বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কাজকর্মের পাশাপাশি অর্থ, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার ওপর জোর দিয়েছেন। নাগরিক কেন্দ্রিক প্রশাসনের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে একমাত্র দেশের জনগণই থাকবে, যে কোনো সিদ্ধান্ত এবং নীতি সাধারণ মানুষের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা পূরণে গ্রহণ করতে হবে। পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগের কথা জানিয়ে শ্রী মোদী দেশীয় প্রযুক্তির বিকাশে সমান গুরুত্ব আরোপ করতে বলেন। তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রের নিরাপত্তা, দেশের সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত। উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে জ্বালানি ক্ষেত্রে দেশ অবশ্যই আত্মনির্ভরতা অর্জন করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। গতকাল অনেক রাত পর্যন্ত বিলটির ওপর আলোচনা চলে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, A, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লক্ষ্মীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীয়াকে লক্ষ্মীসরাইতে এবং ঠাকুর আমান কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই আদালতগুলি 2024 পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী আইনের অধীনে দায়ের হওয়া মামলার শুনানি গ্রহণ করবে। চার্জশিট পেশ করার পর 3 মাসের মধ্যে শুনানি শেষ

করার লক্ষ্যে প্রতিদিন বসবে আদালত। এজন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করার জন্য হাইকোর্ট রাজ্য সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 441.8 বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। লোকসভায় গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সফল রূপায়ণ রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ওমান ও ইএফটিএ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে এর ফলে সুযোগ বেড়েছে রপ্তানির। দিল্লি সরকার দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়েছে। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30, আহত আরও অনেকে। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসির তথ্য মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গত সোমবার 25 জন এবং গতকাল আরও 5 জন প্রাণ হারান। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী গত রাতে পশ্চিম এশিয়া মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলার চেষ্টা করেছে বলে তারা জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবের সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেবল জ্ঞানদানই নয়, একজন গুরু তাঁর শিষ্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এবং মহৎ চিন্তা ও সৎ মূল্যবোধের মাধ্যমে তাদের গড়ে তোলেন। প্রধানমন্ত্রী নাগরিকদের আহ্বান জানান, যেন তারা গুরুর আদর্শকে নিজেদের জীবনের শক্তির উৎস হিসেবে গ্রহণ করেন। শ্রী শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় সেই সব গুরুদের শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা জ্ঞান প্রদানের পাশাপাশি চরিত্র গঠন এবং সমাজ ও দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলেছেন। বিজেপি সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও 7 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করছে। আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর শ্রীর গোবর্ধনপুর সন্ত রবিদাসের জন্মস্থানে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। আগামী বছর 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। ভেষজ গুণের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ফরেন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানান। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে অতিরিক্ত আরও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। 30 দিনের পর যারা নিখোঁজ থাকবেন তাদের পরিবারকেও 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বিনামূল্যে বই প্রদান ও আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে এখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলিতে
নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকেছে। আখুয়াপাড়ায় বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, এর ফলে জাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের 8 জেলায় আজ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া

0: হয়েছে। অন্যদিকে গোটা দেশেই আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কিছু কিছু রাজ্যে অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কৌর। বিশ্ব ক্রীড়া মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ক্রীড়াবিদদের এই অবিস্মরণীয় কৃতিত্বে দেশবাসী গর্বিত। গুলবীর ও হরজিন্দরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 7টি রূপো ও 3টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ কর্মপন্থা খতিয়ে দেখেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। আজ গুরু পূর্ণিমা, প্রধানমন্ত্রী এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। জলপাইগুড়ি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। শ্রাবণ মাস চললেও সেভাবে বৃষ্টি না হওয়ার ফলে গরমে নাজেহাল মানুষজন। জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে রথ এসে প্রাচীন যোগমায়া কালী মন্দিরে অবস্থান করে। সেই উপলক্ষে কালীবাড়ির দুধারে ছোটোখাটো মেলা বসে। প্রতি বছরের মতো মহাসাড়ম্বরে রথযাত্রা উল্টো রথ নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হলো। রথযাত্রা উল্টোরথের পরে শুরু হয়েছে গুরু পূর্ণিমার আয়োজন। গত রবিবার প্রধানমন্ত্রীর 136তম মন কি বাত শুনতে জলপাইগুড়ির প্রতিটি ওয়ার্ডে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রধানমন্ত্রী বৃষ্টির জল সঞ্চয়ের পাশাপাশি মন কি বাতে লোকশিল্পীদের উৎসাহিত করেছেন। আগামী দিনে যাতে পৃথিবীতে পানীয় জলের সংকট তৈরি না হয়, সেই কারণে বৃষ্টির জল সঞ্চয় করার বিষয়ে সচেতনতা তৈরি করেছেন প্রধানমন্ত্রী। নতুন জাতীয় শিক্ষানীতির সমর্থনে তিস্তাপাড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে জাতীয় শিক্ষার উন্নতিকল্পে কাজ করে চলা এভিআরএসের 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সের সভাগৃহে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ট্যাঙ্কার চালকদের নিয়ে জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়িতে ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পথ দুর্ঘটনা রোধে চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ড। উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ। উত্তরবঙ্গের আবহাওয়ায় সহজেই কোকো চাষ সম্ভব বলে জানিয়েছেন জলপাইগুড়ির মহিতনগরের আইসিএআরের বিজ্ঞানীরা। তারা বলেন, কলা গাছের হালকা ছায়াতে উঠোনে বা টবেও কোকো গাছ ভালোভাবে বেড়ে ওঠে। 20 টাকার চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে প্রায় 3 বছর পর গাছে ফল আসে। সেই ফলের বীজ প্রক্রিয়াজাত করেই তৈরি হয় চকলেটের মূল উপাদান। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জর্দা নদীর তীরে জলপেশে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তদের ঢল নেমেছে। গতকাল থেকেই ভোরবেলা মানুষের ভিড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢালা ও পুজো দেওয়ার জন্য বৃষ্টির মধ্যেও ভক্তদের আসার বিরাম নেই। সারা শ্রাবণ জুড়েই জলপেশে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। এতদিন পর্যন্ত সাধারণ মানুষকে চিঠি, পার্সেল বা অন্যান্য ডাক সামগ্রী পাঠানোর জন্য পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে বুকিং করতে হতো। নতুন ডিজিটাল কিয়স্ক চালু হওয়ার ফলে মসৃণ পরিষেবা মিলবে বলে আশা করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিখ্যাত কালোনুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছে। কালোনুনিয়া খরিফ অর্থাৎ আমন মরশুমে উৎপাদন করা হয়। জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই চাষ চলে। কেজি প্রতি 100 থেকে 120 টাকা দরে এই চাল বিক্রি হয়। জিআই ট্যাগের পর ব্যাপক হারে জেলায় কালোনুনিয়ার চাষ বেড়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তারা আরও বলেন, জিআই ট্যাগ পাওয়ার পর এই চালের চাহিদা অনেকটাই বেড়েছে। রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা বলেন, এই চালের চাষ কৃষকদের কাছে অতিরিক্ত আয়ের উৎস হয়ে উঠেছে। রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী বিপ্লব সরকার কালোনুনিয়া ধানকে উত্তরবঙ্গের প্রাকৃতিক কৃষির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। জেলা

0: পাঠটি শেষ হলো। জলপাইগুড়ি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি মালহার রাগে, শরদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মিয়া কি মালহার রাগে শরদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সীমান্ত কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের আরও কিছু গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। আমরা এগিয়ে চললাম খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দিলসারম জোট গ্রামের দিকে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, দূরে মেচি নদীর হাচ্ছানি, ছোট ছোট ঘর আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ছোট দিলসারম জোট গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছোট দিলসারম জোট প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা দেবশ্রী পাল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানালেন।
2: নমস্কার।
3: নমস্কার।
2: আর এই স্কুলে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
3: তো 2 বছর হলো।
2: আর স্কুলে শিক্ষক শিক্ষা কতজন আছেন?
3: আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি আর 1 জন প্যারা টিচার।
2: স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত?
3: 87।
2: আর ছাত্রছাত্রীরা মূলত কোথা থেকে আসে?
3: আসে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওখান থেকে আসছে।
2: ছাত্রছাত্রীদের উপস্থিতি হারটা কিরকম?
3: মানে 65-60 এরকম পার্সেন্টেজ থাকছে রোজ।
2: ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মিড ডে মিল, মানে দ্বিপ্রাহরিক আহার, এটা কি আপনার স্কুলে হচ্ছে?
3: হ্যাঁ, এটা প্রতিদিন হয়।
2: কি কি তাদের খাওয়ানো হয়?
3: ডাল, তরকারি, মাসে 2 দিন ডিম, মাঝে মাঝে মাংস, এরকম হয়ে থাকে।
2: এই যে তারা দুপুরবেলা খাবারটা পাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা কি উৎসাহিত হচ্ছে বা পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে বলে মনে হয় একজন টিচার হিসেবে আপনার?
3: হ্যাঁ, অবশ্যই। কেন, এই বাচ্চারা তো সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না। স্কুলের যেসব পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে তারা বাবা মারা বেশিরভাগই বাড়িতে থাকে না, তো বাচ্চারা তো দুপুরবেলা সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না, তো মিড ডে মিলটা হওয়াতে তাদের এই সুবিধাটা হয়। ঠিক।
2: এর পাশাপাশি আপনাদের স্কুলে ছাত্রছাত্রীকে উৎসাহ বাড়ানোর জন্য খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা এই ধরনের কোনো কাজ কি আপনাদের স্কুলে হয়?
3: সেরকমভাবে তো স্কুলে নেওয়াটা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক বছর যেটা বাৎসরিক যেটা খেলা হয় সেটাতে ওরা যায়।
2: বিভিন্ন জন্ম জয়ন্তীগুলো পালন হয়?
3: সেগুলো তো হয়।
2: আপনাকে অনেক ধন্যবাদ।
1: কৃষিকাজ এবং হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন সীমান্ত অঞ্চলের বাসিন্দা কৃষক ভাই জেঠামার্ডি।
2: নমস্কার।
4: নমস্কার।
2: আপনি এখানে কতদিন ধরে আছেন এই গ্রামে?
4: জন্ম এখানেই আমার।
2: তো আপনার বাড়িতে দেখছি যে অনেক হাঁস মুরগি আছে, মুরগিও দেখছি, তো আপনি কি এগুলো বাড়িতে পালন করেন?
4: বাড়িতে পালন করি।
2: কতগুলো আছে?
4: আছে 6-7টা।
2: আচ্ছা, বাচ্চাও তো অনেক দেখছি আছে।
4: হ্যাঁ, অনেক অনেক বাচ্চা আছে।
2: আচ্ছা, এগুলো কি বিক্রি করেন?
4: বিক্রি করি।
2: বিক্রি করি। আচ্ছা, আর এছাড়া আপনি কি কাজ করেন?
4: কৃষক, খেতি কাজ করি।
2: খেতি কাজ করি।
4: খেতি কাজ করি।
2: তো আপনার কয় বিঘা জমি আছে?
4: জমি 3 বিঘা।
2: এই 3 বিঘা জমিতে আপনি কি লাগান?
4: ধান, পাট।
2: যতটা আপনি ধান পাচ্ছেন সেটা আপনি কোথায় বিক্রি করেন?
4: বাজারে।
2: কীরকম আয় হয়?
4: মোটামুটি বিঘায় 8 মণ করে হয়।
2: আচ্ছা, তো সবটাই বিক্রি করেন?
4: কিছুটা খাই আর কিছুটা বিক্রি করি।
2: আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
4: পরিবারের ছেলে আছে, বৌমা আছে।
2: আচ্ছা,
4: নাতি নাতিনি আছে।
2: আপনাকে অনেক ধন্যবাদ।
4: নমস্কার।
1: বেশ কিছু বাড়িঘর, ছোট্ট গ্রাম এই ছোট দিলসারম জোট। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে দোকান করেন এই গ্রামেরই বছর 21-এর যুবক গোপাল সিংহ।
2: নমস্কার।
5: নমস্কার।
2: এই দোকানে আপনার যে মালগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন?
5: এগুলো এই যে আমাদের সামনে পানাটিঙ্গি নিউ মার্কেটে, কোনো সময় ওই বাতাসিতে, এই সামনে বাজারগুলোতেই নিয়ে আসতেছি মালগুলো।
2: এই দোকান করে আপনার কীরকম আয় হয়?
5: বাড়িতে যখন খাওয়ার খরচাও হয়, এমনি কিছু হাজিরা তো বসে যায়, 200-300 বসে যায়। বাবা এইদিকে কাজ করে হয়ে যায়।

0: সাধারণত জীবিকা নির্বাহ করেন কিভাবে?
1: কৃষি কাজ করে, কেউ এখন আমাদের লোকাল খড়ি বাড়ি থেকে সবজি নিয়ে আসে, এখানে কিছু কাজ করে ওরা সবজি বিক্রি করে, কেউ ছোটোমোটো চা দোকান করে বসবাস করে, মানে কোনোরকম করে দিন কাটাচ্ছে।
0: আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যে মিড ডে মিল, আপনার এখানে যে স্কুলগুলো আছে ঠিক মতন হচ্ছে কিনা, রাস্তাঘাট বা স্বচ্ছ ভারত অভিযান যেগুলো রয়েছে
1: সেগুলা এখন শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেসব জিনিস এখনো পুরো ক্লিয়ার আসে নাই।
0: আপনার গ্রামের রাস্তাঘাট কিরকম?
1: রাস্তাঘাট বিশেষ ভালো নেই।
0: আর কতজন পরিবার আছে এই গ্রামে?
1: 1200 মানে উপরে আছে, তার নিচে নেই।
0: আর মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প কেন্দ্র সরকারে আছে, সেগুলো কি আপনার গ্রামে সবাই পাচ্ছে?
1: সবাই ঠিক মতো পাচ্ছে না।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
2: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করেন এই গ্রামের মানুষ, সে কথা জানালেন ব্যবসায়িক মোহাম্মদ জাভেদ আলম।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
3: আমার পরিবার বাবা মা ভাই দাদা সবাই আছে।
0: তারা কি কাজ করেন?
3: দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই গাড়ির কাজ।
0: আচ্ছা, আর আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় কি?
3: না না, কোনো অসুবিধা নেই, আমরা মিলেমিশে এখানে বসি, কোনো অসুবিধা নেই।
0: কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর মধ্যে যেমন ধরুন যে মিড ডে মিল আছে বা স্বচ্ছ ভারত অভিযান আছে, তো এইসব প্রকল্পগুলোর মধ্যে আপনারা জানেন কি?
3: হ্যাঁ জানি।
0: হ্যাঁ, তো আপনার বাচ্চারা কি মিড ডে মিল পায়?
3: হ্যাঁ পায়, পায়।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: গৃহবধূ সন্ধ্যা রায় সংসারের নানান দিকের কথা উল্লেখ করলেন।
0: নমস্কার।
4: নমস্কার।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে আছেন?
4: প্রায় 30-40 বছর।
0: আপনার পরিবারে কে কে আছেন?
4: আমার পরিবারে আমি, আমার স্বামী আর তিনটা বাচ্চা, দুইটা মেয়ে এক ছেলে।
0: তো আপনার স্বামী কি করেন?
4: আমার স্বামী ভ্যান চালায়।
0: ভ্যান চালিয়ে যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার ঠিক মতন চলছে?
4: চলছে, চালাই যাচ্ছি।
0: আর ছেলেমেয়েরা এরা কি করে?
4: ছোট ছেলেটা বাড়িতে আছে, 3 বছর বয়স, দুটা মেয়ে স্কুলে পড়ে, নকশাল বাড়ি নন্দপ্রসাদ গার্লস স্কুল।
0: আচ্ছা, তো এখান থেকে কিভাবে যায় ওরা?
4: বাসে।
0: আপনি কি কোনো কাজ করেন?
4: না, আমি কাজ করি না,
0: বাড়ির
4: কাজ করি।
0: আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসেন?
4: পানীয় জল বাড়িতেই আছে, কল।
0: আর রান্না করার জন্য কি জ্বালানি ব্যবহার করেন?
4: রান্না করার জন্য গ্যাসে রান্না করি।
0: আর আপনাদের এই গন্ডগোল যদি কি সেলফ হেল্প গ্রুপ আছে?
4: সেলফ হেল্প গ্রুপ আছে।
0: আপনি কি যুক্ত আছেন?
4: না, নাই।
0: আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
4: নমস্কার।
2: কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গন্ডগোল জ্যোতির কৃষক ভবেশ সিংহ। তিনি সরকারি নানান সুযোগ সুবিধার কথা তুলে ধরলেন।
0: নমস্কার।
5: নমস্কার।
0: আপনার নাম?
5: আমার নাম ভবেশ সিং।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
5: 20-25 বছর বসবাস করছেন।
0: আপনার গ্রামটার নাম ঠিক?
5: গন্ডগোল।
0: আপনার কত বিঘা জমি আছে?
5: আমার টোটাল 3 বিঘা জমি আছে।
0: সেখানে আপনি কি ফসল উৎপাদন করেন?
5: সেখানে ধান, শাকসবজি, পাট, গম ইত্যাদি, ভুট্টা টুটাও করি।
0: আচ্ছা, তো কত পরিমাণ জমিতে আপনি এগুলো উৎপাদন করেন?
5: আমি 2 বিঘা মাটিতে ধান আবাদ করি, আর 5 কাঠা মাটিতে আমি শাকসবজিটা করি, আর 10 কাঠা মাটিতে আমি ওই ভুট্টা করি, আর 2-1 কাঠা মাটিতে ওই মানে লঙ্কা পেঁয়াজ মরিচ এগুলো আবাদ করি।
0: এই যে আপনি ফসল উৎপাদন করছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করেন?
5: বাজারে বিক্রি করি।
0: কোথায়? কোন বাজারে?
5: নকশালবাড়ি বাজারে বিক্রি করি, খড়িবাড়ি বাজারে বিক্রি করি, বাতাসিতে বিক্রি করি।
0: আচ্ছা, বছরে কীরকম আয় হয়?
5: হ্যাঁ, এখানে মোটামুটি ফসলটা একটু ভালোই হয়, যেটা আমরা মোটামুটি দেখছি যে একটু খাটতে হয়, তারপরেও ফসলটা ভালোই হয়, এবং বছরে মোটামুটি একটা ভালো আয় আসে যায়, সেটা হচ্ছে 5-7 হাজার টাকা বেনিফিট হয়।
0: পরিবারে আপনার কে কে আছে?
5: পরিবারে আমরা 4 জন টোটাল, বউ আছে আর 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে।
0: আর আপনার গ্রামে কি ফার্মার্স ক্লাব আছে, মানে কৃষকদের যে ক্লাব থাকে?
5: না, এখানে এটা আমাদের সমস্যা, এটা আমাদের ফার্মার ক্লাব এখানে নেই।
0: আচ্ছা,
5: এটা আমাদের হলে একটা ভালো হতো আর কি।
0: তো কৃষিকাজ এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকারি তো বিভিন্ন রকম সুবিধাগুলো আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো পান?
5: হ্যাঁ, সরকারি সুবিধাগুলো পাই, বীজ, সার, কীটনাশক, এক্সপ্রে মেশিন, এগুলো আমরা পাই, অস্বীকার করে লাভ নেই, এগুলো আমরা পাচ্ছি।
0: এগুলো কি নিয়মিত পান?
5: হ্যাঁ, নিয়মিত পাচ্ছি।
0: আর সেচ ব্যবস্থা কীরকম আছে?
5: সেচ ব্যবস্থা আমরা বাতারিয়া নদী থেকে নালা বের করে দিচ্ছে সরকারের থেকে প্ল্যান করে, আমরা সেই নালা থেকে আমরা জলটা নিয়মিত পাচ্ছি।
0: আর যেহেতু এটা একদম আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, ভারত নেপাল সীমান্ত অঞ্চলে, চাষাবাদ করতে বা বাজারজাত করতে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা

0: হয় কি?
1: না না, এখানে এমন কোনো অসুবিধা নেই এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আমাদের এখানে, খুব সুন্দর।
0: আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
2: পেশায় সাইকেল মেকার, কিন্তু মনে প্রাণে একজন লোকসঙ্গীত শিল্পী। সারাটা দিন কাজ করার পর বাড়ি ফিরে গানবাজনা চর্চা করা জগদীশ রায়ের নিত্যদিনের কর্ম। শোনালেন তার জীবনের কথা।
0: নমস্কার।
3: নমস্কার
0: জগদীশবাবু, আপনি এই যে গ্রামে কতদিন ধরে বাস করছেন একটু বলুন।
3: আমি 16 বছর ধরে আছি। 16 বছর ধরে
0: গণ্ডগোলজ্যোতি। আচ্ছা, আর এই যে আপনার শিল্প চর্চা করছেন, সেটা কতদিন ধরে করছেন?
3: মোটামুটি এখানে আসার আগের থেকেই করছি।
0: কত কত বছর হবে?
3: 20-22 বছর হবে।
0: আচ্ছা, খুব ভালো। আর এর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজকর্ম করেন কি?
3: হ্যাঁ, আমার একটা সাইকেল দোকান আছে।
0: আচ্ছা,
3: সাইকেল রিক্সা মেরামত।
0: আচ্ছা, বাহ। আর আপনার গ্রামে শিল্প সংস্কৃতি চর্চা এগুলো কীরকম?
3: মোটামুটি আমাদের গ্রামে শিল্প চর্চা ভালোই হয়।
0: আচ্ছা, এর উন্নতির ব্যাপারে আরও কিছু পরিকল্পনা কি আছে আপনাদের?
3: হ্যাঁ, পরিকল্পনা তো আছে। আমরা চাচ্ছি আমাদের গ্রামে অনেক রকম সরকারিভাবে এই ধরনের গান বাজনা শেখার জন্য, যেন সরকার আমাদেরকে শেখার জন্য কোনো কিছু অনুদান করেন, তাহলে আমাদের গান বাজনা গাওয়ার খুব ভালো হবে।
0: বা আর সকলে মিলে, মানে জাতি ধর্ম নির্বিশেষে, মানে মুসলিম ভাই বা হিন্দু ভাই, সবাই মিলেমিশে যখন অনুষ্ঠান এখানে কি হয়?
3: হ্যাঁ, এখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এখানে যত কিছু অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যোগদান করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই। সব জাতিরাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি।
0: আর লোকগীতি তো বিশেষ করে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একটা মাটির গান, তাই তো? উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণীর গান। তো এবারে আমরা একটু শুনিনি ভাওয়াইয়া গান।

সীমান্ত কথা আজ এখানেই শেষ করব। আজ আমরা শুনলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষের জীবনযাত্রার চালচিত্র। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: Akashwadi at 90. আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

শুনলেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1338।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি বৈশালী। আপনাদের সাথে কিছুক্ষণের এই আড্ডায়
0: আজ আমরা একটা

0: বিশেষ বিষয়ে স্থির করেছি। বৈশালী, তুমি একটু বিস্তারিত বলে দাও
1: না। সবচেয়ে সবাই জানেন যে 1891 সালের 29 জুলাই দেহ রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জীবন জাতি গঠনে নিবেদিত জ্ঞান, করুণা ও সমাজ সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত, তাই তো?
0: একদম।
1: আর তিনি এমন একজন মানুষ যে তার কর্মে অমর হয়ে আছেন, আর তেমনি এক মহামানব যিনি শুধু শিক্ষার আলোই ছড়াননি, মানবতার আলোয় আলোকিত করেছিলেন সমগ্র সমাজকে। তার প্রয়াণ দিবসে আমরা যে তাকে স্মরণ করব তাই নয়, তার আদর্শকেও নতুন করে হৃদয়ে ধারণ করব। আর তাই যেটা আমার মনে হয় আজকের কিছু কথার কিছু গানের বিষয় ভাবনায় মানবত মানে সেবাই যে ধর্ম।
0: একদম, আমরা তাহলে আজকে সেবাই মানব ধর্ম এই বিষয়টা নিয়েই আলোচনা করি, তুমি কি বলো?
1: হ্যাঁ হ্যাঁ একদম। শ্রোতা বন্ধুরা, তাই
0: আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে, আর আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে আপনাদের মতামত আমাদের জানান। হ্যাঁ, বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে।
1: হ্যাঁ,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
1: শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় ভাবনা রয়েছে সেবাই মানব ধর্ম, এ নিয়ে জানান আপনার মতামত 9434076705 এই নম্বরে, কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে।
0: সত্যি আমরা যে মহৎ মানবদের দেখি পৃথিবীতে, যারা আলো করে ছিলেন বা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই সেবা ধর্মকেই কিন্তু অবলম্বন করেছিলেন।
1: একদম।
0: আর এই সেবা মানে মানব সেবা তো রয়েছে, তার সঙ্গে সমস্ত পশু পাখি জীবজন্তু প্রভৃতিরও কিন্তু সেবা তারা করেছেন। তাদের কাছে সকলেই যেন ছিলেন আপন, আপনার জন। তো এই যে সকলকে আপন করে নেওয়া, কারণ এটা না করতে পারলে, শুধুমাত্র কৃত্রিমভাবে এই সেবার মনোভাব থাকলে কিন্তু যথার্থ সেবাটা করা যায় না এবং হয়ও না।
1: সেটাই, কারণ আবার অন্যদিকে যে আমাদের তো অনেক পরিচয় থাকে, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ কৃষক, যাই হোক না কেন, কিন্তু সব পরিচয়ের ঊর্ধ্বে, সব ধর্মের ঊর্ধ্বে একটাই, যে আমরা মানুষ। আর আমাদের মানুষের যে ধর্ম সেটা হচ্ছে সেবা।
0: একদম। শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণ একটা গান শুনে নিই।
1: একদম,
0: আমরা শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইফ অন ইন কিছু কথায় কিছু গানে। আপনারা আমাদের সঙ্গে জুড়তে, আজকের বিষয় নিয়ে মতামত জানাতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। হ্যাঁ বৈশালী, আজকে যে কথা হচ্ছিল আজকের বিষয়টা,
1: তবে শ্রোতা বন্ধুদের আরেকবার একটু জানিয়ে দিই যে আজকের যে বিষয় ভাবনা রয়েছে তা হলো সেবাই,
0: মানবধর্ম।
1: মানবধর্ম এ নিয়ে জানান আপনাদের মতামত। হ্যাঁ
0: সত্যি, এই যে সেবা কাজ, এই সেবা কাজ যদিও আমরা বর্তমান সময়ে বিভিন্নভাবে মানুষকে সেবা কাজ করতে দেখি, কিন্তু আমরা যদি তুলনা করি যারা মহৎ ব্যক্তি তাদের সঙ্গে, তাদের সেবার ধরন, তারা যেন অনেক হৃদয়ে দিয়ে সেবা করছেন, অনেক আপনার জন, হয়তো অচেনা একজন ব্যক্তির সেবা করছেন। আমরা যদি মাদার টেরেজার কথাও ভাবি, তাহলে দেখব যে তিনি যাদের সেবা করছেন মনে হচ্ছে যেন কত আপনার লোক তারা,
1: এবং অন্তর দিয়ে সেই সেবা।
0: সেটাই, যে তাকে দয়া করছি একটা তাচ্ছিল্যের ভাব বা সেই জিনিসটা না, কিন্তু যে অনেক নিজের আপনার ভেবে তাকে সেবা করা।
1: আসলে সেবার তো কোনো ছোট বড় নেই, আন্তরিক একটা হাসি বা সহানুভূতির কথা, একটা সাহায্যের হাত, সব মিলিয়ে একটা সেবা।
0: আর বর্তমানে সমাজে যে বর্তমান দিনকাল, সারা পৃথিবী জুড়ে কেমন যেন একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে রয়েছে, সেখানে যদি আমরা মানব ধর্ম বলি, মানব অর্থাৎ একজন মানুষের ধর্ম, এই যে একে অপরের সহযোগিতা, একে অপরের সাহায্যে এগিয়ে আসা, এবং যারা দুর্গত পীড়িত তাদের সেবা করা নিজের সামর্থ্য দিয়ে, নিজের শক্তি দিয়ে, এই জিনিসটার কিন্তু বর্তমানে খুব প্রয়োজন রয়েছে।
1: একদমই, কারণ মানে মানুষের জীবনে যে সবচেয়ে বড় পরিচয় সে তো সম্পদ, ক্ষমতা, খ্যাতি এসব নয়, সবচেয়ে বড় জিনিস যেটা হলো সম্পদ তা হলো মানবিকতা। আর এটাই আমরা, আমার মনে হয় যে যে মহামানবরা তারা শুরু থেকে তাই করে এসেছিল, এই মানবিকতাই, মানবধর্ম,
0: একে অপরের সহযোগিতা এবং এই সেবার মনোভাব যদি না থাকে, তাহলে কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ আমরা কিন্তু খুব খারাপ দেখতে পাবো। কারণ বর্তমানে যে মানুষের প্রয়োজনীয়তা, মানুষের যে আকুল আরতি, দুটো রাষ্ট্রের মধ্যে

0: যুদ্ধ হচ্ছে, সেখানে হয়তো সেখানে যে শক্তি, সেই শক্তির প্রয়োগ হচ্ছে রাষ্ট্রনেতাদের যে মতামত ইত্যাদি বিভিন্ন কারণে, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা তো এই যুদ্ধ চাচ্ছে না, তারা চায় শান্তি, তারা চায় একটু সুখ, একটু সমৃদ্ধি, একটু আনন্দময় জীবন, যেখানে তারা সারাদিন কর্মের পর একটু শান্তির আশ্রয়ে এসে নিজের পরিবার এদের সঙ্গে সময়টা কাটাতে পারবে।
1: সত্যি একটা কথা মনে পড়লো, যে অনেক আমরা শুনি যে একটি প্রদীপ আরেকটি প্রদীপকে জ্বালালে তার আলো কখনো কমে যায় না, বরং তার চারপাশটা আলোকিত হয়। হ্যাঁ, মানে আমরা যদি সেবা করি কখনো, মানবতাই যে সেবা, মানে ধর্ম যে, তো সেক্ষেত্রে তার কখনো তার আলো কমে যায় না, বরং চারপাশ আলোকিত হয়।
0: সত্যি। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানান, আমরা আপনাদের কাছ থেকে শুনতে আগ্রহী সেবাই মানব ধর্ম এই বিষয় নিয়ে। ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমরা শ্রোতাদের ফোনের অপেক্ষায় থাকি, ততক্ষণ একটি গান শুনে নিই।
1: এবারের গানটি রয়েছে বোধহয় জুবিন গার্গের কণ্ঠে।

0: লাইফ ফোনিন কিছু কথায় কিছু গানে আজকে আমাদের বিষয় সেবাই মানব ধর্ম। বৈশালী, একবার যদি আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের ফোন নাম্বারটি জানিয়ে দাও।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে, জানান আপনাদের মতামত আজকের বিষয়কে নিয়ে, সেবাই মানব ধর্ম। আসলে মানবতার সবচেয়ে সুন্দর ভাষা হলো সহমর্মিতা। পৃথিবীকে বদলানোর জন্য বড় বড় কাজের দরকার পড়ে না, ছোট ছোট ভালো কাজই একটা বড় পরিবর্তনের সূচনা করে।
0: ঠিক, আর এই মানুষের মনে যদি এই ভাবটা থাকে, এই সেবা ধর্ম থাকে, এই ভাবটা বসে, তাহলে কিন্তু অনেক মানুষের প্রচেষ্টাতেই কিন্তু সমাজটাও বদলে যায়।
1: একদমই, কারণ সমাজ যে টালমাটাল অবস্থায় বর্তমানে রয়েছে, সেই সমাজকে শুধরানোর জন্য মানবতার, মানে সেবার বা মানবতার যে ধর্ম, এটা পালন করাও মানে একদম কর্তব্য, আমাদের আবশ্যিক কর্তব্য।
0: একদম, কারণ সবাই মিলে একে অপরকে সহযোগিতার মনোভাব এবং নিঃস্বার্থভাবে যে এই সেবা করতে পারাটা, এটা কিন্তু একটা বড় ব্যাপার।
1: ঠিকই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705, ফোন করে আপনাদের মতামত জানান সেবাই মানব ধর্ম নিয়ে। আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণ বৈশালী আরও একটা গান শুনে নি।
1: একদমই,
0: শুভমিতার কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন কিছু কথায় কিছু গানে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেবাই মানব ধর্ম। আপনারা ফোন করুন আপনাদের মতামত জানাতে 9434076705 এই ফোন নম্বরে। বৈশালী, এই সেবা নিয়ে, মানব ধর্ম নিয়ে আমরা তো বেশ আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে গানও শুনছি। এবার শ্রোতা বন্ধুরা কি ভাবছেন সেটা কিন্তু আমাদের এখনো বোঝা বা শোনা সম্ভব হয়নি। তো এই যে সেবা এবং তার সঙ্গে মানব ধর্ম, এই দুটো জিনিস কিন্তু মানে যদি আমরা একটু ভেবে দেখি তাহলে কিন্তু খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত। কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, আর সমাজবদ্ধ জীব হতে গেলে সবার কিন্তু কখনো কখনো কিন্তু কোনো না কোনো সময়ে একে অপরের কিন্তু সাহায্যের দরকার হয়। তখন যদি নিঃস্বার্থভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে, যেন মনে হয় ঈশ্বরই তার এই কষ্টে বা দুঃখের সময় তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তার সেই মানুষটির মাধ্যমে।
1: আসলে সত্যিই তাই, কারণ যে হাত নিজের জন্য নয় অন্যের জন্য সেই হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই হাত সত্যিই প্রকৃত অর্থে তুমি যা বললে খুব মানে অত্যন্তই সুন্দর। আর সেবার মধ্যে ধর্ম, বর্ণ বা ভাষার কোনো ভেদাভেদ নেই।
0: একদম, আমাদের তো আমরা অনেক কথা বলছি আর তার সঙ্গে সঙ্গে গানও শুনছি। তো পরবর্তী গানে যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিই, আজকে বিকেল 4:30 থেকে আমাদের যে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রয়েছে, সেখানে কিন্তু আমরা আলোচনা করব এই যে সারা মাস ধরে যত খেলাধুলো হয়ে গিয়েছে বা হচ্ছে সেগুলো নিয়ে। আপনারা কিন্তু

0: এই একই ফোন নম্বরে 9434076705 এই ফোন নম্বরে ফোন করে এই সারা মাস ধরে অনুষ্ঠিত খেলাগুলো নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বা আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্ন রাখতে পারেন। আজকে বিকেল 4:30 থেকে 5:00 পর্যন্ত ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে।
1: তবে এই যে আজকের বিষয় ভাবনা তা নিয়ে শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। সেবাই মানব ধর্ম।
0: আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণে আরো একটা গান শুনে নিই, তুমি কি বলো বৈশাখী?
1: হ্যাঁ একদমই, আর শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি শুনে নিই।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটির সঙ্গেই আমরা আজকে শেষ করছি কিছু কথায় কিছু গানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি জাহিরুল, এবং আমার সঙ্গে
1: আমি ছিলাম বৈশালী। আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে
0: সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
1: এবং অবশ্যই প্রত্যেক দিন অন্তত একটি করে ভালো কাজ করবেন, কারণ সেবাই মানব ধর্ম। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর জন্য বিষয়ে দর্শন। পাঠদান করবেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের শিক্ষিকা মঞ্জুশ্রী দাস।
1: প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে যারা দর্শন বা ফিলসফি বিষয়ের আলোচনায় অংশ নিয়েছ, তোমাদের সকলকে জানাই স্বাগত এবং সেই সঙ্গে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের এই আলোচনা সভায় অংশ নিয়েছে দুজন ছাত্র ক্লাস টুয়েলভের, যাদের সাবজেক্ট ফিলসফি আছে। প্রথমজন শিবাশিস দেব,
2: নমস্কার।
1: আর রয়েছে কৌশিক দাস,
3: নমস্কার।
1: ঠিক আছে, তাহলে তোমাদের আজকের এই আলোচনাতে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে যে আলোচনাটা করব সেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের বিষয়বস্তু নিয়ে। আসলে তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসছে, তাই খুব সংক্ষেপে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হয় এবং সাবজেক্টের বিষয়বস্তু নিয়ে মনে কোনো সংশয় না থাকে। তো প্রথমেই আলোচনা করতে গেলে, তোমরা সেকেন্ড সেমিস্টারে দেখেছ, সেখানেও লজিক ছিল আর ফোর্থ সেমিস্টারেও লজিক রয়েছে। তো লজিক বিষয়টি বলতে গেলে শুরু থেকে সেটাকে জানা উচিত এবং পড়া উচিত, যে লজিক বিষয়টি কিভাবে তৈরি হচ্ছে, কোথার থেকে, এর গঠন কীরকম, এবং এটা পড়তে গেলে তোমাদের কী কী বিষয়কে জেনে নিয়ে পড়তে হবে। তো সেই জন্য আমি শুরু থেকেই বলছি যে একটু তোমাদের মনে করিয়ে দিই, যুক্তির যে গঠন হয় কিভাবে বা যুক্তির প্রকৃত স্বরূপটি কী, এই বিষয়টিকে একটু টাচ করে নিয়ে তারপর তোমাদের মূল বিষয় যে আছে আজকে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস এবং প্রশ্ন বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মানুষ সবসময় জ্ঞাত বা জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে ধারণা করে। যেমন একটু উদাহরণ দিলে বললে বুঝতে পারবে যে আকাশে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে গরম কমবে, যদি গরম কমে তাহলে এসির ব্যবহার কম হবে, আর যদি এসির ব্যবহার কম হয় তাহলে বিদ্যুতের ব্যবহারও কম হবে। এই বাক্যগুলোর থেকে যে সিদ্ধান্ত বা কনক্লুশনে আসা যায় সেটা হলো, এর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে যদি মেঘ করে তাহলে বিদ্যুতের সাশ্রয় হবে বা বিদ্যুৎ কম ব্যবহার হবে। এটি একটি যুক্তি। এই যুক্তি গঠন হচ্ছে কি দিয়ে? যুক্তি বাক্য দিয়ে। এই যুক্তি বাক্য হচ্ছে তোমার কতগুলো বচন সমষ্টি। আর প্রথমে এই যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আরোহ যুক্তি আর একটা হচ্ছে অবরোহ যুক্তি। তোমাদের এই সিলেবাসে, ফোর্থ সেমিস্টারের সিলেবাসে হয়তো অবরোহ যুক্তি নেই, কিন্তু অবরোহ যুক্তিকে আলোচনা এই কারণেই করছি যে যুক্তির গঠন বৈশিষ্ট্য তো সব একই রকম, সেটা মূল শুরু থেকে শুরু হয়েছে। তো যুক্তি কয় প্রকার শুভাশিস বলতে পারবে? প্রথম মেইন ভাগ
2: চার,
1: দুই প্রকার, হ্যাঁ, আরোহ যুক্তি অবরোহ যুক্তি। এই আরোহ যুক্তি তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা অবরোহ যুক্তিটা পড়েছো। সেই অবরোহ যুক্তি ছিল দুই রকমের, একটা মাধ্যম যুক্তি আর একটা অমাধ্যম যুক্তি। তো মাধ্যম যুক্তি এবং অমাধ্যম যুক্তি বলতে গেলে তার আগে জানতে হবে অবরোহ যুক্তি কাকে বলে। যে যুক্তিতে একটি বা দুটি আশ্রয় বাক্যের থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং কখনোই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। তার মানে অবরোহ যুক্তিতে দেখা যাচ্ছে যে কোনো যুক্তি একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আসছে, আবার কখনো আসছে দুটো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত। সেই জন্যই যে এই যুক্তিকে, অবরোহ যুক্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মাধ্যম যুক্তি আর একটা অমাধ্যম যুক্তি। মাধ্যম যুক্তি কেন? ওই যে দুটো যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত আসছে সেগুলো হচ্ছে মাধ্যম যুক্তি, আর একটি মাত্র যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত আসছে সেটি হচ্ছে অমাধ্যম যুক্তি। তোমরা আগেই জেনেছ যে মাধ্যম যুক্তি তিন প্রকারের, নিরপেক্ষ ন্যায় অনুমান, প্রাকল্পিক ন্যায় অনুমান, বৈকল্পিক ন্যায় অনুমান। আর অমাধ্যম যুক্তি চার প্রকারের,

0: আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বচনের বিরোধিতা। তো নিরপেক্ষ ন্যায় অনুমানের বচন যুক্তির গঠন ছিল যে তিনটি বচনই তোমার নিরপেক্ষ বচন দিয়ে, আর সেই প্রাকল্পিক ন্যায় অনুমানও ছিল প্রথমটি প্রাকল্পিক বচন, বাকি দুটো সাধারণ বচন, আর বৈকল্পিক ন্যায় অনুমান ছিল প্রথমটি বৈকল্পিক বচন, বাকি দুটো সাধারণ বচন। তো এই যে যুক্তির ভাগ, তোমাদের ফোর্থ সেমিস্টারে এই মাধ্যম যুক্তিগুলো থাকবে না, থাকবে হচ্ছে সত্যাপেক্ষ সিম্বলিক লজিক। আসলে এই যে যুক্তিগুলো তোমরা সেকেন্ড সেমিস্টারে করেছো, সেগুলো পরবর্তীকালে তো আরও অনেক বড় বড় আকার ধারণ করবে, তখন বারবার করে বাক্য লেখা সম্ভব হবে না। তখন সেই বচন যুক্তিগুলোকে যে সিম্বলের মাধ্যমে কীভাবে তোমরা প্রয়োগ করবে, সিম্বলের মাধ্যমে কীভাবে সেই যুক্তিগুলোকে সলিউশন করবে, সেই বিষয় নিয়েই তোমাদের ফোর্থ সেমিস্টারের বিষয়বস্তু। তো ফোর্থ সেমিস্টারে যাওয়ার আগে আমি আরেকটু বলে নিচ্ছি যে বচনের যে ভাগগুলো আর কি, নিরপেক্ষ বচন হচ্ছে আমাদের চার প্রকার। তোমরা সিম্বল সম্পর্কে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে কিছুটা জেনে আসছো, কারণ আমি খুব সহজেই বলছি, তোমরা বচন চার প্রকার পড়েছো, পড়েছিলে কি? নিরপেক্ষ বচন কয় প্রকার?
1: চার প্রকার।
0: কি কি? সার্বিক সদর্থক, সার্বিক মনে পড়ছে? সার্বিক সদর্থক, সার্বিক নৈনর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নৈনর্থক, মনে পড়েছে? হ্যাঁ। আচ্ছা কৌশিক, তুমি বলতে পারবে যে সার্বিক সদর্থককে আমরা আরেকটা কী নামে জানি? এ বচন। হ্যাঁ। বিশেষ সার্বিক নৈনর্থককে
2: ই
0: বচন। গুড, ভেরি গুড। বিশেষ সদর্থক আই বচন।
2: আই বচন।
0: বিশেষ নৈনর্থক ও বচন। হ্যাঁ, এই তো। তো আমরা কেন সেটাকে করলাম, সার্বিক সদর্থক বচনকে আমরা এ কেন বলছি, বিশেষ সদর্থককে আই কেন বলছি? কারণ আমরা যখন বারবার করে লজিকগুলো করছি, তখন বারবার করে সার্বিক সদর্থক, বারবার করে সার্বিক নৈনর্থক, বিশেষ সদর্থক লেখাটা একটা অনেক বড় এবং সময় সাপেক্ষ না, সেই জন্য সেটার পরিবর্তে আমরা বসালাম কি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। অর্থাৎ এ, ই, আই, ও এগুলো একটা বচনকে রিপ্রেজেন্ট করছে। এ বললে আমরা বুঝে যাব যে সার্বিক সদর্থক বচনের রূপটা কীরকম, কীরকম ছিল। একটা উদাহরণ দিচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, এটা আমাদের চিরন্তন সত্য যে এ বচন। তেমনি আই বচন, কোনো কোনো মানুষ হয় সৎ। ই বচন, কোনো মানুষ নয় অমর। তো এই এই কিন্তু, তাহলে তোমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস ইলেভেনের তখন থেকে কিন্তু একটু একটু করে সিম্বলকে চিনতে জানতে, কিন্তু সেটা পুরোপুরি সিম্বলিক লজিকে তখনও ঢোকা হয়নি। যেমন যদি বলি সকল এস হয় পি, এটা কিন্তু কোন বচন? এ বচন। কোনো এস নয় পি, ই বচন। তার মানে কি, তোমরা বচনের যে উদ্দেশ্য বিধেয় থাকছে তার মধ্যে তোমরা সেখানে সিম্বল বসিয়ে কাজ করছো, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের শুরুর যে লজিকের মূল বিষয়, যে লজিকটা কী দিয়ে গঠিত হচ্ছে এবং তার সিম্বল কোথার থেকে অরিজিন হলো, ঠিক আছে? এখন আমরা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে মূল বিষয় নিয়ে একটুখানি আলোচনা করব। তোমাদের কততে পরীক্ষা হচ্ছে জানো ফোর্থ সেমিস্টার?
1: চল্লিশে।
0: তো পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন লজিক থেকে তোমাদের সিলেবাসে যা আছে সেটা আমি একটু তোমাদের মনে করিয়ে দিই। সেখানে ইউনিট ওয়ানে আছে হচ্ছে সিম্বলিক লজিক। এই সিম্বলিক লজিকে বা বাংলায় যেটাকে সাংকেতিক যুক্তিবিজ্ঞান বলা হচ্ছে, এর প্রথম অধ্যায়ে থাকবে সত্যাপেক্ষ বা ট্রুথ ফাংশান। সেকেন্ড চ্যাপ্টারে আছে ভেন ডায়াগ্রাম বা বুলিয় চিত্র বা ভাষ্য, যেটাই বলো। আর থার্ডে আছে হচ্ছে আরোহ যুক্তিবিজ্ঞান, আরোহ অনুমানের স্বরূপ, কার্যকারণ, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। তো এবার মনে পড়লো কেন আমি শুরু থেকে যুক্তি কয় প্রকার দিয়ে শুরু করলাম? সেই যে মেইন যে যুক্তি দুটো ভাগ, একটা আরোহ যুক্তি আর একটা অবরোহ যুক্তি। তোমরা অবরোহ যুক্তি সেকেন্ড সেমিস্টারে করেছো, এখন আমাদের আরোহ যুক্তি কিন্তু একটা ভাইটাল পার্ট আছে এই ফোর্থ সেমিস্টারে। আচ্ছা, আর ইউনিট টুতে থাকবে সমকালীন ভারতীয় চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ আর মহাত্মা গান্ধীর অহিংসা। এই হচ্ছে তোমার

0: আমাদের সিলেবাস, এই সিলেবাসে যে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা তোমরা কি জানো নাকি একটু বলে দেবো? আমি
1: বললে একটু
0: ভালো হয়। হ্যাঁ, তোমাদের দু ধরনের শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির মান থাকবে 2 নম্বর করে। তবে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো 5টি প্রশ্ন পছন্দ করতে পারবে, প্রত্যেকটির মান থাকবে 2 নম্বর। 2 নম্বর প্রশ্নে থাকবে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, দেওয়া থাকবে 4টি প্রশ্ন, তার মান থাকবে 1-1টি প্রশ্নে 3 নম্বর করে। আর 3 নম্বর প্রশ্নে থাকবে, এটা আমি কিন্তু ইউনিট 1-এর কথা বলছি, হ্যাঁ, আর 3 নম্বর প্রশ্নে থাকবে আরোহ যুক্তিবিজ্ঞান থেকে 1টি প্রশ্ন, এবং সেটা একটু ব্রড, 6 নম্বরের। একটা বিষয় মনে রাখবে, এই যে ইউনিট 1-এর যে তোমাদের লজিকটা আছে, এই লজিক যদি 22 নম্বর থাকবে মোট, এই লজিক যদি তোমরা সম্পূর্ণ কারেক্ট করতে পারো, তাহলে কিন্তু এই 22 নম্বরের থেকে 22-এ 22-ই পাবে, 1 নম্বরও কমবে না। সেই জন্য লজিকটাকে খুব মনোযোগ দিয়ে খুব কেয়ারফুলি করো, যাতে এখান থেকে ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারো। ইউনিট 2-তে থাকবে হচ্ছে সমকালীন ভারতীয় চিন্তার থেকে, এখানেও 2টি প্রশ্নের উত্তর করতে হবে, ব্রড কোশ্চেন, কিন্তু 6 নম্বর 6 নম্বর 12 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে, এখানেও অল্টারনেটিভ থাকবে, প্রশ্ন তোমরা পছন্দ করে লিখতে পারবে। তাহলে এই হলো মোট, ওখানে এই ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। তাহলে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা বুঝে গেছো? হ্যাঁ, বুঝেছো কৌশিক? হ্যাঁ, সেই বুঝে তোমরা কিন্তু আগামী প্রিপারেশনটা নেবে। তাহলে শুরু করছি ইউনিট 1-এর সিম্বলিক লজিক দিয়ে। হ্যাঁ, সত্যাপেক্ষ আছে তোমাদের প্রথম অধ্যায়ের। এই সত্যাপেক্ষ বলতে বচন এবং যুক্তি, এই বিষয়টি আলোচনা করব আমি, কেন এটা তোমাদের প্রথম অধ্যায়ে আছে। কিন্তু এই আলোচনা করার আগে কয়েকটি বিষয় তোমাদেরকে জেনে নিয়ে করতে হবে। যেমন কোনো কিছু রান্না করতে গেলে তোমার প্রথমেই আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগে, তাই না? তুমি কিছু একটা ভালো, মনে করো পোলাও রান্না করবে, তাহলে তার আগে তোমাকে প্রিপারেশান নিতে হবে, চালটাকে অ্যারেঞ্জ করা, তার সঙ্গে কী কী ইনগ্রেডিয়েন্টস দেবে সেগুলোকে রেডি করা, তারপরে তো রান্না হবে না। তেমনি তুমি যখন সত্যাপেক্ষ বচন সিম্বলিক লজিক করবে, সেটা করার আগেও তোমাকে বেশ অনেকগুলো জিনিস তোমাকে জেনে নিয়ে তারপর তোমাকে লজিকে, মেইন লজিকে ঢুকতে হবে। এই বিষয়গুলোকে না জানলে কিন্তু তোমাদের লজিক করতে গিয়ে বারবার কনফিউশান আসবে, এবং কনফিউশান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু উত্তর করতে ভুল হতে পারে। প্রথমেই বলছি যে বচন কয় প্রকার, বলতে পারবে শিবাশিষ? বচন
2: দুই প্রকার,
0: সরল বচন,
2: যৌগিক
0: বচন। হ্যাঁ, সরল বচন আর যৌগিক বচন। এই সরল বচনই কিন্তু তোমরা এর আগে যে অবরোহ যুক্তিতে যে বচনগুলোকে ব্যবহার করেছ, সেগুলো কিন্তু সব সরল বচন ছিল। অর্থাৎ সরল বচনগুলি এক একটি ঘোষক বাক্য, এর মধ্যে কোনো অঙ্গবাক্য বা কোনো শর্ত থাকে না। হ্যাঁ, এই যে নিরপেক্ষ বচন, এগুলো সব সরল বচন ছিল। যেমন রাম ভালো ছেলে, বা কৌশিক শিবাশিষ খুব ভালো তবলা বাজায়, তো এই যে বিষয়গুলো, এগুলো একটা ঘোষণা, এর মধ্যে কোনো শর্ত নেই, কোনো অঙ্গবাক্য নেই বা নেই। এই বচনগুলোকে দিয়ে আমাদের যে নিরপেক্ষ বচন বা অবরোহ যুক্তিতে আমরা যে ব্যবহার করেছি এই বচনগুলো। আর যৌগিক বচন হচ্ছে যে বচনের অঙ্গবাক্য থাকে, যে বচনের অঙ্গবাক্য থাকে, অর্থাৎ দুটো বিষয় নিয়ে যে বাক্যগুলো গঠিত হচ্ছে, বচনগুলো গঠিত হচ্ছে। যেমন রাম ভালো ছেলে এবং সে দায়িত্ববান ছেলে, শিবাশিষ পড়তে যাবে অথবা কৌশিক পড়তে যাবে, তার মানে কি, দুজন, দুটো ব্যক্তি, দুটো সাবজেক্ট ম্যাটার একসঙ্গে মিলে এই ঘোষণাটা হচ্ছে, এগুলাই হচ্ছে তোমার যৌগিক বচন। আমাদের এই সত্যাপেক্ষ বচন সম্পূর্ণটা এই যৌগিক বচনের উপর করতে হবে। তাহলে যে বিষয়টা আসছে, প্রথমেই আমাকে জানতে হবে যে যৌগিক বচনটা কি, জেনে নিলাম আমরা যৌগিক বচন। যৌগিক বচন

হচ্ছে যে বচনের অঙ্গ বাক্য থাকে, তাই না? সত্যাপেক্ষ বচন, ট্রুথ ফাংশনাল প্রপোজিশন, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন আসতেও পারে তোমাদের যে সত্যাপেক্ষ বচন কাকে বলে, উদাহরণ দাও। কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য যখন তার অংশবচনের সত্যমূল্যের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। বোঝা গেল কৌশিক? কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য, যে কোনো বচনেতেও তার হয় সত্য হবে নয় মিথ্যে হবে। যেমন আমি যদি বলি আজকে খুব মেঘ করেছে বৃষ্টি আসবে, তাহলে কি বচনটা কি সত্যি হলো? একদম না, আজকে একদম ঝকঝকে ওয়েদার, বচনটি মিথ্যে। তো কোনো বচনের সামগ্রিক সত্যমূল্য যখন তার অংশবচনের সত্যমূল্যের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, তোমাদের ওই 2 নম্বরের প্রশ্নের মধ্যে আসতেও পারে। দিয়ে দিল কাকে বলে, সঙ্গে একটি উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ যতগুলো যৌগিক বচন সব যৌগিক বচনই কিন্তু সত্যাপেক্ষ বচন, কারণ ওখানে 2 অঙ্গবাক্য রয়েছে। হ্যাঁ, 2 অঙ্গবাক্য যদি সত্যি হয় তাহলে বচনটা সত্য হবে, 2 অঙ্গবাক্যের একটি যদি মিথ্যা হয় তাহলে বচনটি মিথ্যে হয়ে যাচ্ছে। সেই জন্যই যৌগিক বচন দিয়েই হচ্ছে তোমাদের সত্যাপেক্ষ বচনটা। আচ্ছা, এবার হচ্ছে তোমরা যে সিম্বলিক লজিক করছো সিলেবাসে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিক কী? সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞানকেই বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞানকেই বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিক। আমি শুরুতে কেন তোমার ওই নিরপেক্ষ বচনের এ ই আই ওর কথা বললাম, সেখানে তোমরা কিন্তু সিম্বল ইউজ করেছো, এখানেও সেই সিম্বলটাকে আরও ব্যাপক পরিমাণে তোমাদেরকে প্রয়োগ করতে হবে। আরও অনেক বিভিন্ন ধরনের সিম্বল আছে। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কি করতে হবে, যে সংকেত ভিত্তিক যুক্তিবিজ্ঞান যেটা সেটাই হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। এখন প্রশ্ন হলো সংকেতটা কী বা হোয়াট ইজ সিম্বল। সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন, প্রতিনিধিত্বমূলক চিহ্ন ব্যবহৃত হয় কার জায়গায়, কোনো বাক্য বা কোনো বচন বা তার কোনো অংশকে নির্দেশ করে। অর্থাৎ মনে করো রাম একটা নাম, সেখানে আমি বারবার এবং রামকে দিয়ে মনে করো 10টা সেন্টেন্স লিখতে হবে, সেখানে আমি বারবার রাম রাম রাম না লিখে আমি রামের পরিবর্তে একটা সিম্বল দিয়ে নিলাম আর, এই আরটাই হলো রামের রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, এটাই সিম্বল। ধ্রুবক, যোজকের পরিবর্তে যে সমস্ত প্রতীক চিহ্ন ব্যবহার হয় তাদের বলা হয় ধ্রুবক। সুতরাং ধ্রুবক হলো একটি স্থায়ী সংকেত যার একটি নির্দিষ্ট অর্থ আছে এবং যা স্থান কাল ও পাত্রের ভেদে পরিবর্তন হয় না। এই এই যে সত্যাপেক্ষ বচন, সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সংকেত, ধ্রুবক, এগুলো কিন্তু প্রত্যেকটা জেনে রাখতে হবে। চলক, চলক হলো একটি অস্থায়ী সংকেত যার অর্থ স্থান কাল ও ব্যক্তিভেদে পরিবর্তিত হবে। তাহলে আমরা সংকেত কয় প্রকারের পেলাম বলতো? 2 প্রকারের, একটা স্থায়ী সংকেত আর একটা হচ্ছে অস্থায়ী সংকেত। সেই স্থায়ী সংকেতকেই বলা হচ্ছে ধ্রুবক আর অস্থায়ী সংকেতকে বলা হচ্ছে চলক। বুঝতে পারলে? এই অস্থায়ী চলক কিন্তু বলল স্থানকাল পাত্রে ভেদ পরিবর্তন হবে। এবার রামের জায়গায় মনে করো যদি শ্যাম চলে আসে তাহলে সেটা আর দিয়ে সিম্বল হবে না, এস দিয়ে হবে। এই তো বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার আমাদের এই যৌগিক বচন কয় প্রকার আছে, কত প্রকারের যৌগিক বচন আছে এবং সেই যৌগিক বচনের সিম্বলগুলো কী কী। যৌগিক বচন আছে যে নিষেধক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযৌগিক বচন, সমসমান বচন। কয় প্রকার বচন হলো? 5 প্রকার। নিষেধক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযৌগিক বচন।

আচ্ছা, এইবার নিষেধক বচন। নৈনর্থক শব্দযুক্ত বচনকে নিষেধক বচন বলা হয়। যেমন আজকে বৃষ্টি নেই, আজকে বৃষ্টি পড়ছে না, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। দেখবে আমরা যে কথা বলি, যাবতীয় কথা আমরা দুটোভাবেই বলি, হয় একটা অ্যাসার্টিভ অথবা নেগেটিভ, হয় হ্যাঁ বাচকে নয় না বাচকে। যে ম্যাডাম আজকে আমি পড়তে আসব, এটা কি বচন হলো? হ্যাঁ বাচক। ম্যাডাম আমি আজকে পড়তে আসব না, না বাচক। তুমি যা, মা আজকে আমি খাবো, কি? হ্যাঁ বাচক। মা আজকে আমি খাবো না, না বাচক। যাবো তো, তোমরা হিসেব করে দেখো, আমরা সারাদিনে বা যখনই যত কথাই বলি না কেন দুটোভাবে বলি, হয় অ্যাসার্টিভ নয় নেগেটিভ। হ্যাঁ, এই নেগেটিভ বচন যখন হবে সেটাকে, তার একটা সিম্বল আছে, সেই সিম্বলটাকে বলা হচ্ছে কার্ল। হ্যাঁ, সেই সিম্বলের নাম হচ্ছে কার্ল। তো সেখানে ওই কার্ল দিয়ে বসিয়ে দিলে আমরা বুঝে নিতে পারবো যে এটা নেগেটিভ বচন। আচ্ছা, প্রাকল্পিক বচন। যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, যদি তুমি পড়াশোনা করো তবেই তুমি পাস করবে বা ভালো রেজাল্ট করবে, প্রাকল্পিক বচন। এইবার এই প্রাকল্পিক বচনটাকে আমি বারবার, এখানে তো তোমাদের খুব ছোট ছোট লজিক হবে, তো দুটো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত, তিনটে থেকে সিদ্ধান্ত, কিন্তু অ্যাকচুয়ালি লজিক তো যখন আরও উঁচু ক্লাসে আরও ভ্যারাইটি থাকবে, ডেপথে যাবে, তখন অনেক বড়ো, মানে চার পাতা পাঁচ পাতা করে এক একটা লজিক হয়, তখন এই বড় বড় সেন্টেন্সগুলো বারবার লিখতে গেলে কতটা সময় নষ্ট। তার জন্য এই সিম্বল, এই যে প্রাকল্পিক বচন যদি তবে, এর একটা চিহ্ন আছে, সেটাকে বলা হচ্ছে হর্স শো, মানে ঘোড়ার নালের মতন। ঘোড়ার নাল দেখেছো, এরকম আমাদের ইউ যে আছে, সেই ইউটাকে যদি আমি সাইড করে দিই এরকম, হ্যাঁ, সেটাকে, তার নাম হচ্ছে ইমপ্লাইজ বা হর্স শো। তাহলে বুঝে গেলে, তাহলে প্রাকল্পিক বচনের যদি তবের জায়গায় আমরা কী সিম্বল বসাবো? ইমপ্লাইজ। এবারে আসি হচ্ছে বৈকল্পিক বচন, সেটা হচ্ছে অথবা দিয়ে যেগুলো থাকবে আর কি। রাম অথবা শ্যাম গান গাইবে, রাম অথবা শ্যাম এখন ব্যাট করবে, ক্রিকেটের মতো হয় ও নয় ও, এই যে জায়গাটা অপশান, হয় ও নয় ও, এরকম জায়গায় আমরা অথবা ব্যবহার করি না, রাম আসবে অথবা শ্যাম যাবে, আজকে হয় আমি এটা দিয়ে খাবো নয় ওটা দিয়ে খাবো অথবা, এগুলো হচ্ছে তোমার বৈকল্পিক। এর সিম্বল হচ্ছে আমাদের যে ভি আছে ইংরাজিতে, সেই ভি এর মতন, ওটা বসলে আমরা বুঝে যাব এটা বৈকল্পিক বচন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ভেল। সংযোগিক বচন হচ্ছে সংযোগ করা, বুঝতেই পারছো, রাম এবং শ্যাম, যদু এবং মধু, এই যে এবং দিয়ে, কিন্তু, আমি আর ও যাব, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার সংযোগিক বচন। এর সিম্বল হচ্ছে ডট, জাস্ট আমরা ডট পড়েছি না, সেই ডট। দ্বিপ্রাকল্পিক বচন, যে কোনো একটি সমার্থক শব্দ, সম, সমসমান, এগুলো হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন, যার সিম্বল ট্রিপল বার। ইকুইভ্যালেন্ট, তার নিচে আরেকটা যদি দাগ দিয়ে দাও সেটা হয়ে যাচ্ছে সমসমান বচনের চিহ্ন। তাহলে তোমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে, ধ্রুবক, চলক, গ্রাহক, তারপরে এই পাঁচটা যৌগিক বচন এবং তাদের প্রত্যেকটির আলাদা আলাদা সিম্বল, এই সিম্বলগুলোকে মনে রাখতেই হবে। এবার আসি যৌগিক বচনের অঙ্গবাক্য, বললাম না, যদি বৃষ্টি পড়ে তাহ, যদি আকাশে মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তাহলে কি দেখো, যদি তবের আগে একটা অংশ, যদি মেঘ করে তবের পরে একটা অংশ, তাহলে বৃষ্টি হবে। তা যেটা আগে রয়েছে সেটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে পূর্বগ, এটা প্রাকল্পিক বচনের ক্ষেত্রে, পূর্বগ, যেটা আগে থাকে সেটাকে পূর্বগ বলছি, আর যেটা পরে থাকছে সেটাকে অনুগ বলছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অঙ্গবাক্যের প্রথমটিকে বলা হচ্ছে পূর্বগ, পরেরটিকে বলা হচ্ছে অনুগ। বৈকল্পিক বচনের প্রথম অংশটিকে বলা হচ্ছে প্রথম বিকল্প, পরেরটিকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্প, ঠিক আছে। আচ্ছা, এবার সত্যমূল্য। সত্যমূল্য বলতে বোঝায় একটি বচনের সত্য হওয়া অবস্থা বা তার যোগ্যতা অথবা তার মিথ্যা হওয়ার অবস্থাকে বলা হচ্ছে সত্যমূল্য। তো তোমাদের এখান থেকে বুঝতে পারলে যে কী কী আমরা পড়লাম, তাহলে সিম্বল কী, তারপরে সংকেত, কয় ধরনের সংকেত আমরা

0: পড়লাম দু ধরনের, একটা ধ্রুবক স্থায়ী সংকেত আর একটা অস্থায়ী সংকেত। স্থায়ী সংকেতের আলাদা নাম কি? স্থায়ী সংকেতকে আমরা কি বলছি? ধ্রুবক। আর অস্থায়ী সংকেতকে চলক। হ্যাঁ, আচ্ছা, তাই ধ্রুবক আমরা কি কি পেলাম শিবাশিস বলতে পারবে? এই মাত্র কিন্তু আলোচনা করলাম সংকেতগুলো, পার্মানেন্ট সংকেতগুলো, যেগুলো স্থায়ী সংকেত। কাল,
1: তারপর ভেল,
0: ভেল, ইমপ্লাইজ, ডট, হ্যাঁ, এই তো। আর অস্থায়ী সংকেত হচ্ছে ওই যে আমি বললাম না, নামের পরিবর্তে রাম, রামের পরিবর্তে আর নিলাম, শ্যামের পরিবর্তে এস নিলাম, এগুলো যখনই যেটার পরিবর্তে যেটা বসছে এটা অস্থায়ী। ঠিক আছে, তাহলে আমরা মেইন যে কাজ করব সাংকেতিক চিহ্ন নিয়ে, প্রাকল্পিক বচন, বৈকল্পিক, সংযোগিক, দ্বিপ্রাকল্পিক। হ্যাঁ, প্রাকল্পিক বচনে হচ্ছে হর্স শো, বৈকল্পিক বচনের ভেল, সংযোগিক বচনের ডট, আর দ্বিপ্রাকল্পিক বচনের ট্রিপল বার। তাহলে ধ্রুবক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধ্রুবকটা আমি বলছি আরেকবার, একটু বলে দিচ্ছি ধ্রুবকটা। ধ্রুবক হলো সেই সংকেত যার অর্থ স্থান, কাল ও পাত্র ভেদে কখনোই পরিবর্তন হতে পারে না। অর্থাৎ ধ্রুবকের একটি স্থায়ী অর্থ আছে। যেমন আমরা নাবোধক শব্দের জন্য কার্ল ইউজ করছি, ধ্রুবকটিকে ব্যবহার করে থাকি, এই সংকেতটি সবসময় নাবোধক শব্দের জন্যই ব্যবহৃত হয়, এর কোনো ব্যতিক্রম থাকবে না। তেমনি এই যে কার্ল যেটা, সেটা আমরা সবসময় যদি তবের জন্যই ব্যবহার করব। ভেল যেটা, সেটাকে আমরা সবসময় অথবার জন্যই ব্যবহার করব, অন্যথায় না। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, তাহলে শিবাশিস আর কৌশিক, আমি কিছু প্রশ্ন করব?
2: হ্যাঁ,
0: আচ্ছা, তুমি যদি মনে করে বলতে পারো খুবই ভালো কথা, কিন্তু জানা উচিত, তা তো আমি আবার আলোচনা করে দেব। ঠিক আছে, বচন কয় প্রকার পড়লাম আমরা?
2: দুই
0: প্রকার। গুড। সরল বচন, যৌগিক বচন। আচ্ছা, আমাদের এই ট্রুথ ফাংশন কোন বচন দিয়ে হবে? যৌগিক বচন। হ্যাঁ, আচ্ছা, যৌগিক বচনটা কি, কাকে বলে যৌগিক বচন? যে বচনগুলো অঙ্গবাক্য দিয়ে শুরু হয়, তৈরি হচ্ছে অঙ্গবাক্য দিয়ে। যেমন উদাহরণ, আকাশে মেঘ করলে বৃষ্টি হবে, রাম অথবা শ্যাম খেলবে,
1: বৃষ্টি হলে মাটি ভিজবে,
0: হ্যাঁ, বৃষ্টি হলে মাটি ভিজবে,
2: যদি রাম পড়তে যায় তাহলে
0: শ্যাম পড়তে যাবে, হ্যাঁ, এই তো। এগুলো সব অঙ্গবাক্য, সঙ্গে এগুলো প্রাকল্পিক বচন, যৌগিক বচন। যৌগিক বচনের ভ্যারাইটি আছে কি কি? প্রাকল্পিক,
2: বৈকল্পিক,
0: সংযোজিক,
2: হ্যাঁ, দ্বিপ্রাকল্পিক।
0: হ্যাঁ, তাহলে এদের অরিজিন কি? যৌগিক বচন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার প্রাকল্পিক বচনের সংকেত কি হবে?
2: ইমপ্লাইজ।
0: ইমপ্লাইজ, ভেরি গুড কৌশিক, এই তো। আর বৈকল্পিক বচনের ভেল, ভেল, হ্যাঁ। সংযোগিক বচনের ডট, আর সমসাময়িক বচনের
1: ট্রিপল বার,
0: ট্রিপল বার, এই তো। খুব সুন্দর বুঝেছ। আচ্ছা, তাহলে আজকে তোমাদের যে আলোচনা করলাম, এর থেকে তোমাদের কোনো উপকার হলো?
1: হ্যাঁ ম্যাম।
0: হ্যাঁ, তোমরা পরীক্ষার আগে খুব ভালো করে এই সংকেতগুলোকে মাথায় রেখে তারপরে ট্রুথ টেবিলগুলো করবে, দেখবে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং একদম পুরো মার্কসই ক্যারি করতে পারবে। তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো থেকো।
2: ধন্যবাদ ম্যাম।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় দর্শন, পাঠদান করলেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের শিক্ষিকা মঞ্জুশ্রী দাস। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, ছবির নাম অনুরাগের ছোঁয়া।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুতুল ঘর ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন অনুপম মুখোপাধ্যায়।

ছবির নাম স্বর্ণতৃষ্ণা। শিল্পীরা হলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। গানটির সুরকার সলিল চৌধুরী।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সবসে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিয়োঁ ইয়া সহকর্মিয়োঁ কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লেন। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার 29 জুলাই 2026 তারিখ। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের প্রধান সড়কগুলিতে ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে লেন শৃঙ্খলা বজিয়ে রাখা, অপ্রয়োজনীয় ওভারটেকিং এড়িয়ে চলা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান গুরুত্বপূর্ণ এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, এখানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH10 শালুগড়ায় সড়কের নির্মাণের কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, এখানে নতুন সেতু নির্মাণের জন্য বিদ্যমান সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোভা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করুন। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড়, এখানে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচলে বিলম্বের সম্ভাবনা রয়েছে। শালবাড়ি হাট থেকে শালবাড়ি পর্যন্ত, এখানে সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। নতুন হাট থেকে উত্তরকন্যা পর্যন্ত, এখানে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো হচ্ছে, বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কে কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলার জন্য, তার পরিবর্তে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমান

বিমানবন্দরগামী যানবাহনকে অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট কাওয়াখালী ও খাপরাইল রোড রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাসারী ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক বুলেটিন। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি বাস্তব ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন যতীন ললিত, শিল্পীরা হলেন সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

এবারের গানটি লক্ষ্য ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন শঙ্কর এহসান লয়।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী চব্বিশ ঘন্টায় জারি হওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি সোনু নিগমের কণ্ঠে সংঘর্ষ ছবি থেকে।

এবারের গানটি কই মিল গয়া ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, সুরকার রাজেশ রোশন।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। বাঘ শুধু একটি প্রাণী নয়, আমাদের বনভূমির ভারসাম্য রক্ষার অন্যতম প্রহরী। প্রকৃতির খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে, বনকে সুস্থ রাখতে এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে বাঘের ভূমিকা অপরিসীম। প্রতি বছর 29শে জুলাই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাঘ দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় বাঘকে রক্ষা করা মানে আমাদের বন, পরিবেশ এবং ভবিষ্যৎকে রক্ষা করা। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কালিম্পং ফরেস্ট ডিভিশনের রেঞ্জ ফরেস্ট অফিসার অর্চিষ্মান বন্দ্যোপাধ্যায়। অর্চিষ্মান বাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: প্রথমেই জানতে চাইব, বিশ্ব বাঘ দিবস এটি পালনের মূল উদ্দেশ্য কি?
1: দেখুন, 2010 সালে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ায় এক টাইগার সামিট অনুষ্ঠিত হয়। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল যেই টাইগার কান্ট্রিগুলো আছে, মানে যেসব দেশে, অর্থাৎ 13টি দেশে বাঘ এবং বাঘের বিভিন্ন উপপ্রজাতি যেগুলো আছে সেগুলো পাওয়া যায়, তাকে সংরক্ষণ এবং তার সংখ্যাকে 2020 সালের মধ্যে দ্বিগুণ করার এক প্রতিশ্রুতি নিয়ে সেখানে এক ডিক্লার

0: অ্যাকশন ঘোষণা করা হয়। তাই সারা পৃথিবী জুড়ে বাঘ সংরক্ষণকে সামনে রেখে এবং আমরা যে এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জন্য এই 29শে জুলাই দিনটিকে আমরা বাঘ সংরক্ষণ দিন বা বিশ্ব বাঘ দিবস হিসাবে পালন করে থাকি।
1: বেশ, আচ্ছা, এবার আমাদের দেশের কথায় আসি। ভারতবর্ষের জন্য বাঘ কেন এত গুরুত্বপূর্ণ?
0: বাঘ প্রাচীনকাল থেকেই আমাদের সংস্কৃতির এক অপরিহার্য অংশ। আমরা বিভিন্ন লোককথা, উপকথা এবং বিভিন্ন উপজাতিদের বিভিন্ন যে ধর্মাচরণ, তার মধ্যেও আমরা বাঘের সন্ধান, বাঘের সংশ্লেষ পাই। যেমন আমাদের হিন্দু ধর্মের জগদ্ধাত্রী দেবীর বাহন বাঘ, সেই মতো গৌণ্ড উপজাতি এবং ভিল উপজাতির মধ্যে বাঘকে তারা নিজেদের বনের রক্ষাকর্তা হিসাবে পূজো করে থাকে। এ তো হলো এক সামাজিক প্রেক্ষিত, কিন্তু এর অন্য যে প্রেক্ষিত আছে, অর্থাৎ বর্তমানে 19শ শতাব্দীতে এবং 20শ শতাব্দীতে যে পরিমাণে বাঘের সংখ্যা ধীরে ধীরে লোপ পায়, বিভিন্ন তার কারণ আছে। সেই জন্য আমরা দেখতে পাই যে বাঘের সংখ্যা হ্রাস পাওয়া এবং জঙ্গল হ্রাস পাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বাঘকে বাঁচানো কেবলমাত্র একটি প্রজাতিকে বাঁচানো নয়, বাঘ বাঁচানো মানে পুরো বাস্তুতন্ত্রকে বাঁচানো, বাঘ বাঁচানো মানে পুরো ভারতবর্ষের জঙ্গলকে বাঁচানো। এবং আমরা সবাই জানি এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের সময় জঙ্গল আমাদের এক প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে। তো সেদিক থেকে দেখলে সামগ্রিকভাবে বাঘ বাঁচানো মানে জঙ্গল বাঁচানো, বাঘ বাঁচানো মানে বাঘের সাথে সাথে অন্যান্য আরও প্রজাতির যে সব পশু প্রাণী রয়েছে তাদেরকেও বাঁচানো। এখানে একটা আমরা খুব ইন্টারেস্টিং কথা বলি, আমরা বলি আমব্রেলা স্পিসিস। যেমন একটা ছাতা খুললে ছাতার তলে অনেকেই ঠাঁই নিতে পারে, ঠিক সেই মতো বাঘের সাথে সাথে যখন আমরা বাঘ বাঁচাচ্ছি, তার সঙ্গে জঙ্গলের বাস্তুতন্ত্র, জঙ্গলের যেসব প্রে বেস আছে, অর্থাৎ বাঘ যেসব প্রাণীদের খায় এবং বাঘদের যেসব কো প্রেডিটর আছে, যেমন ধরুন লেপার্ড রয়েছে যাকে আমরা চিতাবাঘ বলি, ভাল্লুক রয়েছে, হায়না রয়েছে, ইন্ডিয়ান উলফ রয়েছে, এদেরকেও বাঁচানো।
1: বেশ, আচ্ছা, তো বাঘ নিয়ে আমরা কথা বলবো আজকে। তো একটু বাঘের উৎপত্তি নিয়ে শুনবো। বাঘের উৎপত্তি কোথায় এবং কিভাবে বিবর্তনের মাধ্যমে বাঘ আজকের রূপ লাভ করেছে?
0: বাঘ এক বিড়াল জাতীয় প্রাণী যাকে আমরা ফেলাইড পরিবারের সদস্য বলি। বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। বর্তমান গবেষণায় দেখা গেছে, জীবাশ্ম অনুসন্ধান করে 20-25 লক্ষ বছর আগে আমরা চীন এবং পূর্ব রাশিয়ায় এবং মঙ্গোলিয়ায় বাঘের জীবাশ্ম পেয়েছি। তো আমরা জানি যে পৃথিবীর সময়ের সাথে সাথে অনেকবার হিমযুগ এসছে, আবার হিমযুগ পরিবর্তন হয়ে আবার তৃণভূমি গড়ে উঠেছে। এই ক্রমান্বয়ের যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের এক ধারা অনুযায়ী বাঘ ওই পূর্ব এশিয়ার থেকে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং অঞ্চলে ছড়িয়ে পড়ে সেখানকার নিজস্ব পরিবেশে অভিযোজিত হয়ে হয়ে আলাদা আলাদা উপপ্রজাতি তৈরি করে। যেমন ভারতবর্ষে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, এটা একটা বাঘের উপপ্রজাতি।
1: আচ্ছা, তো বাঘের সব মিলিয়ে কত রকম প্রজাতি আছে বিশ্বজুড়ে বর্তমানে, আর তার মধ্যে ভারতে কত রকমের প্রজাতি আমরা দেখতে পাই?
0: বিশ্বজুড়ে বাঘের 9টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে দুঃখের ব্যাপার, 3টি প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে, যাকে আমরা বলি এক্সটিংক্ট। এদের মধ্যে কাস্পিয়ান টাইগার, জাভান টাইগার এবং বালি টাইগার, এই 3টি প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে। আর যে 6টি প্রজাতি আছে সেগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার বা আমুর টাইগারও বলি একে, ইন্দো চাইনিজ টাইগার, মালায়ান টাইগার, সুমাত্রান টাইগার আর দক্ষিণ চীনের টাইগার, সাউথ চায়না টাইগার। কিন্তু এই সাউথ চায়না টাইগার প্রকৃতিতে আর নেই, কিছু কিছু চিড়িয়াখানায়, সংরক্ষণ কেন্দ্রে তার অবস্থান আছে। ভারতবর্ষে কেবলমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস রয়েছে।
1: আচ্ছা, এবার পশ্চিমবঙ্গের কথায় আসি। পশ্চিমবঙ্গে বাঘের প্রধান আবাসস্থল কোথায় এবং পশ্চিমবঙ্গে বর্তমানে বাঘের পরিস্থিতি কি রয়েছে?
0: পশ্চিমবঙ্গে মূলত 2টো অঞ্চলে আমরা বাঘের আবাসস্থল বা ল্যান্ডস্কেপ বলে আমরা যাকে আমরা বলি

0: উনি প্রিন্সেস রিমেম্বারও পড়েছি যে তিনি কুচবিহারের পুন্ডি বাড়ির নিকট একটি বাঘ শিকার করেছিলেন। হ্যাঁ, তো সেখান থেকে বোঝা যায় যে বাঘের সংখ্যা আমাদের উত্তরবঙ্গে ছিল, এখনো উত্তরবঙ্গে বাঘ রয়েছে, কিন্তু বাঘগুলো আসা যাওয়ার মধ্যে থাকে। আমরা পরবর্তীতে আলোচনায় হয়তো বলবো যে একটি বাঘের টেরিটরি বিশাল অঞ্চল জুড়ে থাকে, বিশেষ করে পুরুষ বাঘের। যেহেতু আমাদের এই উত্তরবঙ্গ পাহাড় অঞ্চলগুলো ভুটান এবং তরাইয়ের অঞ্চলগুলো ভুটান আসাম সঙ্গে সম্পর্কযুক্ত, সেই কারণে এখানে বাঘের আসা যাওয়া চলতেই থাকে।
1: বেশ, তো এবার আমি যদি জানতে চাই যে দক্ষিণবঙ্গে যে জঙ্গল এবং উত্তরবঙ্গের জঙ্গল, এর মধ্যে তো অনেকটা বিস্তর ফারাক রয়েছে, তো এই তফাতের জন্য কি বাঘের সংখ্যা বা বাঘের অবস্থানের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য দেখা যায়?
0: নিশ্চিতভাবে, সুন্দরবনে যে বাঘ রয়েছে তা বিশেষত সুন্দরবনের জন্যই অভিযোজিত, অর্থাৎ সে বাঘকে যদি জোর করেও আমরা উত্তরবঙ্গে কখনো নিয়েও আসি, সে বাঘের টিকে থাকা অনেক মুশকিল, কারণ সে তার জোয়ার ভাটা ম্যানগ্রোভ খাড়ি অঞ্চল সেসব দিয়ে সে তার নিজের বাসস্থান নিজের অভিযোজন গড়ে তুলেছে। এবং আরেকটি মজার কথা আছে, আমরা গত বছরই দেখেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে ওড়িশা থেকে একটি বাঘ চলে এসেছিল। তো আসলে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ রয়েছে, সেখান থেকে একটি প্রাচীন করিডোর রয়ে গেছে, সেই করিডোর দিয়ে বাঘ চলেও আসতে পারে। একে আমরা বলি স্পিল আউট পপুলেশন, অর্থাৎ কোনো অঞ্চলে বাঘের সংখ্যা বেশি বৃদ্ধি পেলে বা বাঘ যদি কোনোভাবে তার নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করে, সে একটা স্পিল আউট পপুলেশনগুলো অর্থাৎ উপচে পড়া পপুলেশনগুলো অন্যান্য নতুন নতুন জঙ্গলের খোঁজে বেরোয়।
1: আচ্ছা,
0: আর উত্তরবঙ্গের বাঘ ভুটান উত্তরবঙ্গ আসাম এর পপুলেশনগুলো একসাথে আমরা এক একটা ল্যান্ডস্কেপ বলে ধরতে পারি।
1: বেশ, তো কথা কথা যেহেতু বাঘের এই পপুলেশন নিয়ে কথা এলো, তো বাঘের সংখ্যা কিভাবে গণনা করা হয়, আমি বলতে চাইছি বাঘ সুমারি ঠিক কিভাবে করা হয়?
0: আচ্ছা, প্রথমেই বলে নেওয়া ভালো যে বাঘের সংখ্যা যখন আমরা কথা বলছি, বাঘের সংখ্যা এক্স্যাক্টলি অর্থাৎ নির্দিষ্টভাবে গণনা করা কঠিন। তো আমাদের সেখানে পরিসংখ্যান বিদ্যার সাহায্য নিতে হয়। তো আমরা বলতে পারি বাঘের একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে এবং তার একটা কনফিডেন্স ভ্যালু রয়েছে, অর্থাৎ প্লাস মাইনাস এত হতে পারে। যেমন ধরুন বর্তমানে আমাদের ভারতবর্ষে বাঘের সংখ্যা 3600+। আমি এটা বলছি 2022 সালের গণনা অনুযায়ী, বর্তমানে গণনা কাজ যে শেষ হয়েছে এবং তার পরিসংখ্যানগত কাজগুলো চলছে, আমরা কিছুদিন আগেই কাজ শেষ করলাম এই নিয়ে। তো বাঘ গণনা করার পদ্ধতিগুলো আগে ছিল পাগমার্ক, অর্থাৎ বাঘের যে পায়ের ছাপ হয় সেই পায়ের ছাপগুলো আমরা ধরে নিতাম, প্রতিটা বাঘের পায়ের ছাপ আলাদা আলাদা, তার সাইজগুলো আলাদা, তার আকারগুলো আলাদা, তার শেপগুলো আলাদা, সেই দিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল অর্থাৎ পরিসংখ্যানগত একটা মডেল তৈরি করা হয়েছিল, সেখান দিয়ে গণনা করা হতো। কিন্তু বর্তমানে এই উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা বাঘের সংখ্যা গণনা করি, তার মূলগত দুটো তিনটে ভিত্তি আছে। প্রথম ভিত্তি হলো বাঘের সংখ্যা গণনা করতে গিয়ে আমরা একটা মোবাইল বেস জিওস্পেশিয়াল সার্ভে করি, যাকে আমরা মোবাইল সার্ভেটাকে আমরা বলি M-STRIPES। অর্থাৎ বাঘ এর বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট সাইন হয়, অর্থাৎ ইনডাইরেক্ট চিহ্ন ছাড়ে জঙ্গলের মধ্যে, তাদের মধ্যে স্ক্র্যাপ মার্ক হয় অর্থাৎ মাটির মধ্যে আচরানোর দাগ, র্যাক মার্ক হয় গাছের মধ্যে আচরানোর দাগ, বাঘের ডেফিকেশন হয় অর্থাৎ বাঘের যে মল ত্যাগ করে তা হয়, বাঘের যেখানে প্রস্রাব ত্যাগ করে তার নিশান হয়, এবং জঙ্গলে কত সংখ্যক খাদ্যযোগ্য প্রাণী আছে অর্থাৎ বাঘ যাদেরকে খায়, প্রে বেস কতখানি আছে তার উপরও নির্ভর করে বাঘের সংখ্যা। এ দিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল করা হয়। এবং খুব ইন্টারেস্টিংভাবে আমরা জঙ্গলের মধ্যে যেসব আমরা বাঘের মল পাই, সেই বাঘের মল বা বাঘের লোম পাই, সেসব মল বা লোমগুলোকে আমরা সংরক্ষণ করে তার DNA অ্যানালাইসিসের জন্য আমরা পাঠাই। তো সেখান থেকে একটা DNA ম্যাপিং হয়, সেখান থেকে প্রত্যেকটা নির্দিষ্ট একটা বাঘ থেকে আরেকটা বাঘকে আলাদা করা যায়। শুধু আলাদাই করা যায় না, বোঝা যায় যে এই বাঘের সঙ্গে জিনগতভাবে কোন অঞ্চলের বা কোন টাইগার রিজার্ভের কোন রাজ্যের বাঘের সম্পর্ক রয়েছে, মানে কোথা থেকে জিনের প্রবাহ হচ্ছে সেটাও আমরা ধরতে পারি, এবং আমরা বুঝতে পারি জিন অ্যানালাইসিস করে কোনটা পুরুষ বাঘ কোনটা মহিলা বাঘ।
1: তো কাজগুলি শুনে সত্যি গায়ে কাটা দিচ্ছে। তো এই যে এত নিখুঁত কাজ যে আপনি বললেন, বাঘের লোম বাঘের মল এগুলো দেখে বা গাছের গায়ে আঁচড়ের দাগ এগুলি দেখে আপনারা বুঝতে পারেন, তো এই কাজের জন্য কি কোনো বিশেষ টিম থাকে বা বিশেষ পড়াশোনারও নিশ্চয়ই প্রয়োজন হয়?
0: হ্যাঁ, নিশ্চিতভাবে। তো আমাদের ভারতবর্ষে বাঘ সংরক্ষণের প্রধান যেই সংস্থা রয়েছে NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি,

0: 2006 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টকে অ্যামেন্ড করে তার গঠন হয়, এবং টাইগার সেল রয়েছে WII অর্থাৎ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এই দুটো মিলে মূলত এই বাঘের শুমারির পুরো ব্যবস্থাকে পরিচালনা করা হয়। তার জন্য বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ল্যান্ডস্কেপে ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়, এবং প্রত্যেকটা ল্যান্ডস্কেপের জন্য আলাদা আলাদা প্রোটোকলও রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গেই ধরুন, উত্তরবঙ্গে কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে কিংবা দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে আমরা যে পদ্ধতিতে বাঘ গণনা করি, আমাদের বক্সা কিংবা জলদাপাড়ায় যেখানে স্বাভাবিকভাবে সমতল অঞ্চল সেখানে সেইভাবে আমরা বাঘশুমারি করি না। প্রত্যেকটা পদ্ধতি প্রোটোকলসগুলো আলাদা আলাদা, তার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর নতুন করে ট্রেনিং করা হয় এবং মাস্টার ট্রেনার তৈরি হয়। তারা গিয়ে প্রত্যেকটি নিজের নিজের রাজ্যে গিয়ে নিজের নিজের ফরেস্ট ডিভিশনে গিয়ে বনকর্মীদের প্রশিক্ষিত করে, এই নিয়েই আমরা চলি।
1: বেশ, তো বক্সার কথাই যখন উঠলো, তো আমাদের উত্তরবঙ্গে যে বক্সা টাইগার রিজার্ভ বা মহানন্দা অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য, এই উদ্যানগুলিতে বাঘ সংরক্ষণে কিরকম ভূমিকা উদ্যানগুলি নিচ্ছে?
0: দেখুন, আমাদের উত্তরবঙ্গের নিরিখে একমাত্র নির্দিষ্টভাবে যদি ব্যাঘ্র সংরক্ষণের কথা বলা হয়, সেখানে বক্সা টাইগার রিজার্ভ অর্থাৎ বক্সা ব্যাঘ্র প্রকল্প একমাত্র রয়েছে। তো বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দুটো আলাদা আলাদা ডিভিশন রয়েছে, বক্সা ইস্ট এবং বক্সা ওয়েস্ট, এবং তাদের মধ্যে বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে। তো আমাদের বাঘ সংরক্ষণের জন্য যে মূল যে কতগুলো আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, অর্থাৎ যেসব দিয়ে আমরা বাঘ সংরক্ষণের কাজগুলো মূলত করি, প্রথম কথা হলো প্রোটেকশন, অর্থাৎ জঙ্গলকে প্রোটেক্ট করা, কার থেকে? চোরা শিকারীদের থেকে। কার থেকে? বাইরের গ্রামের গরু মহিষ যারা জঙ্গলে ঢুকে পড়ে তাদের থেকে, মানুষ যারা জঙ্গলে ঢুকে পড়ে কোনো জিনিস সংগ্রহের জন্য বা কোনো অন্য কাজের জন্য তাদের থেকে। অর্থাৎ প্রথম কথা হলো জঙ্গলকে আমাদের সুরক্ষা দিতে হয়, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমাদের জঙ্গলের মধ্যে তৃণভূমি গড়ে তুলতে হয়, যেখানে যেই তৃণভূমিগুলো যেই বাঘের প্রে বেস, যেমন আমাদের এখানে রয়েছে সাম্বার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, গৌড়, যারা বাঘের খাদ্য, তাদের সংখ্যাও আমাদের বাড়াতে হয়। না হলে বাঘ কেমন করে থাকবে, কেমন করে টিকবে? অর্থাৎ বাঘ যেখানে তার প্রে বেস পাবে না, অর্থাৎ খাদ্য পাবে না, বাঘ সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় তার পছন্দ মতন জায়গায় যেখানে পাবে সেখানে চলে যায়।
1: এই সূত্রেই বোধহয় একটা কথা মাথায় আসছে যে বাঘকে অনেক সময় শোনা যায় বিভিন্ন জায়গায় যে কোথাও জনমানুষের মধ্যে বেরিয়ে এসছে বা যেখানে মানুষ বসতি স্থাপন করেছে সেখানে চলে এসছে, বাঘকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বাঘকে হিংস্র প্রাণী হিসেবে দেখা হচ্ছে, বাঘের সঙ্গে শত্রুতার একটা বিষয়কে দেখা হচ্ছে। তো এগুলি কতটা সত্যি বা এর পিছনে বাস্তব কারণ কি রয়েছে?
0: আমাদেরকে এই কথাগুলো আলোচনা করার আগে বাঘের ইকোলজি নিয়ে বুঝতে হবে। একটি পুরুষ বাঘের মোটামুটি টেরিটরি 200 থেকে 250 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত হয়।
1: আচ্ছা,
0: সেটা যে সবসময় কোনো জঙ্গল কিংবা কোনো একটি টাইগার রিজার্ভ অর্থাৎ ব্যাঘ্র প্রকল্পের মধ্যেই থাকবে তা নয়, তার মধ্যে কৃষি জমিও থাকতে পারে, শহরও থাকতে পারে। একটি বাঘ একদিনে এমন হয়েছে 50, 60, 70, 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তো পুরুষ বাঘ মূলত প্রচুর জায়গা ঘুরে বেরোয়, তো সেই ঘুরে বেরোনোর সময় করিডোর ব্যবহার করে, কখনো কখনো কৃষি জমিও ব্যবহার করে, কখনো কখনো গ্রাম পেরোয়, শহর পেরোয়। তো সেজন্য কখনো কখনো আমরা দেখি যে বাঘ মানুষের বসতির আশেপাশে চলে এসছে। তো এটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা নির্দিষ্ট শহরের বাসিন্দা হতে পারি, আমরা নির্দিষ্ট গ্রামের বাসিন্দা হতে পারি, বাঘ কোনো নির্দিষ্ট শহর, গ্রাম বা জঙ্গলের বাসিন্দা নয়। বাঘ একটি ফ্রি রেঞ্জিং অ্যানিমেলস অর্থাৎ মুক্তভাবে ঘুরে ফেরার প্রাণী। তো কখনো কখনো তারা মানুষের সংস্পর্শে আসে, কিন্তু বাঘ মানুষের এবং মানুষদের সংস্পর্শ এড়িয়ে চলারই চেষ্টা করে। এটা বাঘের নিজস্ব প্রবৃত্তি, যেহেতু বাঘ একটা সলিটারি প্রাণী, একা একা থাকে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার জন্য, প্রজননের জন্য, খাদ্যের খোঁজে, জলের খোঁজে, আশ্রয়ের খোঁজে তারা এক জঙ্গল থেকে অন্য জঙ্গলের দিকে যায়। বাঘ হিংস্র প্রাণী, যদি আমরা বলি বাঘ শিকার করে খায়, এটা তার প্রবৃত্তি। তো সেদিক থেকে দেখলে বাঘকে আমরা হিংস্র প্রাণী বলতে পারি না, কারণ বাঘ হিংসের জন্য কাউকে মারে না, বাঘ নিজের খাদ্যের জন্য মারে। আর বাঘের সাধারণত প্রে হিসেবে তারা কখনোই মানুষকে গণ্য করে না। কখনো কখনো দেখা যায় যে আমরা বলি মানুষকে কো বাঘ বলি, মানুষকে কো বাঘ বলে সত্যি বলে কিছু, এটা একটা মিথ সত্যি কথা বলতে। যদিও বাঘ অনেক সময় বুড়ো হয়ে গেলে, বাঘের ক্যানাইন ভেঙে গেলে, অসুস্থ হলে বাঘের কাছে গবাদি পশু কিংবা কখনো কখনো মানুষও একটি সহজ শিকার হিসেবে গণ্য হতে পারে, কিন্তু বাঘ টেকনিক্যালি মানুষকে কো
1: হতে পারে না।
0: হতে পারে না
1: বেশ, অর্থাৎ

0: একটি ভুল ধারণা বা প্রচলিত ধারণা যেটা আমাদেরকে মিথ্যে বলেই ধরতে হবে।
1: একদম।
0: বেশ, আচ্ছা, বনের মধ্যে কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়?
1: দেখুন, বন একটি আলাদা জগৎ। আলাদা জগৎ বলতে আমরা শহরের মধ্যে যেসব অ্যামিনিটিস অথবা সুযোগ সুবিধাগুলো পাই, বনের মধ্যে সেগুলো সম্ভব নয় পাওয়া। বনের মধ্যে কাজ করতে গেলে বনকে ভালোবাসতে হবে এবং অভ্যস্ত হতে হবে কিভাবে সেই নিস্তব্ধতার মধ্যে, কিভাবে সেই বিচ্ছিন্নতার মধ্যে সুন্দরভাবে থাকা যায়। অনেক বন জঙ্গলে, যেখানে আজকালকার মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ফেসিলিটিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বনের মধ্যে সেগুলো পাওয়া যায় না বেশিরভাগ জায়গায়। তো মূল চ্যালেঞ্জ হলো একটা বিচ্ছিন্নতা আর দুর্গমতা। এক, আমাদের রাস্তাঘাট থাকে, যা শহরে চলার জন্য, গ্রামে চলার জন্য, জঙ্গলে চলার জন্য মূলত কোনো রাস্তাঘাট থাকে না। আমাদের রাস্তাঘাট তৈরি করে করে যেতে হয় জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে। যারা আমাদের গ্রাউন্ড স্টাফরা প্রতিদিন জঙ্গলের মধ্যে পেট্রোলিংয়ে যায়, 10 কিলোমিটার 15 কিলোমিটার করে হাঁটে, তারা এক অজানা জায়গার রহস্যের মধ্যে দিয়ে চলে এবং প্রতি মুহূর্তে তাদের অনেক ধরনের বিপদের আশঙ্কা আছে, তা নিয়েও তারা কাজ করে চলেছে।
0: বেশ, চোরা শিকার আজকের দিনে দাঁড়িয়েও কতটা বড় সমস্যা?
1: দেখুন, চোরা শিকার কথা বলতে গেলে, অর্থাৎ ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেড, পৃথিবীর মধ্যে ইল্লিগাল যেসব বাণিজ্যগুলো হয় তার মধ্যে একটি অন্যতম বাণিজ্য। একটা বিশাল সংখ্যক টাকা এই ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডের মধ্য দিয়ে ঘোরাফেরা করে, যেগুলো সরকারি নিয়ন্ত্রণে থাকে না। আমাদের একটা খুব প্রচলিত ধারণা যে বাঘ হয়তো শিকার করা হয়, যারা চোরা শিকারীরা শিকার করতো, তো দিয়ে এখন চোরা শিকারের সংখ্যা অনেক কমে গেছে। তো চোরা শিকারীরা করতো যে বাঘের চামড়ার জন্য, কিন্তু আমাদের ধারণাটা অনেকটাই ভুল। আসলে বাঘকে মূলত শিকার করা হয়, অর্থাৎ শিকার করা হতো, চোরা শিকারীরা শিকার করে তাদের হাড়ের জন্য।
0: আচ্ছা।
1: হ্যাঁ, তার অল্টারনেটিভ চাইনিজ মেডিসিনে এই বাঘের হাড়, বাঘের দাঁতের একটা বিশেষ মূল্য রয়েছে। বাঘের চামড়া তো একটা বাই প্রোডাক্ট তার মূল্যের। সব ইল্লিগাল ট্রেডগুলো একটা অদ্ভুত ধরনের ভাবে চলে, অর্থাৎ যেমন আমরা বিনিময় প্রথা বলি, একটা ব্যাটারিং সিস্টেমের মতন ভাবে ইল্লিগাল ট্রেডগুলো চলে পৃথিবী জুড়ে বাঘকে নিয়ে। এই নিয়ে সারা পৃথিবী জুড়ে সাইটস বলে এবং অনেক ধরনের সংগঠন রয়েছে যারা পৃথিবী জুড়ে এই এই ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। ভারতবর্ষ এই নিয়ে আমাদের একটা বিশেষ সংস্থা রয়েছে, সরকারি সংস্থা, যাকে বলে WCCB, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, যারা বিভিন্ন রাজ্যের বন দপ্তর, পুলিশ দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করে বিভিন্ন ইন্টেলিজেন্স অর্থাৎ গোপনীয় তথ্য আদান প্রদান করে বাঘ সংরক্ষণে এবং বাঘ এবং অন্যান্য বন্যজীব সংরক্ষণে এক বিশেষ ভূমিকা পালন করে।
0: বেশ, আচ্ছা, আমরা সাধারণ মানুষরা বাঘ সংরক্ষণে কি ভূমিকা পালন করতে পারি?
1: দেখুন, ভারতবর্ষের মতন এত জনসংখ্যার দেশে বাঘকে বা যে কোনো বন্য প্রাণীকে বন দপ্তর কেবল এককভাবে সংরক্ষণ করতে পারবে না। সেখানে যদি সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? প্রথম কথা যে আমাদের সচেতন হতে হবে জঙ্গল নিয়ে, পরিবেশ নিয়ে, বাঘ নিয়ে। শুধু বাঘ নয়, বাঘের সাথে সাথে বন জঙ্গলগুলোকেও আমরা সংরক্ষণ করি তাকে নিয়েও, এবং সাধারণ মানুষই হয়ে উঠতে পারে আমাদের চোখ, আমাদের কান, যেখানে এই ইল্লিগাল বাই লেফট ট্রেড, বেআইনি বন্যপ্রাণীদের যে বাজার চলে, যে বাণিজ্য চলে, যে শিকার চলে, সে নিয়ে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকতে পারে। এবং শিলিগুড়ির ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। শিলিগুড়ি একটা খুব ইম্পর্টেন্ট একটা করিডোর ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডে, যেখান থেকে সারা উত্তর পূর্ব ভারতের সঙ্গে একটা সংযোগকারী স্থল এটা। তো বিশেষ করে আমাদের শিলিগুড়ির মানুষদের এবং এই অঞ্চলের মানুষদের আরও বেশি সচেতন এবং বন দপ্তরের চোখ কান হিসেবে কাজ করতে হবে।
0: একদম, আমি আশা রাখবো মানুষ যেন এই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন হয়ে ওঠেন। আচ্ছা, বনে বাঘের অবস্থান নির্ণয় করতে নিশ্চয়ই আপনাদেরকে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে হয়। তো এই যে উন্নত প্রযুক্তির ব্যবহার আপনি এর আগেও বললেন, এগুলি কি কি রয়েছে যে প্রযুক্তিগুলি আপনারা ব্যবহার করে থাকেন এবং এগুলি কতটা আপনাদের সাহায্য করেছে বা কাজকে কতটা সহজ করে দিয়েছে?
1: খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখুন, আজকালের যেই প্রযুক্তির যুগ, যেখানে ড্রোন টেকনোলজিস আছে, যেখানে রিমোট সেন্সিং টেকনোলজিস আছে, যেখানে এআই টেকনোলজিস আছে, সেখানে আমরা জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের ট্র্যাপ ক্যামেরা বসাই। ট্র্যাপ ক্যামেরা অর্থাৎ যেসব ক্যামেরাগুলো, যে সামনে দিয়ে কোনো প্রাণী চলে গেলে সে ক্যামেরাগুলো

0: তার ছবি তুলবে। এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আমাকে বলতে হয়, যেমন আমাদের নিজেদের ফিঙ্গার প্রিন্ট যেমন ইউনিক, বাঘেদের গায়ে যেই স্ট্রাইপস থাকে সেগুলো ইউনিক। অর্থাৎ আমরা যদি দুদিক থেকে কোনো একটা বাঘের ছবি পাই, সেই ছবি পেলে আমরা বাঘের স্ট্রাইপস দিয়ে সে বাঘকে নির্ণয় করতে পারি এটা এই বাঘ। প্রত্যেকটা আলাদা আলাদা বাঘের স্ট্রাইপস গুলো আলাদা আলাদা। যখন আমরা টাইগার রিজার্ভসে কেউ কেউ আমরা ঘুরতে যাই, তখন আমরা বলি T1, T2, T3 এবং করে অনেক নাম দেয় বাঘের, সেই বাঘগুলোকেও সেই সব স্ট্রাইপস দিয়েই আলাদা করা হয়, যেটা এই বাঘ, এটা এই বাঘ, এটা এই বাঘ। সেটা আমাদের সাহায্য করে এই ট্র্যাপ ক্যামেরাসগুলো এবং ড্রোনস টেকনোলজি জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে চট করে চলে যাওয়া কঠিন সেসব জায়গায় ড্রোন ক্যামেরা দিয়ে আমরা পর্যবেক্ষণ করতে পারি সেই জঙ্গলকে। বিভিন্ন বাঘকে আমরা কলারিং করি, কলারিং করা হয় মানে রেডিও কলার পরানো হয়, সেই রেডিও কলার পরিয়ে আমরা দেখতে পারি যে একটা বাঘের তার ন্যাচারাল টেরিটরি কত বড়, সে কোন কোন রাজ্য ঘুরে বেড়াচ্ছে, কোন কোন অভয়ারণ্য ঘুরে বেড়াচ্ছে, তার সাথে অন্য কোন বাঘের ইন্টারাকশনস হচ্ছে, এ দিয়েও আমরা বাঘ সংরক্ষণের জন্য একটা চিত্র পাই।
1: আচ্ছা, আপনি তো দীর্ঘদিন এই ফরেস্ট ডিপার্টমেন্টে রয়েছেন, তো বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তো যেহেতু আজকে বাঘ দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, তো বাঘকে যখন দেখেছেন, আপনি বেশ কয়েকবারই দেখে থাকবেন, তো যখন দেখেছেন প্রথমবার তখন কিরকম অনুভূতি ছিল, বা এরকম কোনো অভিজ্ঞতা যেটা আজকে এখানে আপনি ভাগ করে নিতে চান?
0: দেখুন, ট্রেনিং পিরিয়ডের আমার খুব ইন্টারেস্টিং একটা কথা বলতে ইচ্ছে করছে। আমাদের যখন ট্রেনিং হয়, সে ট্রেনিং এর সময় আমরা একবার গিয়েছিলাম তাদোবা অন্ধেরি টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে। সেখানে গিয়ে আমরা শুনলাম তার দুদিন আগেই সেখানকার একজন মহিলা ফরেস্ট গার্ডকে একটা বাঘ মেরে ফেলেছে। কিন্তু আমাদের পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বিভিন্ন জিনিস বুঝতে হবে বাঘের সংরক্ষণ নিয়ে। যখন প্রথম আমরা সেখানে দূর থেকে একটা বাঘ বাইনোকুলার দেখতে পেলাম, আমরা নিজেরা পায়ে হেঁটে চলছি, তখন সে এক অদ্ভুত অনুভূতি। আসলে আমরা জঙ্গলে যারা কাজ করি তারা আমরা জানি যে মানুষদেরকে বাঘ, তার বাঘ বলুন চিতাবাঘ বলুন, কেউই প্রিয় হিসাবে ভাবে না। আসলে আমরা কখনো কখনো বাঘ দেখে ভয় পেয়ে আমরা দূরে গিয়ে বসে লুকোনোর চেষ্টা করি। আসলে কি হয়, যদি আমরা দাঁড়িয়ে থেকে আমাদের আকৃতিকে বড় করার চেষ্টা করি, তখন বাঘ আমাদেরকে প্রিয় হিসেবে ভাববে না। আমরা যখন সেখানে জঙ্গলের মধ্যে, সাধারণ মানুষের জন্য নয় এটা, কিন্তু জঙ্গলের মধ্যে কখনো যদি আমরা লুকিয়ে পড়ি, বসে পড়ি, সেখানে বাঘ ভাববে এটা বোধহয় তার কোনো একটা প্রিয় ছোট প্রিয়। তাই আমরা দেখবো যে যদি উত্তরবঙ্গের নিরিখে বিভিন্ন অঞ্চলে চিতাবাঘ কখনো কখনো লোকালয়ে বেরিয়ে কাউকে জখম করেছে, মূলত দুটো ক্ষেত্রেই হয়েছে, হয় তারা কোনো একটা জায়গায় একা গিয়েছিল, কিংবা কোথাও একটা বসে লুকিয়েছিল।
1: আচ্ছা, তো যদিও ভীষণ কঠিন ওই রকম পরিস্থিতিতে নিজেকে না লুকিয়ে দাঁড়িয়ে থাকা, বা সেই অবস্থায় হয়তো বা যারা পড়েন তারাই বুঝবেন, তবুও আজকে শ্রোতা বন্ধুরা, আসরের সময় একদম শেষ হয়ে এসছে, অর্চিষ্মান বাবু অনেক মূল্যবান তথ্য আমাদের সঙ্গে আজ ভাগ করে নিলেন বাঘ দিবসে। আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান অরণ্যের রাজা, এতে আমরা অনেক কিছু জানলাম বাঘ নিয়ে। আশা করি অনেকেই উপকৃত হবেন এবং অনেকেই অনেকটা সমৃদ্ধ হবেন এই জ্ঞান নিয়ে। শ্রোতা বন্ধুরা, প্রকৃতির প্রতিটি প্রাণীরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই আসুন বনকে ভালোবাসি, বন্য প্রাণীকে সম্মান করি এবং পরিবেশ রক্ষায় নিজেদের গুরু দায়িত্ব আমরা পালন করি। অর্চিষ্মান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসরে আসার জন্য আর এত তথ্য ভাগ করে নেওয়ার জন্য।
0: আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, সবার সাথে আমার ভাবনা চিন্তাকে ভাগ করে নেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আজ আসর এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা ফিরে আসব আবার অন্য দিন অন্য পর্বে অন্য বিষয় নিয়ে। নমস্কার।
0: নমস্কার।

0: बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
4: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
5: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
4: সেই একই চেনা ঠিকানায়
5: 421.9 মিটার,
4: 711 কিলোহার্টজ।
5: শুধু কি বাড়িতেই?
4: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
5: ঝকঝকে ডিজিটাল,
4: কাহিনী কথা সুরতাল।
5: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
4: কারণ ডিআরএম সম্প্রচার
5: শুনতে ভুলবেন না।
4: Stay tuned.
6: আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত, প্রথমে বাংলা এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। ওড়িশাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। শুভেচ্ছা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ ব্যাহত। প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত স্থগিত হয়ে গেছে, রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি। বেলা 11টায় লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক হরজিন্দর কৌর এবং অ্যাথলেট গুলবীর সিংকে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। পরে তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে বিরোধীদের এই পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান। অভিযোগ করেন, বেশ কিছু বিরোধী সদস্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করতে চাইছেন, যা সঠিক নয় এবং সংসদের ঐতিহ্যের ধারা বহন করে না।
1: প্রশ্নকালকে বাদ ইস চর্চা মে ভাগ লিজিয়ে, আপ মাননীয় সদস্যকে হক কো নি মার সকতে।

0: उचित नहीं है। आप अगर सदन को व्यवधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्यवाही आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।
1: রাজ্যসভায় একই চিত্র দেখা দেওয়ায় প্রথমে বেলা 12টা এবং পরে 2টো পর্যন্ত সবার কাজ মুলতবি ঘোষণা করা হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারে কাজ শুরু করার অনুমতি দিলে সিপিআইএম সদস্য জন বিত্রাস গতকাল দলীয় দপ্তরে পুলিশের প্রবেশ এবং ছাত্র নেত্রীকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তীব্র আপত্তি জানান। উত্তরে জেপি নাড্ডা বলেন, এটি আইন শৃঙ্খলার বিষয়।
2: Many times from the classroom in emergency days when Congress party was ruling. This is a normal situation. A student activist has to face. Police have to act accordingly.
1: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, বিরোধী কংগ্রেস সদস্যরা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। বিলের বিষয়বস্তু আলোচনায় না গিয়ে তারা এই বিলের বাইরে নানান রাজনৈতিক আলোচনা তুলে ধরছে বলে তিনি অভিযোগ করেন।
3: আজ হাম উম্মীদ করতে রাহুল গান্ধীজি ওর বাকি লোক বিল পে বোলে, ইতনা মহত্বপূর্ণ বিল পে চর্চা হো রহা হ্যায় ওর ও ইধর উধর কা বাত করকে ভটকানে কে লিয়ে ওর রাজনীতিকরণ করকে ও ধ্যান ভটকানা চাহতে হ্যায়। ইতনা আচ্ছা বিল লায়া হ্যায় ওর এক্সামিনেশন কো লেকর কে কোই ওর সাজেশন হ্যায় তো সাজেশন দে সকতে হ্যায় কংগ্রেস পার্টি। ইতনা মহত্বপূর্ণ বিল হ্যায় ওর বিল পে নাই বোলতে হ্যায় ইয়ে ঠিক বাত নাই হ্যায়।
1: লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিলের প্রস্তাব অনুযায়ী কোনো জন্ম বা মৃত্যু 2 বছরের মধ্যে যদি রেজিস্ট্রার এর কাছে রিপোর্ট করা হয়, তবে জেলা শাসক, মহকুমা শাসক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো আধিকারিকের মাধ্যমে ঘটনাটির সত্যতা যাচাইয়ের পর তাদের অনুমতিক্রমেই কেবল তা নিবন্ধন করা যাবে। 2 বছরের বেশি সময় পর রিপোর্ট করা হলে তার জন্য নিবন্ধনের জন্য প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আইন যা যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে, তার মেয়াদ 2026 শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অবধি বৃদ্ধি করেছে। যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024-এর মেয়াদ বৃদ্ধির মোশন আনেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ পিপি চৌধুরী। মোশনটি ধ্বনিভোটে গৃহীত হয়। লোকসভা এবং বিধানসভাগুলিতে একসঙ্গে নির্বাচন করার লক্ষ্যেই এই বিল। ঝাড়খণ্ড সহ একাধিক বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগেরও দাবি জানান। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনে থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। পরিবেশ, অরণ্য ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতিকে রক্ষা করা নয়, জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এর লক্ষ্য। নতুন দিল্লিতে আজ বিশ্ব ব্যাঘ্র দিবসের এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে বাঘ সংরক্ষণ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, হাতিদের জন্য সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অঞ্চল, কমিউনিটি রিজার্ভ, জলাভূমির সংখ্যাও বিগত 12 বছরে বৃদ্ধি পেয়েছে।
4: হমারি যো টাইগার পপুলেশন 2226 থি, ও বড়কর 3600 সে জাদা হুই। 2014 মে 47 টাইগার রিজার্ভস হোতে থে, উনকি সংখ্যা বড়কর ভি 58 হুই হ্যায়। এলিফেন্ট রিজার্ভস কি সংখ্যা যো 28 হোতি থি, ও ভি পিছলে 10 বর্ষো মে বড়কর কে 32 হুই হ্যায়। ডেজিগনেটেড রামসার সাইটস কি সংখ্যা 26 থি, যো বড়কর কে আব 100 হো গই হ্যায়।
1: অসময়ের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারে 4 লক্ষ টাকা করে আর্থিক

সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকছে। আখুয়াপাড়ার বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে যাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায়, এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 40 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 15 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাককৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। মন্ত্রক আরও বলেছে, এই নির্বাচন ওই অঞ্চলে ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরানোর অপচেষ্টা। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয়কেন্দ্রে থাকা হাজার হাজার মানুষের জন্য ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে। কিউশু শিনকানসেন বুলেট প্রুফ পরিষেবা এবং বেশ কিছু বিমানবন্দরের কাজকর্ম আপাতত স্থগিত রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রুপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রুপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ভেষজ গুণের কথা বিবেচনা করে এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতার নিউ টাউন ও উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানান।
1: আমরা অ্যাস্ট্রো পার্ক তৈরি করবার উদ্যোগ নিচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা। কৃষ্ণনগরে এরকম একটা পার্ক গড়ে উঠবে এবং কালিম্পংয়ের মতো জায়গাতে সেখানেও কিন্তু আমরা আমাদের সাইন্টিফিক এবং আমরা কলকাতা সহ বিভিন্ন জায়গাতে ফার্ম ডাইভার্সিটি পার্ক গড়ে তুলতে চাই।
0: নদিয়ার কৃষ্ণনগরেও যে একটি অ্যাস্ট্রো পার্ক গড়ে তোলা হবে মন্ত্রী সে কথাও উল্লেখ করেন। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার রাজ্যের ফুল চাষীদের রপ্তানিযোগ্য ফুল চাষের জন্য উৎসাহিত করবে বলেও কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন। ঐতিহ্যবাহী মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাট ফুল বাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলা হবে। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেল চারটে নাগাদ নবান্ন সংলগ্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এরকম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও বর্ণ পরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, গদ্য সাহিত্যের সরলীকরণের মূল প্রবক্তার সমাজ সংস্কারক, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিতের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদে রদবদল।

0: 8 মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, হাওড়া, গ্রামীণ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার ও বারাসাতের মতো গুরুত্বপূর্ণ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদলি করা হয়েছে। অবিলম্বে এদের নতুন জায়গায় কাজে যোগ দিতে বলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করার পর শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগেই আগামী 3রা আগস্ট সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। গত সপ্তাহে তদন্তকারী সংস্থা ইডি তাকে তলব করে। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর এই নেতা হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। উল্লেখ্য, গত সপ্তাহে ইডি মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকেও তলব করে। বীরভূমের নলহাটিতে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। এর মধ্যে আছে 1,800 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 14,400 জিলেটিন স্টিক, 105 ডিটোনেটর এবং 36 ডিটোনেটিং ফিউজের কয়েল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুরজিৎ হেমব্রম নামে একজনের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্ত সম্প্রতি বাড়িটি ভাড়া নিয়ে সেখানে বিস্ফোরক মজুত করেছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাতে শুরু হওয়া এই অভিযান এখনও চলেছে। টাকা গোনার জন্য অন্তত 5 মেশিন ও বেশ কয়েকটি বড় ট্রাঙ্ক সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। কোচবিহারে আজ ভোররাতে এসইউসিআই জেলা পার্টি অফিসে ভাঙচুর ও হামলা চালানো হয় বলে অভিযোগ। পার্টি অফিসের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় মনীষীদের ছবি। বিজেপি এই হামলার সঙ্গে যুক্ত বলে এসইউসিআই অভিযোগ করেছে। অভিযোগ অস্বীকার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাসক দল। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পূর্বতন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা। ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য দপ্তর বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল সিল করে দিয়েছে। গত রবিবার বছর 16 মৈনাক দাস রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে দেওয়া ভুল ইঞ্জেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই বিচারের দাবিতে ছাত্রের দেহ নিয়ে গতকাল শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও তাতে যোগ দেন। মুর্শিদাবাদের সাগর দিঘিতে ভুয়ো পরিচয়ে এদেশে বাস করা বাংলাদেশি এক নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। মোহাম্মদ রকন আলী ওই নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার সদাশিবপুরে। আজ গুরু পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেলুড় মঠে যান। তিনি স্বামী সুবিরানন্দজির সঙ্গে দেখা করে মূল মন্দির পরিদর্শন করেন। এরপর প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজিকে শ্রদ্ধা জানিয়ে তার হাতে তুলে দেন উপহার। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণস্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দিনটি পালনের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম অ্যাপ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আদিসুর অনুষ্ঠানে শুনবেন শেরপা সঙ্গীত। শিল্পী লামু শেরপা ও সহশিল্পী

আদিসুর অনুষ্ঠানে শুনছেন শেরপা সঙ্গীত, পরিবেশনায় লামু শেরপা ও সহশিল্পীরা।

আদি সুর অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শেরপা সঙ্গীত, পরিবেশনায় লামো শেরপা ও সম্প্রদায়। আদি সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

আপনি কি ফ্ল্যাট কিনতে চান বা ফ্ল্যাট বিক্রি করতে চান, তাহলে যোগাযোগ করুন বসুধা এন্টারপ্রাইজ, ফ্ল্যাট কেনা বেচার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন এই নম্বরে 9831450035। নম্বরটি আবার বলছি 9831450035। বসুধা এন্টারপ্রাইজ, ফ্ল্যাট কেনা বেচার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আজকের এই সৃজনী সাহিত্য আসরে। আপনাদের সঙ্গে রয়েছি আমি চৈতালি ব্যানার্জি, আর আজ আমাদের

0: প্রথমে আপনার থেকে একটু জেনে নিতে চাইব, সাহিত্যের এই লেখালেখির এই দীর্ঘ যাত্রা আপনার শুরু কবে থেকে বা কিভাবে?
1: অ্যাকচুয়ালি সাহিত্যের যে যাত্রাটা আমার খুব সংক্ষিপ্ত, আমি বেশিদিন লেখালেখি করিনি। আমার স্ত্রীর যখন ক্যান্সারে কেমো চলছিল তখন থেকে আমার সাহিত্য শুরু।
0: আচ্ছা,
1: তারপরে সময় কাটানোর জন্য লিখতাম, আমার কবিতা লোকের ভালো লাগলে আমার খুব ভালো লাগতো, এই পর্যন্তই। মুশকিলে আমি 5-6 বছর ধরে লেখালেখি করছি।
0: আপনি কবে থেকে বুঝলেন যে লোক আপনার কবিতা পছন্দ করছে, আরো লেখার অনুপ্রেরণা কি সেই জায়গা থেকেই?
1: হ্যাঁ, দু একজন যখন বলতে লাগলো এটা ভালো হয়েছে, তখন আবার দ্বিতীয়টা লেখার চেষ্টা করেছি। প্রথম দিকে তো আমার বাংলা সাহিত্যের ওপর কোনো শিক্ষা ছিল না, এখনো নেই। আমি যেহেতু সৈনিক ছিলাম, আমার কর্মজীবনে ভারতবর্ষের এখানে ওখানে কখনো সমুদ্রে কখনো পাহাড়ে ঘুরেছি, তো সেই অবস্থাতে যে অনুভূতিগুলো আমার মনের মধ্যে জমা হয়েছিল এই একাকিত্ব কাটানোর জন্য, সেগুলোই লিখে ফেলি।
0: বাহ, মানে দেশ সেবা সঙ্গে সাহিত্য সেবা দুটোই আপনি করে চলেছেন এখনো অবধি, তাই তো? এবার আপনি একটা আমাদের যদি শ্রোতা বন্ধুদের একটা কবিতা শোনান আপনার লেখা, তাহলে আমি খুব খুশি হব, একটু শুনিয়ে দিন।
1: আমার কবিতাটির নাম বর্ষাকালের ছবি। তোর কি এখনো ইচ্ছে করে সবার চোখে কে আড়াল করে পাশাপাশি বসে থাকি হাতটা ধরে? বর্ষাকালে যখন খুব বৃষ্টি পড়ে, গাছগুলো সব দুলতে থাকে, প্রবল ঝড়ে টালির চাল দুলতে থাকে, ভাঙা টালির ফাঁক দিয়ে বৃষ্টি পড়ে, তোলা উনুন হয় এদিক ওদিক রান্নাঘরে, ভেঙে পড়ে মাটির বাড়ি ঝড়ের বেগে, ভয়ে মানুষ শঙ্খ বাজায় দুর্যোগে। এটা হচ্ছে গ্রামের বাড়ি আমার, কত কথা জমা আছে বর্ষায়।
0: বা এবার আসছি বর্ধনদা আপনার কাছে, সাহিত্য বা এই লেখালেখির যাত্রা শুরু কিভাবে এবং কবে থেকে যদি একটু আমাদের বলেন।
2: যাত্রা শুরু কবে আমি ঠিক বলতে পারবো না, মানে ছোটবেলা থেকেই, একটা সময় যখন বেকার ছিলাম, মানে চাকরি করি না, অথচ বিভিন্ন লেখা পড়তে খুব ভালো লাগতো। আমাদের সময় স্বপন কুমার বা এই ধরনের গোয়েন্দা উপন্যাস পড়া বা ছোট ছোট গল্প পড়ার একটা নেশা ছিল। তার থেকে মনে হয়েছিল যে কিছু জিনিস লেখা যায়, কিছু জিনিস মনের অভিব্যক্তি প্রকাশ করার যে একটা জায়গা হলো লেখা। খেলাধুলোর মাঝখানে বা পড়াশোনার মাঝখানে হঠাৎ করে যখন সময় পাওয়া, তখন হঠাৎ করে মনে হলো এটা যে একটা কিছু লিখি, একটা কিছু জিনিস মনে পড়েছে, এটা লিখে রাখলে
0: মানে মনের ভাব প্রকাশ করবার একটাই জায়গা হচ্ছে লেখনী।
2: বন্ধু বান্ধবের মধ্যেও যখন আমরা কোনো কথা বলতাম, তখনই দেখা যেত যে একটা টপিকস আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটাকে নিয়ে 2 লাইন লিখে ফেললাম। তখন হয়তো লেখাটা খুব কাঁচা হয়, কিন্তু লেখার আগ্রহ মোটামুটি তখন থেকেই নানা অ্যাক্টিভিটিসের জন্যে। ঠিক নিরবিচ্ছিন্নভাবে যে আমার লেখা সেটা কখনো হয়ে ওঠেনি, আমি লেখাটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু যখন যখন সময় পাই 2 লাইন লিখে ফেললাম।
0: এবার শ্রোতা বন্ধুদের একটা কবিতা শোনান আপনার লেখা, তাহলে আমি খুব খুশি হব, একটু শুনিয়ে দিন।
3: প্রথম নিবেদন সীমারেখা। মৃত্যুকে আজ ডাক নামে ডাকি খোকা, কানপাশ ছুঁয়ে কত কথা বলে যায়, লুকোচুরি খেলে সময় খানিক কাটে দোতলার এই এক চিলতে ঘরটায়, বাড়তি বাক্স কাগজ বইয়ের স্তূপ সব কিছু থাকে আমার ঘরের পাশে, ওদের সাথে পোকামাকড়ের ভাব, আমার সাথে মৃত্যু খেলতে আসে। অবহেলা বাবা তোরাই জানিস নাকি, আমিও খানিক শিখেছি সবার কাছে, জানি কেমন করে ফিরিয়ে দিতে হয়, জানি এড়িয়ে মানুষ কেমন করে বাঁচে, তাই তো অমন করতে পারি হেলা, একলা থাকাকে সহ্য করি একা, ভুলেও কোনো দরজা রাখি না খোলা, অনাদরে ওকে বুঝিয়েছি সীমারেখা। তবু যে না ছোড় আমায় বাসে ভালো, আমারও তো তাই ঠেলতে ভালো লাগে, যেই না বোঝে করছি আমি হেলা, ওরও তখন দ্বিগুণ প্রেম জাগে, অনেকটা ঠিক আমার আশার মতো, পায়ের শব্দে তৈরি করে খোঁজ, কিছু ওষুধ এবং খাবার হাতে গঙ্গার মা আশা ভাঙায় রোজ। জানি তো তোরা বড্ড ব্যস্ত বাবা, এক মনে তাই অপেক্ষায় হাঁটি, পা টলে যায় দীর্ঘ পথের পর, মৃত্যু ছুটে ধরতে আসে পাটি, ফুসফুসে আজ বাতাস ঢোকে কম, দৃষ্টি চোখের উল্টো পথেই হাঁটে,

0: ঘটন হলো আমার জীবনে, এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো আমাকে ওই সম্পর্কের ব্যাপারে ভাবতে বাধ্য করেছে। বাধ্য করেছে এই কারণে যে আমি বা আমাদের সংস্পর্শে যারা আছে, আমি পারিপার্শ্বিক যারা, যাদের সাথে আমরা মিশি, যাদের সাথে ছোট থেকে বড় হয়ে উঠেছি বা যাদের দেখি বা নতুন যাদের সাথে পরিচয় হয়, সবার ক্ষেত্রে সম্পর্কগুলো এমন তো নাও হতে পারত। সম্পর্কটা হলো কেন? তাহলে কি মানুষের আর্থসামাজিক অবস্থা এর জন্য দায়ী? না, আমি মনে করি না আর্থসামাজিক অবস্থার জন্য আমাদের সম্পর্কগুলো পারস্পরিক খারাপ হয়।
1: রাস্তার ধারেও প্রেম বেঁচে থাকে,
0: রাস্তার ধারেও প্রেম বেঁচে থাকে, কিন্তু এই সম্পর্কগুলো হওয়ার কথা ছিল না, কেন হলো? এবং এই হওয়ার পেছনে সবসময় আমার মনে হবে যেন আমি দায়ী নই, হয়তো আমি পরোক্ষে দায়ী, কিন্তু এরকম না হলেই বোধহয় ভালো হতো। এবং যদি ভালো হতো, আমি যদি আমার আগের অবস্থা থেকে একটু পরিবর্তন করে আমার চলাফেরা বা আমার জীবনধারা বা লাইফস্টাইল যেটা বলে সেটা চালাতাম, হয়তো এই কষ্টটা আমি পেতাম না বা এই সম্পর্কে টানাপোড়েন নিয়ে আমি ভাবতেই হতো না,
1: মানে ভাবার জায়গায়
0: তো সেই জায়গা থেকে আমার এই লেখার শুরু। আমার মনে হয় এই মূলত
1: সম্পর্ক নিয়েই আপনি লেখেন বা আপনাকে এই সম্পর্কে টানাপোড়েন বা বিভিন্ন সম্পর্ক আপনাকে ভাবায় এই কারণে।
0: এবং এটা মনে হয় আরো বেশি করে যদি আমি লিখতে পারতাম, তাহলে বোধহয় ধরুন আমার জীবনে যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয়েছে, যেগুলো খারাপ অভিজ্ঞতা বলবো, লোকের ভালো অভিজ্ঞতাও কি নেই, অবশ্যই আছে, আমারও আছে, কিন্তু সেই খারাপ অভিজ্ঞতার থেকে অনেকটাই হয়তো বাঁচতে পারত, এটাই আমার অভিপ্রায় ছিল লেখার পেছন।
1: দাদা, আরেকটি কবিতা শুনে নেব আপনার মুখে।
2: এবারের নিবেদন দুজনে, দুটি মন মেঘমাল্লার সুরে, দুটি দেহ কৈশোর পেরিয়ে, দুটি হাসি নির্মল ঝর্ণা, দুটি দৃষ্টি সরল আয়না, দুটি হৃদয়ে হাজার স্বরলিপি, দুটি অষ্টে মধুর কথাকলি, দুটি হাত উষ্ণতা পিয়াসি, দুটি আঙুল ব্যাকুল উদাসী, দুটি চিঠি শুধু তোমার জন্যে, দুটি মালা দুজনই বরেণ্য, দুটি জীবন একটি রাস্তা, শীতল দিঘি বা খরস্রোতা, দুটি বন্ধু একটি ভরসা, মনের ঘরেতে থাকব সদা, দুটি প্রতীক্ষা মধ্যে নদী প্রাচীন, সমান্তরালে জীবন মোহনা অন্তিম।
1: খুব সুন্দর, খুব ভালো। প্রদীপবাবু, আমরা আপনার থেকে একটু জেনে নিতে চাইব আবার যে আপনার লেখালেখিতে আমরা সর্বাপেক্ষা পেয়ে থাকি প্রেম, মানে যে কোনো, সেটা প্রকৃতি প্রেম হোক, মানব প্রেম হোক, আপনার লেখায় এর উপস্থিতি আমরা সবসময় পেয়ে থাকি। তো এই প্রেমের উৎস কোথা থেকে এবং কিভাবে, যদি একটু বলেন আমাদের?
3: আসল কথা, আমরা ছোটবেলা যারা সৈনিক হয়ে যখন বাড়ি ছাড়ি, আমাদের তখন বয়স খুব কম থাকে, বাড়ি ছাড়ার সময় বেশিরভাগ আমাদের আর্থিক কারণেই আমাদের ছাড়তে হয়। দেশপ্রেম যেসব বলি সেগুলো পরে গিয়ে হয়েছে, কিন্তু যখন আমরা ছেড়েছিলাম তখন আর্থিক কারণেই পড়াশোনা ছেড়ে দিয়ে সৈনিক হয়েছিলাম। মনের ভিতর তো একটা দুঃখ থাকতো, কষ্ট থাকতো, পড়াশোনা হলো না, এই যে নানান জায়গায় গেছি, জঙ্গল পাহাড় সেসব জায়গায় মানুষের সাথেও দেখেছি, মিশেছি তাদের সাথে, যে আদান প্রদান হয়েছে সেগুলো সব মনের ভেতরে আঁকা আছে। তারপর যখন অবসরে এসেছি তখন কলকাতাতে প্রায় 46 বছর পরে আমি ফেরত এসেছি, তখন আমি বাংলা লেখা ভুলে গেছি, তখন ওই বিজয়াদশমীর চিঠিটা লিখতাম সেটাও বন্ধ হয়ে গেল টেলিফোনের জন্য।
1: তারপরেও এত সুন্দর লেখা।
3: তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে জেনারেলি একটা আইডেন্টিটির দরকার ছিল আমার, আমি সামাজিক কাজ, বিশেষ করে অনাথ আশ্রম আশ্রম এদের জন্য কাজ করি, এখনো করি।
1: মানে আপনি কোন এনজিওর সাথেও যুক্ত?
3: আমার কোন পার্টিকুলার এনজিও আমার নয়, আমার অনেকদিন এনজিওর সাথে জানা, যে যখন বলে যতটুকু পারি সাহায্য করি, কারোর জন্য চাঁদা তুলে দিই, কখনোর জন্য নিজের পকেট,
1: মানে আপনার সাধ্য মতো যতটা আপনি পারেন করতে থাকেন।
3: এই করতে গিয়ে আমার একটা আইডেন্টিটির দরকার এই জন্য ছিল, আমার অনেক বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়াতে আছে, তারা সকলেই জানে কাকু বা জেঠু পয়সা নিয়ে কাউকে ঠকা।

0: জন্য নেবে না। যদি আমি খুব কম, অত্যন্ত কম কারোর থেকে কোন জায়গায় টাকা নিয়েছি, যারা নিয়েছে আমার পড়োশী তারা, তারা সঙ্গে গেছে, আশ্রমে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, আমি কারোর টাকা হাতে নেই না। তো এই করতে করতে আর মিসেসের যখন ক্যান্সার হলো তখন কিছুটা তো ঘাবড়ে গিয়েছি, আর সেই সময় সবচেয়ে বড় অসুবিধা ছিল 6 থেকে 7 ঘন্টা আমাকে কমান্ড হসপিটালে বসে থাকতে হতো। সেই সময় আমার সাহিত্যে মোবাইলে ওই গল্প পড়তে কবিতা পড়তে পড়তে আমার মাথাতে কবিতা ভর করে। ছোটবেলার যে হারানো জিনিসগুলো চেষ্টা করি মিলোতে, কোনটা কোনটা মিলে গেছে, কেউ কেউ বলেছে ভালো, কেউ কেউ বলেছে খারাপ, আমার তাতে কিছু এসে যায় না। আমি তো আমার নিজের জন্যই লিখি,
1: নিজের মানে মননটা ব্যক্ত করা,
0: আমার নিজের মনের কথাই আমি ব্যক্ত করি। কবিতা যদি কেউ ভালো বলেন আমার খুব ভালো লাগে, আর যদি না বলেন তাতেও কোনো কষ্ট হয় না।
1: না না না, খুব ভালো, আপনার লেখাও খুব ভালো। প্রদীপবাবু, পরবর্তী প্রশ্ন আপনার কাছে। বর্তমান প্রজন্মে অনেককেই দেখে থাকি, অনেক তরুণ তরুণী এখন সাহিত্য চর্চায় আগ্রহী হচ্ছেন, তো তাদের উৎসাহিত করবার জন্য কি বলবেন আপনি?
0: আমি যদি কোনো কবিতা পড়ি, যদি কোনটা কম বেশি ছেলেদের লেখা, আমি তাকে আমার মন্তব্য দিয়ে যদি ফোন করা সম্ভব হয় তাকে আমি উৎসাহিত করি। কারণ কি, আমার বাংলা ভাষা বেঁচে থাকার জন্যে রবীন্দ্রনাথ ফেরত আসবে না, শরৎচন্দ্র ফেরত আসবে না, এই পতাকাটাকে বয়ে নিয়ে যাবে এই নতুন প্রজন্ম। নতুন প্রজন্মর প্রতি আমার আস্থা আছে, ভালোবাসা আছে, কারণ ওদের থেকেই আমি শিখি, ওরাই আমার গুরু।
1: এটা আপনার মহানুভবতা। দাদা, আরেকটি কবিতা শুনে নেব আপনার মুখে।
0: আমার কবিতাটির নাম বৃষ্টি। আকাশটা মেঘে কালো হয়ে গেছে, সন্ধ্যা আজ বিকেলের খুব কাছে, মাটিতে গরুরা ভয় করছে চিৎকার, রাখালেরা ফিরছে গ্রামের মেঠো পথে, আমি আর কৃষ্ণকলি আম বাগানে আছি সঙ্গপনে ঈশান কোণে, নিঃশব্দ নয় ঝড়ের আওয়াজ, খুব কাছে কোথাও পড়ছে বাজ, দুহাতে আমায় জড়িয়েছিলি ভয়ে না ভালোবাসে কিংবা ইচ্ছে, সেই ভালো লাগার মুহূর্তটায় তারপর চলে গেছে বহু সময়, মাতলা নদী আজও বয়ে যায়, অতর্কিত বৃষ্টি এলে আমায় ভাবায় কেমন আছিস থাকিস কোথায়।
1: দারুণ দারুণ দারুণ। বর্ধনদা, আপনি আমাদের এই তরুণ প্রজন্মকে কি বলবেন, মানে কিভাবে এগিয়ে আসতে সাহায্য করবেন সাহিত্য চর্চায়?
2: প্রথমেই বলি, তরুণ প্রজন্ম সাহিত্য চর্চা করছে, কবিতা লেখার আগ্রহ প্রকাশ করছে, এটা আমাদের কাছে ভীষণ ভীষণ আনন্দের।
1: মোবাইল ছেড়ে,
2: মোবাইল ছেড়ে, আর মোবাইল শুধু ছাড়া না, একটা সময় আমি দেখেছি যারা কবিতা পাঠ করতো বা কবিতার আসরে, ওরা যেন একটা হেয় চোখে দেখতো এবং বলতো কবি কবি ভাব, ছন্দের অভাব ইত্যাদি ইত্যাদি, এটা আমি প্রসঙ্গক্রমে বললাম। তো এখন যখন দেখছি যে অনেক তরুণ প্রজন্মের কিছু কবি বা সাহিত্যিক বেশ ভালো লেখা লিখছেন বা লিখছে, খুব আনন্দ হয়। আনন্দ হয় এই কারণে যে আমারও ওই একই কথা যে বাংলা ভাষাটাকে অন্তত এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলা ভাষাটা বড় পিছিয়ে পড়েছে, বাংলা ভাষার জন্য বড় কষ্ট হয়। আমরা যতই ভাষা আন্দোলনের জন্য চিৎকার করি না কেন, বিদেশে গিয়ে দেখলে পরে বোঝা যাবে আমরা যতটা না বাংলা চর্চা করি, বাংলা কথা ভালোবাসি, বাংলা কবিতা ভালোবাসি, তার থেকে ওরা অনেক বেশি ভালোবাসে, হয়তো দেশ থেকে বাইরে থেকে গিয়ে বুঝতে পেরেছে বাংলার দাম কতটা। আমার খুব ভালো লাগে, বেশ কয়েকজন কবি সম্প্রতি খুব নাম করেছেন, শুধু নাম করেছেন বলে না, তাদের লেখার যে ধরনটা হয়তো রবীন্দ্রনাথের মতো নয়, হয়তো ছন্দ মেলে না, কিন্তু বাংলা ভাষাটাকে নিজেদের মতো করে রপ্ত করে এখনকার যে মনের হতাশা বা মনের রাগত ভাবটা, সমস্ত প্রতিবাদী চরিত্রটা এত সুন্দরভাবে ওরা কাব্যের মধ্যে নিয়ে আসতে পেরেছে, ওটা দেখে আমার খুব ভালো লাগে। আমি ওদের ভীষণ ভীষণভাবে উৎসাহিত করতে চাই।
1: দাদা, একটা কবিতা শুনে নেব আপনার মুখে।
3: তরুণ কবি লেখকদের প্রতি আমার নিবেদন, তোমরাই, হ্যাঁ তোমরাই পারবে তরুণ দল, যতই প্রচারে থাকুক তোমাদের কোলাহল, বাংলা মানে মোদের গর্ব

0: এর ভাষাকে তোমরা দিচ্ছ নতুন রূপে, উস্কে সমস্ত আশাকে। নাইবা থাকুক রবীন্দ্র নজরুলের ধারা, নাইবা থাকুক ছন্দে ফেরার তাঁরা, তোমাদের দুর্বার লেখনীর ছোঁয়ায় আছে নতুন দিগন্তের আঁশকারা। প্রতিবাদ কলরবে যেমন কণ্ঠ সোচ্চার হয়, তেমনি অনেক ক্ষতকে বা না পাওয়ার বেদনাকে মনে সুপ্ত না রেখে সাবলীল বাংলা ভাষায় তার উদ্গীরণ তোমাদের লেখনীতে দৃশ্যমান হয়ে সকলকে আশা জাগায়। কে বলে শুধু কারিগরি বাঁধনে বদ্ধ থেকে কৃষ্টি সংস্কৃতি ভুলে গিয়ে প্রিয় ভাষাকে অবহেলা করেছ? কত যে চমকপ্রদ কাজে তোমাদের বলিষ্ঠ যোগদান শুধু দেশে নয় বিদেশেও সমাদৃত, তা এই ভাষাকে অবলম্বন করেই। তাই দ্বিধাহীনভাবে বুক বাঁধি বড় আশা করে, তরুণ বন্ধু এগিয়ে চলো, কখনো যেন না হয় পা টলমল। ভাষাকে নিয়ে নেই কোনো ভয়, জানি তোমরাই পারবে আনতে জয়।
1: খুব সুন্দর, খুব ভালো। বর্ধনদা, আপনার থেকে একটু জানতে চাইবো যে আমরা বেশিরভাগই শুনে থাকি যে কোনো সাহিত্য চর্চা বা লেখালেখির জন্য মানে কোনো বিশেষ মুহূর্ত বা নির্জনতার প্রয়োজন হয়, এই বিষয়ে আপনার কি মতামত?
2: দেখুন, আমি যেটুকু লিখেছি খুব সামান্যই, তাতে আমার মনে হয়নি যে শুধু নির্জনতাই দরকার আছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো নির্জনতা পছন্দ করেন, কিন্তু নির্জনতা ছাড়াও আমার যা মনে হয়েছে, হঠাৎ করে কোনো একটা ঘটনা আমার মনের মধ্যে প্রভাব ফেললো, তার উপরে উপরে লেখা যায়, তার জন্য নির্জনতা দরকার হয় না। আমি সেই অনুভূতিটাকে কাজে লাগিয়ে আমি যদি সঙ্গে সঙ্গে একটা কিছু লিখি বা একটা ডায়েরিতে বা একটা চিরকুটেও লিখে রাখি, সেটাও আমি মনে করি একটা লেখা বা সাহিত্য হতে পারে যদি কারো ভালো লাগে। কেননা আমার প্রথম কথাই হলো মানুষের জীবনে টানাপোড়েন নিয়ে, পরিস্থিতি নিয়ে, পরিস্থিতির ওপর নির্ভর করে লেখা। আমার একেবারে কবিদের মতো
1: মানে আপনি মনে করেন যে নির্জনতাটাই
2: লেখা না? না না,
1: পরিস্থিতি ডিপেন্ড করছে আপনার,
2: পরিস্থিতির উপর নির্ভর করে আমার লেখা। আমার কোনো প্রকৃতি বা বিশেষ মুহূর্ত বা বিশেষ কোনো লোকের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে লেখা না, এরকম ভাবে আমি কখনো ভাবিনি বা লিখিনি।
1: আপনার আরেকটি কবিতা শুনে নেব দাদা।
0: এবারে নিবেদন, দোতলার ঘরে ঢোকা, এভাবে কদিন পারবো জানি না বাবা, বুড়ো হাড়ে ওকে সরিয়ে রাখতে দূরে, বহুদিন তোকে দেখিনি তেমন ছুঁয়ে, দোতলার ঘর একবার যাস ঘুরে।
1: খুব সুন্দর, খুব ভালো। প্রদীপবাবু, আপনার কাছে এই একই প্রশ্ন যে আপনি কি মনে করেন যে লেখালেখির জন্য কোনো বিশেষ মুহূর্ত বা নির্জনতার প্রয়োজন হয়?
3: কবিতা যখন কনসেন্ট্রেশন হয় তখন ঢাকঢোল বাজালে তো চলে না, একটু নির্জনতা, একটু শান্তি প্রশান্তি যদি থাকে মনের ভেতরে, সেই সময় লেখাটা ভালো হয়। কারণ আমাদের মতন কবি যারা শিক্ষাগত যোগ্যতা নেই, যারা শুধু শুনে শুনে দেখে দেখে কবিতা লেখে, তাদের জন্য শব্দ চয়নে নিস্তব্ধতা কাজে লাগে। তার মানে এই নয় যদি কোনো আওয়াজ হয় সেখানে কোনো আমি কিছু লিখতে পারবো না, তবে কনসেন্ট্রেশনের জন্য নিরবতাটা সাহায্য করে।
1: একদম তাই। আপনার আরেকটি কবিতা শুনে নেব দাদা।
3: আমার কবিতাটির নাম সম্পর্ক। কিছু মানুষ থেকে যায়, মনে দাগ কেটে যায় কোনো শব্দ ছাড়াই, তাদের হঠাৎ দেখা হয়, শুধু আমায় যারা ভালোবেসেছে তারা নয়, গালি দেওয়ার লোকও আছে। গধূলির পড়ন্ত রৌদ্রে রেখে যায় স্নিগ্ধতার প্রদেব, সাঁঝবেলায় হাতের কাঁপা প্রদীপতে বাঁশরির সুর ছুঁয়ে যায় হৃদয়, ভেসে যায় সুরের বন্যায় তোমার হাত ধরে স্নান করি চোখনায়। এমনি কেটে যায় দিন, গঙ্গায় জল বয়ে যায়, ক্ষতগুলো ধুয়ে দেয় সময়ের স্রোতে।
1: প্রদীপবাবু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দোরগোড়ায় আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাইব যে আপনি যদি এখন বর্তমানে সাহিত্য চর্চা না করতেন, এই সাহিত্য ছাড়া আর আপনার কিসে বেশি ইন্টারেস্ট আছে, মানে আপনি কি করতে আরো ভালোবাসেন?
3: আমি অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে যেমন আছি ওই রকমই থাকতে চাই। আমি গ্রামে গঞ্জে যাই, তাদের যতটুকু পাওয়া যায় তাদের সাহায্য করি, ওটাই আমার মেন। লেখাটা তো আমার সেকেন্ডারি,
1: মানে এনজিওর

0: সাথে জড়িত থাকতে আপনি পছন্দ করেন বেশি?
1: ওখানে গরিব মানুষের এনজিও শুধু নয়,
0: মানে প্রয়োজন যাদের রয়েছে তাদের পাশে থাকা।
1: একটা দোকান আছে, একটি মেয়ে, সে স্বামী পরিত্যক্ত, সে একটা ছোট্ট খুবরি করেছে আজ 8 বছর। তাকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না ওখানে, ওর পেছনে ঢালের মতো দাঁড়িয়েছিলাম। সে এখন এস্টাবলিশ হয়েছে, তার ছেলেটা এবার ক্লাস টেনেতে খুব ভালো পাসিফিকেশন পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। তাকে স্কুলেতে 11-এ ভর্তি করার দায়িত্ব আমার। আমি এই ধরনের সব কাজ করেছি, এটাই যে পার্টিকুলার তোমাকে যেতে হবে না না।
0: বা দাদা, মন ভরে গেল আপনার এই উৎসাহের কথা শুনে। আমরা ভবিষ্যতে আমাদের শ্রোতা বন্ধুরাও শুনলেন, যারা সত্যি দরকার পড়বে আপনার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে।
1: আমি শুধু তা বলছি, কারো কারোকে কিচ্ছু করতে হবে না। প্রত্যেকের আশেপাশে অনাথ আশ্রম আছে, ওরা না খুব মনের থেকে দুঃখী থাকে, ওরা পরিবার পায় না। যদি কেউ একবার ওদের সাথে ঘুরে গল্প করে আসে, ওদের কাছে অনেক পাওনা, অনেক পাওনা। ওদের মনের কথাগুলো কেউ বোঝে না,
0: শোনার কেউ নেই। তো দাদা, এই এই মন ভার করা কথার পরে একটা আপনার প্রেমময় কবিতা আমরা আরেকবার শুনে নেব, একটু শুনিয়ে দিন আমাদের।
1: প্রেম, প্রেম নিয়ে নিত্য নিজের কথা বলা, বন্ধ গুমুট ঘরে মনের জানালা খোলা, গুরুগম্ভীর কঠিন কি অনুভূতি, না কোনো কোমল সুখের স্মৃতি। দুপুরবেলা একা হলে মনের ভিতরে মেঘ, বৃষ্টি হলে সন্ধ্যাবেলায় ঝরে পড়া শেখ। বৃষ্টি মাথায় একা দাঁড়িয়েছিলাম বেশ, আমার ঠোঁটে ঠোঁট রেখে হলি নিরুদ্দেশ। বর্ষায় দাঁড়িয়ে থাকি কসম তোর প্রেমে, জড়িয়ে রাখি জোরে আশিস যদি এবার।
0: বাবা বা, খুব সুন্দর। শ্রোতা বন্ধুগণ, এতক্ষণ শুনছিলেন আমাদের অনুষ্ঠান সৃজনী সাহিত্য আসর। সাথে ছিলাম চৈতালি ব্যানার্জি, আর আমাদের আসরে উপস্থিত ছিলেন কবি প্রদীপ দেব ও কবি ও লেখক সত্যজিৎ বর্ধন। নমস্কার।

আমার কবিতারা, লেখক প্রদীপ কুমার দেবের কলমে পড়ুন আমার কবিতারা। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 9831834248 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9831834248। লেখক প্রদীপ কুমার দেবের কলমে পড়ুন আমার কবিতারা।

আপনি কি ফ্ল্যাট কিনতে চান বা ফ্ল্যাট বিক্রি করতে চান? তাহলে যোগাযোগ করুন বসুধা এন্টারপ্রাইজ, ফ্ল্যাট কেনা বেচার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন এই নম্বরে 9831450035। নম্বরটি আবার বলছি 9831450035। বসুধা এন্টারপ্রাইজ, ফ্ল্যাট কেনা বেচার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: আমি এখানে।
2: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
2: বাবা দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
3: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আজ আমরা এক বিশেষ ও পবিত্র দিনে একত্রিত হয়েছি, গুরু পূর্ণিমা। ভারতীয় সংস্কৃতিতে গুরু হলেন জ্ঞানের আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের পরিচালিত করেন। আজ তোমাদের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা এবং তোমাদের আরেকজন পরিচিত যুববন্ধু অনন্যা।
1: আমরা আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জানাতে সস্নেহে মাতৃদিবস এবং পিতৃদিবস উদযাপন করি। একইভাবে ভারতে কয়েক হাজার বছর ধরে মানুষ গুরু পূর্ণিমা বা গুরু দিবস উদযাপন করে আসছে। এটি আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষকদের ধন্যবাদ ও সম্মান জানানোর জন্য উৎসগৃহীত একটি উৎসব। গুরু পূর্ণিমা সেই সব আধ্যাত্মিক গুরুদের প্রতি উৎসর্গীকৃত একটি দিন, যারা শিষ্যের আধ্যাত্মিক বিকাশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। গুরু শব্দটি এসছে গু এবং রু এই দুই শব্দ থেকে। সংস্কৃত মূল গু এর অর্থ অন্ধকার বা অজ্ঞতা, রু সেই অন্ধকারের হরণকারীকে বোঝায়। সুতরাং যিনি আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করেন তিনিই গুরু। গুরু হলেন এমন একজন যিনি পরম আদর্শের প্রতি, সকল জীবের প্রতি ভালোবাসা ও করুণায়, ভক্তি বা প্রেমে পরিপূর্ণ এবং যিনি সকলকে প্রকৃত সুখ খুঁজে পেতে সাহায্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
0: গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও পরিচিত। মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা এবং বেদ সংকলনের মাধ্যমে মানব সভ্যতাকে অমূল্য জ্ঞান ভাণ্ডার উপহার দিয়েছেন, তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। আমাদের জীবনে গুরু শুধু বিদ্যালয়ের শিক্ষক নন, যিনি আমাদের সঠিক পথ দেখান, ভুল ত্রুটি সংশোধন করেন এবং জীবনের মূল্যবোধ শেখান, তিনিই গুরু। বাবা মা, শিক্ষক, আধ্যাত্মিক পথপ্রদর্শক কিংবা জীবনের কোনো শুভাকাঙ্ক্ষী সকলেই আমাদের গুরু হতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তসমাই শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্মস্বরূপ, সেই গুরুকে আমরা প্রণাম জানাই। আজকের এই দিনে আমরা আমাদের সকল শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের ত্যাগ, পরিশ্রম ও স্নেহের কারণেই আমরা জ্ঞানের পথে এগিয়ে যেতে পারি। বর্তমান যুগে প্রযুক্তি আমাদের অনেক তথ্য দিলেও প্রকৃত শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার পাঠ একজন গুরুর কাছ থেকেই পাওয়া যায়, তাই গুরুর সম্মান ও মর্যাদা চিরকাল অটুট থাকবে। গুরু পূর্ণিমার এই শুভক্ষণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গুরুর দেখানো আদর্শ ও নীতিকে অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলব।
1: গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। তার অর্থাৎ বেদব্যাসের জন্মদিন স্মরণে

বেদব্যাস প্রাচীনকালের অন্যতম শ্রদ্ধেয় গুরু, যিনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ চারটি বেদ সংকলন করেছেন। তিনি সেই শিক্ষাগুলিকে সংকলন ও বিন্যস্ত করেছিলেন যা অনাদিকাল থেকেই বিদ্যমান ছিল। ব্যাসদেব গ্রীস, মিশর এবং অন্যান্য স্থানে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তিনি অগ্নির সঙ্গে সম্পর্কিত ধর্ম জরথুস্ত্রবাদের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সম্যক চিন্তা, সম্যক বাক্য এবং সম্যক কর্মের শিক্ষা প্রচার করেছিলেন। পরবর্তীকালে ব্যাস শাক্যমুনি বুদ্ধরূপে আবির্ভূত হন এবং চারটি আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ প্রদান করেন। যিনি চতুর্বেদ সংকলন করেছিলেন, তিনি পরবর্তীকালে চতুর আর্য সত্যকে তার প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ প্রজ্ঞা হিসেবে কোনো কিন্তু বা দ্বিধা ছাড়াই এক পরম শিক্ষারূপে প্রদান করেন। গুরু পূর্ণিমা একটি আধ্যাত্মিক দিন এবং গুরু হলেন এমন একজন যিনি জীবনের শিক্ষা দেন এবং আমাদের সঠিক পথের দিশা দেখান। শিক্ষক হলেন তিনি যিনি আমাদের পড়া ও লেখার জ্ঞান শিক্ষা দেন। একইভাবে প্রত্যেক শিক্ষক বা গুরুর জন্য তিন ধরনের ছাত্রছাত্রী থাকে, ছাত্র, শিষ্য এবং ভক্ত। ছাত্র সেই যে গুরুর জ্ঞান অর্জন করতে চায় এবং সর্বদা ভিতরে থাকে তার আত্মসংযম। শিষ্য সেই যে চায় শিখন, গুরুর নীতিবোধের প্রতি অনুগত থাকতে চায় এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে চায়। কিন্তু ভক্ত তিনি যিনি নিজেকে গুরুর আরাধনায় উৎসর্গ করেন এবং ভক্তকে যে কোনো পথে পরিচালিত করার জন্য তার উপর বিশ্বাস রাখতে হয়। গুরুরা আমাদের জীবনের এমন বাস্তব মানুষ যারা আমাদের অনুপ্রেরণা দেন, যাতে আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করে আবার উঠে দাঁড়াতে পারি। এবার আমরা শুনে নেব আমাদের যুববন্ধু বিদিতা কর্মকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। বিদিতার সঙ্গে তবলায় রয়েছেন উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন দেবজ্যোতি সরকার।

0: আমরা অসাধারণ একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম বিদিতার কণ্ঠে। আমরা আবার আজকের পর্বে ফিরি। বাবা মা হলেন প্রথম গুরু আমাদের জীবনে, তাই তো অনন্যা?
1: একেবারেই
0: যারা শৈশব থেকেই আমাদের ভালোবাসা ও অনুরাগ শেখান, তারা আমাদের শৈশবের গুরু এবং একটি নিরাপদ পথে আমাদের পথ দেখান, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। দ্বিতীয় গুরু হলেন আমাদের স্কুলের শিক্ষকেরা, যারা নির্ধারণ করেন আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস। শিক্ষক ছাড়া আমরা জানতে পারতাম না সম্পর্কে গণিত, বিজ্ঞান, ইতিহাস বা এই ধরনের যে কোনো বিষয় যা একটি ভালো ফলাফলের জন্য অপরিহার্য। কিন্তু গুরু পূর্ণিমা কেবল বাহ্যিক শিক্ষকদের নিয়েই হয় না, এটি অন্তরের গুরুকেও চেনারও একটি উপলক্ষ। গুরু হলেন তত্ত্ব অর্থাৎ নীতি, ভেতরের একটি উপাদান, একটি গুণ। এটি কোনো শরীর বা রূপের মধ্যে সীমাবদ্ধ নয়। এই নীতির সঙ্গে সংযোগ স্থাপন করাই হল সর্বশ্রেষ্ঠ শক্তির উৎস। গুরুতত্ত্ব সম্পর্কে ভারতীয় জাতীয় পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের প্রথম পূর্ণিমায় এই দিনটি পালিত হয়। পাশ্চাত্য পঞ্জিকা অনুসারে এটি সাধারণত জুন বা জুলাই মাসে পড়ে। এই দিনটি প্রাচীন মহর্ষি বেদব্যাসের স্মরণে উদযাপিত হয়, যেমনটি একটু আগে বলছিলাম আমি তোমাদের, যিনি চারটি বেদ সম্পাদনা করেছিলেন এবং অষ্টাদশ পুরাণ, মহাকাব্য, মহাভারত ও শ্রীমদ্ ভগবত রচনা করেছিলেন। জ্ঞানযোগ ও ভক্তিযোগের শিক্ষার্থীদের জন্য এই প্রাচীন ধর্মগ্রন্থগুলি এক অসাধারণ শিক্ষামূলক ও আধ্যাত্মিক উৎস।
2: এই দিনে সকল আধ্যাত্মিক সাধক ও ভক্তগণ মানবজাতির উন্নয়নে অবদানের জন্য মহর্ষি বেদব্যাসকে সম্মান জানান এবং বিভিন্ন গুরুর অন্যান্য শিষ্যগণ নিজ নিজ আধ্যাত্মিক শিক্ষককে সম্মান প্রদর্শন করেন। এই কারণেই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয়, কারণ এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী হিসেবে স্মরণ করা হয়। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশের সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মোপদেশের সম্মানেও গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। গুরু পূর্ণিমার দিনে গুরুতত্ত্ব অন্য যে কোনো দিনের তুলনায় সহস্র গুণ বেশি সক্রিয় থাকে। ঐতিহ্যগতভাবে এই দিনটি সাধকদের আধ্যাত্মিক সাধনা বা যাত্রা শুরু করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়। পূর্ণিমা পূর্ণতা বা পরিপূর্ণতার প্রতীক, যা শক্তির সর্বোচ্চ শিখর। গুরু পূর্ণিমা হল এই পরিপূর্ণতাকে অনুভব ও উদযাপন করার দিন। এই দিনে ছাত্র বা শিষ্য এই পরিপূর্ণতার অভিজ্ঞতা নিয়ে পরম কৃতজ্ঞতায় জেগে ওঠে। আমরা যত বেশি কৃতজ্ঞতা অনুভব করি,

0: আমাদের জীবনে তত বেশি অনুগ্রহ প্রবাহিত হয়। অধিক অনুগ্রহ মানে অধিক সুখ এবং জ্ঞান অর্জনের অধিক সুযোগ। প্রত্যেকটি শিষ্যের জন্য গুরু পূর্ণিমা হল নববর্ষ, যা আধ্যাত্মিক পথে একটি পূর্ণ বছর এবং আমাদের জীবনে ঐশ্বরিক প্রকাশের জন্য এক বছর ধরে করা কর্মের স্মারক। গুরু পূর্ণিমা সেই আলোকের স্মরণ ও সম্মান জানানোর দিন। আমাদের অতীত ও বর্তমানের সকল শিক্ষক এবং পথপ্রদর্শকদের কাছ থেকে প্রাপ্ত অক্লান্ত নির্দেশনা, করুণা এবং উৎসাহকে আরও বাড়িয়ে তোলার দিন।
1: গুরু পূর্ণিমার মূল বার্তা হল গুরুর প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তার শিক্ষাকে অনুসরণ করা। বর্তমান সমাজে গুরু পূর্ণিমা আমাদের শিক্ষকদের সম্মান করতে এবং তাদের অবদান স্মরণ করতে শেখায়। একজন প্রকৃত গুরু জ্ঞানী, সৎ, ধৈর্যশীল এবং শিষ্যকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হন। বই কি একজনের গুরু হতে পারে, কি বল অনন্যা?
0: একেবারেই, যেহেতু বই থেকে আমরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করি, তাই বইকেও নীরব গুরু বলা যায়।
1: বেশ বললে, কিন্তু সত্যি তো, বই তো আমাদের জ্ঞান ও শিক্ষা দেয় নীরবে, সেই জন্য বইকে নীরব গুরু বলা যেতেই পারে। আচ্ছা, গুরু আমাদের ভুল শুদ্ধ বুঝতে সাহায্য করেন এবং জীবনের লক্ষ্য অর্জনের পথ দেখান। এই জন্যই কিন্তু গুরুর প্রয়োজন বিশাল আমাদের জীবনে।
0: অনুষ্কা, তোমার মতে গুরু পূর্ণিমা থেকে আমরা কি শিক্ষা অর্জন করি?
1: গুরু পূর্ণিমা বা প্রত্যেক গুরুই শেখান আমাদের, এবং আমরা গুরু পূর্ণিমার মাধ্যমেই শিখি হয়তো প্রত্যেকটা দিন, যে বিনয়ী হতে, জ্ঞান অর্জন, গুরুজনদের সম্মান করা এবং তাদের শিক্ষা অনুসরণ করতে।
0: একেবারেই তাই।
1: আমরা অনেকক্ষণ কথা বলছি, একটা গান শুনে নেই, তারপর আবার ফিরি আজকের পর্বে।
0: একেবারেই, আমরা বিদিতার কণ্ঠে ইতিমধ্যেই একটি রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তবে আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নেব।

0: প্রাচীন সমাজে অত্যন্ত গুরুত্ব পেত গুরু শিষ্য সম্পর্ক। সেই কারণে একটা দিন গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করত শিষ্য। আজকের এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়, যাকে সনাতন ধর্মের আদিগুরু বলে মনে করা হয়, যিনি মহাভারতের মতো মহাকাব্য রচনা করেছিলেন এবং বেদকে বিভক্ত করে মানবজাতিকে জ্ঞানের ভাণ্ডার উপহার দিয়েছিলেন। গুরু পূর্ণিমার এই শুভক্ষণে আমাদের সকলের উচিত আমাদের সমস্ত গুরু শিক্ষক প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। শুধু সম্মান জানানোই যথেষ্ট নয়, গুরুর দেওয়া শিক্ষা ও আদর্শকে জীবনে মেনে চলাই হবে আমাদের তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক গুরু শ্রীমদ রাজচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উৎসবটিকে পুনরুজ্জীবিত করেছিলেন। হিন্দু সনাতন ধর্মের মতে এই তিথিতে পরমেশ্বর শিব দক্ষিণামূর্তিরূপ ধারণ করে ব্রহ্মার চারজন মানুষপুত্রকে বেদের গুচ্ছ পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি সকলের আদিগুরু, তাই শৈব সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত।
1: আমরা এত অনন্যার থেকে শুনলাম হিন্দু ঐতিহ্য, এবার আমরা বলবো বৌদ্ধ ঐতিহ্য নিয়ে। বৌদ্ধ ধর্মের অনুগামীগণ এদিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন। কথিত আছে, বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার 5 সপ্তাহ পরে বুদ্ধগয়া থেকে সরনাথে চলে যান। সেখানে তিনি তার 5 পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন, কারণ তার মনে হয়েছিল ওই 5 জন তার ধর্মের বাণী সহজে বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন। ওই শিষ্যগণ বুদ্ধপ্রাপ্ত হলেন। বুদ্ধদেব তার প্রথম এই 5 শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় পূর্ণিমার দিন। বৌদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন। এই দিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরু নির্দেশিত পথে। সরনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল। রাজা বিম্বিসার যখন একথা শুনলেন, তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেওয়া বন্ধ করে দিলেন।
0: একেবারেই জৈন ঐতিহ্য অনুসারে এই দিনে চতুর্মাস শুরুতে 4 মাসের বর্ষাকালের পশ্চাদপসরণে ভগবান মহাবীর 24তম তীর্থঙ্কর কৈবল্য প্রাপ্তির পর ইন্দ্রভূতি গৌতমকে, পরে গৌতম স্বামী নামে পরিচিত একজন গণধারা প্রথম শিষ্য, এইভাবে নিজেই একজন গুরু হয়ে ওঠেন। তাই এটি জৈন ধর্মে ত্রিনক গুহ পূর্ণিমা হিসেবে পালন করা হয় এবং একজনের ত্রিনক গুহ এবং শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়। গুরু পূর্ণিমা পুজোর সেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই, তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ অর্পণ করা হয়। পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খেয়ে অনেকে শুদ্ধ রীতি পালন করে। অনেকের কাছে এই দিন আবার শুভ কাজের জন্য একটি অত্যন্ত শুভ দিন। নেপালে ত্রিনক গুহ পূর্ণিমা একটি বড় দিন। এই দিনটি নেপালিদের জন্য শিক্ষক দিবস। শিক্ষার্থীরা তাদের শিক্ষক

0: যাজকদের সম্মান জানায়, উপাদেয় খাবার, মালা এবং দেশীয় কাপড় দিয়ে তৈরি টপি নামক বিশেষ টুপি দিয়ে। শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করার জন্য ছাত্ররা প্রায়ই স্কুলে ধুমধাম করে। এটি শিক্ষক ছাত্র সম্পর্কের বন্ধন সুসংহত করার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে বেছে নেওয়া হয়।
1: ভারতীয় শিক্ষাবিদদের ঐতিহ্য, তাদের ধর্ম নির্বিশেষে ভারতীয় শিক্ষাবিদরা তাদের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে এই দিনটি উদযাপন করেন। অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা রয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ধন্যবাদ জানান এবং অতীতের পণ্ডিতদের স্মরণ করেন। প্রাক্তন ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে দেখা করে এবং কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি হিসেবে উপহার দেয়। শিক্ষার্থীরা সে অনুযায়ী বিভিন্ন শিল্প প্রতিযোগিতার আয়োজন করে। গুরু শিষ্যের মধ্যে প্রধান ঐতিহ্য হল আশীর্বাদ, অর্থাৎ ছাত্র তার গুরুকে অভিবাদন জানায়। একটি কবিতা বা উক্তি পাঠ করে এবং গুরু একজন ব্যক্তির সাফল্য ও সুখের জন্য আশীর্বাদ করেন। সংক্ষেপে বলতে হলে, গুরু পূর্ণিমা হল ভারতীয়দের শিক্ষক দিবস উদযাপনের একটি ঐতিহ্যবাহী উপায়।
0: গুরু পূর্ণিমার এই শুভক্ষণে আমাদের সকলের উচিত আমাদের সমস্ত গুরু শিক্ষক প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। শুধু সম্মান জানানোই যথেষ্ট নয়, গুরুদের দেওয়া শিক্ষা ও আদর্শকে জীবনে মেনে চলাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। তাই আজকের এই পুণ্য দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আজীবন জ্ঞানার্জনের পথে থাকব এবং গুরুর দেখানো সত্য, অহিংসা ও মানবতার পথে নিজেদের জীবন পরিচালিত করব। বন্ধুরা, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে পুনরায় গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

0: যুব অনুষ্ঠান শুনলেন উপস্থাপনায় অনন্যা সাহা ও অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
5: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
6: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
5: সেই একই চেনা ঠিকানায়
6: 421.9 মিটার,
5: 711 কিলোহার্টজ।
6: শুধু কি বাড়িতেই?
5: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
6: ঝকঝকে ডিজিটাল
5: কাহিনী, কথা সুরতাল।
6: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
5: কারণ DRM সম্প্রচার
6: শুনতে ভুলবেন না।
5: Stay tuned.
7: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা বাণিজ্যিকভাবে মাখনা চাষ। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন ইসলামপুর মহকুমা। নমস্কার ডক্টর আহমেদ।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। বর্তমানে আমাদের ভারত সরকার প্রাকৃতিক কৃষির ওপর গুরুত্ব দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের এই মাখানা প্রাকৃতিক কৃষির পদ্ধতিতে কি চাষ করা যেতে পারে?
1: অবশ্যই, কারণ এটা হচ্ছে নিচু জমিতে চাষ হচ্ছে, এমনি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক এখানে প্রয়োগ করা হয় না। এছাড়াও মাখানা যেখানে চাষ করা হয়, মাখানার যে অনেক লতা পাতা থাকে সেখানে দেখা যাচ্ছে যে হেক্টরে প্রত্যেক বছর প্রায় 8 টন বায়োমাস, মানে ভালো মানের জৈব পদার্থ মাটিতে মিশছে। নাইট্রোজেন সেখানে হচ্ছে প্রায় 34 থেকে 35 কেজি নাইট্রোজেন মিশছে। এছাড়াও রয়েছে ফসফেট, প্রায় 55 কেজি ফসফেট মেশে, 50 থেকে 53 কেজি হচ্ছে পটাশ মেশে, এছাড়া বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলোও কিন্তু মাটিতে যোগ হয়। ফলে মাখানা চাষ করে পরে সেই জমিতে অন্য কিছু চাষ করলে কিন্তু জমির উর্বরতা অনেক বাড়ে। এবং ন্যাচারাল ফার্মিংয়ে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেটাকে কাজে লাগিয়ে চাষবাস, বাইরে থেকে আর্টিফিশিয়াল কোনো কিছু সেখানে প্রয়োগ করা হবে না, সেগুলো কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ করা চলবে না। তাহলে মাখানা হচ্ছে এমনিই পড়ে থাকা যে নিচু জমি যেগুলো অন্যান্য চাষবাস হয় না, সেই জায়গাটাকে কাজে লাগানো, এবং প্রাকৃতিকভাবেই সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাখানা চাষ করলেই অনেকটা গাছের যে খাদ্য সেটা মাটিতে যোগ হয়, এবং অল্প পরিমাণ, কারণ ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষিতে গরু থাকতে হবে, সেই জন্য গোবর যদি প্রয়োগ করা হয়, আর সামান্য যে কটি রোগ পোকা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে উপাদান থেকে তৈরি যেগুলো কৃষি উপকরণ, ব্রহ্মাস্ত্র বা গোমূত্র, তার সঙ্গে কাউড্যাং মানে গোবর, তার সঙ্গে দই, এবং হচ্ছে সেখানে বেসম, গুড়, এগুলো মিশিয়ে হচ্ছে মাঝে মাঝে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হবে, ফুল ফল ভালো হবে, ফলের সংখ্যা বেশি হবে। সাধারণভাবে দেখা যায় যে মাখানাতে প্রত্যেকটা গাছে হচ্ছে 10 থেকে 20টা করে ফল হতে পারে, এবং একটা ফলের মধ্যে হচ্ছে 40 থেকে 70-75টা হচ্ছে সিড বা বীজ থাকে, যার থেকে খই তৈরি হয়, এবং একটা গাছে অ্যাভারেজ 450 থেকে 750 গ্রাম হচ্ছে আমরা সিড পাই, এবং 1.5 মিটার/1.5 মিটার দূরত্বে লাগানো হয়। তাহলে দেখুন, আমরা হচ্ছি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বাইরে থেকে অন্য কোনো উপকরণ না প্রয়োগ করে, বিশেষ করে কোনো ধরনের রাসায়নিক না প্রয়োগ করেই কিন্তু আমরা এই চাষটা করতে পারি। সেই জন্য ন্যাচারাল ফার্মিংয়ে যেখানে হচ্ছে নিচু জমি বা যেখানে হচ্ছে অনেক নিচু জমি পড়ে আছে সেইগুলোকে কাজে লাগিয়ে ন্যাচারাল ফার্মিংয়ের আস্তে আস্তে সেখান থেকে সম্প্রসারণ করা যেতে পারে। কারণ ন্যাচারাল ফার্মিংয়ের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাইট সিলেকশন, কোন জায়গাটা সিলেকশন করব, যেখানে হচ্ছে প্রাকৃতিকভাবেই হচ্ছে আমরা কম রাসায়নিক সার বা রাসায়নিক যে কৃষি উপকরণ কম ব্যবহার হয়, এবং লোকাল জাত, এবং হচ্ছে কম উৎপাদন হয় এই ধরনের জাত, এবং অন্যান্য যে মিলেট, বার্লি, এই ধরনের যে কম উর্বর জমিতে ভালো হয় সেইগুলো ফসল দিয়ে শুরু করতে হয়, সেই সব দিক দিয়ে কিন্তু মাখানা হচ্ছে খুবই উপযুক্ত এবং একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ন্যাচারাল ফার্মিংয়ের।
0: আচ্ছা,

0: প্রাকৃতিক কৃষির মাধ্যমে যদি আমাদের কৃষক ভাইরা মাখনা চাষ করেন তাহলে কিভাবে তার পরিচর্যা করবেন?
1: প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো ধরনের কৃষি উপকরণ প্রয়োগ করা হয় না। কৃষককে নিজেই কিন্তু তার যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যে বিভিন্ন গাছগাছড়া, বিশেষ করে নিম, রসুন, হলুদ, আরও কিছু কিছু আগাছা রয়েছে, সেগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে হচ্ছে কিছু ক্ষেত্রে বেটে নিয়ে একটা বড় ড্রামের মধ্যে কাও মানে গোবর এবং হচ্ছে গোমূত্র তার সঙ্গে কিছুটা গুড় দিয়ে ফার্মেন্টেশন করা হয়, করে সেগুলো হচ্ছে স্প্রে করা হয়। এবং এগুলো করলে হচ্ছে গাছের বৃদ্ধি ভালো হয়, ফুল ফল ভালো হয়, গুণমান ভালো হয়। এছাড়া বিভিন্ন রোগ পোকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নিমের বীজ, সেটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়ে নিম পাতা বা তামাক পাতা, আকন্দ পাতা, রসুন, এগুলো হচ্ছে ভালো করে বেটে নিয়ে সেটাকে হচ্ছে ভালো করে ফার্মেন্টেশন মানে একটা ড্রামের মধ্যে রেখে প্রত্যেক দিন একবার করে গুলে দিতে হয়। এভাবে করে করে 7 থেকে 10 দিন রাখার পর কোনো কোনো ক্ষেত্রে আরও অন্যান্য উপকরণ তৈরি করার জন্য 15-20 দিন লাগে এবং সেগুলো প্রয়োগ করলে রোগ পোকাও কিন্তু খুব সহজে দমন করা যায়।
0: আচ্ছা, তাহলে রোগ পোকা দমনের জন্য কি করতে হবে এবং কি রকমের রোগের আক্রমণ হয় এখানে?
1: মাখানা হচ্ছে যদি প্রাকৃতিকভাবে হয়, অর্থাৎ জৈব পদার্থ প্রয়োগ করে যদি চাষ করা হয়, এমনি রোগ পোকা অনেক কম। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আগাছার সমস্যা আসে, আগাছা হলে গাছের পাতা পচে যায় এবং গাছের সংখ্যা কমে যায়, উৎপাদন অনেক কমে যায়। সেই জন্য প্রথম দিকে জমি তৈরি করার সময় এ ব্যাপারে সতর্ক হতে হবে, আগাছা তুলে ফেলতে হবে এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। কোনো ধরনের আগাছা আসলেই সঙ্গে সঙ্গে হচ্ছে তাকে তুলে ফেলে দিতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে শোষক পোকা, জাব পোকা আসে, এক ধরনের ল্যাদা পোকা হয়, সেটা হচ্ছে পাতাকে খায়, হেলিকোবার বা স্পোডোপ্টেরা। কিছু ক্ষেত্রে একটা ক্যাটারপিলার আসে যেটাকে শুয়োপোকা বলা হয়, তারা হচ্ছে কিন্তু মূলত পাতা খায়। সেই জন্য পাতার উপর আমরা যদি নিম সিড যেটা হলো সেটাকে হচ্ছে আমরা ভালো করে থেতো করে সেটাকে যদি আমরা ভিজিয়ে রেখে নিম সিড কার্নাল এক্সট্র্যাক্ট বলে সেটাকে যদি আমরা স্প্রে করি তাহলে সহজেই দমন করা যায়। তাছাড়াও হচ্ছে নিম পাতা, বাসক পাতা, তার সঙ্গে কাউ ইউরিন, কাউ ড্যাং মিশিয়ে সেটাকে ডিকম্পোজ করে সেটাকেও যদি আমরা স্প্রে করি তাতেও কিন্তু পোকাগুলো দমন করা যায়। বা রসুন, হলুদ, লঙ্কা এগুলো থেকে উপকরণ তৈরি করে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু জৈব উপায়ে ন্যাচারালভাবে আমরা এই রোগ পোকাগুলো দমন করতে পারি। আর এই উপায়ে উৎপাদিত যে মাখানা সেটা পুরোপুরি কিন্তু জৈব মাখানা বা অর্গ্যানিক প্রডিউস, ফলে এর বাজারদর কিন্তু আরও অনেক বেশি। কারণ এখন যে কোনো ফল সবজি বা শস্য বিদেশে পাঠাতে গেলে টেস্ট হয়, সেখানে যদি রেসিডিউ পাওয়া যায় বা তার টেন্টিং মানে গন্ধ থাকে কীটনাশকের, সেখানে দাম কমে যায়। বিশেষ করে চায়ের ক্ষেত্রে আমাদের যেমন ঘটছে যে বিভিন্ন প্রোডাক্ট নিয়মিত ব্যান্ড হচ্ছে, কারণ কি সেগুলো স্প্রে করার পরে মেড টি সেটাতেও কিন্তু সেই রেসিডিউ থেকে যাচ্ছে, যখন টেস্ট পড়ছে সেটা ধরা পড়ছে, ফলে বিভিন্ন বিদেশ এই চায়ের কিন্তু রিজেকশন হয়ে যাচ্ছে, ফিরে আসছে। সেই জন্য আমাদের অন্যান্য চাষেও কিন্তু আমাদের এই যে এটাকে বলা হয় MRL ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল এবং PPC প্ল্যান্ট প্রোটেকশন কোড এগুলো মানা দরকার। আর যেহেতু জৈব উপায়ে চাষ হচ্ছে, ন্যাচারাল যে বিভিন্ন উপাদান প্রয়োগ করা হচ্ছে এগুলো পুরোপুরি কিন্তু কীটনাশক ফ্রি, ফলে এগুলোর বাজারদর আরও বেশি।
0: ঠিক আচ্ছা, এই ফসলটা কিভাবে তুলবেন আমাদের কৃষক ভাইরা?
1: আমরা বললাম যে মাখানা ফুল হচ্ছে, ফল হচ্ছে, ফল হওয়ার পর সেই ফলটা ফেটে যায়, ফেটে গিয়ে দানাগুলো বেশ কিছুদিন ওপরে ভাসে মানে 5 থেকে 7 দিন, তারপর সেটা কিন্তু ডুবে যায় মাটির নিচে, যে কাদা থাকে সেখানে কিন্তু থাকে, ফলে কাদার মধ্যে তারা এটা আরও হার্ডেনিং হয়, পরিপক্ক হয়। তারপর যখন হচ্ছে জল কমে যায় বা জলের মধ্যেই কিন্তু একটা যেমন ওই বাঁশের তৈরি ঘুনি থাকে না, এই ধরনের একটা থাকে, সেইগুলো দিয়ে
0: ঝুড়ির মতো
1: ছেঁকে নেওয়া হয় কাদা থেকে সিডগুলো ছুঁকে নেওয়া, কারণ এটা হচ্ছে খুব লেবার ইনটেন্সিভ। এখন মেকানিক্যালি হারভেস্টিং করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা চলছে, মেশিনে তুললে এটা হচ্ছে কম সময়ে আরও তোলা যাবে। সুতরাং বীজটা থাকে মাটিতে, সেই মাটি থেকে তুলে নিয়ে সেটাকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ভালো করে ধুয়ে নেওয়া হয়, এরপর সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া হয়, নিয়ে হচ্ছে তাকে হচ্ছে গ্রেডিং করে সেটাকে রেখে দেওয়া হয় ওই পপ বা খই তৈরি করার জন্য।

0: হয়ে যায়। এরপর হচ্ছে প্রায় পাঁচটা ধাপ করা হয়, মানে পাঁচটা কড়ায়ে হচ্ছে রেখে সেটাকে হচ্ছে হিট দেওয়া হয়, এবং যখন হিট দেওয়া হয় এটাকে ভালো করে নাড়া হয়, এবং এই যে প্রথমে 100 ডিগ্রি, তারপরে হচ্ছে 150, 200, 250, 300, এইভাবে 350 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত একে পরপর কড়া চেঞ্জ করে করে নিয়ে যায়, এবং এইভাবে তাপমাত্রা চেঞ্জ করলে দেখা যায় যে সেখান থেকে খুব ভালো মানের খই তৈরি হয়। সেখানে যে আমরা গ্রেড বলছি সেটা সাইজ হয়, যে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে গেল বা 5 মিলিমিটারের হলো, কিন্তু এই তাপ দেওয়াটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু ছোট সিট থেকেও অনেক বড় খই তৈরি করা যেতে পারে। পুরোটা নির্ভর করে তার অভিজ্ঞতার উপর। সেই জন্য আমরা বলছি এই পদ্ধতিটা যদি এখন মেকানাইজভাবে করা যায়, এখন খুব ভালো মেশিন এসছে যেখানে এই ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়িয়ে শেষে হচ্ছে খই হয়ে সেটা কিন্তু মেশিনে বেরিয়ে আসে, এবং তার সঙ্গে কিন্তু গ্রেডার যুক্ত করা থাকে, সেখানেও কিন্তু মেকানিক্যালি গ্রেড হয়ে প্রায় 5টা গ্রেডের হয়। খুব ছোট মাখানা, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, এবং বড় মাখানার হচ্ছে দাম বেশি থাকে, এবং সেখান থেকে যে খই হয়ে বেরিয়ে আসলো গ্রেডিং করা হলো, গ্রেডিং করার পরে সেগুলো কিন্তু এয়ারটাইট প্যাকিং করা হয়, এবং এয়ারটাইট প্যাকিং করার পর এটা হলো র খই বা পপ। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি এই র খইটাকে কিনে নিয়ে গিয়ে তার মধ্যে কোনো ক্ষেত্রে আরেকটু সেটাকে রোস্ট করে করে হচ্ছে ক্যারামেল কোটিং বা বিভিন্ন ধরনের কোটিং দিয়ে তাকে আরও আকর্ষণীয় করে প্যাক করে অনেক দামে 5,000-6,000 টাকা কেজি হিসাবে বিক্রি করছে।
1: আচ্ছা, তাহলে এই মাখানা খই তৈরি হয়ে গেল, আমাদের বাজারজাত হলো, তো এই ব্যবসায়িক ভিত্তিতে কি এর কোনো এন্টারপ্রেনারশিপ হতে পারে?
0: হ্যাঁ, এটা হচ্ছে প্রবল সম্ভাবনাময়, বিশেষ করে যেখানে নিচু জমি সেই এরিয়ার সমস্ত কৃষকদের একত্রিত করে তাদের ট্রেনিং দিয়ে স্কিল করে একসঙ্গে চাষ করিয়ে একটা যদি FPC করা যায় বা ফার্মার্স গ্রুপ করা যায়, তাদের সবাইকে একইভাবে চাষ করে সেটার গুণমানটা ভালো করে রক্ষা করে, এবং এখানে আরও কমার্শিয়ালি স্কোপ রয়েছে কি, এখানে মেশিন একটা মেশিনের দাম হচ্ছে প্রায় 2-3 লাখ, বা যেখান থেকে পপ তৈরি হচ্ছে সেই মেশিনের দাম 10-12 লাখ, ফলে অনেকগুলো চাষি একত্রিত হয়ে তারা যদি FPC গঠন করে, FPC গঠন করলে সেখানে সরকারেরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভর্তুকি রয়েছে, তার সঙ্গে মেশিন কেনার জন্য আমরা যেটা বলছি AIF এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, তার যে সুবিধা সেটা নিতে পারবে, এছাড়া ব্যাংক লোন সেটাও কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা বড় অঙ্কের কৃষি লোন পেতে পারবেন, এছাড়া সেগুলোর জন্য প্যাক হাউস, গ্রেডিং হাউস, সেগুলোর জন্য মেকানিক্যাল যে পপ তৈরি করার জন্য এবং প্রিজার্ভ করার জন্য যে হাউস, সেগুলোও কিন্তু AIF এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় আসলে এই সমস্ত সহায়তা পেয়ে কমার্শিয়ালি একজন সেটাকে এন্টারপ্রিনারশিপ পার্ট হিসাবে ধরে নিয়ে একটা ভালো রোজগারের কিন্তু রাস্তা খুলে যেতে পারে, যেখানে হচ্ছে এই চাষ আরম্ভ করে এবং একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সর্বস্তরের মানুষ, তার সঙ্গে মহিলারাও, বিশেষ করে গ্রেডিং করতে মহিলাদের খুব ভূমিকা রয়েছে, কারণ এটা খুব আস্তে আস্তে করতে হয়, এবং বিশেষ করে যখন প্যাকিং হচ্ছে সেখানেও কিন্তু মহিলাদের লাগে, এবং বিভিন্ন স্তরের মানুষের সেখানে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ হবে, এবং সেখানে কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করে সেখানে হচ্ছে ব্র্যান্ডিং করা হবে, যে একটা FPC-র নাম সেখানে লেখা হলো যে ইসলামপুর FPC, মাখানার ব্র্যান্ডও সেই নামে করতে হয়, কারণ এখানে হচ্ছে চাষ হচ্ছে সেখানেই কিন্তু প্রসেস হচ্ছে, তাহলে সেখানে কোয়ালিটি কন্ট্রোলটা আরও বেটার হতে পারে, এবং ভালো মানের মাখানা হলে, ভালো ব্র্যান্ড এস্টাবলিশ হলে সবাই কিন্তু সেই মাখানাটা কিনবে, এতে কিন্তু আরও বাজারের যে তাদের অ্যাট্রাকশান সেটাও বাড়বে, এবং ক্রেতার সংখ্যা বাড়লে আরও বেশি সেটা বিক্রি হবে, আর বেশি বিক্রি হলেই সেটা কিন্তু তারা লাভও বেশি করতে পারবে।
1: একদম ঠিক। আচ্ছা, বাজারজাত করার জন্য কি করা দরকার?
0: এটার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের যেটা বলা হয় কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে আমাদের কী হচ্ছে জৈব উপায়ে ভালো করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ভালো মানের আমাদের পপ বা খই তৈরি করতে হবে, এরপর সেটাকে প্যাকিং করা, এবং প্যাকিং করে একটা ব্র্যান্ডিং করা, এবং ব্র্যান্ডিং করে যারা বড় বড় কোম্পানি তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট ফার্মিংয়ে করা যায়, তারাই কিন্তু সেই র প্রোডিউসটা কিনে নিয়ে তাকে হচ্ছে আরও কমার্শিয়াল রূপ নিয়ে বিক্রি করতে পারবে। এতে যারা চাষ করছে ভালো দাম পাবে, আর যে কোম্পানি করছে বা

0: পিসি করছে তাদেরও কিন্তু একটা যৌথভাবে ভালো ইনকামের রাস্তাও খুলে যাবে। সেই জন্য এর মার্কেটিংটা যেটা বলা হচ্ছে যে গ্লোবালি এটার চাহিদা বাড়ছে, বিশেষ করে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্টে এর প্রচুর ডিমান্ড রয়েছে এবং প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ মাখানা এখান থেকে চলে যাচ্ছে। কারণ লাস্ট ইয়ারে ইউএসএ প্রায় 25% ট্যাক্স বেড়েছে, তখন সবাই ভাবলো তো মাখানা মানে এটা কমে যাবে, কিন্তু না, এটা হচ্ছে এতই স্বাস্থ্যকর ক্রপ, এর হচ্ছে মেডিসিন ভ্যালু রয়েছে এবং বিশেষ করে গ্লুটিন ফ্রি এবং লো জিআই হওয়ার ফলে এটা খেলে কিন্তু বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সমস্যা রয়েছে সেগুলো থেকে খুব সহজেই ভালো থাকা যায়। সেই জন্য এর বাজার দর বাড়ছে আর সেই জন্য চাষটাও কিন্তু আমাদের বাড়াতে হবে এবং গুণমানের যে খই সেটা যদি তৈরি করা যায় তার কিন্তু বাজার সবসময় আছে।
1: একদম ঠিক। আচ্ছা, সরকারি সহায়তা কি পাওয়া যেতে পারে?
0: কারণ মাখানা চাষে এখন সরকারি ভর্তুকি রয়েছে, এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা জানলাম যে এআইএফ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এটাকে মেকানাইজ করার জন্য বা সেটাকে স্টোর করার জন্য, সেটাকে হচ্ছে গ্রেডিং করার জন্য বিভিন্ন স্তরের যে সাবসিডি সেটাও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক লোনের সুবিধা রয়েছে, বা যেখানে চাষ হবে, যেখানে ফিল্ডে চাষ করবে সেখানে হচ্ছে ইরিগেশন করার জন্য ফার্ম মেকানাইজেশন স্কিম থেকে তারা পেতে পারবে। এছাড়া সেগুলোর যে ট্রাক্টর বা রোটার বা গ্রেডার, এই যে মেশিন, সেগুলো তারা পেতে পারবে। অনেক বড় এরিয়া চাষ করলে সেখানে কোনো ধরনের রোগ পোকা দমন হলে ড্রোনে স্প্রে করা বা নিউট্রিয়েন্টস দেওয়া ড্রোনে, বা পুরো ব্যাপারটা মনিটরিং করার জন্য যে ফুল ফল বা অন্যান্য কোনো সমস্যা কোনো হচ্ছে কিনা, উইড কেন আসছে কিনা, সেগুলোর জন্য ড্রোন কেনার জন্য সাবসিডি রয়েছে। সব মিলিয়ে সরকারের যে বিভিন্ন স্তরের যে সহায়তা রয়েছে, বিশেষ করে স্প্রিংলার ড্রিপ সিস্টেম, সেখানেও সহায়তা রয়েছে, যেখানে নিচু জমি সেখানে এই জলের সুযোগ রয়েছে, মেশিন ব্যবহারের সুযোগ রয়েছে, লোন রয়েছে, এআইএফ রয়েছে, এই সুবিধাগুলো পেয়ে তারা কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করে একটা এলাকার ভালো উন্নয়নও করতে পারবে।
1: ঠিক। তাহলে এই যে আধুনিক পদ্ধতিতে যদি আমাদের কৃষক ভাইরা মাখানা চাষ করে থাকেন এবং তার সাথে মিশ্র চাষটাও যদি করেন, তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন এবং মাখানার যে পুষ্টিগত গুণ যে কতটা আমরা কিন্তু জানি,
0: একে বলা হচ্ছে এখন সুপারফুড। হ্যাঁ, মানে সুপারফুড মানে কি, এই ধরনের খাদ্য খেলে আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা সেটাও পূরণ হচ্ছে আর যারা রোগগ্রস্ত রয়েছেন অলরেডি বিভিন্ন লাইফস্টাইল, তারাও কিন্তু এটা খেলে তাদের কোনো শারীরিক সমস্যা হবে না।
1: ঠিক, মানে চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে।
0: অবশ্যই, কারণ বিশ্বব্যাপী এর হচ্ছে ঔষধি গুণের জন্য, এর যে অন্যান্য খাদ্য গুণ তার জন্য কিন্তু চাহিদা বাড়ছে, দামও বাড়ছে।
1: একদম ঠিক। তো আজ আসরে মাখানা চাষ নিয়ে ডক্টর মাহফুজ আমাদের বিস্তারিত জানালেন। আমাদের কৃষক ভাইরা যদি এইভাবেই চাষ করেন তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হবেন এবং বিশ্বের দরবারে এই মাখানা চাষকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আসরে আসার জন্য ডক্টর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বাণিজ্যিকভাবে মাখানা চাষ এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর মাহফুজ আহমেদ, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, ইসলামপুর মহকুমা। শ্রোতা বন্ধুরা, এবারই শুনবেন লোকগীতি, শিল্পী দীনেন্দ্র চৌধুরী।

আজকের শেষ লোকগীতি শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামে গঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

গ্রামীগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় আইভিদে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী চব্বিশ ঘন্টার কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেমন 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সঙ্গে শেষ হল আজকের গ্রামে গঞ্জে।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত জানাই। আজকে এ মাসের শেষ বুধবার, আমরা তাই আলোচনা করব এ মাসের সারা মাস জুড়ে যে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত খেলাধুলোকে নিয়ে। এই মাসকে খেলার মাস বললে অত্যুক্তি হয় না। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অভ্রবরণ চট্টোপাধ্যায়। নমস্কার অভ্রবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। অভ্রবাবু, আমরা আলোচনা শুরু করব, তার আগে আমরা শ্রোতা বন্ধুদের আমাদের ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি। 9434076705 এই ফোন নম্বরে আপনারা ফোন করে আপনাদের এ মাসের খেলাধুলো নিয়ে মতামত জানাতে পারেন। ফোন নম্বরটি আরও একবার জানিয়ে দিচ্ছি, 9434076705 এই ফোন নম্বরে ফোন করুন, আর আমাদের বিশেষজ্ঞ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এছাড়া আপনারা এ মাসের খেলাধুলো নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। অভ্রবাবু, আমরা আলোচনা শুরু করি। এ মাসে শুরুতেই আমরা চলে যাব টেনিসে। টেনিসের যে চারটে বিখ্যাত গ্র্যান্ড স্ল্যাম, তার মধ্যে উইম্বলডন এ গত মাস থেকে শুরু হয়ে এ মাসে শেষ হলো। 22 জুন থেকে 12 জুলাই পর্যন্ত এই উইম্বলডন অনুষ্ঠিত হলো। এই উইম্বলডনের যদি ফলাফলটা একটু আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেন।
1: এইবার কিন্তু প্রথমে বলি, উইম্বলডনটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং খুব রোমাঞ্চকর খেলা হয়েছে। তো সিনার আবার পরপর জিতলো, যেটা ইতালির ইয়ানিক সিনার রয়েছেন, তিনি মেন সিঙ্গেলে জিতেছেন, আর রানার্স আপ হয়েছে জাবেরে জার্মানির। আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আবার লিন্ডা নোস্কোভা চেক প্রজাতন্ত্রের, উনি চ্যাম্পিয়ন হয়েছেন, আর রানার্স আপ হয়েছেন ক্যারোলিনা মুকুভা। আর পুরুষদের যে ডবলস হয়েছে, ডবলস গেমে কিন্তু হেনরি প্যাটেন ও হ্যারি হেলি ওভারা এরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং রানার্স হয়েছে ম্যাট প্যাভিক ও মার্সেলো আরভেলা। আর মেয়েদের যে ডবলস হয়েছে, সেই ডবলসে গুয়ো হানিও আর ক্রিশ্চিনা মলাদেনিও ভিচ চ্যাম্পিয়ন হয়েছে, আর রানার্স হয়েছে গ্যাব্রিয়েলা ডাবলোস্কি ও লুসিনা স্টেফানি। আর যে ডবলস মিক্সড ডবলস হয়েছে, অর্থাৎ ছেলে আর মেয়ে একসঙ্গে যেটা খেলে মিক্সড ডবলস, সেই মিক্সড ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে ইয়েলেনা ওস্তাপেঙ্কো ও মার্সেলো আরাভেলা, আর রানার্স হয়েছে মার্কস প্লোমেন্স ও স্ট্রম হান্টার। তবে কি এই যে সিনার গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্বের এক নম্বর প্লেয়ার, এইবারও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। আবার যদি দেখা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে একটা নতুন, লিন্ডা নোস্কোভা ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলো মাত্র 21 বছর বয়স। তো আবার যদি দেখা যায় যে মূল যে খেলোয়াড়ের খেলা আমরা দেখতে চাই, যে জোকোভিচ খেলেছে, সে জোকোভিচ সেমিফাইনালে হেরে গেছে, এবং হয়তো এটাই, হয়তো আমরা হয়তো এই কথাটা এই কারণে বললাম যে জোকোভিচকে মনে হয় পরেরবার আর উইম্বলডনে দেখা যাবে না, কারণ তিনি খেলা প্রায় শেষ লগ্নে, তার অন্তিম লগ্নে রয়েছেন, খেলা ছাড়ার পর্যায়ে রয়েছেন। সেক্ষেত্রে এইবারের একটা, এইবার উইম্বলডনে সেটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি যখন পরপর পরপর বেশ কয়েকটা ম্যাচ জিতলো, তাতে কিন্তু একটা মানুষের মনে আশা জেগে উঠেছিল যে অনেক বছর পরে আবার হয়তো জোকোভিচ ফাইনাল উঠবে। কিন্তু না, সিনারের কাছেই তাকে হারতে হয়, সিনারের কাছে তার সেই স্বপ্ন ভঙ্গ হয়, সেমিফাইনালে তিনি বিদায় নেন, তারপর সিনার চ্যাম্পিয়ন হয়, আর এই বছর মেয়েদের মধ্যে নতুন চ্যাম্পিয়ন পাওয়া গেছে। এই হচ্ছে উইম্বলডন এই বছর। এই
0: একদম, আর তারপরে আমরা যেই বিষয়ে চলে আসব, সারা বিশ্বের যে নিয়ে এই সেই খেলার ফাইনাল পর্যন্ত মাতামাতি ছিল, এবং বিশ্বের সঙ্গে সঙ্গে আমরাও মেতে গিয়েছিলাম মেসি কি জিতবে বিশ্বকাপ। হ্যাঁ, অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবলের কথা বলছি, যেটা 19 জুলাই যার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্পেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন?
1: ফুটবল বিশ্বকাপ মানে গোটা বিশ্ব রাত জেগেছে, গোটা বিশ্ব একটা উত্তেজনা মুহূর্ত কাটিয়েছে এই একটা এক মাস দেড় মাস ধরে। সেক্ষেত্রে প্রচুর দাবিদার ছিল, ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ক্রোয়েশিয়া। কিন্তু এইবার ফুটবল বিশ্বকাপটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ম্যাক্সিমাম মানে বেশিরভাগ

0: ফুটবল প্রেমী চেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতুক, কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলে একটা অনন্য নাম, তার কোনো বিকল্প হয়তো নেই। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল এবার যদি জিতত হয়তো অনেকেই খুশি হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং শেষ ম্যাচ স্পেন যেতে স্পেনের যে ইয়ং ব্রিগেড আছে, যে ইয়ং ব্রিগেডটা খেলেছে সেটা কিন্তু এবার ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং ফাইনালে যে খেলাটা তারা খেলেছে আর্জেন্টিনার সঙ্গে, আর্জেন্টিনা একটা গোলে শট মারতে পারেনি ফাইনালে, মানে এত ভালো টিম সেই আর্জেন্টিনা গোলে শট মারতে পারলো না ফাইনালে, খালি স্পেনের এই ইয়ং ব্রিগেডের জন্য। সেক্ষেত্রে স্পেন 1-0 গোলে জেতে, এবং ফেরান তোরেস যে গোলটা করেছে, সেই ফেরান তোরেস গোটা বিশ্বকাপে মাত্র একটাই গোল করেছে, সেটা ফাইনালে, মানে কতটা গুরুত্বপূর্ণ। ওর একটা গোলে তার দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল, অর্থাৎ গোটা বিশ্বকাপে ও গোল করেনি, কিন্তু যখন গোল করা ঠিক আসল সময় গোল করেছে। ওই বলে না যে আমরা বাঙালির একটা কথা বলি যে স্টেজে মেরে দেবো, ওরম একটা ব্যাপারটা যে স্টেজে মেরে দেবো, একদম ফাইনালে নামলো অতিরিক্ত সময়ে অতিরিক্ত প্লেয়ার হয়ে নেমে সুপার সাব হয়ে গোল করে নিজের দেশকে বিশ্বকাপ এনে দিল। কিন্তু এই 2026 বিশ্বকাপ শেষ, তারপরে আবার 2030 বিশ্বকাপ হবে, সেই 2030 বিশ্বকাপে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে পারবো কি না জানা নেই, লিওনেল মেসিকে হয়তো দেখতে পারবো না। তাই মনে প্রাণে যারা আর্জেন্টিনা প্রেমী ছিল তারা চেয়েছিল এইবারও মেসি জিতুক, গতবার মেসি ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, এইবারও পাক, কারণ এবার মেসি ভালো ফর্মে ছিল, 8টা গোল করেছে মেসি, 10টা গোল করেছে এমবাপে, 8টা গোল করেছে মেসি, তো সেটা
1: ফাইনালের আগে পর্যন্ত
0: মেসি দুরন্ত ফর্মে ছিল, সেই একটা স্বপ্ন ছিল, কিন্তু শেষমেশ পারেনি, যাই হোক সেটা খেলার নিয়ম। তবে আমি যেটা বলছিলাম যে এরপরের বিশ্বকাপে হয়তো মেসি রোনাল্ডো তারপর নেইমার আজকেই খেলা ছেড়ে দিল, আমরা জানতে পারলাম নেইমার আজকে ব্রাজিলের দল থেকে, মানে জাতীয় দল থেকে ইস্তফা দিল, তো ও নেইমার ছেড়ে দিল। তারপর লুকা মদ্রিজের মতো একটা প্লেয়ার রয়েছে, সেই লুকা মদ্রিজ হয়তো খেলবে না, কেভিন ডে ব্রুইন খেলবে না, লুকাকু হয়তো খেলবে না, মানে এইবারের বিশ্বকাপটা না অনেকটা দুঃখের বিশ্বকাপ, মানে ক্রীড়াপ্রেমী যারা রয়েছে এতগুলো ফুটবলার একসঙ্গে খেলা ছেড়ে দিচ্ছে, পরবর্তী বিশ্বকাপে তারা কেউ যখন মাঠে থাকবে না তখন কিন্তু একটা মাঠটা ফাঁকা থাকবে, হাজার যতই খেলুক আর্জেন্টিনা যতই খেলুক মানুষ কিন্তু মেসি মেসি মেসি মেসি সেটা আর পাবে না, বা রোনাল্ডো রোনাল্ডো সেটা আর হবে না। তো এইবারে বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে ইয়ং ব্রিগেডের জন্য, কিন্তু ওই দুঃখজনক একটাই যে পরের বিশ্বকাপে আমরা প্রচুর তারকা ফুটবলারকে আর পাচ্ছি না।
1: একদম, আর ফুটবলের আলোচনা যখন আমরা শুরু করেছি, আমরা চলে যাব আমাদের এখানের যে প্রাচীন যে ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ, সেই ডুরান্ড কাপ কিন্তু শুরু হয়েছে জুলাইয়ের 25 তারিখ এবং এই এটা চলবে আগামী 23 আগস্ট পর্যন্ত। এখানে 6টা গ্রুপে 24টা দল খেলছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা সেই হাই ভোল্টেজ ম্যাচ যেটা আমরা সবাই আশা করি, ভারত তথা বাঙালিরা তো অবশ্যই এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ, সেটা কিন্তু এই ডুরান্ড কাপে লিগ পর্বে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। অব্রদা, এই বিষয়ে কি মতামত?
0: এই বিষয়ে আমার একটা বলা যেতে পারে, মানে ব্যক্তিগতভাবে আমি একটু সমালোচনা করতেই পারি, সেটা হচ্ছে ডুরান্ড কাপ যারা আয়োজন করেছেন তাদের উপর। তার কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা সবসময় একটা টানটান উত্তেজনার মধ্যে হবে, মানুষ আসবে দেখবে, সেখানে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করেছিল মানে 3 দিন না 4 দিন, আর মোহনবাগান প্র্যাকটিস করেছিল 6 দিন না 7 দিন। সেই দুটো টিমকে একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি করে দেওয়া হলো যে তোমাদেরকে ওপেনিং ম্যাচটা খেলতে হবে। তা কেন, সেটা আমার ক্ষেত্রে মনে হয় যে যারা আয়োজক তাদের স্বার্থে তারা খেলিয়েছে, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে টিকিট বিক্রি হবে, গ্যালারি ফুল, আমার সোর্স অফ ইনকাম বাড়বে। কিন্তু যদি ফুটবলের ক্ষেত্রে দেখা হয় তাহলে একটা ক্ষতি হয়েছে, কারণ সেই ডার্বিটা যে প্রথম ডার্বি, মরশুমের প্রথম ডার্বি, মোহনবাগান এক গোলে জিতেছে ঠিক আছে, সাহাল গোল করলো, সাহালের গোলে এক গোলে জিতলো, কিন্তু ডার্বিটা কিন্তু ডার্বিটা কেউ কিন্তু মন মতন হয়নি, প্রচুর মিসপাস হয়েছে, প্রচুর ধাক্কাধাক্কি হয়েছে, প্রচুর ছন্দপতন হয়েছে, খেলায় কোনো রকম কোনো ছন্দ ছিল না, হয়তো 5 মিনিট মোহনবাগান একটু ভালো খেলেছিল আর শেষের দিকে ইস্ট বেঙ্গল একটু চেষ্টা করেছিল। এই সারা গোটা 90 মিনিটের ম্যাচে, 90 মিনিট না আমি 100 মিনিটই ধরছি কারণ ইঞ্জুরি টাইম রয়েছে, সেই ইঞ্জুরি টাইম ধরে দিলে যদি 100 মিনিটের ম্যাচ হয়, 100 মিনিটের মধ্যে ম্যাক্সিমামটাই মিস পাসে ভরা, ধাক্কাধাক্কি, এই করেই কেটে গেল। এটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তবে ডুরান্ড কাপ যখন শুরু হয়েছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলছে, আস্তে আস্তে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রাও আসছে, মোহনবাগানের খেলোয়াড়রাও আসছে, এখনও সব বিদেশি আসেনি এবং প্র্যাকটিসটাও হয়নি, প্র্যাকটিস হলে নিশ্চয়ই দুটো দলই ভালো খেলবে, কারণ বাঙালির কাছে দুটো দল একটা আবেগ বলা যেতে পারে। তবে একটা পজিটিভ দিক আমি বলতে পারি, মোহামেডান স্পোর্টিং যেটা প্রায় হারিয়ে গিয়েছিল, সেই মোহামেডান স্পোর্টিং প্রথম ম্যাচে 4-0 গোলে জিতছে, এটা কিন্তু ভীষণ ইতিবাচক দিক যে মোহামেডান স্পোর্টিং যে দামাদলের মধ্যে চলছে, কালকে বন্ধ হয়ে যাচ্ছে, পরশু দিন প্লেয়ারকে পেমেন্ট দিতে পারছে না, তারা প্রথম ম্যাচ খেলতে নেমে 4-0 গোলে জেতা, সেটা কিন্তু একটা অত্যন্ত ইতিবাচক দিক, এটা কিন্তু খুব ভালো দিক। এবং বাকি

0: যে টিমগুলো শুরু করেছে, তারাও খেলছে, তারা চলছে টুর্নামেন্ট। তবে টুর্নামেন্টটা যতটা এগোবে তত ভালো বোঝা যাবে, তার কারণ আমি আবার বলি যে সবে মরশুম শুরু হয়েছে, বেশিরভাগ ক্লাবই কিন্তু প্র্যাকটিস সেইভাবে শুরু করেনি, অল্প প্র্যাকটিসেই তারা খেলতে নেমেছে। তাই হাই কোনো একটা চিন্তাভাবনা করে যে প্রত্যাশা নিয়ে, হাই একটা প্রত্যাশা নিয়ে আমরা বসলাম যে হেভি খেলবে, সেটার থেকে একটু আপনাদেরকে বিরত থাকতে হবে। তারা যে খেলাটা খেলছে সেটাকেই মেনে নিয়ে টুর্নামেন্টটাকে উপভোগ করতে হবে।
1: একদম, আমরা আলোচনা জারি রাখবো। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705, এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত জানান এই মাসের খেলাধুলো নিয়ে, বা আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন। ফুটবলের আলোচনার পর স্বাভাবিকভাবেই যেই শব্দটা মুখে আসে এবং যেই খেলাটার নামটা আমাদের ভারতীয়দের মুখে আসে সেটা ক্রিকেট। ইতিমধ্যেই ইন্ডিয়া বিদেশ সফর করে ফেলেছে, দুটো বিদেশ সফর ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছে, টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ ইংল্যান্ডের সঙ্গে খেলেও ফেলেছে আর জিম্বাবুয়ের সঙ্গেও খেলে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা সফরের যে টেস্ট সিরিজ রয়েছে তারও দল ঘোষণা হয়ে গিয়েছে। ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটের ইন্ডিয়ার যে ম্যাচগুলো যেভাবে ইন্ডিয়া হেরেছে টি টোয়েন্টিতে, সেখানে কিন্তু ভারতীয় সমর্থকদের, ভারতীয় যারা ক্রিকেট প্রেমী তাদের কিন্তু বেশ হতাশ করেছে। অবরোধা, এই বিষয়ে আপনার কি মতামত যে হঠাৎ করে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গত মাসে শেষ দিকে খেলে দুটো ম্যাচ হেরে গেল আয়ারল্যান্ডের মতো দলের কাছে, যেখানে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে এবং সমস্ত বেশিরভাগ খেলোয়াড়ই তারকা খেলোয়াড় বলা যেতে পারে, তারপর টি টোয়েন্টিতে ইংল্যান্ডের সঙ্গেও কিন্তু 4-0 বিধ্বস্ত হয়ে গেল, এটা নিয়ে একটু যদি আমাদের দর্শক, আমাদের শ্রোতা বন্ধুদের জানান।
0: যে টিমটা বিশ্ব চ্যাম্পিয়ন ছিল সেই টিমটা খেলতে যায়নি, সেটা আমি একদম প্রথমে ক্লিয়ার করে দিই, কারণ যে দলটা আমরা বিশ্বকাপ খেলেছে সেই দলের অনেকেই ছিল না, যেমন পান্ডিয়া ছিল না, বুমরা ছিল না, সূর্য যাদবকে তো বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সেই টিমটা খেলেনি। কিন্তু হ্যাঁ, তার বিকল্পে যারা গিয়েছিল তারাও যথেষ্ট যোগ্য প্লেয়ার, তারা যথেষ্ট ভালো খেলোয়াড়, তার জন্যই তাদেরকে ইন্ডিয়া দলের সুযোগ দেওয়া হয়েছে, ভারতীয় দলের সুযোগ পেয়েছে, তারা খেলতে গিয়েছিল। তবে ইংল্যান্ডের সঙ্গে যেভাবে হেরেছে 4-0 সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেশ কিছু খেলোয়াড় তারা খুব নেগলিজেন্সির মতন, মানে এই খেলতে হয় খেলছে এরকম একটা টাইপ, বা আমার যতদূর মনে হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে একটা আত্মবিশ্বাস খুব কাজ করছিল, অতিরিক্ত আত্মবিশ্বাস যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদেরকে কেউ হারাতে পারবে না, এই আত্মবিশ্বাসটার জন্যই ধাক্কা খেয়েছে। আবার সব দিক দিয়ে দেখলে ইন্ডিয়ান দলের নতুন ক্যাপ্টেন হয়েছে শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদবকে সরিয়ে, তো শ্রেয়াস আয়ারকেও কিছুটা সময় দিতে হবে, তার কারণ একটা নতুন দলের দায়িত্ব নেওয়া মানে তার প্রচুর চাপ রয়েছে, সেই দলটাকে পরিচালনা করা, ব্যাটিং বলিং ফিল্ডিং সব মিলিয়ে তো একটা টিমকে পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে তার একটু সময় লাগবে। এইবার কিন্তু ইংল্যান্ডের কাছে 4-0 হারার পর কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে জিতেছে সিরিজ, সেটা কিন্তু 3-0 জিতেছে সিরিজ, তো 3-0 জিতেছে যখন ইন্ডিয়া আবার 1 নম্বর র্যাঙ্কে ফিরে এসেছে টি টোয়েন্টিতে, এবং শ্রেয়াস আয়ার সহ শ্রেয়াস আয়ার যে বাহিনী রয়েছে তারাও আত্মবিশ্বাস ফিরে পাবে এবং তারা আরও ভালো খেলবে, সেটা আমি বলতেই পারি, দাবি করতে পারি, তার কারণ যে যে খেলোয়াড়রা রয়েছে, এবং একটু বলে রাখি যে এই যে বৈভব সূর্যবংশী নতুন আবিষ্কার হয়ে গেছে, তাকে আমরা শুধু আইপিএলেই দেখতাম, এখন সে সিনিয়র জাতীয় দলে খেলে প্রথমবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, তাতে বেশও খুশি জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো এই যে টিমটা, এই টিমটা তৈরি হয়ে গেলে আমার মনে হয় না এই টিমটাকে পিছনে ফিরে তাকাতে হবে, তবে আমি মনে করি কোচ যে রয়েছে গৌতম গম্ভীর, গৌতম গম্ভীরকে পরীক্ষা নিরীক্ষাটা একটু কম করতে হবে, যত পরীক্ষা নিরীক্ষা করবে তত দলেরই ক্ষতি হবে, এটা কিন্তু দলের কোনো ভালো হচ্ছে না। এবার যাওয়া যাক, এই ইন্ডিয়ান টিম এবার টেস্টে ফিরছে, অনেক দিন পরে টেস্টে ফিরছে, সেই টেস্টে কিন্তু বুমরা ফিরছে, এটা একটা ভালো দিক, বুমরা ফিরছে টেস্টে, রবীন্দ্র জাদেজা ফিরছে, যারা চোট পেয়েছিল, হ্যাঁ তারা বুমরা জাদেজা এরা সব খেলবে, এবং নতুন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে সারাংস বলে অফ স্পিনার, ও একটা নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে, তাকেও খেলানো হবে। কিন্তু এখানেও একটা আছে, সেই জম্মু কাশ্মীরের যে বলার আকিব নবী, তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি, সেটা কিন্তু একটা বিতর্ক থেকে গেছে, কারণ দশটা ম্যাচে প্রায় 60 উইকেট নিয়েছে ছেলেটা, তারপরে যে টেস্ট দলে চান্স পাচ্ছে না, এবং ইন্ডিয়ান এ টিমের হয়ে খেলেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, তারপরে যে তাকে চান্স দেওয়া হলো না, সেটা নিয়ে একটা একটা বিতর্ক রয়েছে, যদিও যারা সিলেক্টার রয়েছে তারা নিশ্চয়ই ভালো কিছু ভেবে এই দল তৈরি করেছে। মোহাম্মদ সিরাজ ফিরে এসেছে, সাই সুদর্শন খেলবে, যশস্বী জয়সওয়াল রয়েছে, ভালো টিম, ভালো স্কোয়াড তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় যাচ্ছে, শ্রীলঙ্কায় খেলবে পরপর প্রচুর খেলা, তার মধ্যে ওয়ানডেও রয়েছে, টেস্টও রয়েছে, এবং 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে, তারও টিম এখন

0: থেকে তৈরি করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ান ডে হলো, যদিও সিরিজটা হেরে গেছি আমরা, কিন্তু সেখানে কিন্তু আবার একবার প্রমাণ হয়ে গেছে যে বিরাট আর রোহিতকে ছাড়া কিন্তু ওয়ান ডে টিমটা করা যাবে না। তারা রোহিত শর্মা 100 করেছে এবং বিরাট দুটো ম্যাচের পরপর হাফ সেঞ্চুরি করেছে, তাতে ওরা বারবার প্রমাণ করছে যে তাদেরকে ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমটা করা যাবে না। এবং যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয়, যদি ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে হয়, তাহলে বিরাট রোহিতকে কিন্তু এখনও প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু প্রমাণিত।
1: একদম, আমরা চলে যাব পরবর্তী বিষয়ে। বিশ্ব ওয়ার্ল্ড কাপ শুটিং চলছে, যেটা ISSF হ্যাংঝৌ চাইনাতে শুটিংটা চলছে, সেখানে কিন্তু ভারতীয় যারা রয়েছে শুটার 25 মিটার পিস্তলে কিন্তু ইতিমধ্যেই দুটো পদক তারা পেয়ে গিয়েছে। এশা সিং তিনি গোল্ড পেয়েছেন এবং মনু ভাকের যিনি ভারতের অলিম্পিককেও দেশকে গৌরবান্বিত করেছেন, মনু ভাকের তিনি ব্রোঞ্জ লাভ করেছেন। শুটিংয়ে আমরা কিন্তু বরাবরই শক্ত প্রতিপক্ষ সারা বিশ্বের কাছে, এটা আমরা বলতেই পারি। এর পাশাপাশি আরও একটি তথ্য শ্রোতাবন্ধুদের জন্য, জুনিয়র স্কোয়াশে বিশ্বসেরা হয়েছেন কিন্তু অনাহাত সিং, প্রথম ভারতীয় হিসেবে তিনি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। আর গত 25 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি মিশরের রুকাইয়া সালেমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এই স্কোয়াশেও সেজন্য ভারতের পক্ষে কিন্তু ভালো খবর যে ভবিষ্যতে একজন সম্ভাবনাময় বিশ্ব চ্যাম্পিয়নকে কিন্তু ভারত পেল, এটা আমরা বলতে পারি। এরপর আরও যেটা আমরা আলোচনায় চলে যাব, অবরোধা তার আগে আরও একবার ফোন নাম্বারটি জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, 9434076705। অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমস 2026 গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু খেলা হয়ে গেছে, গত 23 তারিখ যেটা শুরু হয়েছে আর চলছে আগামী 2 আগস্ট পর্যন্ত চলবে, ইতিমধ্যে বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। একটা যদি সারাংশ, একটা যদি আপডেট অবরোধা দিয়ে দাও আমাদের শ্রোতা বন্ধুদের।
0: এখন অবধি যে খেলা হয়েছে সেখানে কিন্তু ষষ্ঠ দিন হয়েছে, যত 6 দিন চলছে খেলা হয়েছে, ভারত 2টো সোনা পেয়েছে, 1টা 7টা রুপো পেয়েছে, 3টে ব্রোঞ্জ পেয়েছে, মোট 12টা পদক পেয়েছে ভারত। তার মধ্যে প্রধান সাফল্য বা রেকর্ড যেটা রয়েছে সেটা মীরাবাই চানু, যার নাম এখন বাড়িতে বাড়িতে রয়েছে, সবার মুখোমুখি রয়েছে, মহিলাদের 48 কেজি ভার উত্তোলনে রেকর্ড করে তিনি স্বর্ণপদক জিতেছে। এবং শুধু তাই না, কমনওয়েলথ গেমসে পরপর টানা 3 বার স্বর্ণ জয় করে হ্যাট্রিক করে ফেললো, এটাই হলো বড় ব্যাপার, এটা আমাদের কাছে অনেক বড় গর্বের ব্যাপার যে মীরাবাই চানুর মতন একজন খেলোয়াড় হ্যাট্রিক করেছে পরপর 3 বার ইয়ে পেয়ে। আবার গুলবীর সিংয়ের ট্র্যাক রেকর্ড, যেটা পুরুষদের 10,000 মিটার দৌড়ে রৌপ্য পদক, এ প্রথমবার, মানে এত বড় দৌড়ে কোনোদিন ভারত কোনো জায়গায় পায়নি, কমনওয়েলথ হোক অলিম্পিক তো দূরস্থ, কোনো জায়গাতেই পায়নি, এবার কিন্তু 10,000 মিটার দৌড়ে রূপা পেয়েছে গুলবীর সিং,
1: অ্যাথলেটিক্সের জন্য এটা খুব ভালো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ভারোত্তোলনে আবার মীরাবাই চানুর পাশাপাশি হরজিন্দর কৌর আছে, ঋষিকান্ত সিং আছে, মুথুপান্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব, এরা সবাই রূপো পেয়েছে বিভিন্ন ক্যাটাগরি ইয়েতে। আবার অ্যাথলেটিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাই জাম্পেও কিন্তু এবার প্রথম পদক এসেছে, হাই জাম্পে সার্ভেশ কুসারে অতিক্রম করে ও কিন্তু রূপা পেয়েছে, ওইটাও কিন্তু একটা দারুণ বিষয়। আর বক্সিংয়ে ইতিমধ্যেই 3 জন প্রায় নিশ্চিত করে ফেলেছে, কারণ সেমিফাইনালে গেলে পরেই 1টা পদক নিশ্চিত হয়, 3টে পদক আমাদের নিশ্চিত রয়েছে। এর পাশাপাশি এই যে প্যারা অ্যাথলেটিক্স যেটা রয়েছে, প্যারা অ্যাথলেটিক্সেও সোনা পেয়েছে, শর্ট পুটে শর্মিলা ধনকার ভারতের হয়ে সোনা পেয়েছে। আবার প্যারা পাওয়ার লিফটিংয়ে ঝান্ডু কুমার, তিনি কিন্তু ব্রোঞ্জ পদক লাভ করেছে। আর গেমস এখনও চলছে, আরও চলবে, ভারতের প্রচুর খেলা রয়েছে। আমাদের সোনার ছেলে যাকে আমরা বলি নীরজ চোপড়া, সে আগামীকাল ট্র্যাকে নামবে, কোয়ালিফিকেশান রাউন্ড রয়েছে, তারপর তার ফাইনাল রয়েছে, সুতরাং নীরজ চোপড়ার দিকেও আমরা তাকিয়ে রয়েছি, সে নিশ্চয়ই পদক আনবে। তার কাছে আমরা সবসময় সোনারই আশা করি, সোনা ছাড়া অন্য কিছু আশা করতেই পারি না, কারণ তিনি এতবার সোনা এনে দিয়েছে দেশকে, তার কাছে আশা আমরা করতেই পারি। এর পাশাপাশি অন্যান্য যে ইভেন্ট রয়েছে সেখানে ভারত খেলছে, আমি আবার বললাম যে বক্সিংয়ে 3টে পদক কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে, আরও বেশ কিছু পদক রয়ে আসবে। তবে কমনওয়েলথ গেমসে গতবারের থেকে রেকর্ড আরও ভালো হবে বলে আমি মনে করি।
1: যদিও গতবার বেশ বড় ফরম্যাটে হয়েছিল এবং আরও অনেক গেমস তার

0: মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবার তো শর্ট ফরম্যাট। গতবার যতদূর মনে পড়ছে অব্রতা 61টি পদক ভারত কিন্তু লাভ করেছিল, এবার এখনও পর্যন্ত ভারত কিন্তু 12টি পদক, এবং আপনি বললেন যে ইতিমধ্যে আরও 3টে, এবং আমরা যদি ধরি আমাদের সোনার ছেলেকে নীরজ চোপড়াকে ধরে 4টি পদক কিন্তু আমরা আশা করতেই পারি। এছাড়াও আরও বিভিন্ন ইভেন্ট থেকে হয়তো যারা আমাদের অ্যাথলিট রয়েছে এবং খেলোয়াড়েরা রয়েছেন তারা কিন্তু আমাদের পদক এনে দিতে পারে। আর এই এর সঙ্গে সঙ্গে মীরাবাই চানুর যে বললেন, মীরাবাই চানুর কথা দেশকে বারবার গর্বিত করেছে এবং পরপর 3বার সোনা আনা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তার সঙ্গে শর্মিলা ধানকর, ইনার যে জীবনটা দেখছিলাম যে সব মানে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও তিনি কিন্তু থেমে যাননি, তিনি কিন্তু প্রমাণ করেছেন নিজেকে, এবং তার প্রমাণ তিনি বিশ্বমঞ্চে রেখেছেন দেশকে সোনা এনে দিয়ে। এই প্যারা অ্যাথলিট, কিন্তু প্যারা অ্যাথলিটের মধ্যেও যে কতটা মানসিক জোর এবং কতটা দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে এরকমভাবে নিজেদের মানে বিশ্বমঞ্চে মেলে ধরা যায়, সেটা কিন্তু তিনি এক বলা যায় যে আমরা কিন্তু তাকে তার প্রতীক বলতে পারি। আর প্যারা অ্যাথলিট যখন প্রসঙ্গ আসলো, আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এর আগেও আমরা প্যারা গেমস, প্যারা অলিম্পিক ইত্যাদি গেমসগুলো তো আমরা দেখেছিলাম যে ভারতের কিন্তু প্যারা অ্যাথলিটরা সারা বিশ্বের মঞ্চে কিন্তু বেশ নিজেদেরকে কিন্তু ভালোভাবে তুলে ধরেছেন এবং মেলে ধরেছেন এবং প্রচুর পদক এনে দেশকে কিন্তু তারা বারে বারে গর্বিত করেছেন। তো এবারের যে আরও মূল তো বক্সিং বললেন এবং নীরজ চোপড়া বললেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্যারা অ্যাথলিটরাও কিন্তু আমাদের দেশকে কিন্তু গর্বিত আরও করতে পারেন, কারণ তাদের মধ্যেও অনেক সম্ভাবনা, তাদের মধ্যেও কিন্তু ইচ্ছাশক্তি প্রচণ্ড রূপে রয়েছে। তো এর মাঝে মাঝে আরও বলা যায় যে হয়তো অন্য ইভেন্টগুলো থাকলেও, এই যে আমরা শুটিংয়ের কথা বলছিলাম বা আরও যেগুলোতে ভারত বেশ সব মানে সারা বিশ্বের কাছে সমীহ আদায় করে নিতে পারে, হকির কথা বলতে পারি যে যেখানে ভারতের একটা পদক আমরা ধরেই রাখতে পারি, সেই গেমগুলো থাকলে মনে হয় আরেকটু ভালো হতো। যদিও এবার খুব শর্ট ফরম্যাটে খেলা হচ্ছে এবং গেমের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে এই কমনওয়েলথ গেমসে, তো ভারতের এখনও পর্যন্ত নবম স্থানে রয়েছে। আপনার কি মনে হয় যে এবার ভারত কি নবম, এই আগের আগের বারের যে ভারতের যে পারফরমেন্স তার থেকে কি ভালো জায়গায় থাকতে পারবে র্যাঙ্কিংয়ে?
1: না, অবশ্যই পারবে, এখন তো অনেক ইভেন্ট বাকি রয়েছে, যতটাই শর্ট হোক, যখন শর্ট হয়েছে তখন অন্যান্য দেশেরও তো পদক কমবে, সেক্ষেত্রে ভারতের পদক কমছে সেটা তো না, কারণ যেহেতু ইভেন্ট কমেছে তাই তো পদক কমাটা স্বাভাবিক। আর যে সকল ইভেন্টে ভারত ইয়ে পায়নি, পদক পায়নি কোনো দিন, সেই সব ইভেন্টেও যখন ভারত পদক পাচ্ছে সেটাকে আমরা দেখি না, সেটা তো আমাদের কাছে ইতিবাচক দিক, পদক কমুক আর বাড়ুক সেটা পড়ুক, কারণ এরপরে অলিম্পিক খেলতে যাবে। তো সেক্ষেত্রে এই যে আমাদের অ্যাথলেটিক্সে যেভাবে পদক আসছে, যে একের পর এক সাফল্য আসছে, সেটা তো আমাদের কাছে একটা বড় বিষয়, বিশাল বড় বিষয়। ট্রিপল জাম্পে পর্যন্ত ভারত পদক পাচ্ছে, লং জাম্পে কোয়ালিফিকেশান করেছে, ট্রিপল জাম্পে পদক পাচ্ছে, তারপর এই 10,000 মিটার দৌড়ে পদক পাচ্ছে। তো এইগুলো তো আমাদেরকে দেখতে হবে, আগে তো অ্যাথলেটিক্স থেকে আমরা কিছু আশাই করতে পারতাম না, এখন এতগুলো পদক আসছে এখান থেকে, এটা আরও সংখ্যাটা বাড়বে বলে আমি মনে করি। তো বক্সিং, বক্সিং বরাবরই আমাদের ভালো, বক্সিংয়েও পদক আসবে একদম নিশ্চিত, সেটা সোনাও হতে পারে, যে তিনজন উঠছে তারা তিনজনই খুব ভালো, সোনাও হয়ে যেতে পারে সেইখান থেকে একটা। তো এই এই নিয়ে এখনই এত চিন্তা করার কিছু নেই, গেমটা চলছে, চলুক শেষ অবধি। আমি আমার ধারণা শেষ অবধি এই বছরও ভারত বেশ ভালো জায়গায় থাকবে, এবং সোনা আপাতত দুটো রয়েছে, সেটাও অনেকগুলো বাড়বে, অনেকগুলো ইভেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু ভারত সোনা পাবে এবং সোনা বাড়বে বলে আমি কিন্তু আশাবাদী, ভীষণভাবে আশাবাদী।
0: আরেকটা বিষয়, আমরা গুলবীর সিংকে নিয়ে কিন্তু একটু কথা বলতেই পারি, কারণ রানের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে কিন্তু বাইরের যে বিশেষত আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এদেরই কিন্তু বেশিরভাগ প্রাধান্য থাকে। তো এই ক্ষেত্রে গুলবীর সিংয়ের যে 10,000 মিটারে তার রূপো, এটা কিন্তু আমাদের যে যারা রানে রয়েছেন, অ্যাথলিট যারা রয়েছেন ট্র্যাক ফিল্ডের, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেন

0: ট্রেনিং এবং তারাও যে উন্নতি করছেন এই দিকগুলো কিন্তু আমরা বলতে পারি যে এদের পারফরমেন্সে, কারণ মিলখা সিংহের পর রানের ক্ষেত্রে কিন্তু ভারতের সেইভাবে কোনো উল্লেখযোগ্য নাম উঠে আসেনি। সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয়রা বরাবরই, ভারতীয় দর্শক এবং যারা রয়েছেন তারা কিন্তু হতাশ হয়েছে, এবং ভারতীয় যারা ক্রীড়াপ্রেমীও রয়েছেন। তো সেই ক্ষেত্রে এই গুলবীর সিংয়ের যে উঠে আসাটা, এই ক্ষেত্রে কি ভারতীয়রা আশা করতে পারে যে ভবিষ্যতে এই গুলবীর সিং আরও বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করবে এবং আরও অনেক পদক এনে দিতে পারে?
1: গুলবীর সিংয়ের পারফরমেন্সটা আমি একটু বলি। যে খেলাটা হয়েছিল 10,000 মিটারের দৌড়ে, সেটা হচ্ছে 25টা ল্যাপের রেস ছিল, ব্যাপক বৃষ্টি হচ্ছিল এবং বেশ ঠান্ডা ছিল, তার মধ্যেই সবাই দৌড়েছে। গুলবীর সিং দ্বিতীয় হয়, তার সময় লেগেছিল 27:49.78, তাই নিয়ে সে রূপা পেয়েছে। অর্থাৎ যে ফার্স্ট হয়েছে অস্ট্রেলিয়ার কাই রবিনসন, তার থেকে 0.85 সেকেন্ডের গ্যাপ, মানে কয়টুকুন বোঝা যাচ্ছে, 0.85 সেকেন্ড, যে কোনো প্রকারেই ও ফার্স্ট হতে পারত। থার্ডে ছিল গুলবীর সিং, সেই থার্ডের থেকে ও একটা স্পিন টানে, লাস্ট যে ল্যাপটা ছিল সেই লাস্ট ল্যাপে স্পিন টেনে সেকেন্ডে যে রয়েছে তাকে টপকে সেকেন্ড হয়েছে, এবং একটু যদি, মানে আমার মনে হয় দৃঢ় বিশ্বাস যে আরেক, হ্যাঁ, কয়েক মুহূর্ত এবং আরেকটা ল্যাপও যদি থাকতো আমার মনে হয় ঘোষণাও পেতে পারতো। কারণ 0.85 সেকেন্ড মানে এক সেকেন্ডেরও প্রায় কম, সেই সেই সেই একটা ল্যাপে ও হয়েছে সেকেন্ড। তাহলে এই ছেলেটা তো আরও পদক দেবে, আমরা তো নিশ্চিত যে এই এই এই ফরম্যাটের যে এই দৌড়াচ্ছে সেটা আরও দেবে। সে অলিম্পিকে যখন যাবে তখনও আমরা স্বপ্ন দেখব তাকে নিয়ে, কারণ এই ভারী বৃষ্টির মধ্যে, ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে দৌড়ে যদি সে সেকেন্ড হতে পারে, তারপরে তো সে প্র্যাকটিস চালাবে, প্র্যাকটিস করে সে অলিম্পিক খেলতে যাবে। তো তার কাছে আমরা একটা কেন, তার কাছে আরও অনেক পদক আশা করতে হবে। এবং গুলবীর সিংও আস্তে আস্তে বাড়িতে, ঘরে বাড়িতে নীরজ চোপড়ার মতন পরিচিত হয়ে উঠবে, যেমন মিলখা সিং পরিচিত হয়ে উঠেছে। একটু আগে আপনি বললেন যে মিলখা সিংয়ের পরে কাউকে পাওয়া যাচ্ছিল না, সেই মিলখা সিংয়ের পর আরেকজন সিং উঠে এসেছে, গুলবীর সিং। এ কিন্তু এবার মানুষের মনে ঢুকে যাবে, এই প্রথম জিতলো, সবার মুখে আসলো, আপনি আমি যেমন জানলাম আরও 10 জন জানবে, এবং তারপরে যদি অলিম্পিকের সাফল্য পায়, অলিম্পিকের পদক পায়, আমি নিশ্চিত পাবেই পদক যেটাই হোক, এবং সেটা পেলেই কিন্তু বাড়িতে বাড়িতে গুলবীর সিংয়ের নাম ঢুকে যাবে
0: একদম। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস উল্লেখ্য যে এই ভারোত্তোলনে কিন্তু ভারতের বেশিরভাগ পদক এসছে, 12টা পদকের মধ্যে আমরা যদি গুনি সোনা 2টোর মধ্যে একটা ভারোত্তোলনে, রূপো 7টার মধ্যে, ভারোত্তোলনে এসছে 1, 2, 3, 4, 5টা কিন্তু, সেখানে 7টার মধ্যে ভারোত্তোলনে 5টা রূপো এবং ব্রোঞ্জের 3টের মধ্যে 1টা কিন্তু ভারোত্তোলনে। অর্থাৎ ভারোত্তোলনের যে পদক সংখ্যা ভারতের, ভারোত্তোলকরাই কিন্তু ভারতকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এই পদকের দিকে। অর্থাৎ আমরা যে ভারোত্তোলনে যখন কর্ণম মালেশ্বরীর কথা আমরা বলি, যে তিনি যখন পদক এনে দিচ্ছেন অলিম্পিকে, তারপর থেকে কিন্তু ভারোত্তোলনে ভারতে একটা কিন্তু বিপ্লব এসেছে আমরা বলতে পারি, কারণ পরপর পরপর কিন্তু ভারোত্তোলনে ভারত প্রচুর পদক পেয়েছে, এবং এই কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের যে প্রাধান্য, এই প্রাধান্য কিন্তু আমরা কি হিসেবে ধরবো, যে এর কি আমাদের পরিকাঠামো, ভারোত্তোলনের পরিকাঠামো এবং ভারোত্তোলনের প্রতি যে যুব সমাজের আগ্রহ, খেলোয়াড়দের আগ্রহ, অ্যাথলিটদের আগ্রহ, তাদের সেটা কি আমরা বলতে পারি? যে আমাদের সাথে সময় খুব নেই অব্রদা, খুব হালকা, মানে খুব অল্প সময় শুনতে চাবো,
1: অল্প সময়ের মধ্যে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, যে এই যে ভারোত্তোলনে ভারত এখনো অবধি 130টার বেশি পদক জিতেছে, ভাবা যায়, 46টার বেশি সোনা, 51টার বেশি রূপো, আর 36টার বেশি ব্রোঞ্জ পেয়েছে। সেটা কমনওয়েলথ গেমসে অল টাইম দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়ার ঠিক পরেই। তার মানে ভারোত্তোলনটা কোথায় চলে গেছে। এবং যেটা আপনি বলছিলেন যে যুব সমাজ, অবশ্যই যুব সমাজের একটা ইন্টারেস্ট রয়েছে, যুব সমাজ ভারোত্তোলনের দিকে যাচ্ছে, কারণ আমরা দেখছি পাড়ায় পাড়ায় জিম তৈরি হচ্ছে, জিম করতে গিয়ে তারা বডি বিল্ডার হচ্ছে, কেউ বডি বিল্ডার হচ্ছে, কেউ পাওয়ার লিফটার হচ্ছে, এবং কেউ ভারোত্তোলনে চলে যাচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে। অবশ্যই সবাই ফুটবল ক্রিকেট খেলতে পারে না, ফুটবল ক্রিকেট না খেলে যারা ইনডোর গেম খেলতে চায়, ইনডোর গেমের মধ্যে ভারোত্তোলন কিন্তু এখন একটা অন্যরকম

0: মানুষ চোখে জায়গা করে নিয়েছে এবং ভারোত্তোলনে যেহেতু এত পদক আসছে, পরপর পরপর পরপর পদক আসছে, এতগুলো নাম উঠে আসছে, তাতে কিন্তু ভারোত্তোলন একটা জনপ্রিয়তা অর্জন করেছে ভারতবর্ষে এবং সবাই কিন্তু সেই দিকে ঝুঁকে যাচ্ছে, যুব সমাজও কিন্তু ভারোত্তোলন দিকে ঝুঁকছে।
1: একদম, আমাদের সময় শেষ। আজকে আমরা যেহেতু মাসের শেষ বুধবার, সেজন্য আমরা আলোচনা করলাম এ মাসের ক্রীড়াঙ্গন নিয়ে, এ মাসের খেলাধুলো যত অনুষ্ঠিত হয়েছে, বিশেষ বিশেষ খেলাধুলো যেটা সকলের কাছে পরিচিত, কারণ খেলার সংখ্যা তো অপরিমিত এবং প্রচুর খেলা হয়। আমরা সেখান থেকে বাছাই করে নিয়ে বিশেষ বিশেষ কিছু খেলার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে ছিলেন বিশেষজ্ঞ হিসেবে বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ স্পোর্টস জার্নালিস্ট অব্রবরণ চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ অব্রবাবু আপনাকে এই স্টুডিওতে আসবার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতাবন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় গুরুদক্ষিণা। আপনারা সকলেই জানেন আজ একটি পুণ্য দিন, আজ গুরু পূর্ণিমা। এই পুণ্যতিথিতে প্রত্যেকে, আমরা সকলে

0: আমাদের গুরুকে প্রণাম জানাই, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই পুণ্যতিথিতে বলতে বলতে একটি ফোন চলে এসছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকাদি, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের আজকের বিষয় আপনি নিশ্চয়ই শুনেছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে গুরু দক্ষিণা। যেহেতু আজকে আমাদের
1: হ্যাঁ হ্যাঁ
0: গুরু পূর্ণিমার মতো
1: গুরু
0: একটা পবিত্র
1: পূর্ণিমা।
0: দিন,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ সত্যি তাই। দেখুন, আজকের দিনে আমার সকল গুরুদের, গুরুর প্রতি রইল প্রণাম। প্রত্যেক গুরুকেই আমি, যতজন শ্রোতা বন্ধু আছেন সবাই, এবং আপনাকেও গুরু পূর্ণিমার শুভেচ্ছা।
0: অবশ্যই
1: হ্যাঁ, তো
0: সকলে
1: দেখুন, সত্যি সত্যি তাই। আমরা দেখুন, গুরু শিষ্যের যে পরম্পরা, একটা সম্পর্ক, এটা আমরা কিন্তু আদি অনন্ত কাল থেকেই দেখে আসছি। হ্যাঁ, যে দেখুন, আমরা যেমন মহাভারতে আর আজকে বেদব্যাসের জন্মদিন, এই উপলক্ষে কিন্তু গুরু পূর্ণিমাটা পালিত হয়। ওনার জন্মতিথিকে কেন্দ্র করেই কিন্তু গুরু পূর্ণিমাটা আমরা পালন করি।
0: ঠিক,
1: আর দেখুন, আমরা এটা মানে মহাভারতে দেখেছি, একলব্য এবং গুরু দ্রোণাচার্যের, একটা গুরু শিষ্যর যে সম্পর্ক, কিন্তু দ্রোণাচার্য কোনোদিনই কিন্তু একলব্যকে তার অস্ত্রবিদ্যা কিন্তু তিনি শেখাননি, যেহেতু তিনি ব্যাধের ছেলে ছিলেন।
0: ঠিক,
1: রাজপুত্র সেখানে কৌরব পাণ্ডবদের কিন্তু তিনি শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, দ্রোণাচার্যকে কিন্তু শেখাননি। কিন্তু দ্রোণাচার্য কি করেছিলেন, একলব্য কি করেছিলেন, দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করেছিলেন, এবং সেই মূর্তির সামনে থেকেই তিনি কিন্তু শিক্ষা, মানে অস্ত্র
0: ধনুর্বিদ্যা শিক্ষা
1: শিক্ষা,
0: তিনি অর্জন করেছিলেন।
1: শিক্ষা অর্জন করেছিলেন। এবং যখন দ্রোণাচার্য এই ঘটনাটা জানতে পারলেন যে ও এত ভালো অস্ত্রবিদ্যা কোথায় কার কাছ থেকে শিখলো, তখন তিনি যখন ওকে জিজ্ঞাসা করেছিলেন একলব্যকে, তখন একলব্য বলেছিল আপনার কাছ থেকেই আমি শিখেছি। তখন উনি বললেন আমি তো তোমাকে কোনো দিন শেখাইনি। তো তারপর তিনি ওই মূর্তিটার কাছে যখন নিয়ে এসে উনি দেখালেন, এবং তিনি দেখলেন যে একজন ব্যাধের ছেলে হয়ে আমার সমস্ত শিক্ষাগুলো ও নিয়েছে, তখন তিনি যাতে আর কোনো দিন সে তীর না চালাতে পারে, তার জন্য কিন্তু তিনি গুরু দক্ষিণা চেয়েছিলেন। এবং গুরু দক্ষিণা হিসাবে আমরা সবাই জানি তিনি তার বৃদ্ধা আঙুল কেটে গুরুকে দক্ষিণা দিয়েছিলেন। এই যে একটা পরম্পরা গুরু শিষ্যের, এই যে আমাদের মহাভারত বলুন, বা আমরা দেখেছি হিন্দি বাংলা অনেক চলচ্চিত্রতে আমরা দেখেছি যে গুরু শিষ্য, যেমন ধরুন গুরু দক্ষিণা সিনেমাটায় দেখেছি, গুরুর কাছে তিনি তার মানে গানটা, গলার স্বরটা তিনি অর্পণ করলেন, এবং যার ছেলের জন্য তিনি এইটা করলেন, এই মাও কিন্তু জানতে পারলো না যে তার গলাটা, গানটা কেন সে গাইছে না। হ্যাঁ, তো এই যে একটা সত্যি গুরু আজকের দিনে সত্যি সমস্ত, আর মা বাবা হচ্ছে সব থেকে পরম গুরু। মা বাবার মতন গুরু আর আমাদের পৃথিবীতে কেউ নেই। তাই আমার সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই মা বাবাকে সেবা করুন, যত্ন করুন। হ্যাঁ, তাহলেই পৃথিবীর সব সুখ পাবেন।
0: একেবারেই ঠিক আছে
1: হ্যাঁ
0: অম্বিকাদি, আপনার মূল্যবান
1: হ্যাঁ, ভালো
0: মতামতের
1: লাগে।
0: জন্য অনেক
1: হ্যাঁ
0: অনেক
1: ভালো
0: আপনাকে
1: থাকুন।
0: ধন্যবাদ, শুভেচ্ছা।
1: হ্যাঁ
0: আপনি
1: হ্যাঁ
0: এভাবেই আমাদের
1: হ্যাঁ
0: সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
1: হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকবেন।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বীরভূম থেকে অম্বিকা দি, আমাদের নিয়মিত শ্রোতা। বলতে বলতে আরেকটি ফোন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম জেলার দুবরাজপুর থেকে,
0: হ্যাঁ বলুন।
2: অমিতাভ ঘোষ,
0: হ্যাঁ
2: অমিতাভ ঘোষ বলছি।
0: বলুন অমিতাভবাবু।
2: হ্যাঁ, গুরু পূর্ণিমার শুভেচ্ছা নেবেন
0: হ্যাঁ
2: আপনি
0: আমাদের আজকের
2: এবং আমার
0: অনুষ্ঠানের,
2: সমস্ত।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা
2: বলুন।
0: সবাই আপনার শুভেচ্ছা নিলাম এবং আপনাকেও অসংখ্য অসংখ্য আরও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ আমাদের আজকের বিষয় এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের বিষয় গুরু দক্ষিণা। আপনি এই নিয়ে যদি দু চার কথা বলেন, এই গুরু
2: হ্যাঁ,
0: পূর্ণিমা।
2: তো দেখুন,

0: তোমার যে পৌরাণিক কাহিনী যেটা আছে, হ্যাঁ,
1: হ্যাঁ,
0: সেটা তো হচ্ছে যে বেদব্যাসকে নিয়ে। তো
1: ব্যাসদেবকে,
0: ওই ধরুন তার গাত্রবর্ণ কৃষ্ণ ছিল বলে তিনি, হ্যাঁ, কৃষ্ণ
1: কৃষ্ণ
0: দ্বৈপায়ন,
1: দ্বৈপায়ন নামেও পরিচিত ছিলেন।
0: হ্যাঁ, পরিচিত ছিলেন। আর তিনি যে এটা মানে ধরুন ওই যে কাশীরাম দাস যে মহাভারতের বাংলা অনুবাদটা করেছিলেন, হ্যাঁ, বেদব্যাসের, হ্যাঁ, তো সেই গুরু পূর্ণিমায় আজকে তাদের জন্যই গুরু পূর্ণিমার দিনটা স্থির হয়েছে, মানে বেদব্যাসের জন্মদিন হিসেবে।
1: ঠিক,
0: আর দেখুন আপনি অচলায়তন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গুরু বন্দনাই করেছেন, হ্যাঁ, বারবার তিনি গুরু কথা বলেছেন। আর প্রার্থনা কবিতা যেটা আজকের দিনে প্রকাশিত হয়েছিল পরিশেষ কাব্যগ্রন্থ থেকে, প্রার্থনা
1: ঠিক,
0: কবিতা তিনি লিখেছিলেন গুরুদেবের, মানে গুরুদের উদ্দেশ্যে। তো দেখুন এই গুরু দক্ষিণা যে জিনিসটা, হ্যাঁ, সেটা হচ্ছে গুরু দক্ষিণা বলে সবাই আমাদের গুরু, হ্যাঁ, কিন্তু হ্যাঁ মা বাবা থেকে শুরু করে, হ্যাঁ, মা বাবা প্রথম গুরু, তারপর শিক্ষা গুরু, তারপর দীক্ষা গুরু। তো এইভাবে আমরা যখন গুরুকে নিয়ে সঙ্গে নিয়ে এগিয়ে যাই দাদা ভাই, তখন আমাদের জীবনটা কিন্তু সুন্দর হয়ে ওঠে।
1: ঠিক,
0: আর গুরু প্রকৃত যারা, তারা কিন্তু দক্ষিণা কখনো চান না। তো আমাদের এক মানে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু আমাদের কাছে কোনোদিন, হ্যাঁ, কোনো কিছুই দাবি করেননি। কিন্তু আমরা যখন ধরুন আমাদের ক্ষেতের ফসল বা কোন ধরুন বাড়িতে যে হাঁস মুরগি যেগুলো পোষা হতো সেই কিছু যখন দিতে যেতাম, হ্যাঁ, তিনি বলতেন যে হ্যাঁ রে, তোরা যে এইগুলো নিয়ে এসেছিস কি আমাকে ভালোবেসে নাকি গুরু দক্ষিণা দিবার জন্য? তো আমি বলতাম, স্যার দেখুন আমরা যখন খাচ্ছি, হ্যাঁ, আমরা যখন খাচ্ছি তখন আমাদের যখন যেটুকু উদ্বৃত্ত আছে যদি আপনাকে দি, সেটা আপনি কখনোই গুরু দক্ষিণা বলে নেবেন না, এটা স্নেহের দান, ভালোবাসার দান, শ্রদ্ধার দান বলে গ্রহণ করুন স্যার। তো এই যে গুরু দক্ষিণা, আমরা অনেক সময় ভুল করে, হ্যাঁ, কখনো কখনো গুরু নির্বাচনে ভুল করি, আর দাদা ভাই তার ফলটা কিন্তু ভুগতে হয় আমাদেরকে। আমরা যদি সঠিক গুরু যারা, তারা দেখবেন সব সময় আপনাকে সদুপদেশ দেবে বা আমাদেরকে সদুপদেশ দেবে, সঠিক পথটা দেখাবে, আর সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য যতটুকু করার তিনি করবেন। এবং সেই গুরু ব্রহ্মা, হ্যাঁ, গুরু বিষ্ণু, আর সমস্ত গুরুদের চরণে শত কোটি প্রণাম জানাই, এটুকুই শেয়ার করলাম। ভালো থাকবেন,
1: ঠিক ঠিক
0: নমস্কার।
1: ঠিক ঠিক নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের বীরভূম জেলা থেকে দুইজন শ্রোতা বন্ধু, প্রথমে অম্বিকা দি এবং তারপর অমিতাভদা, দুজনেই ফোন করলেন এবং তাদের মূল্যবান মতামত আজকের দিনের এই পুণ্যতিথিতে তারা কিন্তু জানালেন তাদের মূল্যবান মতামত। এবং এই যে গুরু দক্ষিণা আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে অম্বিকাদির মুখে, যে গুরু দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে তার গুরু দক্ষিণা স্বরূপ তার হাতের বুড়ো আঙ্গুলটাকে চাইলেন, এই যে মহাভারতের সময়ের যে এই যে ধারা আমরা বর্তমান সমাজেও কিন্তু বহুভাবে দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু যেন ব্যবসা একটা একটা মানদণ্ড, ব্যবসার নিরিখে যেখানে সব কিছু দেখা হচ্ছে। ভালো স্কুলে যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে মানুষ হতে চায়, সেক্ষেত্রে যেমন তাদের খরচ করতে হয়, ভালো শিক্ষকের কাছ থেকে যদি শিক্ষা অর্জন করতে হয়, সেক্ষেত্রেও শিক্ষার কিন্তু এখন যে মানদণ্ড তা নির্ধারণ হচ্ছে অর্থের মাধ্যমে। তাই মজা করে অনেকে বলেন এই গুরুর যে প্রণাম মন্ত্র, সেখানে এক জায়গায় এই রকম উল্লেখ রয়েছে যে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরুবে নম। এর একটা ব্যাপক একটা আধ্যাত্মিক অর্থ আছে, কিন্তু তা বর্তমান যুগে যেন অন্য রকমভাবে তার অর্থ দাঁড়িয়েছে, পরিহাস প্রহসনে পরিণত হয়েছে, যেখানে বলা হয় কি অখণ্ড মণ্ডলাকার, মানে সারা পৃথিবী জুড়ে অখণ্ড মণ্ডল মানে গোল গোল, অর্থাৎ মুদ্রার আকারে মণ্ডল আকারে, মণ্ডল অর্থাৎ গোল আকারে, ব্যাপ্তং যেন চরাচরং মানে সারা পৃথিবী জুড়ে ব্যাপ্ত হয়ে আছে, তৎপদং দর্শিতং যেন মানে যদি তাকে আমরা দর্শন করতে পারি, অর্থাৎ তাকে যদি লাভ করতে পারি, তাহলে তস্মৈ শ্রী গুরবে নম, অর্থাৎ তাহলেই যেন গুরুকে পূজন করা হয়। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু মোটেই তাই নয়। গুরু দক্ষিণা যে অর্থ, গুরু দক্ষিণার যে

তাৎপর্য আমরা কিন্তু ইতিমধ্যেই দুবরাজপুর থেকে অমিতাভ বাবুর যে কথা তাতে কিন্তু জেনেছি। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের মধ্যে যদি আরও কেউ আমাদের আজকের এই অনুষ্ঠানের যে বিষয় গুরু দক্ষিণা, এ বিষয়ে যদি আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে চান, ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। আপনারা ফোন করে জানাতে পারেন শৈশবে আপনাদের শিক্ষক, আপনাদের শিক্ষিকা বা আপনাদের যারা গুরু, যাদের কাছ থেকে আপনারা শৈশবে শিখেছেন, আপনারা যাদের কাছ থেকে শৈশবে বিভিন্ন রকমভাবে আপনাদের পিতা মাতা বন্ধু শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলে আপনারা কিন্তু জানাতে পারেন আমাদেরকে 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন, তার মাঝেই আমরা শুনে নিই একটি গান, গুরুদক্ষিণা ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার, গানটিতে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।

0: শ্রোতা বন্ধুরা, শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের এখনকার বিষয় গুরুদক্ষিণা। আপনারা জানেন আজ পূর্ণ গুরু পূর্ণিমা তিথি। আজকের দিনেই আবির্ভাব হয়েছিল মহাকবি ব্যাসদেবের, যাকে আমরা বেদব্যাস নামেও চিনি। অর্থাৎ বেদকে যে চতুর্ভাগে বিভক্ত করা বলা হয়, সেটা তার উদ্যোগেই হয়েছিল। আমরা বলতে বলতে একটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: বলুন সঙ্গীতাদি, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ। আজকের বিষয় শুনলাম,
0: আজকের বিষয় হচ্ছে গুরু দক্ষিণা। আপনি জানেন আজকে গুরু পূর্ণিমা, তো এই উপলক্ষে আপনি যদি দু চার কথা বলেন।
1: আজ গুরু পূর্ণিমার একটি পবিত্র দিন, সকল গুরুদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এছাড়া বাবা মা হচ্ছে সব থেকে বড় গুরু, আর সকল ছাত্রছাত্রীদেরই উচিত গুরুদের কথা শোনা এবং গুরুদের সম্মান করা, আর গুরুদের বাক্য এক কথায় পালন করা। আর গুরু যদি আশীর্বাদ দেন তাহলে আমাদের জীবনে চলার পথ খুব সহজ হয়। আর তো কিছুদিন আগে আমার এক স্যারের সাথে দেখা হয়েছিল, উনি মর্নিং ওয়াক করতে আসছিলেন, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। আমি দেখা হওয়ার সাথে সাথেই স্যারকে প্রণাম করি এবং বলি যে স্যার আমার বাড়িতে আসুন, একটু চা খেয়ে যান। স্যার বললেন, না এখন তো মর্নিং ওয়াক করছি, পরে অন্য একদিন আসবো, তুমি ভালো থেকো। সেই স্যার এত সুন্দর করে ইংরাজি পড়াতেন, মানে আমাদের বাড়িতে এসে পড়ারই বেশি দরকার হতো না, এত সুন্দর করে ইংরেজি পড়াতেন, মানে এখনো মনে আছে সেই কথা। আর ওনার কথা পড়ানোর ইয়ে আমি কোনোদিনই ভুলতে পারবো না। উনি বললেন যে অন্য একদিন আসবো, তুমি ভালো থেকো, ই বলে স্যার আবার মর্নিং ওয়াকে চলে গেলেন।
0: ঠিক ঠিক। তা আপনার এরকম আর কোন কোন স্যার বা ম্যাডাম, কার কার কথা মনে পড়ে আপনার ছাত্রাবস্থায়?
1: হ্যাঁ, ছাত্র অবস্থায় আমি জলপাইগুড়ি কলমতলা স্কুলে পড়তাম, একদম ক্লাস ফাইভ থেকেই। তো ওখানে আমাদের এক বাংলা টিচার ছিলেন, গোপা ঘোষপাল। হ্যাঁ,
0: ঠিক।
1: সুন্দর করে বাংলা বোঝাতেন, এত সুন্দর করে বাংলা বোঝাতেন এবং আমাদের খুব ভালোবাসতেন। আর ভাব সম্প্রসারণ গুলো যখন করতে দিতেন তখন আমি সবার আগে আগে ভাব সম্প্রসারণ গুলো নিয়ে দেখাতাম, আর সঙ্গে সঙ্গে দিদি উনি বলতেন যে দেখো তো সঙ্গীতা কি সুন্দর, সবার আগে বুঝে যায় ভাব সম্প্রসারণ গুলো, সঙ্গে সঙ্গে করে নিয়ে আসে। আর ওই আমাদের ওই গোপাদি, আমার মাথায় খুব চুল ছিল জন্য আমাকে নাম ধরে ডাকতেন না, বলতেন কেশবতী কন্যা, আগে কেশবতী কন্যা ওঠো, কেশবতী কন্যা তুমি ওঠো পড়া বলো।
0: আচ্ছা,
1: এরকম। হ্যাঁ, খুব ভালো পড়াতেন, বুঝাতেন।
0: সত্যি তাই, সত্যি তাই। এই সমস্ত শিক্ষকরাই তো আমাদের পাথেয়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। ঠিক আছে সঙ্গীতাদি, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার। নমস্কার। ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, সঙ্গীতাদি জানালেন তার যে ছাত্রাবস্থায় শিক্ষকের কথা আমরা শুনলাম। আমরা এই গুরু পূর্ণিমার দিনে কিন্তু একটি কবিতা স্মরণ করতেই পারি, সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আপনারা জানেন তিনি লিখছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। অনেক বড় কবিতা, আমরা কয়েকটি লাইন শুনলাম। আসলে আমাদের সব থেকে বড় শিক্ষক অবশ্যই প্রথমে বাবা মা, তারপর গুরু, তারপর অন্য কেউ, কিন্তু প্রকৃতি এমন একটি আধার যে প্রকৃতি কিন্তু আমাদেরকে সর্বক্ষণ, প্রতি মুহূর্তে আমাদের কিন্তু নূতনভাবে শিক্ষা দিয়ে চলেছেন।

আকাশে এর ঔদার্যের শিক্ষা, উদারতার শিক্ষা, বিশাল বিস্তৃত আকাশ। হ্যাঁ, বাতাস কখনো কিন্তু বলে না যে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি কাজ করব না। বাতাস যদি ক্লান্ত হয়ে যায়, আমাদের কিন্তু জীবনের সংশয় দেখা দেবে। তাই কর্মী হবার মন্ত্র নিরলসভাবে, অবিচলভাবে কাজ করে যাওয়া, এই শিক্ষা কিন্তু বাতাস বা বায়ু আমাদেরকে দিচ্ছেন। পাহাড় শেখায় তাহার সমান, আপনারা জানেন উত্তরবঙ্গ মানেই পাহাড়। এই যে বিশাল পাহাড়, যেন ধ্যান মগ্ন, মৌনতা, স্তব্ধতা, অবিচলতা। হ্যাঁ, যেন ধ্যান মগ্ন স্তব্ধ কোনো যোগ, কোনো ঋষি মুনি। বলতে বলতে একটি ফোন এসছে, দেখে নি কে রয়েছেন।

0: যে কোনো কারণেই হোক, ফোনটি আমরা নিতে পারছি না যান্ত্রিক গোলযোগের দরুন। যিনি ফোন করছেন অনুরোধ করব তিনি যেন আরেকবার ফোন করেন, কেটে ফোনটা নেওয়া যাচ্ছে না কিছুতেই। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাইবাবু বীরভূম থেকে বলুন।
1: হ্যাঁ অনুষ্ঠান শুনছি, আনন্দধারা খুব ভালো লাগছে।
0: আমাদের আজকের বিষয় গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে গুরু দক্ষিণা আমাদের বিষয়। আপনারা আপনার জীবনের গুরুর অবদান বা গুরুর যে ভূমিকা, এ নিয়ে যদি দু চার কথা বলেন। আমাদের সময় কিন্তু খুব কম, আর এক মিনিটের মতো সময় রয়েছে। হ্যাঁ বলুন।
1: তো আমার আমার জীবনের গুরু হচ্ছে প্রথম হচ্ছে মা বাবা। হ্যাঁ, তাদের প্রথমেই স্মরণ করে আমি সব কিছু কাজ করি। আর দ্বিতীয় গুরু হচ্ছে আমার শিক্ষা গুরু। হ্যাঁ, তার কথায় আমি অনেক কিছু করতে পেরেছি এবং তার শিক্ষাতে আমি আজ উন্নত হয়েছি। আর এক গুরু হচ্ছে আমার দীক্ষা গুরু।
0: আচ্ছা,
1: এই নিয়ে আমার গুরুর প্রণাম জানাই, তাই বললাম।
0: আচ্ছা, ছোটবেলা যে পড়াশোনা করেছেন, এমন কোনো কারোর কথা মনে পড়ে, কোনো শিক্ষক বা শিক্ষিকার কথা যার
1: হ্যাঁ,
0: কাছে
1: আমি
0: আপনি
1: ওটাই
0: আদর্শ
1: বলছি তো।
0: মানুষ হওয়ার শিক্ষা পেয়েছেন?
1: হ্যাঁ, ওটাই আমি বলছি, আমাদের গুরুর শিক্ষাগুরু হচ্ছে মদন গোপাল চৌধুরী। ওনার কাছে আমি অনেক শিক্ষা পেয়েছি এবং তার শিক্ষাতে আমি অনেক কিছু জ্ঞান লাভ করেছি।
0: আচ্ছা, তো তিনি
1: তো
0: কোন
1: উনি
0: স্কুলে
1: আমাদের,
0: পড়াতেন?
1: তিনি আমাদের এখানে প্রাইমারি স্কুলে পড়াতেন প্রথমেই। হ্যাঁ,
0: আচ্ছা,
1: প্রাথমিক রাতিপাড়া। হ্যাঁ, রাতিপাড়া প্রাথমিক স্কুলে পড়াতেন, ওখানে আমি প্রথম ভর্তি হই এবং তার শিক্ষাতেই আমি আজকে শিক্ষিত হয়েছি এবং তার জ্ঞানেই আদর্শ নিয়ে আমি চলছি।
0: আচ্ছা, আর তারপরে তারপরে এরকম আর কাউকে পেয়েছেন?
1: না, তারপর অন্য কাউকে পাইনি না।
0: আচ্ছা, ঠিক আছে, নিতাইবাবু খুব ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: আমাদের সঙ্গে
1: নমস্কার, আপনি
0: যোগাযোগ
1: ভালো
0: রাখবেন
1: থাকবেন।
0: এভাবেই। নমস্কার
1: হ্যাঁ নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে অনুষ্ঠান, সময় বলছে, সময়ের ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমাদের শেষ করতে হবে। আপনারা যদি এই গুরু দক্ষিণা বা গুরু পূর্ণিমা বা আপনাদের জীবনের শিক্ষকদের মহান অবদান বা আপনাদের পিতামাতা, অভিভাবক বা এমন কারোর অবদান, এই সমস্ত বিষয়ে আপনাদের আরও কিছু কথা আমাদের সঙ্গে থাকে, আজ রাত 10:30 আমাদের কিন্তু আরেকটি অনুষ্ঠান রয়েছে মনের জানালা। সে অনুষ্ঠানেও কিন্তু আমরা এই গুরু পূর্ণিমা বা আমাদের জীবনে গুরুর অবদান, এ নিয়ে আমরা আবার আলোচনা করব। আপনারা তখনও আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ফোন করতে পারেন এই নম্বরেই, 9434076705। কিন্তু এখনকার মতো কিন্তু আমাদেরকে বিদায় নিতেই হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আনন্দধারা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া সিকিমেও কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ আলিপুরদুয়ার 2, নিউল্যান্ড চা বাগান 2, NH-31 ব্রিজ 1, তোরসা চা বাগান 1। আগামী 4 অগস্ট পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তর সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং জেলার কিছু জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হেড দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার At few places over the district of Sabhimal and West Bengal, very light to light rainfall occurred at a few places over Sikkim. Chief amount of rainfall, Gopalpur TST Alipurduar 2, Newland TST Alipurduar 2, National Highway 31 Bridge 1, Torsha Tea Garden 1, Hasimara 1. Weather forecast for next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over all the districts of Sabhimal and West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Heavy to heavy rainfall very likely to occur at one or two places over Jalpaiguri, Kochbihar, Alipurduar district of Sabhimal and West Bengal. Heavy rainfall very likely occur at one or two places over Darjeeling, Kalimpong district of Sabhimal and West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Agashbani, Shiliguri. Ekhon, aaj rater onushthan suchi. Shondha 6ta beje 5 minute e Bichitra anushthane shunte paben Jatrapala, Rokte Roadhan. Poribeshonay the new Binapani Opera. 7ta beje 5 minute e shunte paben Bishesh Onushthan. রাত 8টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আধুনিক গান, শিল্পী তালাত মাহমুদ। 9:15 শুনবেন সংসদ সমীক্ষা। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। আজ শুনবেন দুটো কথিকা, উত্তরবঙ্গের বাঘের ইতিহাস, সংকট ও সংরক্ষণ। এ বিষয়ে বলবেন স্বরূপা মজুমদার হালদার। এবং তারপর উত্তরবঙ্গের অবলুপ্ত লুপ্তপ্রায় প্রাণী, এ বিষয়ে বলবেন স্বর্ণালী বিশ্বাস। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি বিচিত্র অনুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা, রক্তে রোয়াধান, পরিবেশনায় দ্য নিউ বিনাপানি অপেরা।

শুরু হচ্ছে যাত্রাপালা রক্তের আধান, রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা শান্তিপদ ভট্টাচার্য, পরিবেশনায় দি নিউ বিনা পানি অপেরা।

0: আশাবাদী মানুষের মনের স্বপ্ন কেমন করে তলে যায়, কোন অসভ্য মানব সভ্যতার মুখোশের অন্তরালে লুকিয়েছে নোংরামি লেকচার। সর্পহারা কিষাণ বধূর এরা কেমন করে বলি হলো ওই বুড়চুয়াদের বেদি মনে, কেমন করে বলি হলো গৌরী, ভাবছি আর ভাবছি। সারা সারা আরামের বিছানায় সে স্বপ্ন দেখে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, থাকবো ঠিকই, তবে মস্তদে নয় মাটিতে, চেতনার আলোর দুয়ার উন্মুক্ত, নিপীড়িত মানুষকে ফিরিয়ে দিতে হবে তাদের অধিকার। তমসাতে বিরাত্রির আধারে নতুন প্রভাতের আলো, মুক্ত পাখির কাকলি, সর্বহারা উপোস করে থাকা মানুষের কণ্ঠ ধ্বনিত হচ্ছে আমাদের দাবি,
1: মানতে হবে, মানতে হবে
0: আমাদের দাবি,
1: মানতে হবে, মানতে হবে।
0: লাঙ্গল যার জমি তার,
1: লাঙ্গল যার জমি তার,
0: লাঙ্গল যার জমি তার,
1: লাঙ্গল যার জমি তার,
0: জমি লুকিয়ে রাখা চলবে না,
1: চলবে না, চলবে না,
0: জমি লুকিয়ে রাখা চলবে না,
1: চলবে না, চলবে না।
0: লক্ষ কণ্ঠে বজ্রনাথ কিষাণ মজুর জিন্দাবাদ,
1: জিন্দাবাদ, জিন্দাবাদ।
0: লক্ষ কণ্ঠে বজ্রনাথ কিষাণ মজুর জিন্দাবাদ,
1: জিন্দাবাদ।

0: আর বঞ্চিত নিপীড়িত ভাইরা বোনেরা, তোমরা সকলেই জানো আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কৃষির কোনো উন্নতি হয় নাই। অথচ এই কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে, জলে ভিজে, রোদে পুড়ে আবাদ করে মাঠের পর মাঠ, যাদের অক্লান্ত মেহনতে উসর জমি হয়ে উঠোর বর, ভেসে ওঠে সোনার বরণ ধান, আজ তারা উপোস করছে। এক কোনা চিনি এক বিন্দু সাগুর অভাবে কৃষাণীর কোলে শুকিয়ে পড়ছে তাদের নারী ছেড়া ধন। বাংলার লক্ষ্মীরা আজ ভিক্ষার জুলে হাতে নিয়ে বাবুদের দুয়ারে দুয়ারে ঢুকতে ঢুকতে খেতে বেড়ায় এক মুঠো ভাতেই জন্য। আমার ভাই বোনেরা, আজ তোমার নিজ নিজ কাজে চলে যাও, ডাক দিলেই আবার তোমরা সব চলে আসবে।
1: বাহ, চমৎকার চমৎকার অঙ্কুশ চৌধুরী, ভালোই লাগলো তোমার অক্ষি গর্ব লেকচার, সুন্দর তোমার ভাষণ। কিন্তু কিন্তু ওই হ্যাংলা না খেতে পাওয়া গরিব গুলো কি সোজা হয়ে দাঁড়াতে পারবে?
0: শোনো দীপক হালদার,
2: তোমরা স্বর্ণ সীতার স্বপ্ন বিলাসী হয়ে আসল সীতাকে তোমরা বনবাসে দিয়েছিলে, আজ সে নেই, কিন্তু তার দুই যমজ পুত্র লব কুশ কৃষণ মজুর, তারা তাদের দুই হাতে

0: না না, এ বিশ্বাস হয় না।
1: কেন গো বাবু, আগুনের পাড়া বরণ আর নদীর পাড়া স্তোক দেখে
0: জমলে
1: হুঁশিয়ার ছোট বাবু, মুই তোকে সেনো হেলে তোর 10 টাকা হে লোক তুই চন্দরকে দিয়েছিলি না,
0: তাতে ক্ষতি কি হয়েছে?
1: ক্ষতি হয় লাই, গরিব মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করবে তাতে ক্ষতি হয় লাই? তোর শরীরটা ঠিক লাই বাবু, তুই বেহুর
0: জমলে
1: লাল চোখ দেখাচ্ছ কেন গো বাবু, লাল চোখ দেখাচ্ছ কেন? অনেক দিন বাদে গায়ে এসো তো, তাই জানো না দিন কত পাল্টে গেছে। এই লও তোমার লোট।
0: খুব বড় বড় কথা বলছিস, আচ্ছা আমি দেখে নেব।
1: কি দেখে নেবে গো বাবু, কি দেখে নেবে? 10 টাকা দিয়ে কিনে নিয়েছো আমাদের সোনার পাড়ার জমিন, আর 5 টাকা দিয়ে লিখে নিয়েছো আমাদের 7 পুরুষের ভিটে মাটি, এর পরেও আরো দেখে নেবে।
2: তাহলে বলো হে সাহায্য করে দীপক হালদার, যখন বন্যার নিদারুণ খরস্রোতে ভেসে যায় এদের পর্ণকুটি, কাল বৈশাখীর সর্বনাশা ঝড়ে উড়ে যায় যখন এদের পাতার ছাওয়া কুড়ে ঘর, খাদ্যের অভাবে সবুজ শিশুরা যখন কুকরে কুকরে কাঁদে, তখন কোথায় থাকে তোমাদের সাহায্যের হাত? বলো বলো হে দেব খালদার, আমি এর উপযুক্ত জবাব চাই। চলে আয় ঝুলে
0: জবাব, ওই ছোট লোকের দল জবাব চাই দীপক হালদারের কাছে।
3: অঙ্কুশ চৌধুরী, অঙ্কুশ চৌধুরী, গায়ের মাটিতে পা ফেলা মাত্র শুনতে পাচ্ছি অঙ্কুশ চৌধুরীর গুণগান, কিন্তু কে ওই অঙ্কুশ চৌধুরী? আর এত সাহসী বা পেল কোথায় যে ধনপতি হালদারের সঙ্গে বিরোধিতা করতে চায়?
4: আমায় দেখেছেন স্যার?
3: হ্যাঁ, অঙ্কুশ আমার শত্রু, তোমার ভাইয়েরও নাকি শত্রু, এবং তোমার বোনের ভালোবাসার পাত্র, সে তার নাকি বন্ধু?
4: আগে আগে না স্যার, বন্ধু মানে বন্ধু ঠিক ঠিক নয়।
3: আর শোনো পুরুষোত্তম, তুমি মধ্যবিত্ত, ওই ছোট লোক হাবাতিগুলোর সঙ্গে যদি মেলামেশা করো তাহলে তোমার চাকরি থাকবে না।
4: দোয়াই স্যার, দোয়াই স্যার, আমার চাকরিটা আপনি খাবেন না, আমি কথা দিচ্ছি আমার ভাই বোনকে আমি ওদের সঙ্গে মিশতে দেব না।
3: তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে আমি ইনক্রিমেন্ট দেব, আই মিন তোমাকে প্রমোশন দেব।
4: আপনি স্যার দয়ার অবতার, আজ থেকে আপনার শত্রু আমারও শত্রু, কিন্তু স্যার আমার প্রমোশনটা হবে তো স্যার?
3: নিশ্চয়ই হবে, তুমি এখন চাও ওই শয়তান অঙ্কুশের গতিবিধি লক্ষ্য করো।
4: মানুষ চায় নিজের স্বার্থ, ভাই বোনকে বিক্রি করে আমি আমার ভাগ্য ফেরাতে চাই।
5: শিমলি, আয় শিমলি।
1: কি হয়েছে রে চন্দর?
5: ওই জুতরে ধান রুইতে দেবে ক্লাই, ধান কাটতেও দেবে ক্লাই।
1: দেবেলা বললেই হবে, এই কাস্তে দিয়ে টুকরো টুকরো করে মাথা ঝরিয়ে রক্তের বন্যা বইয়ে দেবো। হ্যাঁ
5: না শুনলি না, মাথা গরম করিস লাই।
1: কেন রে চন্দর?
5: মই তোকে কত ভালোবাসো, এখনো তো আমাদের বিয়াও হলে ক্লাই।
1: ময়ও তো তোকে কত ভালোবাসি, কবে বিয়া হবে রে আমাদের?
5: ওই শোভন ভাই বলেছে আসছে অগ্রানে আমাদের বিয়াও হবে। হ্যাঁ
1: তুই ঠিক বলছিস রে।
5: আহা আগে ধানটা রুয়ে নেই, শোন না ওই কালুয়ার মাথা ফেটে রক্ত ঝরছে, রক্ত কত রক্ত!
1: ওই রক্তের ওয়া ধান মোড়া ঘরে তুলবেই, পেরানের ভয়ে পিছু হটবে ক্লাই।
5: তুই ঠিক কথা বলছিস শিবলি, ওই রক্তের ওয়া ধান মোড়া সারবে ক্লাই।
1: লাই লাই সারবে ক্লাই, সোনার পেরান ধান ঘরে তুলে মোদের শাদি হবে, কত আনন্দ হবে, মাজল বাজবে, শিরিং বাজবে, কত আনন্দের গানা হবে বল।
5: শুন না কেন শুনলি, ওই বিশ্বারণা মাথা ফাইটেছে, ও কান্না করছে।
1: চল না চল না, কেন দেখি আসি, ও সান্ত্বনা দিয়ে আসি। কাঁদিস লাই, তো কাঁদিস লাই চন্দর, তোর কান্না শুনলে সর্বহারা মানুষের দল আরো জোরে জোরে কান্না করবে। চল

0: বেদনা বেদনা গৌরী, এক মুঠো ভাতের জন্য কত গৌরীর সোনার সংসার শ্মশানে পরিণত হয়েছে, কত গৌরীর স্মৃতির সিঁদুর মুখের হাসি মুছে গেছে। উচ্চ সমাজ ব্যবস্থাকে কঠিন আঘাতে চূর্ণ করে আমরা গড়ে তুলব সাম্যবাদের নতুন শাসন ব্যবস্থা। তারপর তোমাকে
1: আমায় ক্ষমা করো অঙ্কুশ, আত্মসিদ্ধির লোভে আমি তোমাকে।
0: শোনো গৌরী, পুলিশের সঙ্গে ওদের চুক্তি হয়েছে, তোমাকে আর আমাকে ওরা বাড়ি ছাড়া করবেই, করুক, তবু তুমি এই মনে রাখবে যে তোমার অঙ্কুশ তোমারই থাকবে।
2: কতদিন বলেছি ওগো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষো না, ও একদিন ছবল মারবে।
1: সাপের আর দোষ কি বৌদি, পোষা সাপ হলেও তো আর দিন রাত খোঁজা সহ্য করা যায় না।
3: ও ভাইদের জন্য লড়াই করতে এলে বুঝি, তা তোরা তো জানিস এই করেই আমার প্রমোশন হয়েছে।
2: হোক তোমার প্রমোশন, আমার সঙ্গে রাগারাগি করে তোমার কোনো লাভ নেই। তুমি না বলতে পারো আমিই বলে দিচ্ছি।
4: তুমি কি বলতে চাও তা আমি জানি বৌদি।
2: জানো যদি, দিনের পর দিন মুঠো মুঠো ভাত মুখে উঠছে কি করে, বলি একটা ব্যবস্থা করলেই পারো
4: বৌদি।
2: হ্যাঁ ঠাকুরজি, আমি বাঁকা কথা বলতে পারি না বুঝলে, আমার নাম মনও যেমন সরল আমার নামও তেমনি সরলা। সোজা কথা বলে দিলুম, আমার স্বামীর রোজগারের ভাত আর তোমরা খাবে না।
4: দাদা, বৌদিকে দিয়ে কথাগুলো না বললেও পারতে, আমি চলেই যাচ্ছি, যতদিন না ফিরি অন্তত ততদিন গৌরীকে দেখো, একটা ব্যবস্থা করে আমি তাকে নিয়ে যাব। ওরে বোন দুঃখ করিস না, তোর ছোটদা ফিরে আসবে শুধু তোরই জন্য। চোখের জল মুছে ফেল বোন, চোখের জল মুছে ফেল, আমি চললাম।
1: ছোটদা ছোটদা, সংসার জ্যামিতির সরল রেখা যুগ যুগান্তরের চাপে এবার বক্ররেখায় পরিণত হয়েছে। এর এক কোণে থাকবে ছোটদা, আর একদিকে থাকবে অঙ্কুশ, আর এক কোণে থাকবে এই ব্যথা দুরা ভেঙেরিনি ঘড়ি।
3: সত্যি চলে গেল, যাক, কিন্তু প্রমোশন আমার চাই, আমার আমার প্রমোশন চাই।

0: ও ভাই শোনো শোনো,
1: নো আই হ্যাভ নো টাইম টু স্টপ।
0: শুনছো ও ভাই শুনছো?
1: নো নো নেভার, শুনবার টাইম নেই। কোনো কমপ্লেন থাকলে কাগজে লিখে আবার পিঠে রাখা কমপ্লেন বক্সে ফেলে দিন।
0: আরে শোনো, তুমি যাচ্ছ কোথায়?
1: ওই ব্ল্যাক মার্কেটে, যেখানে সরকার ভাঙবার জন্য স্বদেশি বেনেরা এমএলএ কিনছে।
0: কোথা থেকে আসছো?
1: আমেরিকা থেকে। আমি আমেরিকা থেকে এসেছি। আমি হলাম গিয়ে PL 420। আমি হলাম পচা গম, ফসা চাল, খাঁটি মাইলো।
0: মাইলো? মাইলো কি?
1: মাইলো কি তা জানেন না স্যার? মাইলো হলো ওদেশের এক প্রকার ঘোড়ার খাদ্য। কি হলো স্যার, হাসছেন কেন? আমেরিকার পশুর খাদ্য ভারতের জন্য নিয়ে এলাম। শুধু তাই নয়, আরও আছে বোমা, বারুদ আর আমেরিকার ফ্যাশন।
0: আর কি আছে?
1: বলবো না বলবো না, সময় নেই। কমপ্লেন দেবেন, না দিলে আমি চললুম।
2: রাস্তা দাঁড়িয়ে কি করছিস? ফুটপাথ নেই?
1: আছে স্যার আছে, কিন্তু জায়গা নেই। ওই দেখুন না, কুকুর আর মানুষ একসাথে শুয়ে আছে।
2: রাবিশ, দেশটা একদম ভিকে নিতে ছেয়ে গেছে।
1: সে তো আপনাদেরই আইডিয়া রেজাল্ট স্যার।
2: কে তুমি? ননসেন্স, বড় বড় কথা বলছো।
1: চিনতে পাচ্ছেন না স্যার? আমি না, আমি রবীন্দ্রনাথের 2 বিঘা জমির উপেন।
2: পাগল
1: স্যার, রবীন্দ্রনাথ কোথায় আপনি জানেন? তার সঙ্গে আমি দেখা করে জিজ্ঞেস করব কেন সে উপেনের জমি কেড়ে নিয়ে ফিকিরি করেছিল, কেন সেই সর্বহারা উপেন জমিদার বাবুর বিরুদ্ধে বিদ্রোহ করল না। আজ লক্ষ লক্ষ উপেন সংঘবদ্ধ হয়েছে, নির্যাতিত উপেনের দল। 2 বিঘা কেন? আজ 2 কাঠা জমিও ছেড়ে দেবে না।
2: ড্রাইভার, পুলিশকে ডাকো।
1: কোনো লাভ নেই স্যার। জানেন, ওই রবীন্দ্রনাথের সর্বহারা উপেনরা আজ কাজী নজরুলের বিদ্রোহী। কণ্ঠে তাদের প্রতিজ্ঞার বাণী।
0: কি কি সেই বাণী?
1: আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল। আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খর্গ কৃপণ, ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত, বিদ্রোহী রণক্লান্ত। চলি স্যার, আর চলি।
2: তোমার নাম কি?
1: আমার নাম চাবুক স্যার, মিস্টার চাবুক। আপনাদের মতো মহাজনদের এখনো যারা হুজুর হুজুর করে সেলাম ঠুকে, যারা যুগ যন্ত্রণায় নির্বাক হয়ে নৈরাশ্যবাদের বিছানায় শুয়ে ঘুমোয়, ভারতের ওই সব ঘুমন্ত মানুষকে চাপকে আমি মানুষ তৈরি করে দিই।
2: মানুষ তৈরি করে মূর্খের দল, মানুষ তৈরি করব আমরা।
3: ছোটদাস কতদিন বাড়ি ছাড়া, কোথায় আছে কি খাচ্ছে ভগবানই জানেন। বর্তা বৌদির আপদ বিদায় হয়েছে, কিন্তু আমি আমি যে আর সইতে পারছি না। ছোটদা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। বর্তা তার প্রমোশনের জন্য দীপক বাবুর কাছে আমাকে বিক্রি করে দেবে, সে আমাকে ভালো মাইনের চাকরি করে দেবে।
4: হ্যাঁ, ভালো চাকরি করে দেবে, কিন্তু অঙ্কুশকে তোকে ফুলতে হবে, নইলে তোর স্থান আমার বাড়িতে হবে না।
3: বর্দা, একই মাতৃ গর্ভে জন্মেছি তুমি, আমি আর ছোটদা। এ তুমি কি অসম্ভব কথা বলছো বর্দা? ছোটদা, তুমি ফিরে এসো, আমাকে বাঁচাও। ছোটদা, আমাকে বাঁচাও।
4: চুপ কর হদবাগী। এর পরেও যদি অঙ্কুশে বাড়িতে আসে, আমি তাহলে তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেব।
3: আমাকেও তাড়িয়ে দাও বর্দা। কিন্তু তুমি তুমি তো এমন ছিলে না বর্দা, কোন অশুভ রাহু এসে এই তোমাকে এমন করে বদলে দিলে বর্দা।
4: রাহু? হ্যাঁ, রাহু আমার ওই প্রমোশন।
3: হায় সাতদুর্দশী প্রমোশন! কিন্তু অঙ্কুশ, আমি আমি কেমন করে ভুলতে পারবো তোমাকে? আমার হৃদয় যে তোমার হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে, তাকে আমি কেমন করে ভুলবো?

0: তুমি কি বলছো গৌরী? আমি কি তুমি স্বপ্ন দেখেছিলাম?
1: এতদিন স্বপ্নই দেখেছিলেন, কিন্তু আজ দাদার প্রমোশনের চাহিদায় স্বপ্ন বাস্তবে পরিণত হলো। আজ থেকে অঙ্কুশ চৌধুরী আমার কেউ নয়, কেউ নয়।
0: তাহলে স্বপ্ন আমার সার্থক হলো। সত্যিই তুমি যথার্থই অভিনেত্রী। আজ আমি আসি গৌরী।
1: অভিনেত্রী গৌরী, অঙ্কুশ চৌধুরীর সঙ্গে করেছো অভিনয়?
2: অভিনয়? শোনো গৌরী, রূপকার অঙ্কুশ চৌধুরী তার মনের মানসিকেই যে সাজে সজ্জিত করেছে, তা অম্লান থাকবে চিরদিন তার মনের মণিকোঠায়। আর অভিনেত্রী গৌরী যদি কোনোদিন ক্লান্ত হয়ে রঙ্গমঞ্চ থেকে বাস্তবে সত্যিকারের সাজ ঘরে ফিরে আসে, তাহলে এই অঙ্কুশ চৌধুরী অভিনেত্রী গৌরীর মেকআপ মুছিয়ে দিয়ে আদর্শ নারীর রূপ দিয়েই তাকে বধূ করে গ্রহণ করে নেবে, বধূ করে গ্রহণ করে নেবে।
1: শুনে যাও, শুনে যাও অঙ্কুশ চৌধুরী। একি চোখে জল, দাদা এই চোখে জল আনা আমার অপরাধ। যে হৃদয় ভেঙে গেছে সেখানে জল নেই, আছে শুধু ফোটা ফোটা অশ্রু। পর্দা পর্দা দীপক বাবুকে খবর দাও, তার যথা সর্বস্ব বলি দিয়ে তার যে কোনো কাজ করতে প্রস্তুত।
3: যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। জুমলি, এই জুমলি,
4: এই শোন শোন, তোর নাম কি?
3: সন্দর কাহার।
4: বাহ, খুব সুন্দর নাম। তুই একটা কাজ করতে পারবি?
3: একটা কেন, দশ দশটা কাজ আমি করতে পারবো। তার আগে ওই অঙ্কুশ ঠাকুরকে একবার খতম করে আসি।
4: ঠিক আছে,
3: তারপর?
4: ঠিক আছে, তোকে আমি 200 টাকা দেবো। ওই অঙ্কুশকে ধরিয়ে দিতে পারবি?
3: জরুর পারবো, কিন্তু বাবু 200 টাকা হবে ক্লাই, 2000 টাকা লাগবে। টাকা সারুন, আমি সব ব্যবস্থা করে দেব।
4: আচ্ছা আচ্ছা, এই নে এই 2000 টাকা। হ্যাঁ, বেইমানি করবি না তো?
3: কি যে বলেন বাবু, ও তো আমার দুশ্মন আছে। বাবু, আপনার ওই গুলি ভরা পিস্তলটা দিন, সুযোগ পেলে দেব গুলি করে।
4: গুড আইডিয়া, তবে দেরি হবে না তো?
3: লাই লাই বাবু, আপনি ওদিকে ঘুমিয়ে পড়ুন, আমি যাব আর আসব। শয়তান, এবার তোর ওই পিস্তল দিয়ে তোকে আর ধনপতি হালদারকে আমি খতম করব। হ্যাঁ হ্যাঁ, তার আগে দাদা ঠাকুরকে বলে সব পিস্তল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে আসি।
4: এই চন্দর, চন্দর, এত দেরি হচ্ছে কেন? বেটা বিপদে ফেলবে না তো?
3: আমরা কত কষ্ট করে জঙ্গল কাটলাম, পাথর ভাঙলাম, ফসল বুনলাম, আর সেসব ফসল পুরো ছিনিয়ে যাবে।
4: এই চন্দর, চন্দর, এই চন্দর,
3: তরুয়ার ডাক শুনবে ক্লাই বা শয়তান। এইবার ফসল আমরা তুলিয়ে নেব, তোকে একদম খতম করে দিব।
4: কি বিপদ, আমার পিস্তল, পিস্তলের কি করি?
5: গুলি চালান করবার জন্য প্রস্তুত থাকুন। ওই দেখুন, সব শুয়ারের বাচ্চারা ভেড়ার পালের মতো একসঙ্গে জড়ো হয়েছে, এই সুবর্ণ সুযোগ, গুলি চালান। একি ভয় পাচ্ছেন? না না, ভয়ের কিছু নেই। আপনাদের হাতে রয়েছে রাইফেল, আর আমার হাতে রয়েছে হাইকোর্টের ইনজাংশন।
4: হাতে আমার রাইফেল আছে সত্যি, কিন্তু গুলি চালাবার অর্ডার নেই।
5: আমি অর্ডার দেব।
4: বলেন কি স্যার, তাহলে আর আমার চাকরি থাকবে না স্যার?
5: চাকরি করে যা টাকা মাইনে পান, তার চেয়ে মাসে মাসে আমি অনেক বেশি টাকা দেব।
6: আমাদের ধান আমরা বুনবই, বুনবো,
7: বুনবই, বুনবো,
6: আমাদের ধান আমরা বুনবই, বুনবো,
7: বুনবই, বুনবো।
5: চলান চলান গুলি, ওই দেখুন আবার তারা ধান রোয়া শুরু করেছে। চলান গুলি, চলান।
2: দাঁড়ান দাঁড়ান হালদার সাহেব, দাঁড়ান মিস্টার পাকরাশি, মাত্র আর আধ ঘন্টা সময় দিন, এর মধ্যে আমি জমিটুক রুয়ে ফেলতে পারবো, তারপর আমরা চলেই যাব। অযথা গুলি করে নিরীহ মানুষগুলোকে রক্ত ঝরাতে হবে না। ভাই সব, হাত চালিয়ে হাত চালিয়ে হাত চালিয়ে রোপণ করো।
5: সাবধান অঙ্কুশ চৌধুরী।
2: সাবধানের কি?

0: চড়েই আপনারা ফিরে যান যুগ যুগান্তরের রূপক্ষিত কিষাণ মজুরের দল খাটতে তাগিদেই খাস চমুচে তারা ধান বুনবেই বুনবে।
1: কাঁধে মাথা থাকবে না শয়তান, গুলি করে তোমার ওই বিদ্রোহী মাথাটা উড়িয়ে দেব।
0: কোথায় গুলি করবেন আপনারা? কটা অঙ্কুশ চৌধুরীকে আপনারা গুলি করে মাথা উড়িয়ে দেবেন? ওই দিকে চেয়ে দেখুন, দিকে এদিকে উড়েছে বিপ্লবের দাবানল।
1: বিপ্লবের দাবানল, হাসালে অঙ্কুশ হাসালে।
0: কানে পেতে শুনুন, সমগ্র এশিয়ার মানুষ অস্থরথর করে কেঁপে উঠছে তাদের সুবিধা আদায়ের জন্য চলছে সোচ্চার স্লোগান।
1: মিস্টার পাকরাশি, ওই জমি যে ওরা দখল করে নিচ্ছে।
2: তাই তো ভাবছি।
1: এখনো ভাবছেন? আমার হাতে হাইকোর্টের ইনজাংশন অর্ডার আছে, তবু আপনার সাহস হচ্ছে না কয়েকটা ছোট লোক চাষিকে সাজতা করতে?
2: বেশ, আমি ব্যবস্থা করছি, ফোর্স রেডি। অঙ্কুশ চৌধুরী, কৃষকদের নিয়ে জমি থেকে চলে যাও। একজন কিষাণ জমিতে থাকলেও আমি বাধ্য হব গুলি চালাতে। 1 2 3।
1: বাকরাশি, আমি বাসে গিয়ে বসি।
3: ধরো ধরো ধরো ধরো ধরো ধরো মধ্যে আমরা পালিয়ে গেল ভয়ে। ধরো, পালিয়ে গেল, পালিয়ে গেল।
2: এই এই বেটা চাষা, বল অঙ্কুশ চৌধুরী কোথায়?
3: জানি না।
2: জানিস না?
3: না
2: জানিস না, তবে মর মর বেটা শয়তান, মর মর বটে। আচ্ছা, তুই কাল বিপ্লবের গান গাইছিলি না?
3: হ্যাঁ গেয়েছিলাম, আজও গাইবো, আমি আজীবন গাইবো।
2: তবে মর মর বেটা শয়তান, মর মর মর। বল বল কোথায় অঙ্কুশ চৌধুরী, বল, নইলে তোর গায়ে আগুন লাগিয়ে দেব।
3: আগুন?

ছোটকা, বৈজু, বিন্দিয়া, বিদ্রোহ দমনে তোমরা প্রস্তুত থাকো, নইলে বিদ্রোহের আগুনে জ্বলে পুড়ে সবাইকে ভস্মীভূত হতে হবে, ভস্মীভূত হতে হবে।

0: পুড়ে গেল, পুড়ে গেল আমার যথা সর্বস্ব। না না, কিছুতেই আমি দীপক হালদারের কাছে আমার নারীত্ব বিসর্জন দিতে পারবো না।
1: পারতেই হবে, দীপক হালদারের কাছ থেকে তোমার মুক্তি নেই গৌরী।
0: জোর করে একটা গাছ তুলে এনে শিকড় কেটে লাগালে পারবি ফুল ফোটাতে?
1: তুমি বিশ্বাস করো গৌরী, তোমাকে বিয়ে করে আমি চির সুখী করব।
0: সাবাস সাবাস দীপক বাবু, এটা কেন ভুলে যাচ্ছেন যে পূজো করা ফুল দিয়ে আর দ্বিতীয়বার পূজো করা যায় না?
2: চাই চা, চাই চা, গরম চপ কাটলেট চা, চা দেব বাবু?
1: চা দাও দুটো।
0: আমি আমি আর চাই দীপক বাবু, অসুস্থ পৃথিবীর বুকে আমি উচিত চরম অসুস্থ। না না, এখানে আমি আর থাকতে পারছি না, আমি চাই।
3: কে গৌরী, তুই তুইও বিক্রি হয়ে গেছিস? এ তুই কি করলি বোন? ওরে গঙ্গায় কি জল ছিল না, ডুবে মরতে পারলি না? দোকানে বিষ ছিল, খেয়ে মরতে পারলি না? না না, তোর আর কি দোষ, দাদা হয়ে কি দিতে পেরেছি তোকে? যাক, সব শেষ হয়ে যাক।

0: ছোটা, এ বিয়ে পাস তুই, চা চপ ফেরি করে বেড়াচ্ছিস? দাঁড়া দাঁড়া ছোটা দাঁড়া, আমিও তোর সঙ্গে চা চপ ফেরি করতে যাব, আমিও ফেরি করতে যাব।
1: অঙ্কুর চৌধুরী, দেখে যাও তোমার বন্ধু উত্তম রায় আজ চা ফেরিওয়ালা, আরো দেখে যাও তোমার প্রেমের পূজার ফুল গৌরী আজ আমার হাতের মুঠোয়।
2: সর্বহারা হাফ হাতের লিডার অঙ্কুর চৌধুরী, তোমার দল এবার শেষ। এই যে মিস্টার ফাকরাশি, আসুন আসুন।
3: এসে গেছি স্যার, এসে গেছি।
4: একি কে তুমি?
3: সে কি স্যার, আমাকে চিনতে পারলেন না? আমি বাবুদের পোষা কুকুর।
2: তার মানে?
3: মানে যাদের নামে আপনারা বেনামি সম্পত্তি রেখেছেন আমি তাদেরই একজন।
4: একেবারে বদ্ধ পাগল।
3: পাগল? না না না স্যার, আমি পাগল নই, আমি শুধু দেখতে চাই কেমন করে আপনারা গণতন্ত্র জবাই করেন। না না, রাগ করবেন না স্যার, রাগ করবেন না, আমি ছাড়া কেউ দেখেনি, কেউ জানে না।
4: ওরে দুর্ভাগা, যা ভাগ এখান থেকে।
3: হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানেই হতে হবে আজি, তাদের সবার সমান।
4: তুই কি গুপ্তচর?
3: আগে না, আমি গুপ্তচর নই, আমি মিস্টার চাবুক। মিস্টার চাবুক, সমাজে যারা অন্যায় করে তাদের আমি চাপকে দিই, যারা নির্যাতিত হয়েও ভগবানের দোহাই দিয়ে চুপ করে থাকে, নিয়তির অভিশাপ বলে সব সহ্য করে, চাবুক মেরে তাদের আমি জাগিয়ে দিয়েছি। তাদের বুকে আজ প্রতিশোধের আগুন, মুখে স্পাত কঠিন বাণী সাবধান করে দেয়। শোন রে মালিক, শোন রে মজুদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার?
2: এই পাগলাটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও।
3: ইয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিমেংশ্রমানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, তুলবই।
2: শোনান মিস্টার পাকরাশি, অঙ্কুর চৌধুরী যেখানেই থাক না কেন, 7 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করা চাই।
4: আপনি কিছু ভাববেন না স্যার, অঙ্কুশ চৌধুরী যেখানেই থাক না কেন, 7 দিনের মধ্যে আমি তাকে অ্যারেস্ট করবই, আর ওকে এমন টাইট দেব যে বিপ্লবের নাম আর কোনো দিন আনবে না। স্যার, আমার প্রমোশনের ব্যাপারটা একটু ভেবে দেখবেন স্যার।
2: প্রমোশন? মিস্টার পাকরাশি, তুমি আমার সব অপকর্মের সাক্ষী, তোমাকে তো প্রমোশন নিশ্চয়ই দেবো।
5: দেব দেব তো অনেকদিনই বলছেন, কিন্তু দিচ্ছেন কোথায়?
2: তোমার স্বামীকে প্রমোশন দিয়েছি, তোমাকেও দেব। হ্যাঁ শোনো সরলা, তোমার রূপ আছে, যৌবন আছে, তাই আমি চাই তোমার রূপ যৌবন উজাড় করে দাও। এসো, চলে এসো।
5: হালদার বাবু,
2: মূর্খ পুরুষোত্তম টাকা ছাড়া কিছুই বোঝে না, সে ভাইকে তাড়িয়েছে, বোনকে বিক্রি করে দিয়েছে ওই প্রমোশনের লোভে, আবার তোমাকেও পাঠিয়েছে।
5: থামুন, কি ভেবেছেন আপনি? আপনি কি মনে করেন টাকা দিয়ে সবকিছু কেনা যায়?
2: রাগ করছে কেন সরলা, এসো আমার বাগান বাড়িতে, তোমাকে রাজরানী করে রাখবো।
5: শয়তান ধনপতি হালদার, তোমার শয়তানি যখন ধরতে পেরেছি, আমার ভুলের পাশ্চিত্য আমি করব তোমার বুকের তাজা রক্ত দিয়ে।
2: এ তোমার আকাশ কুসুম কল্পনা নারী, একি বুকের ভেতরটা এমন থরথর করে কেঁপে উঠলো কেন? সরলার কথা সত্যি হবে না তো? না না, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, বিশ্রাম করি।
4: ওই ডেভিল অঙ্কুশ চৌধুরীকে না ধরা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই। কিন্তু ওই অঙ্কুশ চৌধুরী এত শক্তি পেল কোথায়? কোথা থেকে আসছে এত মিছিল, এত মানুষ? পুলিশকে স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে ওরা ওদের সব কাজ হাসিল করছে। বুদ্ধিযুদ্ধে অঙ্কুশের কাছে আজ আমরা সম্পূর্ণ পরাজিত। ফোর্স, ঘিরে ফেলো, ঘিরে ফেলো। ওই ওই ওরা কারা আসছে? ওরাই গণদেবতা, ওরা পুলিশ কেউ ভয় করে না।
6: দাদা কো

0: দাদা ঠাকুর, শিগির পালাও, শিগির পালাও, পুলিশ আসছে, পুলিশ।
1: সবর ভাই, চন্দনের গোয়াল ঘরের মাঠের নিচে অনেকগুলো পিস্তল রাখা আছে, সে করি হোক, তুমি আজকেই ওগুলোকে সরিয়ে দেবে।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি পালাও, তুমি পালাও ঠাকুরবা, তুমি পালাও, ওরা এসে পড়েছে।
1: দাঁড়াও দাঁড়াও, এই বোরখাটা পরে নেই, তুমি বলবে আমি আজম আলীর বিবি, পেটে বাচ্চা আছে, হাসপাতালে যাচ্ছি।
0: আচ্ছা তুমি পালাও, তুমি পালাও, দাদা গুরুজি এসে পড়েছে, পালাও শিগগির।
2: দাঁড়াও,
0: ওকে আটকাবেন না, ওকে আটকাবেন না হুজুর, ওর খুব বিমারি।
2: ওকে কেন এখানে এনেছো?
0: ও ও আজম আলীর বিবি আমাকে ডাকতে এসেছে, আজম আলী ভাই ঘরকে নেই, বিবির পেটে বাচ্চা, আমাকে এখানে হাসপাতালে নিয়ে যেতে হবে।
2: তুমি সত্যি কথা বলছো?
0: হ্যাঁ হুজুর, আল্লাহর কি
2: থাক থাক, আল্লাহর আল্লাহর কি কাটতে হবে না। হ্যাঁ, তোমার নাম কি?
3: রোশনি বিবি হুজুর।
2: আচ্ছা, তুমি যেতে পারো, ও একটু পরেই যাবে। এই শোন, এই অঙ্কুশ চৌধুরীকে তুই জানিস? অঙ্কুশ চৌধুরী কোথায়?
0: খোদা মালুম, আমি জানি না হুজুর।
2: আচ্ছা, সে কাল রাতে এই গায়ে ঢুকেছিল?
0: হ্যাঁ, আমি দেখিনি হুজুর।
2: হ্যাঁ, এই ধর 100 টাকা, ধর ধর টাকা। এবার বল কোথায় অঙ্কুশ চৌধুরী?
0: 100 টাকা? হ্যাঁ, আমি যদি 100,000 টাকাও দেন তাও বলবো যে অঙ্কুশ চৌধুরী কোথায় আমি জানি না।
2: দেশে হলো কি, সামান্য একটা চাষা সেও কথা শোনে না। বল বল কোথায় সেই শুয়োরের বাচ্চা অঙ্কুশ চৌধুরী?
4: কোবান, ভালো কইরে কোবান। আরে আমি তো হকল দিয়ে কইয়া দিছি, তুই হালায় মুসলমান, তোর এই দেশে থাকবার কামটা কি? হ্যাঁ, পাকিস্তানে চর কইয়া দিমু, জেলে পুজা দিবে, ঠেলাটা বুঝবাই।
0: হ্যাঁ, তুমি চুপ করো।
4: চুপ করুম, চুপ করুম কেন? তোর হুশ হয় না? এই দেশটা হিন্দুস্তান।
2: ফকির সাহেব ঠিক কথাই বলছে।
4: এই চ্যাংরা, তুই নির্ঘাত মরবি, আমার সাথে ভিক্ষার জন্য বাড়ি বাড়ি চল, তরেও আমি ভিক্ষার ভাগ দেবো। হুজুর, ফকিরকে কিছু ভিক্ষা দেবেন না হুজুর?
2: আমরা ভিক্ষা দিই না।
0: উনারা ভিক্ষা দেন না।
4: আবার ভিক্ষা নে, কথা কস, ঠান্ডা করে দেবো।
2: এই নাও ভিক্ষা। হ্যাঁ, তুমি জানো অঙ্কুশ চৌধুরী কোথায়?
4: না হুজুর না, আমি ফকির মানুষ, এসবের কি জানুম, কোনহানে কেডা আছে আর কোনহানে কেডা নাই।
2: কতদিন কোথায় লুকিয়ে থাকবে শয়তান অঙ্কুশ চৌধুরী? তোমাকে পেলে হাত পা বেঁধে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো।
5: না না, হে আমি আর কিছুতেই সহ্য করব না। আমার স্বামী টাকার লোভে, বড় লোকের লোভে, প্রমোশনের জন্য ভাইকে তাড়িয়েছে, বোনকে বিক্রি করেছে, আজ আবার আমাকেও।
6: সে তো আমি তোমাদের সুখের জন্যই করেছি সরলা।
5: না না, আর আমি সুখ চাই না, আগে যে দুঃখ ছিল তাই ভালো ছিল। ভালোই ভালোই, ঠাকুরপো আর ঠাকুরজিকে তুমি ফিরিয়ে আনো, আমি আবার আগের মতো সেই হাসি কান্নায় মেশানো সুখের সংসার গড়তে চাই।
6: তুমিই তো বলেছিলে তাড়াতে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি লড়াই করেই বাঁচবো।

0: চাপকে দেব। অপদার্থ ওয়ার্থলেস ভারতবাসী, স্বাধীনতার এত বছর পরেও কি পেয়েছ তোমরা? আর কয়েক পাকা রাস্তা, কয়েকটা স্কুল কলেজ আর হাসপাতাল, এ হলো বাবুদের শোষণের অস্ত্র।
1: তুমি কে?
0: আমি আমি হলাম দিল্লির মাসনাদ। আমার উপরে বসে সম্রাট শাহজাহান তার ওই প্রজা ঠেঙানোর টাকায় বানিয়েছে তাজমহল, আর এ যুগে বসাচ্ছে অটোমেশন। এই একই ব্যাপার, তাজমহল মরা মানুষের কবর, আর অটোমেশন হলো গিয়ে জ্যান্ত মানুষের কবর।
1: এসো সরলা, এই পাগলামের পাগলামি শুনে আর লাভ নেই।
2: পাগল? না না, ও পাগল নয়, প্রমোশনের আশায় নিজ

0: তোমার ভাই বোনকে পর্যন্ত তুমি বিক্রি করে দিয়েছ, এ কি তোমার পাগলামি নয়? হুঁশিয়ার কাপুরুষ পুরুষোত্তম।
1: সরলা, সরলা, আমার প্রমোশন হয়েছে, আমি 100 বিঘা জমি পেয়েছি। আমার প্রমোশন হয়েছে,
0: এই নাও
1: বড় প্রমোশন।
0: তোমার শেষ প্রমোশন।
1: সরলা, তুমি তুমি প্রেমানির উপযুক্ত শাস্তি দিলে।
0: চুপ করো নেমো খারাপ, তোমার বেইমানির ছুরিতে সরলা আজ মরে গেছে। আজ আমি বধূ নই, মা নই, সরলা নই, আজ আমি সত্তাহীনা বৃদ্ধ।

0: পাগলা, কি করছিস?
1: সাম্যবাদের গীতা পড়ছি গো, সাম্যবাদের গীতা পাঠ করছি। অগ্রস্ত অর্জুনদের হাতে গান্ডীব তুলে দিয়ে পাঞ্চজন্য বাজিয়ে চলছি, যাতে যাতে ওরা জাগে।
0: তারাও জাগবে, কি বলছো?
1: ঠিকই বলছি গো, ওইসব মেহেরদের চোখের জলে তোমাদের তোপের বারুদ জমে যাবে।
0: জানিস মহাজন আমরা?
1: মহাজন? মহাজন কারে কয় জানো? জনগণে যারা যোগ সব শোষে তারে মহাজন কয়, সন্তান সব পালে যারা জমি তারা জমিদার নয়।
0: এ তুমি কি বলছো পাগলা? তবে তবে এই চাবুকের
1: সুকান্ত আর নজরুল আজ নেই, তবু তবু লক্ষ কোটি মানুষের কণ্ঠে ধ্বনিত হয় প্রার্থনা করো, যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখের ক্লাস, যেন লেখা হয় আমার বুকের রক্তে তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ।
0: এসো এসো গৌরী, বসো।
2: আমি বসতে আসিনি দীপক বাবু, আমাকে মুক্তি দিন, আমি জোর হাত করে বলছি আমাকে যেতে দিন।
0: বিশ্বাস করো গৌরী, আমি তোমার যে ক্ষতি করেছি তা আমি পূরণ করে দেব।
2: কিন্তু যার দেহ মন ভেঙে চুরমার, মুখে যার কালি, বুকে যার ব্যথা বেদনা, যার সর্বাঙ্গে লাঞ্ছনার পাখি ভরপুর, কি দিয়ে তাকে ক্ষতিপূরণ করবেন?
0: বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে।
2: এত দয়া আপনার, এ কথা আর কতজন মেয়েকে বলেছেন দীপক বাবু?
0: তুমি বিশ্বাস করো গৌরী।
3: বিচিত্রানুষ্ঠানে এতক্ষণ শুনলেন যাত্রাপালা, রক্তের ওয়াধান, পরিবেশনায় দ্য নিউ বীণাপাণি অপেরা। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার।
2: ঝকঝকে ডিজিটাল
1: কাহিনী কথা সুরতাল,
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং। এই অনুষ্ঠানে আলিপুর দুয়ার জেলা আদালতের আইনজ্ঞ কৌশিক ধরের সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। আর আজ আমাদের আলোচনার বিষয় আইন কেন পড়ব। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। আর আমাদের সঙ্গে আজকে আমরা বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি আলিপুর দুয়ার জেলা আদালতের আইনজীবী কৌশিক ধর মহাশয়কে। নমস্কার কৌশিক বাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে।
5: নমস্কার, এবং সব শ্রোতাদের আমার নমস্কার।
4: আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, আইন কেন পড়ব। আপনি তো আইনজীবী, দীর্ঘ আইন জীবনে আপনি প্র্যাকটিস করছেন বা আইন যখন আপনি পড়েছিলেন সেই অভিজ্ঞতা কিছুটা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিন, এবং আপনাদের সময় আইন কেমন ছিল, এখনের আইনের কিছুটা হলেও বদল ঘটেছে আইন পড়ার ক্ষেত্রে বলছি, তো সমস্তটাই আপনার কাছে খুঁটিনাটি বিষয়গুলো আপনি খুব সহজ করে আমাদের যারা নব্য প্রজন্ম ছাত্র ছাত্রীরা আইন নিয়ে এগিয়ে যেতে চাইছে, পেশাগত দিকে এগিয়ে যেতে চাইছে,

0: সবচেয়ে বড় ব্যাপার হলো যে আইন পড়ে কোন কোন পেশায় যেতে পারবে সমস্তটাই আপনার কাছে একদম সহজ করে জেনে নেব। সবার আগে বলুন আপনি, আমরা আইন কেন পড়বো? আপনি যখন আইন পড়তে গিয়েছিলেন কি মনে করে আপনি আইনটা পড়তে গিয়েছিলেন?
1: সবার আগে জানাতে চাচ্ছি, মানে
0: হুম
1: আইন
0: হুম
1: জিনিসটা যেটা আছে সেটা
0: একটা মিনিট।
1: আমাদের সব নাগরিক আছে ভারতে, তাদের
0: হুম হুম
1: সবাইকে অল্প বেশি জানাটা প্রয়োজন। কারণ কি, একটা আমরা সমাজে থাকি এবং একটা সমাজকে আইনি পুরোভাবে সংগঠিত রাখে, এবং যাতে যারা বেআইনি করে তাদেরকে যাতে সেটা পিকুনিয়ারি হোক, মানে আর্থিক রূপে হোক, বা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে তাদেরকে কোনো সাজা দিয়ে যাতে তাদেরকে প্রতিরোধ করা হয়, তারা সমাজে কোনো মানে বেআইনি কাজ করবে না, এবং বাকি যারা শান্তিপ্রেমী নাগরিক আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আইনটা।
0: আমাদের পড়া সকলেরই দরকার, কিছু না কিছু জানা দরকার। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা বিভিন্ন সময় আইনি জটিলতায় জড়িয়ে পড়ছি শুধুমাত্র আইনটা আমরা জানি না বলে। এই জন্য আমাদের মনে হয় সকলেরই কিছুটা হলেও আইন জানা দরকার। আচ্ছা, আপনার কি মনে হয় স্কুল লেভেল থেকে কি কিছু কিছু আইন আমাদের সকলেরই, যেমন আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সমস্ত কিছুই পড়ছি, অন্যান্য বিষয়ের মতো আইনও কিছুটা আমাদেরকে পড়ানো উচিত?
1: সেকেন্ডারি স্কুলে যখন পড়াশোনা করি, একটা
0: হুম
1: সিভিক্স বলে একটা পেপার আমরা পাই,
0: হুম
1: সেই সিভিক্স এর মধ্যে অল্প হলেও আমরা হয়তো ভারতের সংবিধানের ব্যাপারে এবং
0: হুম হুম
1: আইনটা কি করে তৈরি হচ্ছে
0: হুম
1: সেটার
0: হুম
1: ব্যাপারে জানি। সেটাকে একটু আমি আলোকপাত করছি যে একটা আইন কি করে তৈরি হয় সেটা আগে বুঝলে হয়তো আইনের পড়াশোনাটা কেন করা উচিত বা কেন আইনে কি কেরিয়ার সেটা বোঝা যাবে।
0: হুম হুম
1: তো একটা আইন তৈরি হতে সবার আগে লাগে হচ্ছে আমাদের, যারা আমরা গণতান্ত্রিক দেশ, ভোট দিয়ে যে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বানাই লোকসভাতে এবং রাজ্যসভাতে যে আমাদের নমিনেটেড মেম্বার থাকে, তারা মিলে আইনটাকে তৈরি করে, একটা
0: হুম
1: বিল হিসাবে তৈরি করে। সেই
0: হুম
1: বিলটা দুইটা হাউসে পাস হওয়ার পর প্রেসিডেন্টের কাছে যান, প্রেসিডেন্ট যখন এটাতে হস্তাক্ষর করেন এটা আইনে পরিণত হয়। এখন এটা আইন হয়ে গেল, তারপরে এটাকে এখন তো খালি আইনটা কাগজে কলমে হতে হবে না, এটাকে এনফোর্স করতে হবে, এটাকে আমাদের সমাজের মধ্যে চালনায় রাখতে হবে। তার জন্য দেখবেন আমাদের কাছে মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, পুলিশ, আমাদের পাবলিক সার্ভেন্টস, দেখো আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস অফিসার, তারপরে সেন্ট্রাল লেভেলে যে আমাদের ইন্ডিয়ান পাবলিক সার্ভেন্টস আছে, তারা এই আইনগুলোকে যাতে চলমান রাখা যায় এবং আইনগুলো যাতে সঠিকভাবে চলে সেটার ব্যবস্থা করে। আর এই দুজনের উপরে গার্জেন হচ্ছে আমাদের জুডিশিয়ারি, যেটার আমি এখন অঙ্গ। আমি এজ এ কোর্ট অফিসার, আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট সেশনস কোর্টের কোর্ট অফিসার হিসেবে আমিও
0: আচ্ছা
1: এই জুডিশিয়ারির অঙ্গ। জুডিশিয়ারি অর্থ হচ্ছে যারা আইনের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন বা তারা আইনটা সঠিকভাবে পাচ্ছেন না, তারা যাতে তাদের যে অসুবিধাটা আছে সেটা কোর্টের মাধ্যমে সেই অধিকারটা পাওয়ার ব্যবস্থাটা পায়।
0: আচ্ছা
1: এবং এই যে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আছে, এরা পার্লামেন্ট এবং যে আমাদের এক্সিকিউটিভ আছে তাদের উপরে একটা আইনগত ভাবে কন্ট্রোল রাখে।
0: বেশ, এটা তো আমরা সকলেই মোটামুটি একটা আমাদের সাধারণ ধারণা আছে যে কেন আইনটা কি দরকার। এবার আমি বলি যে কারা আইন পড়তে পারে। মানে আমরা তো উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিকের পরেই তো আমরা আইন একটা বিষয় নিয়ে কেরিয়ার তৈরি করতে পারবো, এবার ওই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারবো। তো উচ্চ মাধ্যমিকে কি বিশেষ কোনো বিষয় থাকা প্রয়োজন, যে বিষয়টা থাকলে আইন নিয়ে পড়তে সুবিধা বা আইন নিয়ে পড়া যাবে?
1: আমাদের যেরকম আপনার একটা সায়েন্সে কেরিয়ার করতে হলে ফিউচারে, তাহলে একটা
0: হুম
1: সায়েন্সে 11-12 সায়েন্স স্ট্রিম লাগে,
0: একদমই
1: বিকম
0: হুম হুম
1: করার জন্য যেরকম আমাদের কমার্স লাগে 11-12,
0: হুম হুম
1: সেরকম আইনের কোনো বাধাধারা নেই। এটা একটা
0: সকলেই
1: আপনি
0: করতে পারে।
1: সকলেই পড়তে পারে, তবে যারা 11-12 আর্টস পড়েছে এবং আর্টস এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা থেকে থাকে তাদের
0: হুম হুম
1: তাদের একটু আইন পড়তে একটু সাহায্যটা হয়, কারণ তারা ভারতের সংবিধানটা একটু ভালো করে বুঝে যায়।
0: কিছুটা হলেও পড়েছে।
1: আর
0: আচ্ছা
1: আইন যেটা, আমি যখন আইন করেছিলাম, আমি তো আপনার 2007-এর আমি আইনজীবী জয়েন করেছিলাম সার্টিফিকেট অফ প্র্যাকটিস পাওয়ার পর, তখনকার দিনে আমাদের সময় খালি 3 বছরের আইন ছিল, যেটার জন্য আপনাকে স্নাতক হতে হতো, গ্রাজুয়েট হতে হতো, আফটার গ্রাজুয়েশনে লটা করা যেত। এখন সেই জিনিসটা সরিয়ে দিয়ে যেরকম নর্মাল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে হচ্ছে, যে আপনি যেই 12টা পাস করবেন তারপরে যেরকম ইঞ্জিনিয়ারিং পড়া আরম্ভ হয়ে যায় বা মেডিকেল পড়া আরম্ভ হয়ে যায়, আইনটাকে এখন 5 বছরের করে দিয়েছে, যে 5টা বছর আপনাকে টোটালি আইনটাকে পড়তে হবে। তার মধ্যে প্রথম 2 বছর হচ্ছে

0: আইনের বেসিক গুলা ভালো করে ছাত্রদেরকে বোঝানো হয়, আর
1: হুম হুম
0: 3 বছর প্রপার আইনটা পড়ানো হয়।
1: আচ্ছা, মানে টোটাল 5 বছর করে দিয়েছে, উচ্চ মাধ্যমিকের পরেই আমরা ভর্তি হতে পারছি এবং টোটাল 5 বছর পড়াশুনো করে তবে আমি একজন আইনজীবী হিসেবে আমি স্বীকৃতি লাভ করি।

0: হচ্ছে আর 6টা অ্যাফিলিয়েটেড প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট কলেজ আছে।
1: আচ্ছা,
0: যদি
1: একটা
0: আপনি
1: ইনস্টিটিউট গুলোর নামগুলো যদি বলেন।
0: ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস আছে, তাছাড়া ব্যাঙ্গালোরে আছে NLSIU ব্যাঙ্গালোর, তারপরে NLUD দিল্লি, লালসার হায়দ্রাবাদ, HNLU রায়পুর, GNLU গান্ধীনগর গুজরাট, RMLNU লখনৌ, NLIU ভোপাল, RGNUL পাটিয়ালা, এরকম বিভিন্ন ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমাদের কাছে। টোটাল ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে 27টা এবং 60-এর উপরে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ আছে যেটা ল পড়াচ্ছে।
1: প্রাইভেট তো আছেই, গভর্নমেন্ট ল কলেজ কটা আছে?
0: গভর্নমেন্ট ল কলেজ বলতে আমাদের উত্তরবঙ্গের থেকে আরম্ভ করছি, আমাদের উত্তরবঙ্গে আছে NBU নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ল কলেজ, তাছাড়া জলপাইগুড়িতে একটি ল কলেজ আছে গভর্নমেন্ট, তাছাড়া দক্ষিণবঙ্গে আছে, কলকাতায় আছে, মেদিনীপুরে আছে, বর্ধমানে আছে, অনেক ডিস্ট্রিক্টেই ল কলেজ আছে।
1: আচ্ছা, কলেজগুলোতে পড়াশোনা করতে, এই কোর্সগুলো করতে কিরকম টাকা পয়সা খরচা হয়?
0: খরচ আপনার যদি ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ল কলেজে পড়েন, অ্যাডমিশন থেকে নিয়ে আপনার কোর্স ফিস টিস নিয়ে আপনার 60,000 থেকে 1,00,000 কাছাকাছি পড়ে যাচ্ছে 5 বছরের মধ্যে।
1: 5 বছরে? আর এমনি প্রাইভেটে?
0: প্রাইভেটে এটা প্রায় 1.5 লাখ থেকে 2 লাখে চলে যায়।
1: অনেক তো কলেজগুলোতেও পড়ানো হয়, তো সেগুলোতেও কি ভর্তি হতে গেলে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়?
0: হ্যাঁ, যেগুলো আপনার প্রাইভেট কলেজ আছে তারা নিজেদের একটা এন্ট্রান্স পরীক্ষা রাখে, সেই পরীক্ষাটাতে আপনি উত্তীর্ণ হলে আপনি সেই কলেজে অ্যাডমিশন পেয়ে যাবেন। ক্যাটের পরীক্ষা অনেকে বছর পাশ করতে পারেন না, উত্তীর্ণ হতে পারেন না, ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে যেতে পারেন না, তো তারা এইগুলো কলেজেও পড়ে পড়তে পারেন। এমন নয় যে আপনি কমন ল এন্ট্রান্স মিশন টেস্টটা যদি আপনি উত্তীর্ণ হলেন না, আপনি নিরাশ হয়ে গেলেন যে আমার ল পড়া হচ্ছে না।
1: আচ্ছা, এই যে ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাটা হয় এবং তার কলেজ আমাদের পশ্চিম বাংলায় আছে?
0: আমাদের একটাই আছে ন্যাশনাল ল, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্সেস, এটি একমাত্র কলকাতায় আছে।
1: কলকাতায় আছে? আচ্ছা, বেশ। এরপরে আমি চলে আসছি যে তারা পরীক্ষা তো দেবে, তো উচ্চ মাধ্যমিকে তারা যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেছে, তো সেই ক্ল্যাট পরীক্ষাটা যখন দেবে, কোন কোন বিষয় নিয়ে তারা পড়াশোনা করে সেই পরীক্ষাটা দিতে যাবে? না হলে তো তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।
0: মূলত ভারতের সংবিধানটা একটু জানতে হবে, আর আমাদের সেকেন্ডারি স্কুলে এসে সিভিক্স এর বইটা থাকে।
1: আচ্ছা,
0: সিভিক্স এর বইটা একটু ঘাটলে, যেটার মধ্যে সোসাইটি কি কি ভাগে ভাগ আছে, জুডিশিয়ারি কোর্টের কি কাজ, কোনো অ্যাডমিশন টেস্টে এমন কিছু জিজ্ঞাসা করবে না যে সম্পূর্ণ আইন ভিত্তিক, কারণ কি বাচ্চারা এখনো তৈরি হয়নি আইন পড়ার জন্য, তো তাদেরকে ওটুটুকুই জিজ্ঞাসা করা হবে যাতে যাদের মানে বেসিক নলেজ এর মধ্যে তাদের আছে। তাছাড়া এগুলোর মধ্যে কিছু রিজনিং এর কোশ্চেন থাকে, কারণ কি ল তো হচ্ছে আপনার কম্পারিজন করা, ক্রিটিক্যাল অ্যানালিসিস করা এবং রিজনিং, এই তিনটা যার শার্প সে ভালো লয়ার হতে পারবে এবং লিগাল ফিল্ডে আগেও আগাতে পারবে।
1: আচ্ছা, ওটা কি লিখিত হয়?
0: হ্যাঁ, ওটা লিখিত হয়, কিছু কিছু জায়গায় ওএমআরসি সিস্টেমে হয়, কিছু কিছু জায়গায় শর্ট অ্যান্সার টিক মার্ক টাইপে হয়।
1: তো ছোট ছোট যারা শ্রোতারা, ভবিষ্যতের আইনজীবী, তারা নিশ্চয়ই অনেকটাই ধারণা পেরে যে ন্যাশনাল লেভেলে পরীক্ষাও তোমরা দিতে পারো, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। এখন হচ্ছে যে তারা পড়াশোনা করলো, ভর্তি হলো, তো ভর্তি হওয়ার প্রথম বছরে আপনি বললেন তাদেরকে বেসিকটা শেখানো হয়, তো কি শেখানো হয়, কি আছে প্রথম বছরে?
0: আমাদের যেটা মূলত হচ্ছে আমাদের মাদার অফ অল ল, যেটাকে বলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। প্রথম ধাপে ভারতের সংবিধানটা যদি আমরা পরিষ্কার ভাবে না বুঝি, তাহলে আমরা তো ভারতের যে টোটাল যে আইন ব্যবস্থা আছে সেটা বোঝা মুশকিল হবে, কারণ কি ভারতের সংবিধানই বলে দিচ্ছে যে একটা পার্লামেন্টের কি পাওয়ার, তাদের কি কাজ, একটা যারা এক্সিকিউটিভ আছে যেরকম আপনার পাবলিক সার্ভেন্টস আছে, পুলিশ হোক বা সিভিল সার্ভেন্ট হোক, তাদের কি কি পাওয়ার, তাদের কি কি অথরিটি, তারপরে জুডিশিয়ারি কোর্ট, কোর্টের কাছে কখন যেতে হবে, কোন কোন কোর্ট আছে, মানে যেরকম একটা পিরামিডাল স্ট্রাকচার হয়, প্রথমে আমরা ট্রায়াল কোর্ট হয়, ট্রায়াল কোর্টের উপর হাইকোর্ট হয়, হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট হয়, এই স্ট্রাকচারগুলো কি, তাদের মধ্যে কয়টা জায়গা আছে, কি আছে, এই কোর্টগুলোর কি পাওয়ার আছে, এই স্ট্রাকচারগুলো বুঝতে পারলে আগে লটা বুঝতে সুবিধা হয়।
1: আচ্ছা,
0: এছাড়া ড্রাফটিং হয়, ইংলিশের একটা পেপার থাকে যাতে, কারণ কি আমাদের লিগাল ড্রাফটিং যদিও কিছু কিছু ট্রায়াল কোর্টে এখনো হয়তো মাতৃভাষায় ড্রাফটিং হচ্ছে, হিন্দি বা আমাদের বাংলায় হয়, কিন্তু নর্মালি আমাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং আমাদের ট্রায়াল কোর্টে মোটামুটি ইংলিশটাই আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে চলি। আমাদের ড্রাফটিং যেটুকু আছে, ড্রাফটিং স্কিলটাকে ভালো করতে হলে আমাদের ইংলিশের বেসিকটা ওখান থেকেই শুরু হয়।
1: আচ্ছা, ওটাও

0: পেপার থাকে আমাদের, ড্রাফটিং জিনিসটা কি একটু বলে দিন।
1: ড্রাফটিংটা হচ্ছে আমার যে একটা মামলা আছে, আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, তার থেকে
0: হুম
1: আমি তার পুরো ঘটনাটা শুনলাম।
0: আচ্ছা
1: তার হয়তো একটা জমি সংক্রান্ত কোনো সমস্যা আছে, সে
0: হুম হুম
1: তার কাগজপত্র দলিল খতিয়ান সব দেখিয়ে আমাকে বললো যে আমার উকিলবাবু এই মামলাটা আমাকে করে দিতে হবে।
0: আচ্ছা
1: আমি তো মামলাটাকে তৈরি করতে হবে, তৈরি করলে যে লিখিত আকারে যে আমি লিখবো, যেটা প্লেনটা তৈরি করব, সেটাকে লেখাটাকে ড্রাফটিং বলে। সেটার মধ্যে ঘটনাগুলো থাকবে, তার সঙ্গে কোন কোন আইনের সাহায্যে আমি ঘটনাটাকে দাঁড় করাবো সেটাও থাকবে, এবং আমি কি কি রিলিফ পাবো।
0: বেশ, এই হলো প্রথম বর্ষের পড়াশোনা, দ্বিতীয় বর্ষে কি আছে?
1: দ্বিতীয় বর্ষ থেকে মোটামুটি ল আরম্ভ হয়ে যায়। আমাদের ল যখন আরম্ভ হয়, আমাদের আগে জানতে হবে যে আমাদের ল এর যে কোন কোন থিওরি থেকে বা কোন কোন ফিলোসফির থেকে ল গুলো তৈরি হয়েছে, সেজন্য একটা পেপার থাকে জুরিসপ্রুডেন্স, যেতে আমাদের ধরেন আগেকার দিনে ছিল স্যালমন্ড, তারপরে বেনথাম, ওনাদের কিছু কিছু থিওরি ছিল। লম্বর্স, একটা আপনাকে লম্বর্স অল্প গল্প বলছি, লম্বর্সর একটা ক্রিমিনাল চেনার একটা অদ্ভুত থিওরি বার করেছেন, যেটা আজকালকার দিনে এটাকে অ্যাকসেপ্ট করা যায় না, তবে থিওরিটা আমিও যেহেতু পড়েছি, ওনার কথাবার্তা হচ্ছে একটা ক্রিমিনালকে তার মুখে চোখে বোঝা যাবে। একটা ক্রিমিনালের যদি মোটা ভুরু হয়, একগাল দাড়ি থাকে, তার নাক চোখা থাকে, চোখটা শার্প থাকে, তার মানে ও হয়তো একটা ক্রিমিনাল হিসাবে ওকে গণ্য করা যেতে পারে, যে ও সমাজে একটা ক্রাইম করার মতো মানসিকতা আছে। এই একটা ওনার থিওরি ছিল। তো এরকম বিভিন্ন রকম থিওরি থাকে, তো সেগুলো ওইখানে পড়াশোনা করানো হয়।
0: আচ্ছা, কিন্তু আমাদের আইনজীবীদের তো আর ক্রিমিনাল চেনা দরকার পড়ে না, ক্রিমিনালদের দোষগুলোকে প্রমাণ করা আমাদের দরকার হয়ে পড়ে, তাই নয় কি?
1: আমাদের তো দুই পক্ষের আইনজীবী থাকে একটা কোর্টে,
0: আচ্ছা,
1: এক পক্ষ থাকে প্রসিকিউশন, দোষীকে সাজা দেওয়া যায় সেই ব্যবস্থা করে, এক পক্ষ থাকে ডিফেন্স, যারা বাঁচানোর চেষ্টা করে
0: হুম
1: তাকে, যাতে দোষী সাব্যস্ত করে পানিশমেন্ট না দেওয়া যায়।
0: হুম হুম
1: দুই পক্ষই নিয়ে চলতে হয় আইনকে।
0: আচ্ছা বেশ, এই হলো দ্বিতীয় বর্ষের পড়াশোনা।
1: দ্বিতীয় বর্ষে আরো কিছু আছে, যেরকম ক্রেতা সুরক্ষা নিয়ে কিছু পড়াশোনা আছে,
0: আচ্ছা
1: টর্ট বলে ছোটখাটো কিছু অফেন্সেস হয়, যেগুলো ছোটখাটো অফেন্সেস গুলো টর্ট আছে, ওগুলোর পড়াশোনা করানো হয়।
0: আচ্ছা আচ্ছা বেশ, সবটাই থিওরি।
1: হ্যাঁ, থিওরি, এবং যেরকম ক্রেতা সুরক্ষাটা আপনার প্র্যাকটিক্যাল, এটা ভবিষ্যতে ক্রেতা সুরক্ষা কমিশনে যখন আপনারা কেস উকিলবাবুরা কেস লড়বেন, তখন তাদের এখান থেকেই তৈরি হচ্ছেন, ক্রেতা সুরক্ষা আইনটা জানতে পারলেন। টর্ট হচ্ছে ছোটখাটো যেগুলো অফেন্স হয় ওগুলোর ব্যাপারে জানতে পারলেন।
0: আচ্ছা বেশ, তাহলে এরপর তৃতীয় বর্ষে আসছি আমি। আসলে আমাদের উদ্দেশ্যই হচ্ছে, যারা ছোট্ট ছোট্ট শ্রোতারা, মানে ভবিষ্যতে যারা আইনজীবী হতে চাইছে বা আইন নিয়ে এগিয়ে যেতে চাইছে, তাদের সরল করে একটা স্পষ্ট ধারণা তৈরি করে দেওয়া। অনেকে আইন পড়তে ভয় পায় বা অনেকে চিন্তা করে, ভয় ঠিক না তাদের কাছে, যে আইনটা পড়বো আদৌ আমি ঠিক পেশা হিসেবে নিতে পারবো তো, আমি দাঁড়াতে পারবো তো, তো তাদের কাছে একটু সরল করে জানিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য আজকের। এবার আমরা আসবো তৃতীয় বর্ষে। তৃতীয় বর্ষে কি কি হয়?
1: তৃতীয় বর্ষে আমরা ধরে নিচ্ছি যে বাচ্চাটা হায়ার সেকেন্ডারি পাস করেছে, বেসিক ল বুঝে যাচ্ছে,
0: হুম হুম
1: এখন সে সঠিক ল গুলা বোঝা আরম্ভ করতে পারে, তখন আপনার একটু সিলেবাসটা কঠিন হওয়া আরম্ভ করে দেয়। তখন এসে যায় আপনার সিভিল ল, ক্রিমিনাল ল গুলো ধাপে ধাপে আসতে থাকে, যে এরকম প্রপার্টি রিলেটেড ট্রান্সফার অফ প্রপার্টি একটা আসে, সিভিল রিলেটেড কোড অফ সিভিল প্রসিডিওর আছে, তারপরে ক্রিমিনাল রিলেটেড, আগে তো আমাদের সিআরপিসি সিপিসি আছে।
0: আচ্ছা, ক্রিমিনাল এবং সিভিল, এই
1: হ্যাঁ হ্যাঁ,
0: দুটোর মধ্যে পার্থক্যটা একটু বলে দিন। সিভিলের মধ্যে কি কি পড়ছে, ক্রিমিনালের মধ্যে কি কি পড়ছে?
1: আমি ক্রিমিনালটা দিয়ে আরম্ভ করছি। ক্রিমিনালটা যেরকম আমাদের আগে ছিল সিআরপিসি, আইপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টটা কিন্তু আপনার দুই পক্ষের আইনই লাগে, এটা হচ্ছে
0: আচ্ছা
1: সাক্ষীর অধিনিয়ম, তো সাক্ষীর অধিনিয়মটা দুই জায়গায় লাগে, আইপিসি, তারপরে সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট গুলো এখন আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, প্রায় বছর তিনেকের উপর হলো, এখন আমাদের হয়ে গেছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, তারপরে বিএনএসএস আর বিএনএস, এই তিনটা হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা। অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এখন নতুন যে আইনগুলো এসেছে, পুরানা যে ব্রিটিশ আমলের অনেকগুলো আইন ছিল যেগুলোকে ওনারা সরিয়ে দিয়ে একদম যেটা আজকে সমাজে যেটা সঠিক সেটাকে দাঁড় করানো হয়েছে। এখন আপনাকে যেটা ক্রিমিনাল আর সিভিলের ডিফারেন্স বলছি, ক্রিমিনাল মানে ফৌজদারি, ফৌজদারি হচ্ছে যেগুলাতে আপনার এমন ঘটনা যেটা আপনার শরীরের উপর অ্যাটেম্প করা হয়েছে, আপনাকে ইঞ্জুরি দেওয়া হয়েছে বা আপনাকে

0: চিট করা হয়েছে, ফ্রড করা হয়েছে, এগুলা ক্রিমিনালে পড়ে যায়।
1: আচ্ছা,
0: আর সিভিলে হচ্ছে আপনার যেটা সম্পত্তি, মুভেবল এন্ড ইমুভেবল প্রপার্টিজ যেগুলাকে বলি, মুভেবল প্রপার্টিজ এর মধ্যে আমরা বলতে পারি যেটা আপনার কাপড়, যেরকম গাড়ি, বাড়ি হলো, তারপরে জমি হলো, এগুলা নিয়ে যে সমস্যাগুলো, এগুলো আমরা সিভিলে পড়ে যায়।
1: আচ্ছা, বিভিন্ন বিষয়ের উপরে আমরা স্পেশালাইজেশন করি, তো সেই রকম কি এখানেও কি সেই জায়গাটা আছে নাকি দুটোই পড়তে হয় আমাদের?
0: আইন যখন আপনি 5 বছরে পড়ছেন, আপনাকে ওটা পড়ে যেতে হবে। যদি আইন 5 বছরে কমপ্লিট করার পর বা আপনি গ্র্যাজুয়েশনের পর যদি 3 বছরের আইন কমপ্লিট করার পর স্পেশালাইজেশন করতে চান, এলএলএম এর একটা অপশন থাকে, মাস্টার অফ ল আর কি। তখন এলএম এ যাবেন, তখন আপনি যে কর্পোরেট লতে স্পেশালাইজেশন করতে পারেন, ক্রিমিনাল লতে করতে পারেন, সিভিলে করতে পারেন, অপশনটা ওখানে চলে যাচ্ছে।
1: আচ্ছা বেশ, শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজকের মতন ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ আমাদের আলোচনার বিষয় ছিল আইন কেন পড়ব। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। বিশেষজ্ঞ হিসেবে যাকে পেয়েছিলাম তিনি আলিপুর দুয়ার জেলা আদালতের আইনজীবী কৌশিক ধর মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ কৌশিক বাবু আপনাকে।
0: অনেক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মতন কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার সংক্রান্ত আলোচনা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার, শুভরাত্রি।
2: ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানে এতক্ষণ আলিপুরদুয়ার জেলা আদালতের আইনজ্ঞ কৌশিক ধরের সাক্ষাৎকার নিলেন সৌমিতা আঢ্য। ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: তরে কি আব প্রস্তাবিত কি যা রহি হ্যায়।
1: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল, কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে, নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি, ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: What the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
1: Jharkhand সহ একাধিক রাজ্যে বিজেপির সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটে 2,559 কিলোমিটার রুটে উন্নতমানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী ম্যুরাল, থাঙ্কা, নায়িকা, কেরালা ম্যুরাল, বাসোহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তা

0: অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্রগিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ ও পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতি চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতি। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রাজকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখন এ পর্যন্তই।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আধুনিক গান, শিল্পী তালাত মাহমুদ। 9:15 শুনতে পাবেন সংসদ সমীক্ষা। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। আজ শুনবেন দুটো কথিকা। প্রথম, উত্তরবঙ্গে বাঘের ইতিহাস, সংকট ও সংরক্ষণ, এ বিষয়ে বলবেন স্বরূপা মজুমদার হালদার। এবং তারপর উত্তরবঙ্গের অবলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী, এ বিষয়ে বলবেন স্বর্ণালী বিশ্বাস। 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নীলিমা সেন। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: लिया, तभी वो आया, बोला सेल्समैन शौचा सिंह, बस 20 सेकंड की धुलाई और खेल खत्म। पूछा तुम कौन? बोला मैं तेरा साबुन। और सपना टूट गया। सपना फिल्मी है पर साबुन ही है, ऐसे वैसे कैसे भी वायरस, और देखी अनदेखी गंदगी से निपटने का सबसे वफादार यार। ध्यान रहे 20 सेकंड तक साबुन से हाथ धोना, खासकर चार मौकों पर, यानी जब शौच को जाओ, जब बाहर से आओ, बच्चों का मल साफ करने के बाद, खाना खाने, पकाने और परोसने से पहले। तो चलो साबुन पर हाथ रखकर खाओ कसम, हाथों को वायरस नहीं बनने देंगे हम।
1: स्वच्छ भारत अभियान पेयजल एवं स्वच्छता विभाग द्वारा जनहित में जारी।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
4: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
5: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
4: সেই একই চেনা ঠিকানায়
5: 421.9 মিটার,
4: 711 কিলোহার্টজ।
5: শুধু কি বাড়িতেই?
4: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
5: ঝকঝকে ডিজিটাল,
4: কাহিনী কথা সুরতাল।
5: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
4: কারণ DRM সম্প্রচার
5: শুনতে ভুলবেন না।
6: এক প্রকার সে PM জয় अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ এবং তারপর বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা।
2: প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি বলে জানা গেছে। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে। পাহাড়ের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেছেন। মোহনবাগান দিবস উপলক্ষে দলের মাঠে 2 দিনের অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024-এর এই সংক্রান্ত আইনের সংশোধনীর সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এতে মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন ক্ষমতাও দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমা পড়া 3 মাসের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায় এই বিলে তাও সুনিশ্চিত করার

0: বিধান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে।
1: The earlier bill and the amendment today are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, তারপরেও ছাত্রদের কথা না ভেবে বিরোধীরা এই বিল নিয়ে রাজনীতি করছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ পূরণ হল। এই বিল পাশ হওয়ায় ছাত্র আন্দোলনে ঢুকে যারা তাদের বিভ্রান্ত করতে চেয়েছিল তাদের কাছেও একটা বার্তা গেছে।
2: প্রধানমন্ত্রী ছাত্র সমাজের সামনে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি আবার প্রমাণ করে দিলেন এত দ্রুত এত কঠোর পদক্ষেপ এবং বিলে যে নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ গ্যারান্টি পুরো করার জন্য যারা ছাত্রদের বিভ্রান্ত করতে চাইছিলেন কিংবা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে নিজেদের অপ্রাসঙ্গিকতা নিঃসঙ্গতা কাটিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছিলেন তাদের কাছেও একটা বার্তা যুব সমাজও বুঝতে পারবে, ছাত্ররাও বুঝতে পারবে তারা তাদের বিপথে চালিত করতে চাইছে।
0: ধর্মতলায় নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও আজ জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী 25 আগস্ট রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে এই ধরনের ভিড় নিয়ন্ত্রণ ও মিটিং মিছিলে দুষ্কর্ম রোধে গাইডলাইন বা এসওপি তৈরি করার বিষয়ে মুখ্য সচিবের কাছে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার কলকাতা তাই মিছিল চলাকালীন একদল ব্যক্তি সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে গত রাত থেকে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, ঘরের দেওয়ালে থরে থরে টাকার বান্ডিল সাজানো ছিল। এখনও পর্যন্ত 5টি নোট গোনার যন্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে 5টি বড় ট্রাঙ্কও। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এনইপির সঙ্গে সামঞ্জস্য রেখে অভিভাবকদের প্রতিনিধি নিয়ে বিদ্যালয় পরিচালন কমিটি তৈরি করা হবে।
3: আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তর্ভুক্ত হবে। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব। বিদ্যালয় পরিচালন কমিটিতে জাতীয় শিক্ষানীতি মেনে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ পরিচালিত 21টি রাজ্য অনুকরণ করে অভিভাবকদের মধ্য থেকেই স্কুল পরিচালন কমিটির দায়িত্ব আগামী দিনে নষ্ট করার পরিকল্পনা নিয়েছি।
0: তিনি আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে। 1200 স্কুলকে ডিজিটাল শিক্ষা সহায়িকার আওতায় আনা হয়েছে। পূর্বতন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি অর্থবছরে ধাপে ধাপে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে শ্রী অধিকারী জানান। রাজ্যের স্কুলগুলির বর্তমান সার্বিক অবস্থা নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর সমীক্ষার কাজ শুরু করেছে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্যের সব স্কুলে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা হয়েছে। আজ রাজ্যের 80,375টি স্কুলে অনুদান হিসেবে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 60% এবং বাকিটা রাজ্য সরকার দিচ্ছে বলে জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে 1 অথবা 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যদিও সার্বিকভাবে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব থাকছে ইসকনের ওপরেই। পাইলট প্রকল্প হিসেবে কলকাতার একটি বড় অংশে আগামী শনিবার 1 আগস্ট থেকে ইসকন মিড ডে মিল দেবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। পরে ধাপে ধাপে রাজ্যের অন্য জেলাতেও এই ব্যবস্থা শুরু হবে।

0: পয়লা আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইস্কনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। তার বাইরেও এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।
1: কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, আগামী 14 আগস্ট কন্যারত্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে তাঁদের কথা হয়েছে। জিটিএ দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে 7 অক্টোবর দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী। জিটিএ নির্বাচন নিয়ে শিলিগুড়িতে কয়েকদিনের মধ্যেই তারা বৈঠকে বসবেন বলে বিমল গুরুং জানিয়েছেন। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল করেছেন। নতুন চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশ। 22 জুলাই সপ্তম বেতন কমিশন গঠনের সময় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। আজ গুরু পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী আষাঢ় পূর্ণিমা তিথিতে আদি গুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে আজ বেলুড় মঠে গিয়ে মূল মন্দিরে পুজো দেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। আজ দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু শিল্পী। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপির রোধে লোকসভায় আজ
2: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে উপস্থিত শ্রোতমা মুখোপাধ্যায়। এবং আপনারা জানেন এই সাপ্তাহিক আশার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন একজন করে বিশিষ্ট অতিথিরা থাকেন, তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্ষার বৃষ্টিতে যদি বেড়াতে যান তাহলে বৃষ্টিটা বেশ উপভোগ্য, যদি না যাওয়া হয় তাহলে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বর্ষা কিন্তু নানান ভোগান্তি ডেকে আনতে পারে। বিশেষ করে এই

0: জলে জলে জলময় চারিদিকে বেশ রোগেরও প্রাদুর্ভাব। তাই বর্ষা চিন্তা নিয়ে আসে। স্বাস্থ্যের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত, তাদের এই সময়টা কপালে চিন্তার ভাঁজ। তারপর কাল ছিল একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথা মাথায় রেখে এবং এই মুহূর্তে সংখ্যাটা ক্রমবর্ধমান বলেই আজকের বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভাইরাল হেপাটাইটিস। তার প্রকার, তার চিকিৎসা কীভাবে হবে, সেই সবটুকু জানাবেন যিনি জানাবেন, তিনি স্টুডিওতে আমাদের আজকের অতিথি, বিশিষ্ট চিকিৎসক অরিজিৎ মল্লিক, নোডাল অফ হেপাটাইটিস ক্লিনিক এমআর বাঙ্গুর VHTC। আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর অরিজিৎ মল্লিক, আমি এখন এমআর বাঙ্গুরতে কর্মরত আছি, ওখানকার ভাইরাল হেপাটাইটিস ক্লিনিকের হেড, আর তার সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ।
0: এই ভাইরালের যুগেই তো আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভাইরালের যুগে ভাইরালও যেমন আমাদের আকর্ষণ করে, ঠিক তেমনিভাবে কিছু কিছু ভাইরাসও আমাদের শরীরে কেমনভাবে যেন প্রবেশ করে যায়, যেটা নিয়ে বেশ চিন্তার ভাঁজ, বিশেষত আপনাদের ক্ষেত্রে। বৃষ্টিতে ভেজা হলো, তার সঙ্গে ধরুন জ্বর একটা ভাব, আর তখনই আমরা নিজেরা খানিকটা ডাক্তারি শুরু করে দিলাম। ডাক্তারি করার ফলে শরীরটাকে বেশ কিছুদিন অবহেলা করা হলো, তাও দেখছি কিছুতেই কেমন যেন খুশখুশানি কাশি, ঘুষঘুষে জ্বর, এটা যাচ্ছে না। তখন ডাক্তারের শরণাপন্ন হতেই হলো, আর ডাক্তার পরীক্ষা করে যেটা জানালেন সেখানে আপনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এটা কি করে সম্ভব আমার ক্ষেত্রে? সেই রকমই ভয়। এবার মনে করে দেখুন তো যে জ্বর কি শুধু জ্বর, জ্বর তো কোনো রোগ নয়, নানান রোগের লক্ষণ মাত্র, আমি বলছি না, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে আসুন জানি যে প্রথমে যে আজকের যে আলোচনার বিষয় হেপাটাইটিস, হেপাটাইটিস বিষয়টা কি, রোগটা কি?
1: হেপাটাইটিস, হেপাটাইটিস অনেক দিন ধরেই আছে আমাদের মধ্যে। হেপাটাইটিস প্রথমত আমরা বলতে হবে হলো যে একটা লিভারের ইনফেকশন। এটা কয়েকটা প্রকারভেদ আছে, তার মধ্যে চার রকম প্রকারভেদ হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ডি। এর মধ্যে এ অ্যান্ড ই খুবই ইজিলি ইনফেকশন হলেও পেশেন্টরা খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়, কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগে না। কয়েকজন বিশেষ পপুলেশনের মধ্যেই আমরা হেপাটাইটিস এ আর ইকে নিয়ে একটু চিন্তায় থাকি। বেসিক্যালি হেপাটাইটিস ই প্রেগনেন্সির ক্ষেত্রে হলে খুবই লাইফ থ্রেটনিং বা এমনকি জীবনহানিও হতে পারে সেটা। আর হেপাটাইটিস এ এমনি গরমকালে বলুন বা মনসুন টাইমে বলুন, যে সময় বৃষ্টি বা ওখানে নোংরা পচা জল যদি খাদ্য জলের সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে সেটা আমরা সেবন করি, তার থেকে হতে পারে। কিন্তু এদের মধ্যে দুটো হলো মারাত্মক, হলো হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। কারণ এই ইনফেকশন যদি একবার শরীরের মধ্যে আসে আর যদি থেকে যায়, তাহলে কি হয়, লং স্ট্যান্ডিং কেসে আমাদের মধ্যে অন্যান্য সমস্যা দেখা দেয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো লিভারের একটা জটিল সমস্যা দেখা দিতে পারে, বা লিভার সিরোসিস অথবা ইভেনচুয়ালি হতে পারে যদি আমরা ঠিক সময় এটা ট্রিটমেন্টে যদি না নিই বা ডক্টরের শরণাপন্ন যদি না হই।
0: অর্থাৎ নিজে নিজে ডাক্তারি করাটা, করার অভ্যেসটা ছাড়তে হবে। আর দেখুন অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এ বি সি ডি, এটা শুধুমাত্র অ্যালফাবেট না, যদি আপনার শরীরের কোনো একটা অ্যালফাবেট বাসা বাঁধে তাহলে সেটা বেশ চিন্তা, শুধু আপনার সেই সঙ্গে আপনার পরিবারের। আপনি দুটো হেপাটাইটিসের কথা বললেন, যেটা আমাদের শরীর অটোমেটিক্যালি কিওর করে দেয়, সেগুলোরও যদি প্রথমে আমরা একটু, আমরা যদি মানে হয় না যে কম থেকে বেশিতে যাই, যে দুটো যে হেপাটাইটিসগুলো সহজে সেরে যায় সেই ক্ষেত্রে যদি আসি, যে তার লক্ষণগুলো কী কী?
1: যে কোনো হেপাটাইটিসে প্রথমে যদি হয়, একটা ঘুষঘুষে জ্বর হতে পারে, একটা খাওয়া দাওয়ার প্রতি একটা অ্যাপেটাইট লস, খেতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে একটা ল্যাথার্জিপনা, শুয়ে থাকলেই ভালো হয়। তার সঙ্গে থাকে হলো খুব ইম্পর্টেন্ট জন্ডিস হতে পারে। জন্ডিসে কী হতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, অনেক সময় পায়খানা ফ্যাকাশে হতে পারে, পেট ব্যথা হতে পারে। কারণ লিভারের ইনফেকশন হলে পেটের দিকে একটা, ডান দিকের ওপর দিকে একটা ব্যথা হতে পারে, সেটা হয়তো সবসময় আমরা ব্যাখ্যা করতে পারবো না, বা একটা ঘ্যানঘ্যানানি ব্যথা হয়তো থেকে যাবে। যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে জ্বর তো থাকবেই, আর ওয়েট লসেরও একটা হিস্ট্রি থাকে, খাওয়া দাওয়ার দেখলে একটা অরুচিপনা, মানে খেতে ইচ্ছা করে, যেটা হয়তো আমরা খুব সহজে খেয়ে নিতে পারতাম, সেটা দেখলেই হয়তো একটা বমি বমি ভাব, খেতে একদমই ইচ্ছা করছে না, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে এরকম। আর সব খুব সহজভাবে দেখা যায় হলো চোখ পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে। চোখ যদি হলুদ হয়ে যায়, পেচ্ছাপ হলুদ হয়ে যায়, সবসময় হলুদ থাকছে, জল না খেলে হয়তো অনেক সময় পেচ্ছাপ হলুদ হতে পারে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি না। আমরা মেনলি জিজ্ঞেস করি যে সব সময় যখনই পেচ্ছাপ করছেন না কেন, তখনই হলুদ হচ্ছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। সো এই সব হলো কমন সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি।
0: অর্থাৎ আপনি নিজের দিকে যদি একটু নজর দেন, কারণ দেখুন ছোট থেকে তো আমরা পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ, তো সেইটাকে যদি আপনি হেলথকে আপনার ওয়েলথ বানাতে চান, তাহলে কিছু কিছু বিষয় তো আপনাকে নিজে খেয়াল রাখতেই হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং ইউরিনের কালারটা একটু দেখে নেওয়া, যদি কোথাও সন্দেহ হয় তাহলে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আপনারা এই মুহূর্তে শুনছেন আশার কথা অনুষ্ঠান। যারা আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, একেবারে সমগ্র বাংলা জুড়ে আপনারা শুনতে পাচ্ছেন কোনায় কোনায়, তাহলে সরাসরি চলে আসবেন 2248-8085, আপনাদের জন্য খোলা আছে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, ডাক্তারবাবু তার উত্তর দেবেন। এই যে লক্ষণগুলো খুব কমন লক্ষণ, তবুও তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন যে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এগুলো মাথায় রেখে আমরা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেব। যে হেপাটাইটিস আমাদের ভাবায় অর্থাৎ সি এবং বি, তার লক্ষণও কি এর মতোই নাকি কোথাও একটু পার্থক্য আছে?
1: হেপাটাইটিস বি এন্ড সি লক্ষণভেদ মোরালে সবারই এক, এ বি সি ডি ই সবারই লক্ষণ প্রায় একই হয় অ্যাকিউট স্টেজে, কিন্তু যেটা আমরা চিন্তা করি হলো বি অ্যান্ড সি কে নিয়ে। কারণ অনেক সময় কি হয়, পেশেন্ট যে বি ও সি যে আছে সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেও না পারি। ইনফ্যাক্ট ইন বি এর ক্ষেত্রে হয়তো সবসময় বি যে ইনফেকশন হলেই যে আপনার মধ্যে যে সিমটমস আসবে সেটা কিন্তু না। আপনি হয়তো পুরোপুরি একটা সুস্থ সবল মানুষ হয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মধ্যে হয়তো হেপাটাইটিস বি এর জীবাণু বাসা বেঁধে আছে, সেটা মোস্ট অফ দ্য টাইম হয়তো কোনো একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, হয়তো আপনি দাঁত তুলতে গেছেন, তার আগে হয়তো একটা সেরোলজি টেস্ট করতে বলেছে, সেটার মধ্যে হয়তো ডাক্তারবাবু আপনাকে জানালেন যে আপনার হেপাটাইটিস বি আছে শরীরের মধ্যে, আপনার এটা আরও হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বা কনফার্ম করতে হবে যে কতটা জীবাণু আছে। হেপাটাইটিস সি পেশেন্ট মেনলি অনেক সময় সিকেডি পেশেন্ট যারা থাকে, হয়তো যারা ডায়ালিসিস নেয়, ক্রমশ একটা মেশিনের ওপরে হয়তো নির্ভরশীল থাকে নিজের কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য, তাদের থেকে মধ্যে অনেক সময় দেখা যেতে পারে। এমনকি পেশেন্ট যারা আছে হলো যে যারা হলো ড্রাগ ইউজার্স, হয়তো কোনো নিডল শেয়ারিং করছে, ঠিক আছে, তাদের মধ্যে হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থাকে। বা হয়তো ট্যাটুইং পুরো স্টিগমাটাইজ না করে ট্যাটুটা হয়তো কোথাও আনপ্রফেশনাল লোকের কাছ থেকে করানো হয়েছে বা যেখানে নিডল শেয়ারিং হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু সবসময় যে হেপাটাইটিস বি আর সি হলেই যে অ্যাক্টিভলি কোনো সিমটম দেখা দেবে সেটা খুব আনলাইকলি, সেটা যেন একটা বলেন সাইলেন্ট কিলার কাইন্ড অফ হতে পারে, ভেতর ভেতর থেকে আপনাকে ভেতর থেকে উইক করে দিচ্ছে।
0: আচ্ছা, সেক্ষেত্রে ধরুন কতদিন পর এর লক্ষণ প্রকাশ পাবে বা বুঝবো কি করে আমার মধ্যে যে এই রোগটা বাসা বাঁধছে?
1: সাধারণত এইসব ইনফেকশন একটা গ্রুপ অফ পপুলেশনের মধ্যেই বেশি করে দেখা যায়, ঠিক আছে। তো তাদেরকে আমাদেরকে স্ক্রিন করা খুব জরুরি, যেমন সিকিডি পেশেন্ট যেটার কথা বললাম, যারা ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালিসিসের ওপর নির্ভরশীল আছেন, তাদের 3 মান্থস অন্তর অন্তর কিন্তু সেরোলজি পরীক্ষা ম্যান্ডেটরি, যেখানে হয়তো ওনারা ডায়ালিসিস নিচ্ছেন, ঠিক আছে, সেটা গেল। থ্যালাসেমিয়া পেশেন্ট যারা থাকে, হয়তো রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নিতে হচ্ছে, তাদেরকেও কিন্তু সেরোলজি করা ম্যান্ডেটরি, কারণ এতবার ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার থেকেও কিন্তু ইনফেকশনটা আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো এগুলো বেসিক স্ক্রিনিংয়ের ওপরে আমরা কিন্তু এটার মধ্যে একটা চেক রাখি যে কাদের মতো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যাদের হয়তো হয়েছে হেপাটাইটিস সি যখন ইনিশিয়ালি হবে, হয়তো একটা জ্বর সর্দি কাশি এটা নিয়েও প্রেজেন্ট করে, পেটে ব্যথা, একটু হালকা জন্ডিস হয়তো হয়েছে, সেটাও কিন্তু সেই সময় ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার দেখে আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে। তার সঙ্গেও আছে হলো যেসব পেশেন্টের কথা আমি বললাম বা আইভি ড্রাগ ইউজার বা যে হলো ট্যাটুড হিস্ট্রি আছে, ঠিক আছে, তাদেরকে যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কিন্তু বাই ডিফল্ট একটা পরীক্ষা করার মানে করতে পারেন, তার মধ্যে থেকেও কিন্তু পেশেন্টরা স্ক্রিনিং হচ্ছে। বেসিক্যালি আমরা এখানে করছি হলো যে যারা পেশেন্টরা আছে তাদেরকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে ডিটেক্ট করা, কারণ উনি যে পুরো সমাজের সঙ্গে মিশে আছেন ওনার থেকে তো আরেকজন ইনফেক্টেড হওয়ার চান্সেস বাড়িয়ে দেয়। তখন আমরা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা সোর্স অফ কন্ট্যাক্টটাকে যদি আমরা ট্রেস করতে পারি তাহলে কি ইনফেকশনটার ট্রান্সমিশন রেটটা আমরা কমাতে পারবো, তাহলে পেশেন্টের মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা পপুলেশনের মধ্যে।
0: এই

0: ভুলে গেছেন। সকালবেলা আপনাকে মিটিংয়ে যেতে হবে, তার আগে আপনার পার্টনারের থেকে শেভিং কিটটা নিয়ে ঝটপট শেভিং করে ফেললেন, আর ঠিক চটপট করে আপনার শরীরের মধ্যে ঢুকে গেল সেই রোগটা, যেটা হয়তো আগামী দিনে মারণ রোগ হতেও পারে। সত্যি কি পারে?
1: একদমই ঠিক বলেছেন, কারণ হেপাটাইটিস বি যেটা আমি বললাম হলো সাইলেন্ট কিলার কাইন্ড অফ, কারণ হেপাটাইটিস বি আপনার মধ্যে হয়তো বাসা বেঁধে থাকবে, আপনি হয়তো টের নাও পেতে পারেন। লং স্ট্যান্ডিং কেসে কি হয়, যেটা হেপাটাইটিস মেইনলি ইজ অ্যান লিভার ইনফেকশন, ঠিক আছে, এটা লিভারকে ক্ষতিগ্রস্ত করার হাই চান্স।
0: একটু আপনাকে একবার থামাই, একবার দেখি আমি টেলিফোনে কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো, হ্যালো,
2: হ্যালো দিদি এবং ডাক্তারবাবু, আমার নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার।
2: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: তো ডাক্তারবাবু, আপনি যে বললেন যে পেট ব্যথা কিংবা পেট চাপটা হলুদ, যদি এর সঙ্গে কি কোনো পাতলা পায়খানার লক্ষণ থাকে যদি করে বলেন। আর একটা কথা হচ্ছে, বাচ্চাদের কি বেশি হয় না সব বয়সে একটু বেশি হয় যদি করে একটু বলেন।
0: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়ে আসব যে কাদের হয়, কাদের হবার সম্ভাবনা। তার আগে আপনি যেটা বলছিলেন যে ওই সাইলেন্ট কিলার হয়ে উঠতে পারে,
1: তো হেপাটাইটিস বি থেকে কি হয়, লিভারকে ক্ষতিগ্রস্ত করলে লং স্ট্যান্ডিং, এটা সিঙ্গেল ডে এর ব্যাপার না, কারোর মধ্যে হেপাটাইটিস বি যদি এখনো থাকে ধরা পড়ে, তার হয়তো তার 5-6 বছর আগের থেকে হয়তো হার থাকার সম্ভাবনা থাকে। কারণ হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে যে ওর হয়তো ছোটোবেলায় একটা জন্ডিস হয়েছিল, সেটা হয়তো ফলো আপ করা হয়নি, কি ধরনের জন্ডিস সেটা দেখা হয়নি, তারপর থেকে হয়তো সে সুস্থ স্বাভাবিকভাবেই থেকে গেছিলো, কিন্তু হেপাটাইটিস বিটা ওনার মধ্যে থেকে গেছে। তো এই হেপাটাইটিস বি যেমন লিভারকে লিভার সিরোসিস, ঠিক আছে, লিভার ফেলিয়ারের দিকে নিয়ে যায়, আর লিভার সিরোসিস বা ফেলিয়ার হয়ে গেলে সেই লিভারটা আবার যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এইসব ক্ষেত্রে মেনলি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বা সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের উপর রাখতে হবে, যাতে এই লিভারটা যায় সিরোসিসের দিকে না যায়। আলটিমেটলি লং স্ট্যান্ডিং সিরোসিস কিন্তু আবার ক্যান্সারের দিকেও যায়, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, মানে যাদের হয়তো লং স্ট্যান্ডিং হেপাটাইটিস বি বা সি আছে তাদের ক্ষেত্রে এইচসিসির চান্সেস হওয়া অনেকটাই বেশি। সেটারও স্ক্রিনিং কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করে দিই, যাতে আমরা এই দুর্দিন দেখতে না হয়। তার জন্যই আমরা বারবার করে বলি যে যাদের হয়তো এই জীবাণুটা আছে সেটা নিজের কাছে লুকিয়ে না রেখে মানে সঠিক জায়গায় সুপরামর্শ নিন, কারণ আপনি সেটা উপকার পাবেন, ঠিক আছে।
0: জন্ডিস তার মানে আপনি বলছেন যে ফিরে ফিরে আসতেই পারে?
1: আসতেই পারে
0: যদি তার মধ্যে সেই জীবাণুটা রয়ে যায়। এইবারে প্রশ্ন শ্রোতা বন্ধুও জানতে চেয়েছেন যে কাদের হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার এজ লিমিট আছে কিনা।
1: না, হেপাটাইটিস বলতে কারোর কোনো স্পেসিফিক এজ গ্রুপ নেই, ছোটোর থেকে বড়ো এমনকি বয়স্ক মানুষের সবারই হতে পারে। যেটা আমি বললাম, বাচ্চা বয়সে হেপাটাইটিস হওয়া মানে হলো যে দেখতে হবে ওনার মায়ের মধ্যে হেপাটাইটিস ছিল কি ছিল না। বেসিক্যালি মায়ের থেকে বাচ্চা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কারণ মা যদি সঠিক সময় যদি ও ট্রিটমেন্টে না নেন বা সঠিক সময় যদি ডাক্তারের তত্ত্বাবধানে না আসেন, তাহলে কিন্তু এর ট্রান্সমিশন রেট খুব হাই, মোর দ্যান 90%।
0: আচ্ছা, এই গুরুত্বপূর্ণ আলোচনাটায় আমরা আসবো, তার আগে না, হ্যাঁ, যে কথা আপনি বলছিলেন যে মায়ের থেকে তার মধ্যে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে, অর্থাৎ এই জায়গাতে যারা ধরুন এই মুহূর্তে শুনছেন আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে সচেতন হওয়াটা ভীষণ জরুরি।
1: একদম,
0: আমরা যদিও জানি যে এখন সরকারি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে যে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন তার বেসিক কিছু ব্লাড টেস্ট হয়, হয়ে দেখে নেওয়া হলো। এবারে ধরুন যদি মায়ের মধ্যে মা এই হেপাটাইটিসের ক্যারিয়ার, সেক্ষেত্রে কি করা হয়, তার পরবর্তী ধাপ কি আছে?
1: দেখুন, যে কেউ ক্যারিয়ার হতেই পারে, ঠিক আছে। তো সাপোজ একজন মায়ের হয়তো হেপাটাইটিস বি আনফর্চুনেটলি ধরা পড়েছে, তাতে ভয় না পেয়ে সঠিক জায়গায় গিয়ে সুপরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রথমত বলতে হবে যে হেপাটাইটিস বি ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, মানে ওটাই কিন্তু শেষ দিক না। তার মানেই যে ওনার বাচ্চা যে হেপাটাইটিস বি পজিটিভ হবে সেটা কিন্তু না, তার প্রিভেনশনের কিন্তু একাধিক জিনিসপত্র আছে। আপনি যদি গিয়ে ডাক্তারখানায় দেখান হেপাটাইটিস বি হয়তো আপনার শরীরের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলে দেওয়া হবে যে আপনি যেন পরবর্তীকালে সবকটা ভিজিট যেন কিন্তু হসপিটালে এসেই দেখাবেন, এমনকি প্রসবের সময় কিন্তু হসপিটালে এসেই প্রসব করবেন, সেটা নর্মাল ডেলিভারি হোক বা হেপাটাইটিস সিজারিয়ান সেকশন হোক। হেপাটাইটিস বি মানেই যে

0: ওনার সিজার করতে হবে বা এটা কিন্তু না, হেপাটাইটিস বি কিন্তু নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারও হতে পারে, যদি কমপ্লিকেশন হয়। যে কোনো ডেলিভারি অ্যাকর্ডিং টু দ্য চয়েস হওয়ার সম্ভাবনা আছে পেশেন্টের পরিস্থিতি বুঝে। এবার হেপাটাইটিস বি পরবর্তীকালে কি করা হয়, পেশেন্ট যখন প্রসব করেন তার বাচ্চার ক্ষেত্রে আমরা দু রকম টিকাকরণ করি, সেটা ম্যান্ডেটরি। সেটা যদি না করি তাহলে বাচ্চার মধ্যে হেপাটাইটিস বি হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে।
1: টিকাকরণের বিষয় শুনবো, তার আগে দেখি, হ্যালো।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন
2: ডাক্তার। নমস্কার। হ্যাঁ বলছি যে এই যে ভাইরাল এটা বলছেন হেপাটাইটিস, এটা তো জলটাই হচ্ছে মেইন। হ্যাঁ তা বাজারে যে এত কিছু জল রেডিমেড সমস্ত জল পাওয়া যাচ্ছে, যাতে সেগুলো কতটা নিরাপদ? আর হেপাটাইটিস এর ক্ষেত্রে যে গ্লুকোজ যে মানুষ খাচ্ছে খাচ্ছে অজ্ঞানতার বসেই বলুন আর জানাতেই বলুন, হ্যাঁ গ্লুকোজ খাচ্ছে, এর রোল কতটা?
1: বেশ, আপনি শুনতে থাকুন। তার আগে আমরা এই প্রসঙ্গটায় আসবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম যে শিশুর টিকাকরণের কথা আপনি বলছিলেন, যে জন্মের পরই শিশুর টিকাকরণ করা হয় শিশুটিকে সুস্থ রাখার জন্য। এক্ষেত্রে দেখুন, অনেক ক্ষেত্রে তো হয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গায় আছে হয়তো বা স্বাস্থ্যকেন্দ্রটা বেশ খানিকটা দূরে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে, তাও কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে হয়তো প্রসব হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি, অনেক সময় আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে, সেক্ষেত্রে কতক্ষণের মধ্যে বাচ্চাটিকে সেই টিকা দেওয়ার উচিত?
0: আমরা যে জন্মের পরে দু রকম টিকাকরণ করি, একটা হলো ভ্যাকসিনেশন, জিরো ডোজ ভ্যাকসিন বলা হয় হেপাটাইটিস বি, আর একটা হলো ইমিউনোগ্লোবুলিন। এবার ইমিউনোগ্লোবুলিনে একটা সময়সীমা আছে, সেটা হলো 3 দিন পর্যন্ত, মানে 72 আওয়ার্স পর্যন্ত আমরা এটা ম্যাক্সিমামলি দিতে পারি, তারপরে ওটা দিয়ে কোনো কাজ করবে না।
1: আর
0: ভ্যাকসিনটা আমরা সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা বলা হয় যে সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে কাঁদার পরেই আমরা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিই, বিসিজির ফার্স্ট ডোজ দিই, তার সঙ্গে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর তার সঙ্গে ইমিউনোগ্লোবুলিন। এগুলো খুবই ম্যান্ডেটরি, এটা শুধুমাত্র সরকারি জায়গায় এক পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সেটা না, অনেক লোকজন আছে যারা হয়তো পুরোপুরি সেই সময় হয়তো সরকারি জায়গায় আসতে পারছে না দুর্গম পথের জন্য বা অনেকটা দূরে থাকার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু 9 মাসের মধ্যে আমরা ভাবি যে একবার না হলেও কিন্তু পেশেন্ট কোনো না কোনো সময় ডাক্তারের সঙ্গে একবার কন্ট্যাক্টে এসেছেন, সেখান থেকে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করি। যারা কারা করে, আশাকর্মীরা যারা আছেন তারা করে, আশাকর্মীদের এখানে কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা প্রাক্তন গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে গিয়ে যাদের বাচ্চা হয়েছে তাদেরকে ফলো আপ করা, তারা টিকাকরণ নিচ্ছে কিনা সেটা ফলো আপ করা, তার সঙ্গে বাচ্চা যাতে হেপাটাইটিস মাদারেও যদি বাচ্চা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আমাদের অথরিটির আন্ডারে নিয়ে আসা, যে ইনস্টিটিউটে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে টিকাকরণগুলো সঠিক সময় নিতে পারো, তার জন্য কিন্তু এদের ভূমিকা অনেক।
1: হ্যালো হ্যালো
3: নমস্কার
1: নমস্কার
3: নমস্কার ম্যাম
1: নমস্কার, বলুন কে বলছেন?
3: আমার একটা বাড়ি ছিল আর কি ভাইপো, তা সে মানে তার ওই মানে লিভারের মধ্যে ফ্যাট জমছে আর কি। হ্যাঁ ফ্যাট জমার জন্য কি সমস্যা হচ্ছে, মানে জন্ডিসটা একটু হয়েছে এবং রাত্রেও আমরা ঘুম ঠিকঠাক হচ্ছে না, যার জন্য এর কিছু উপায় যদি থাকে আপনাদের কাছে সেটা একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়।
1: আজকের আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস, তার প্রকার। হ্যাঁ ডেফিনেটলি সেটা একটা লিভারের প্রদাহ, লিভার জনিত অসুখ, ওই সব অসুখ তো সবভাবে একই সঙ্গে নিরাময় করা যায় না, তাও ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
0: দেখুন ফ্যাটের ব্যাপারে এটা খুবই লোকজনের মধ্যে একটা ইচ্ছা আছে যে মানে ইউএসজি করলেই একটা ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার হওয়ার আগে এটা আগে ভাবতে হবে যে ফ্যাট যে কোনো শরীরের মধ্যে জমতে পারে, ঠিক আছে? তো ফ্যাট একইভাবে লিভারের মধ্যে জমেছে, এবার সেটা হয়তো পরিমাণ একটু বেশি হতে পারে। সবার আগে ফ্যাট জমানোর সবথেকে কম জিনিস হলো যে খাওয়া দাওয়া ঠিক রাখবেন, শরীর সচেতন হবেন, এক্সারসাইজ করবেন, ফ্যাট একইভাবে জমবে না বা যেখানে জমে সেখান থেকে গলে যাবে। আর ফ্যাটের জন্য এবার জিনিসটা আমি জানি না আপনার পরিবারে যার কী হয়েছে, অনেক সময় ফ্যাটি লিভারের থেকেও জন্ডিস হতে পারে, এবার জন্ডিসটার কিন্তু মাত্রা আছে, অনেকজনের একটু থাকে যে এলএফটিটা করে গিয়ে দেখলো যে একটু বিলিরুবিনটা নর্মালের থেকে বেশি, তার নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ তারও অনেক কিছু মাত্রা আছে আর ওইগুলোরও ব্যাখ্যা আলাদা আলাদা আছে, আর সব ব্যাখ্যাই যে রোগ সেটা কিন্তু না। ঠিক আছে? তো আমি বলবো আপনি সঠিক সময় গিয়ে ডাক্তারের পরামর্শ নিন।

0: তিনি আপনাকে গাইড করে দেবে এটার ব্যাপারে। আর ঘুমের ব্যাপারটা পুরোপুরি সাবজেক্টিভ, ঠিক আছে?
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি হুগলি জেলার রাজবাড়ি থেকে আশিস ভর কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ দিদিকেও নমস্কার।
1: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে, লিভারকে ভালো রাখতে গেলে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়?
1: ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন। আমরা এই প্রসঙ্গে তো আসবোই ডেফিনেটলি, যে আমরা তো বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আমরা সবসময় চেষ্টা করি, সরকার চেষ্টা করছে যে সেটা হেপাটাইটিস হোক বা যে কোনো ক্ষেত্রে মানুষকে সচেতন করা। সরকার যেমন চেষ্টা করছে আপনার কাছে পরিষেবা পৌঁছে দিতে, এবং সেই পরিষেবা পৌঁছে দেন যারা, যে কথাটা কথা প্রসঙ্গে ডাক্তার মল্লিকও বলেছেন, যে আশা দিদিরা। এবং এই যে হেপাটাইটিসের কথা বলছি, বা মূলত যে ধরনের, যে দুটো হেপাটাইটিস ভীষণভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেখানেই কিন্তু আশা দিদিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একেবারে সে গর্ভবতী মা হতে পারেন, তাকে আইডেন্টিফাই করে তার নিয়মিত চিকিৎসার ফলো আপ করা, তাকে দেখানো, এই যে গ্রামীণ স্তরে একেবারে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার যেমন বদ্ধপরিকর, তেমনি আপনাদেরও সচেতন হতে হবে। আমাদের সময় এগিয়ে চলেছে গড়গড়িয়ে আশার কথা, আশারা যেমন আছেন, আশা দিদিরা যেমন আছেন, তেমনি আমরাও আশা রাখি আপনারাও সচেতন হবেন। হ্যাঁ ডেফিনেটলি আমরা তো জানতে চাইব যে হেপাটাইটিসে আক্রান্ত হলে, কোন কোন হেপাটাইটিসে আক্রান্ত হলে খাওয়া দাওয়ার কী পরিবর্তন হলে কি খাবে, আর যদি না হতে দি লিভারটাকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে কীরকম খাওয়া দাওয়া থাকবে।
0: সবসময় ম্যাডাম যেমন বললেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো প্রথমে প্রিভেন্ট করার জন্য তো হেপাটাইটিস না হয় সেটার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বর্ষাকালীন সময়ে যেখানে সেখানকার জল খাওয়া, মানে কাটা ফল বাইরে থেকে না খাওয়া, বাড়িতে ভালো করে ফল পরিষ্কার করে খাওয়া, এগুলো করে খাওয়া দাওয়ার হাকে হাতটা ধুয়ে খাওয়া, এগুলো খুবই ম্যান্ডেটরি। এটা যে কোনো রোগকে কিন্তু আমরা এখানেই আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারি, একটা প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক, প্রপার ফুডিং, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? এটা হলো ম্যাক্সিমাম হেপাটাইটিস এ, ই, বি, সি যেটাই হবে, ফিকো ওরাল রুট দিয়ে যেগুলো ট্রান্সমিশন হয় সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর যেটা বললাম যে নিডল শেয়ারিং যেগুলো আছে, নিডল শেয়ারিং করা বা হয়তো আনলাইসেন্স নার্সিংহোমে গিয়ে কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেওয়া, কয়েক রাস্তাঘাটে কেটে যাওয়ার পরে হয়তো কোথাও অজ্ঞাত জায়গায় গিয়ে স্টিচ নেওয়া, যেখানে হয়তো আপনার কোনো আনহাইজেনিক টেকনিক বা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর ইনফ্যাক্ট হেপাটাইটিস হলে তখন আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখবো সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি একসঙ্গে দুটো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। একজন আমাদের লিসনার বললেন যে ওনার গ্লুকন ডি বা গ্লুকোজ খাওয়ার কথা। সত্যি বলতে লিভার হলো স্টোরেজ অফ গ্লুকোজ, ওটা ইজ অ্যান কাইন্ড অফ অ্যান পাওয়ার হাউস। আমাদের ওখান থেকে গ্লুকোজের সিক্রিশন হয়, দ্যাট হেল্পস ইন মানে আমাদের শরীরটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো কী হয়, লিভার যদি ইনফেকশন হয় গ্লুকোজটাও কিন্তু কমে যায় শরীরে। তো টু অ্যান এক্সটেন্ট আমরা কিন্তু গ্লুকন ডি খেতে পারি বা গ্লুকোজ ওয়াটার বা সুগার কন্টেনিং ওয়াটার খাওয়া যেতে পারে ডিউরিং দ্য টাইম অফ হেপাটাইটিস, টু মেক মানে যাতে সুগার লেভেলটা ঠিক জায়গায় থাকে। আর দ্বিতীয়ত, হেপাটাইটিস হলে আমরা জেনারেলি বলি যে একটু সিদ্ধ খাবার দাবার খাওয়া, যেটা ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে? তার মধ্যে স্পাইসি ফুড বা হলো আপনার তৈলাক্ত জিনিস বা ভাজা ডিপ ফ্রাইড আইটেমস, এগুলো যতটা পারি অ্যাভয়েড করি, ঠিক আছে? আর জল খাওয়া খুবই ম্যান্ডেটরি, হাইড্রেশন স্ট্যাটাস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যদি আমরা ঠিকভাবে জল না খাই শরীর আরও শুকিয়ে যাবে, রোগটা আরও বাড়বে, বিলিরুবিন আরও বাড়তে পারে, লিভারের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তো সবই কিন্তু ওষুধের দ্বারাই সব কিছু না, পুরোপুরি হলো খাওয়া দাওয়া, লাইফস্টাইল ঠিকভাবে লিড করা, হাট পরিষ্কার করে খাওয়া, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
1: আরেকটা, জলই জীবন আবার জলই মরণ। জল সম্পর্কে একজন আর শ্রোতাবন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছিলেন, যে বাজারে আমরা হাজারো প্যাকড ওয়াটার দেখি, মিনারেল ওয়াটার বা প্যাকড ওয়াটার, সেগুলো কতটা সুরক্ষিত?
0: এখনকার দিনে অনেকটাই প্যাকড ওয়াটার পাওয়া যায়। তো জেনারেলি প্যাকড ওয়াটার যাদের সোর্স হয় তারা তো ফিল্টার করেই, আশা করা যায় যে ফিল্টার করেই জলটা প্যাক করা হয়েছে। এবার আনফর্চুনেট কেসেস হয়তো হতে পারে যে জলের থেকে ট্রান্সমিশন হচ্ছে, বাট খুব আনলাইকলি। যদি ফিল্টার করা ওয়াটার থাকে তার থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স খুবই আনলাইকলি। তো যে কে সেই ফিল্টার

0: খাওয়ার থেকে আমার বলবো যে বাড়ির খাওয়ার বা জলটাও যদি ফিল্টার করে ঘুরতে গেছেন, ওটাকে একটু ফিল্টার আপনি গরম, হালকা গরম করে তারপরে খেতে পারেন যদি সেটা মনে হয়। কিন্তু আমি বলবো সবসময় যে বাড়ির জল ওইগুলোই নিয়ে যাওয়া, কোথাও গেলে একান্তই যদি সম্ভব না হয় ভালো ফিল্টার্ড ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খেলেও আমার মনে হয় না যে ওর থেকে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা আছে।
1: শুধু সেক্ষেত্রে দেখে নেবেন, অবশ্যই আমরা দেখে নিই যে সিল করা বোতল, এই বোতলটা নেওয়ার সময় আপনি এটা দেখে নিতে কিন্তু ভুলবেন না। আর ডেফিনেটলি খাওয়া দাওয়ার দিকটা তো আমাদের নজর রাখতেই হবে, হেলদি লাইফ লিড করলে আমরা হেলদি থাকব। হেলদি ফুড হচ্ছে আপনার হেলথকে ভালো রাখার একটা অন্যতম জায়গা। ডাক্তারবাবু, সময় তো একদম শেষ হয়ে এসেছে, এই যে হেপাটাইটিস, যে হেপাটাইটিসগুলোর সঙ্গে খরচের কথা আসে, টিকাকরণের কথা আসে, সেইখানে সরকারি জায়গার যে একটা আশ্বস্ত করার জায়গা অর্থাৎ খরচের বিষয় নেই, চিকিৎসার কথা আপনি যদি খুব সংক্ষেপে একটু বলে দেন সেটা আমার শ্রোতা বন্ধুদের জন্য।
0: বি আর হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টের কস্ট এখন একদমই লাগে না, সরকারের দ্বারা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়। তার আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পুরোটাই ফ্রি অফ কস্টে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে হয়। সব ডিস্ট্রিক্টে ডেজিগনেটেড হেপাটাইটিস সি হেপাটাইটিস ক্লিনিক আছে, সেগুলো একটু ওয়াকিবহল থাকবেন, না হলে নিজে কাছাকাছি কোনো ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গিয়ে ওটা জেনে নেবেন, ওনারা কিন্তু আপনাকে সঠিক জায়গায় রেফার করে দেবে। এক জিনিস মাথায় রাখবেন, আনুষাঙ্গিক পরীক্ষা তার সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সবই কিন্তু বিনামূল্যে গভর্নমেন্ট সেট আপ থেকে পেয়ে যাবেন, কোনোভাবে আপনার পকেট এক্সপেন্স করতে লাগবে না।
1: অর্থাৎ এই আশার কথাটুকু দিয়েই আজকের আশার কথা শেষ করব যে আপনার অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে সরকার খেয়াল রেখেছেন, তাই আপনি নিরাপদ সুস্থ সুন্দর চিকিৎসার জন্য আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যান সেখানে, এবং অবশ্যই সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজকের আশার কথা অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস প্রকার ও তার চিকিৎসা। আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নোডাল অফিসার এম আর বাঙ্গুর, VHTC ডাক্তার অরিজিৎ মল্লিক। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে আগামী বুধবার নতুন বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ। এখন শুনবেন আধুনিক গান শিল্পী তালাত মাহমুদ।

এতক্ষণ আধুনিক গান শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

গজল শুনছেন আল্লাহাদ খোয়াসি কাসিকার, এতক্ষণ শুনলেন। এবারের গানটির শিল্পী দ্বৈতকণ্ঠে স্বাতিকা শিকার এবং আল্লাহাদ কাশিকার।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল। প্রথমে আহ্লাদ কাশিকার এবং তারপর স্বাতি কাশিকার এবং আহ্লাদ কাশিকারের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা উত্তরবঙ্গে বাঘের ইতিহাস, সংকট ও সংরক্ষণ, এ বিষয়ে বলছেন স্বরূপা মজুমদার হালদার।
1: রাতের বক্সা, বিদ্যুৎ নেই, শুধু টর্চের আলো আর বুকের ধূপকুকানি। হঠাৎ জঙ্গলটা নিস্তব্ধ হয়ে গেল, ঝিঝি থেমে গেল, পাতার খসখসানি বন্ধ। পাশের বনরক্ষী হাতের ইশারায় বললেন, চুপ, রাজা আসছে। এক মিনিট পরেই দূর পাহাড় থেকে ভেসে এলো একটা গর্জন, লম্বা, গম্ভীর, বুক কাঁপানো। সেই শব্দে মনে হলো গোটা ডুয়ার্স জেগে উঠল। ওই একটা ডাকের জন্যই আমরা বুঝি জঙ্গল বেঁচে আছে, নদী বেঁচে আছে, আমরাও বাঁচব। বাঘ, সে শুধু একটা প্রাণী নয়, সে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের আত্মা, শক্তির প্রতীক, বনের ভারসাম্যের রক্ষক। কিন্তু এই রাজাকে আমরা প্রায় হারিয়েই ফেলেছিলাম বন্দুক, লোভ আর অবহেলায়। 1990-এর দশকে বক্সার জঙ্গল প্রায় বাকশূন্য হয়ে পড়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি, বাঘ ফিরেছে, গর্জন ফিরেছে, আশা ফিরেছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব উত্তরবঙ্গের অরণ্যের বাঘের 200 বছরের ইতিহাস, কিভাবে তারা হারিয়ে গেল, কিভাবে ফিরল এবং আগামী দিনে আমাদের করণীয় কি। ব্রিটিশ যুগ, 1800 থেকে 1947, একসময় ডুয়ার্স আর তরাই ছিল বাঘের স্বর্গ। গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি, বক্সা, মহানন্দা সব মিলিয়ে সব জায়গায় বাঘের অবাধ রাজত্ব। ব্রিটিশরা এসে শিকারকে খেলায় পরিণত করল, একটা বাঘ মারলে মেডেল, পদোন্নতি। রেললাইন বসাতে গিয়ে হাজার হাজার একর জঙ্গল কাটা হলো। তবুও 1940 সাল পর্যন্ত সরকারি রেকর্ড বলছে উত্তরবঙ্গে 200-এর বেশি বাঘ ছিল। স্বাধীনতার পর জনসংখ্যার চাপ, 1947 থেকে 1972, দেশভাগের পর উদ্বাস্তুদের জন্য জঙ্গল কাটা শুরু হলো। চা বাগান বাড়ল, চাষের জমি বাড়ল, বাঘের থাকার জায়গা কমল, একই সাথে ট্রফি হান্টিং চলল। ফলে 1970 সালের মধ্যে সারা ভারতে বাঘের সংখ্যা 1800 নেমে এলো। উত্তরবঙ্গেও অবস্থাও হলো সঙ্গীন। 1972, প্রজেক্ট টাইগার এবং বক্সার জন্ম। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। 1973 সালে প্রজেক্ট টাইগার, উদ্দেশ্য বাঘ বাঁচাও, জঙ্গল বাঁচাও। 1977 সালে 760 বর্গ কিলোমিটার নিয়ে বক্সাকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হলো, সাথে বাফার জোন। কিন্তু শুধু কাগজে ঘোষণা করলেই হবে না, 1980 থেকে 2005 পর্যন্ত বক্সায় বাঘের সংখ্যা 10-এর নিচেই ছিল। 2006 সালের একটা সমীক্ষা তো বলেই দিল বক্সায় বাঘ নেই। উত্তরবঙ্গবাসীর কাছে এটা ছিল বুকের ভিতর ছুরির মতো। 2006-এর পর থেকে সরকার, বন দপ্তর আর স্থানীয় মানুষ মিলে একটা যুদ্ধ শুরু করল। ফল আজ আমাদের সামনে। বক্সা ব্যাঘ্র প্রকল্প মোট আয়তনের মধ্যে কোর 390 বর্গ কিলোমিটার, বাফার 370 বর্গ কিলোমিটার, মোট 760 বর্গ কিলোমিটার। ভুটান, আসাম ও উত্তরবঙ্গের জঙ্গলকে জুড়েছে। 2011 সালের গণনা অনুযায়ী মাত্র 3টি বাঘ ছিল। 2022 সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বক্সায় 2 থেকে 6টি বাঘের উপস্থিতি নিশ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বাচ্চাসহ মা বাঘ, অর্থাৎ বক্সায় বাঘ প্রজনন করেছে। বক্সা এখন আর সিঙ্ক নয়, সোর্স। এখানকার বাচ্চা বাঘ বড় হয়ে চাপড়ামারি, জলদাপাড়া, এমনকি ভুটানের জঙ্গলেও যাচ্ছে। গরুমারা ও জলদাপাড়া, স্পিল লাভারের গল্প, এই দুটো জায়গা গন্ডারের জন্য বিখ্যাত। কিন্তু গত 15 বছরে এখানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গরুমারা জাতীয় উদ্যান 79 বর্গ কিলোমিটার। 2023 সালের ক্যামেরা ট্র্যাপ অনুযায়ী এখানে 8 থেকে 10টি প্রাপ্তবয়স্ক বাঘ আছে, সাথে 3-4টি বাচ্চা। জলদাপাড়া জাতীয় উদ্যান 217 বর্গ কিলোমিটার। এখানে 10-12টি বাঘ স্থায়ী। তোর্ষা নদীর চরে বাঘের পায়ের ছাপ এখনও নিয়মিত। কেন বাড়ল? কারণ শিকার কমেছে। গন্ডার বাঁচানোর প্রকল্পের ফলে হরিণ, সম্বর, বাইসন, বুনো শুয়োরের সংখ্যা 3 গুণ বেড়েছে। খাবার পেয়ে বাঘ নিজে থেকেই চলে এসেছে। করিডোর, সংযুক্ত অরণ্যের স্বপ্ন। বাঘ 80 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ঘোরে। একটা জঙ্গলে সে থাকতে পারে না, তাই দরকার করিডোর। মূর্তি চালসা করিডোর, গরুমারা চাপড়ামারিকে জোড়ে নাগরাকাটা করিডোর, চাপড়ামারিকে বক্সা জোড়ে মহানন্দা করিডোর, নেওড়া ভ্যালি থেকে নেপাল পর্যন্ত। এই করিডোরগুলো দিয়ে এখন নিয়মিত বাঘ যাতায়াত করছে, ফলে উত্তরবঙ্গের 6টি সংরক্ষিত অরণ্য এখন আর আলাদা দ্বীপ নয়, তারা একটা মেটা পপুলেশন হিসেবে কাজ করছে। 2022 সালের সরকারি তথ্য অনুযায়ী সারা ভারতে বাঘ 3,682, পশ্চিমবঙ্গে 101টি। এর মধ্যে উত্তরবঙ্গের বক্সা, গরুমারা, জলদাপাড়া, মহানন্দা মিলিয়ে 28 থেকে 32টি। 2014 সালে যা ছিল 12 থেকে 15টি, 10 বছরে দ্বিগুণের বেশি। কিভাবে ফিরল বাঘ? প্রযুক্তি ও নজরদারি, ক্যামেরা ট্র্যাপ। বক্সা, গরুমারা, জলদাপাড়ায় 400-এর বেশি ক্যামেরা। প্রতিটি বাঘের ডোরায় প্যাটার্ন আলাদা, তাই নাম দিয়ে চেনা যায়, যেমন BTR M1, গরুমারা F3। ড্রোন ও থার্মাল ক্যামেরা, রাতে টহল, M-Stripes অ্যাপ। বনরক্ষীরা জঙ্গলে ঢুকেই পাগমার্ক, বিষ্ঠা, শিকারের ছবি আপলোড করেন। সদর দপ্তর থেকে সরাসরি মনিটরিং। স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স STPF 2012 সালের গঠন, 112 জন জওয়ান শুধু বক্সার জন্যই। তাদের কাজ পাচার রোধ ও সীমান্ত টহল। এর ফলে বাঘের হাড়, চামড়া পাচার 90% কমেছে। বক্সার কোর এলাকা থেকে 8টি গ্রামের 2,500 মানুষকে স্বেচ্ছায় পুনর্বাসন দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার 10 লক্ষ টাকা এবং 2 একর জমি পেয়েছে। জঙ্গলের ধারের গ্রামে ইকো ডেভেলপমেন্ট কমিটি, তারা মধু, রেশম, হোমস্টে করে। বাঘ থাকলে ট্যুরিস্ট আসে, তাদের রোজগার হয়, তাই তারাই এখন বাঘের সবচেয়ে বড় রক্ষক। শিকার বাড়ানোর প্রকল্প প্রে বেস অগমেন্টেশন, জঙ্গলে 40টি কৃত্রিম জলাশয়, ঘাসের জমিতে সার দিয়ে হরিণের খাবার বাড়ানো, ফলে সম্বর, চিতল, বাইসনের সংখ্যা বেড়েছে। একটা বাঘকে বাঁচতে হলে বছরে 50টি বড় শিকার লাগে, সেই ব্যবস্থা এখন আছে। গবাদি পশু মারলে 7 দিনের মধ্যে 30,000 টাকা, মানুষ আহত হলে 10 লক্ষ টাকা। টাইগার রেসপন্স টিম 2 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়, ট্র্যানকুইলাইজ করে বাঘকে আবার জঙ্গলে ছাড়া হয়। প্রতি বছর 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে, স্কুলে নাটক, পোস্টার, চা বাগানে বাঘ মিত্রা। স্থানীয় যুবকরা রাতে মাইক নিয়ে হাতি ও বাঘের খবর দেয়। কেন্দ্রীয় সাহায্য প্রজেক্ট টাইগার 60% টাকা কেন্দ্র দেয়। ক্যাম্পা ফান্ড, করিডোরে গাছ লাগানো, NTCA গাইডলাইন্স, কোনো উন্নয়ন প্রকল্পের আগে টাইগার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক। উত্তরবঙ্গের বাঘ নিয়ে কিছু বিশেষ কথা। রয়্যাল বেঙ্গল টাইগার গায়ের রং উজ্জ্বল সোনালি, ডোরা কালো, ওজন 180 থেকে 250 কেজি। জলপ্রেমী, ডুয়ার্সের বাঘ খুব ভালো সাঁতার কাটে, গরমে তোর্ষা, জলঢাকা নদীতে ঘণ্টার পর ঘণ্টা থাকে। নিশাচর কিন্তু নির্জনতা প্রিয়, এরা মানুষ এড়িয়ে চলে। গত 20 বছরে উত্তরবঙ্গে বাঘের আক্রমণে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 5 জন, তুলনায় হাতির সংখ্যা অনেক বেশি। একাকী শিকারী, স্ত্রী বাঘ 2 থেকে 3 বছর অন্তর 2-4টি বাচ্চা দেয়, 2 বছর মাই তাদের শিকার শেখায়। আগামী দিনের 4টি বড় চ্যালেঞ্জ: আবাসস্থল ভাঙন, NH-31, NJP, আলিপুরদুয়ার রেললাইন, চা বাগান, এগুলো করিডোর কেটে দিচ্ছে। সমাধান: সেবক ও বিন্নাগুড়িতে ওয়াইল্ড লাইফ আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি, জঙ্গলে জলের অভাব, তাই গ্রীষ্মে কৃত্রিম জলাশয় আরও বাড়াতে হবে। জিনগত বৈচিত্র্য, বক্সায় বাঘের সংখ্যা এখনও 10-এর কম, ইনব্রিডিং হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। NTC এর পরিকল্পনা 2028-এর মধ্যে আসাম বা ভুটান থেকে 2-3টি বাঘ এনে বক্সায় ছাড়া, একে বলে জেনেটিক অগমেন্টেশন। পর্যটনের চাপ, ইকোট্যুরিজম দরকার, কিন্তু জিপের আওয়াজ, প্লাস্টিক, এগুলো বাঘকে বিরক্ত করে, তাই ক্যারিং ক্যাপাসিটি মেনে ট্যুরিস্ট ঢোকানো হচ্ছে। সাধারণ মানুষের ভূমিকা, আমরা কি করতে পারি? জঙ্গলে প্লাস্টিক ফেলবেন না, খাবার ভেবে বাঘ প্লাস্টিক খেয়ে ফেলে। রাতে জঙ্গলের রাস্তার গাড়ির গতি 40 কিলোমিটার রাখুন। হেডলাইন ডিপার করুন, বাঘ দেখলে হইচই নয়, দূরে থেকে দেখুন, বনদপ্তরকে খবর দিন। অবৈধ শিকার দেখলে 1926 নম্বরে ফোন করুন, আপনার নাম গোপন থাকবে। ইকোট্যুরিজম করুন, স্থানীয় হোমস্টেতে থাকুন, এতে গ্রামের মানুষের রোজগার হবে, তারাও জঙ্গল বাঁচাবে। ছোটবেলায় ঠাকুরদার কাছে গল্প শুনতাম, বাঘ হলো জঙ্গলের হিসাব রক্ষক, সে দুর্বলকে মারে, সবলকে বাঁচতে দেয়, তাই জঙ্গলে অসুখ হয় না। আজ বিজ্ঞানও তাই বলছে, বাঘ আছে মানে খাদ্য শৃঙ্খল ঠিক আছে, খাদ্য শৃঙ্খল ঠিক আছে মানে নদীতে জল আছে, গাছে ফল আছে, বাতাসে অক্সিজেন আছে। 2006 সালে আমরা ভয় পেয়েছিলাম, বক্সা বাঘ শূন্য। 2026 সালে আমরা গর্ব করে বলছি, উত্তরবঙ্গে বাঘ বাড়ছে। এই পরিবর্তন রাতারাতি আসেনি, এর পিছনে আছে একজন বনরক্ষীর রাত জাগা, একজন গ্রামবাসীর সিদ্ধান্ত, একজন বিজ্ঞানীর ক্যামেরা, আর আপনার আমার সচেতনতা। কিন্তু মনে রাখতে হবে, এই জয় ভঙ্গুর, একটা বুলেট, একটা রাস্তা, এক টুকরো প্লাস্টিক সব শেষ করে দিতে পারে। তাই আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমাদের ছেলেমেয়েরা যেন নিজের কানে গরু মারার রাতে সেই গর্জন শোনে আর বুক ফুলিয়ে বলে, আমাদের জঙ্গলে রাজা আছে, তাই আমাদের জঙ্গল বেঁচে আছে। কারণ রাজা থাকলে রাজ্য বাঁচে, বাঘ থাকলে উত্তর।

0: বঙ্গবাসী, জয় হোক বাঘের, জয় হোক অরণ্যের, জয় হোক আমাদের আগামীর।
1: উত্তরবঙ্গে বাঘের ইতিহাস, সংকট ও সংরক্ষণ, এ বিষয়ে বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ আলোচনা করলেন স্বরূপা মজুমদার হালদার। এবারের বিষয়ে উত্তরবঙ্গে অবলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী, এ বিষয়ে বলছেন স্বর্ণালী বিশ্বাস।
2: শ্রোতা বন্ধুরা, আপনার ঠাকুরদাকে জিজ্ঞেস করুন তো, ঠাকুরদা ছোটবেলায় মহানন্দার জঙ্গলে কি দেখেছ? উনি বলবেন, বাঘ দেখেছি, গন্ডার দেখেছি, হাতির পাল দেখেছি, আর রাতের বেলা একটা পাখি ডাকত, নাম ছিল পিঙ্গলা, এখন আর ডাকে না। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, পিঙ্গলা পাখি চেনো? ও মোবাইল খুলে গুগল করবে, কারণ ওর চোখ ওই পাখি দেখেনি, কান ওই ডাক শোনেনি। 1872 সালে ব্রিটিশ অফিসার অ্যালেন অক্টাভিয়ান হিউম দার্জিলিং পাহাড়ে একটা ছোট বাদামি পাখি ধরলেন, নাম দিলেন হিমালয়ান কুইল, পাহাড়ি বটের। তারপর 150 বছর কেটে গেল, আর কেউ ওকে দেখেনি। বিজ্ঞানীরা খাতায় লিখলেন পসিবলি এক্সটিংক্ট, সম্ভবত লুপ্ত। একটা গোটা প্রজাতি আমাদের চোখের সামনে থেকে মুছে গেল, কেউ কাঁদলো না, কাগজে খবর হলো না। উত্তরবঙ্গ শুধু চা বাগান আর পর্যটন না, এটা ইন্দো বর্মা বায়োডাইভার্সিটি হটস্পটের অংশ, পৃথিবীর 36টা হটস্পটের একটা। এখানে 10 কিলোমিটারের মধ্যে হিমালয়, তরাই, ডুয়ার্স, নদী, জলাভূমি সব আছে। তাই বাঘ, হাতি, গন্ডার, লালপান্ডা, গোল্ডেন ল্যাঙ্গুর, পেঙ্গোলিন সবাই ছিল, কিন্তু আমরা থাকতে দিচ্ছি না। আজকের আলেখ্য তাদের গল্প, যারা ছিল, যারা আছে মৃত্যুর কিনারায়, আর যারা আর কোনোদিন ফিরবে না। শুনুন, কারণ এই কান্না শোনার শেষ প্রজন্ম হয়তো আমরাই। এক্সটিংক্ট বা অবলুপ্ত মানে পৃথিবীর কোথাও আর একটিও বেঁচে নেই। উত্তরবঙ্গে এমন হতভাগা কারা? হিমালয়ান কোয়েল, ওফ্রিসিয়া সুপারসিলিওজা, শেষ দেখা 1876, নৈনিতালের কাছে। দার্জিলিং মুসুরি পাহাড়ে ছিল, ছোট, লাজু, ঘাসের মধ্যে লুকিয়ে থাকত। গোলাপি মাথাহাঁস, রোডোনেসা ক্যারিওফাইলেসিয়া, শেষ দেখা 1935, দার্জিলিং জেলার কোনো জলায়। গোলাপি মাথা, সুন্দর হাঁস, কেন গেল? জলাভূমি বুঝিয়ে ধানক্ষেত, ডিম চুরি ইত্যাদি কারণে। 1950-এ অবলুপ্ত ঘোষণা, মায়ানমারে 2006-এ গুজব উঠেছিল, আবার দেখা গেছে, ডিএনএ টেস্টে ভুল প্রমাণিত হল। ভারতীয় চিতা, অ্যানিনোনিক্স জুভাটাস ভেনাটিকাস, শেষ বন্য চিতা 1952, ছত্তিশগড়। উত্তরবঙ্গের ডুয়ার্সে 1800 সালে ছিল, ব্রিটিশ গেজেট বলেছে। 2022-এ আফ্রিকা থেকে চিতা এনে ছাড়া হয়েছে, কিন্তু সেটা আফ্রিকান চিতা, আমাদের এশিয়াটিক চিতা চিরতরে হারিয়ে গেল। পিগমি হক, পরকুলা সালভানিয়া, একসময় অবলুপ্ত ভাবা হয়েছিল, 1971-এ মানস ন্যাশনাল পার্কে আবার দেখা গেল, এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। উত্তরবঙ্গে জলদাপাড়ায় 1900 সালে ছিল, ঘাসবন কেটে চা বাগান হয়ে গেছে, 10 ইঞ্চি শুকর, পৃথিবীর সবচেয়ে ছোট। অবলুপ্তি মানে শুধু প্রাণী মরা না, ওর সাথে বেশ কিছু গাছ, পোকা, ব্যাকটেরিয়া, যারা ওর উপর নির্ভর করত, তারাও চলে যায়, একেই বলে কোএক্সিস্টেন্স। এবারে দেখেনি চরম বিপন্ন, আইসিইউতে যারা, ঘড়িয়াল গ্যাভিয়ালিস গঙ্গেটিকাস, লম্বা সরু ঠোঁট, মাছ খায়। 1940 সালে তিস্তা, তোর্ষা, জলঢাকায় 10,000-এর বেশি ছিল, আজ ভারতে 300-র কম। কেন? ডিম পাড়ার বালুচর ডুবে গেছে, মাছ ধরার জাল দম বন্ধ হয়ে মরে, বালি, খাদান, বাসা ভাঙে। বাঁচানোর চেষ্টা, কুচবিহারের রসিকবিলে ঘড়িয়াল রিয়ারিং সেন্টার, সেখানে এখন ডিম ফুটিয়ে ছাড়া হচ্ছে। বেঙ্গল ফ্লোরিকেন হুবারোপসিস বেঙ্গোলেন্সিস, উড়ন্ত ময়ূর, ঘাসবনের রাজা, পুরুষ পাখি লাফিয়ে মেয়েকে প্রেম নিবেদন করে। জলদাপাড়া বক্সার ঘাসবনে 1980-তে 500 ছিল, আজ 50-এর কম। কেন? এক, ঘাসবন জ্বালিয়ে দেওয়া গরু চড়ানোর জন্য, দুই, চা বাগানের সম্প্রসারণ, তিন, বিদ্যুতের তার উড়তে গিয়ে ধাক্কা। এলঙ্গেটেড টর্টোইস ইন্দো টেস্টিউট ইলনগাটা, হলুদ কচ্ছপ, মহানন্দা নেওড়া ভ্যালির জঙ্গলে একটা ডিম দিতে 15 বছর লাগে। কেন? চীনে সুপের জন্য পাচার 1 কেজি 50,000 টাকা। 2022-এ শিলিগুড়ি থেকে 300টা উদ্ধার হয়েছে। সমস্যা, কচ্ছপ 200 বছর বাঁচে, কিন্তু 20 বছরে বাচ্চা দেয় 5টা, তাই সংখ্যা বাড়ে না। পেঙ্গোলিন ম্যানিস ক্র্যাসিকোডেটা, বনরুই আঁশ দিয়ে ঢাকা, পিঁপড়ে খায়, উত্তরবঙ্গের সব জঙ্গলে আছে। কেন বিপন্ন? পৃথিবীর সবচেয়ে পাচার হওয়া স্তন্যপায়ী। আস ওষুধ চীনে 1 কেজি 1 লাখ। 2020 থেকে 2023 শিলিগুড়িতে 2 টন আঁশ ধরা পড়েছে, মানে 5,000 প্যাঙ্গোলিন মরেছে। একটা প্যাঙ্গোলিন বছরে 7 কোটি পিঁপড়ে খায়, ওনা থাকলে জঙ্গল ওই পোকায় ভরে যাবে। এনডেঞ্জার্ড বন্য পরিবেশে লুপ্ত হওয়ায় খুব বেশি ঝুঁকি। একশৃঙ্গ গন্ডার রাইনোসেরেস ইউনিকর্নিস 1905 সালে জলদাপাড়ায় 50টা ছিল, শিকার করে 1980-তে 20টা, এখন 300-র কিছু বেশি। কনজারভেশন সাকসেস, তবু কেন বিপন্ন? এক, জলদাপাড়া গরুমারা দুটো ছোট জায়গায় আবদ্ধ, রোগ হলে সব শেষ। দুই, চোরা শিকার, খড়গের দাম সোনার চেয়ে বেশি। তিন, ঘাসবন কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, বক্সা টাইগার রিজার্ভে 2000 সালে 30টা বাঘ ছিল, 2021-এ ক্যামেরা ট্র্যাপে 0, ফাংশনাল এক্সটিংক্ট। কেন? এক, শিকার কম, হরিণ বুনো শুকর ভুটানে চলে গেছে। দুই, রাস্তা রেল। তিন, হাতি করিডর ভেঙেছে। চার, চোরা শিকার। লাল পান্ডা আইলুরাস ফুলজেন্স, ফায়ারফক্স দার্জিলিংয়ের গর্ব, সিঙ্গালিলা নেওড়া ভ্যালিতে 250 থেকে 300টা। কেন বিপন্ন? এক, বাঁশ ফুল 50 বছর পরপর বাঁশ মরে যায়, খাওয়ার নেই। দুই, রাস্তা গাড়ি চাপা। তিন, চা বাগানের কুকুর মেরে ফেলে। পদ্মজা নাইটু জু দার্জিলিং পৃথিবীর সেরা রেড পান্ডা ব্রিডিং সেন্টার, এখান থেকে জঙ্গলে ছাড়া হচ্ছে। গোল্ডেন ল্যাঙ্গুর ট্র্যাকিপিথেকাস জি, সোনালি লোম কালো মুখ, পৃথিবীতে শুধু মানুষ ভুটান চিলাপাতা এগুলো জায়গাতেই রয়েছে, সংখ্যা 6,000, জলদাপাড়ায় 200। কেন? এক, রাস্তার গাছ কাটা হচ্ছে, ওরা তার দিয়ে পার হতে গিয়ে শক খায়। দুই, ঘর ছোট হয়ে যাচ্ছে। সমাধান, চিলাপাতায় ক্যানপো ব্রিজ, দড়ির সাঁকো, ল্যাঙ্গুর ওটা দিয়েই পার হয়। এশীয় হাতি এলিফাস ম্যাক্সিমাস, উত্তরবঙ্গে 500-র বেশি, কিন্তু ভালনারেবল। কেন? এক, ট্রেনে কাটা 2004-23 প্রচুর হাতি মরেছে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার লাইনে। দুই, খাওয়ার কম, জঙ্গলে খাওয়ার নেই, ধান খেতে নামে ওরা, মানুষ হাতি সংঘর্ষ হয়। তিন, করিডর বন্ধ, আশা প্ল্যান বি, রেললাইনে মৌমাছির আওয়াজ বাজানো হয়, হাতি ভয়ে আসে না। 202 থেকে মৃত্যু 80% কম। কেন হারাচ্ছি? 5টা ঘাতক, আবাস ধ্বংস হ্যাবিটাট লস। 1930 থেকে 2020 উত্তরবঙ্গে 40% জঙ্গল কমেছে, চা বাগান রিসর্ট রাস্তা জনবসতির নামে। একটা বাঘের 50 বর্গ কিলোমিটার লাগে, আমরা দিচ্ছি 5 বর্গ কিলোমিটার, ও বাঁচবে কি করে? চোরা শিকার ও পাচার শিলিগুড়ি গেটওয়ে, যেখান থেকে নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার চীন সব দিকে যাওয়া যায়। টোকা গেকো 10 লাখ, টিয়া পাখি 5,000, হাতির দাঁত কোটি টাকা। জলবায়ু বদল, তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়েছে, নেওড়া ভ্যালি রডোডেন্ড্রন আগে ফুটছে, লালপান্ডার বাচ্চা হওয়ার সময় বদলে যাচ্ছে। বৃষ্টি অনিয়মিত হচ্ছে, 2023-এ তিস্তা ফ্ল্যাশ ফ্লাড ঘড়িয়ালের শেষ বাসাটিও ধুয়ে দিল। আক্রমণকারী প্রজাতি ইনভ্যাসিভ স্পেসিস, মিকানিয়া লতা পার্থেনিয়াম জঙ্গল ঢেকে দিচ্ছে, হরিণ ঘাস খেতে পাচ্ছে না, হরিণ না থাকলে বাঘ কি খাবে? আইন ও প্রযুক্তি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, স্কেডিউল 1, প্রাণী বাঘ হাতি প্যাঙ্গোলিন মারলে 7 বছর জেল, ক্যামেরা ট্র্যাপ এবং এআই, বক্সায় 400 ক্যামেরা, বাঘ ঢুকলেই মোবাইলে অ্যালার্ট, রেডিও কলার, হাতির গলায় জিপিএস, গ্রামে ঢোকার 1 ঘন্টা আগে SMS, এলিফ্যান্ট অ্যালার্ট অ্যাপ শিলিগুড়িতে চালু, আবাস জোড়া লাগানো করিডর, ক্যানপো ব্রিজ আন্ডারপাস, এলিফ্যান্ট আন্ডারপাস NH-31D-তে 5টা বানানো হয়েছে, হাতি চিতা ল্যাঙ্গুর এখন নিরাপদে পার হয়, ট্রান্সবাউন্ডারি কনজারভেশন, ভারত ভুটান নেপাল মিলে কাঞ্চনজঙ্ঘা ল্যান্ডস্কেপ, বাঘ লাল পান্ডা এখন ঘুরতে পারে সেখানে অনায়াসে, ইকো ডেভেলপমেন্ট কমিটি জলদাপাড়ার গ্রামে জঙ্গল পাহারা দেয়, বদলে সোলার লাইট ক্যাশ পায়, চোরা শিকার 90% কমে গিয়েছে, হোমস্টে লাটাগুড়ি সীশামারা পর্যটক এলে বাঘ মরার চেয়ে বাঁচিয়ে রাখলে লাভ বেশি, গ্রামবাসী সেটা এখন বুঝেছে, হুলা পার্টি মশাল নিয়ে হাতি তাড়ানো, 200 যুবক হাতি মানুষ দুজনেই বাঁচে, বন্যপ্রাণী সংরক্ষণে আমরা কি করব? 1. বন্যপ্রাণী কোনোভাবেই কিনব না। 2. চোরা শিকার দেখলে 1926 টোল ফ্রি নম্বরে ফোন করব। 3. যেখানে সেখানে প্লাস্টিক ফেলব না, মহানন্দায় মরা হাতির পেটে প্রচুর প্লাস্টিক পাওয়া গেছে। 4. রাতে গাড়ি আস্তে চালাবো, করিডরে 40 কিলোমিটার পার ঘন্টা গাড়ি চালাতে হবে। 5. প্রচুর গাছ লাগাতে হবে, গাছ লাগালে পাখিরা গাছে ফিরবে। 6. বাচ্চাকে চিড়িয়াখানা নয় জঙ্গল দেখাবো। 7. সোশ্যাল মিডিয়ায় লাল পান্ডার ছবি এবং লোকেশন দেব না, চোরা শিকারীরা খোঁজ পাবে না। শ্রোতা বন্ধুরা, একটা গল্প দিয়ে শেষ করি। আফ্রিকায় একটা কথা আছে, ওয়েন দ্য লাস্ট ট্রি ইজ কাট, ওয়েন দ্য লাস্ট ফিশ ইজ কট, দ্য লাস্ট রিভার ইজ পয়জন্ড, ইউ উইল রিয়েলাইজ ইউ ক্যান নট ইট মানি। শেষ গাছ কাটা হলে, শেষ মাছ ধরা হলে, শেষ নদী বিষ হলে বুঝবেন টাকা খাওয়া যায় না। উত্তরবঙ্গের জঙ্গলে এখনো রাতে হুলুক গিবন ডাকে, এখনো ভোরে ধনেশ পাখি উড়ে যায়, এখনো তিস্তার চরে গোল্ডেন ল্যাঙ্গুর রোদ পোহায়। কিন্তু কতদিন? আমার মেয়ে 5 বছরের, ওকে আমি বক্সা নিয়ে গিয়েছিলাম, সারাদিন পরে একটা ময়ূর দেখল, ওর চোখ চকচক করে উঠল, বলল মা বাঘ দেখব না? আমি মিথ্যে বললাম, আজ ঘুমিয়ে আছে মা, আসলে বাঘ নেই, আমি চাই না 20 বছর পর ওর মেয়ে আমাকে জিজ্ঞেস করুক, দিদা হাতি কেমন ছিল, আর আমি যেন মিথ্যে না বলি, বইয়ে ছবি আছে দিদি দেখে নাও। প্রজাতি বাঁচানো মানে শুধু পশু বাঁচানো নয়, ওটা আমাদের শেকড় বাঁচানো, বাঘ না থাকলে জঙ্গল বাঁচবে না, জঙ্গল না থাকলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে চা বাগান ধান ক্ষেত তিস্তা সব শুকিয়ে যাবে, শেষে শিলিগুড়ি শহরটাও মরুভূমি হবে। আমরা কি সত্যি এত বোকা? আসুন শপথ করি, আর একটাও প্রজাতি আমাদের চোখের সামনে হারাতে দেব না, হিমালয়ান কোয়েলকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু লাল পান্ডাকে পারবো, ঘড়িয়ালকে পারবো, বাঘকে পারবো, কারণ ওরা কথা বলতে পারে না, ওদের হয়ে আমাদেরই বলতে হবে, ওরা ভোট দিতে পারে না, ওদের হয়ে আমাদেরই লড়তে হবে, বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের তথ্য দিতে টোল ফ্রি 1926 নম্বরে ফোন করুন, আপনার তথ্য সম্পূর্ণভাবে গোপন রাখা হবে।
1: বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কথিকা, উত্তরবঙ্গের অবলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী, এ বিষয়ে বললেন স্বর্ণালী বিশ্বাস। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিলও আজ পাশ হয়েছে রাজ্যসভায়। আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনের বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must

0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাই সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। কোনো মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
1: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ ইট ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য আনফেয়ার মিন্স, হি কুড নট স্পিক এ ওয়ার্ড অ্যাবাউট দ্য প্রভিশনস ইন দ্য বিল। He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। ১৯৭১ সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা এবং দুটিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। ১৯৩৫ সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দে মাতরম স্তোত্রকে দুটি অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলিবর্ষণে ৪০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার ভোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত ২৭ জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির

0: উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পন্থাপদ্ধতি নিয়ে তাঁর আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও তিনটি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিওয়াচ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতী চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইল টিন ফায়ার্সকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ চারে জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজিতে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার পাল সিং তুর ও সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। পরীক্ষার দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নীলিমা সেন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন নীলিমা সেনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, বলতে বলতে একটি ফোন চলে এসেছে, আগে ফোনটি ধরে নিচ্ছি। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদাভাই।
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকাদি, বলুন,
1: হ্যাঁ
0: আমাদের সঙ্গে আপনার এর আগেও কথা হয়েছে।
1: হ্যাঁ, নিশ্চয়
0: আমাদের
1: নিশ্চয়।
0: আমাদের যেহেতু আজকে গুরু পূর্ণিমা,
1: হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ হ্যাঁ
0: এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয়ও কিন্তু একই, একটু
1: হ্যাঁ
0: শিরোনামটা আলাদা, স্মরণে মননে আমাদের গুরুজনেরা,
1: গুরু।
0: গুরু।
1: হ্যাঁ
0: বিষয়টি
1: হ্যাঁ
0: আপনি গত আমাদের যে আনন্দধারা অনুষ্ঠান, বিকেলের
1: হ্যাঁ
0: অনুষ্ঠানে আপনি
1: হ্যাঁ
0: গুরু পূর্ণিমার যে
1: হ্যাঁ
0: পৌরাণিক
1: আমি
0: তাৎপর্যটা সেইটা ব্যাখ্যা
1: হ্যাঁ হ্যাঁ
0: করেছিলেন।
1: সেটা ব্যাখ্যা করেছিলাম।
0: এখন আপনার
1: হ্যাঁ
0: কাছ থেকে যেটা জানতে চাইবো, যে আপনার জীবনে গুরুদের অবদান কতখানি বা কেমন?
1: হ্যাঁ, দেখুন, সত্যি গুরু সবার প্রথমে। হ্যাঁ, আমার মা বাবা সবার প্রথমে। তো মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা ছোটবেলা থেকে পেয়েছি, হ্যাঁ, মানে যে পথটা দেখিয়েছিলেন, হ্যাঁ, আমরা এখনো সেই পথ অবলম্বন করে চলছি। এবং তার পরবর্তীতে স্কুলে যখন ভর্তি হয়েছি, শিক্ষাগুরু হিসাবে অনেক গুরু পেয়েছি। এবং আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, যার কথা আজকের দিনে না বললেই নয়। হ্যাঁ, তিনি ছিলেন আমাদের বাংলার শিক্ষক সুকুমার রায়। এই কারণেই বলছি, তিনি সব সময় এতটাই, মানে পড়াশোনা তো করাতেনই, হ্যাঁ, এত সুন্দর করে যে কোনো বিষয় বোঝাতেন। এবং তার সঙ্গে উনি গান গেয়ে গেয়ে এবং অনেক তথ্য, অনেক কিছু, মানে আমাদেরকে শেখাতেন। আর একটা কথা উনি সব সময় বলতেন, হ্যাঁ, সেটা মানে আজ পর্যন্ত এখনো আমার মনে আছে। এবং যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমার এই কথাগুলো মাস্টারমশাইয়ের মনে থাকবে। তিনি একটা কথা বারবার বলতেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো দেখুন, এই কথাটার অর্থ সত্যিই তাই। আমরা যদি সকলের সঙ্গে ভালোভাবে মিশতে পারি, সকলের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি, তাহলেই আমরা কিন্তু প্রকৃত বন্ধু হতে পারবো। এখন যেমন দেখুন, আপনাদের এই রেডিও স্টেশনের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি। এবং আপনাদের সঙ্গে যে আন্তরিকতা, যে ব্যবহার আমি পাই প্রত্যেকটা উপস্থাপক উপস্থাপিকার কাছ থেকে, সত্যি আমার চলার পথের পাশেও হিসাবে আমি এই আর শিক্ষা অনেক আপনারা দেন। আপনাদের কাছ থেকে অনেক শিক্ষামূলক অনুষ্ঠান শুনি এবং সেগুলো শুনে সমৃদ্ধ হই। এবং অনেক শ্রোতা বন্ধুদেরও মন্তব্য বক্তব্য শুনি, সেগুলো শুনেও আমি কিন্তু অনেকটাই সমৃদ্ধ হই। সকলেই খুব সুন্দর সুচিন্তিত মতামত আপনাদের অনুষ্ঠানে বার্তা হিসাবে দেন। তো সত্যি আজকের দিনে আমি আবারও সেই সমস্ত গুরুদের চরণে শতকোটি প্রণাম জানাই, যে সমস্ত গুরুরা আমার জীবনে রয়েছেন। এখন আমি দীক্ষা নিয়েছি, আমার দীক্ষা গুরু হয়েছেন, তিনি আমাকে পথ দেখাচ্ছেন, সেই পথেই আমি চলছি। আর মতন গুরু আর কেউ হয় না। তাই আমার সবার কাছে অনুরোধ, নিজের মা বাবাকে যত্নে রাখুন, যত্ন করুন, তাহলে আমাদের এইভাবে চারিদিকে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না। এইটুকুনি হোক আজকের দিনে আমাদের সকলের অঙ্গীকার।
0: একেবারেই তাই। খুব ভালো থাকবেন অম্বিকাদি।
1: হ্যাঁ, ভালো থাকবেন।

0: Ja.
1: শ্রোতা বন্ধুরা, আরেকটি ফোন এসে গেছে, আগে দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
0: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
1: পূর্ব বর্ধমান থেকে
0: হ্যাঁ হ্যাঁ প্রবীর কুমার মণ্ডল।
1: প্রবীরবাবু বলুন।
0: হ্যাঁ দাদা ভাই দেখুন, একটা গান আছে, গুরু না ভজিময় সন্ধ্যা সকালে, এই যে গানটা সত্যি করেই মানে বাবা আমার প্রথম গুরু, বাবা আর মা তাকে আমার শতকোটি প্রণাম, তাদের জন্য আমি আজকে এই ভূমিষ্ঠ হয়ে আজ কিন্তু আপনার সাথে কথা বলছি। তারপরেই আপনি আরেক গুরু, কারণ আপনারা যে টপিক গুলো দেন তার তার বলার জন্য, সেটার জন্য আপনারাও কিন্তু আমাদের গুরু দাদা ভাই, আপনাদেরকে
1: না না
0: অনেকগুলো
1: না, একেবারেই
0: ধন্যবাদ।
1: একেবারেই নয়। আপনারা আপনারা সবাই খুব ভালো বলতে পারেন,
0: না না না
1: আমরা হয়তো
0: অবশ্যই
1: একটু যোগাযোগটা তৈরি করে দিতে পারি, এই এইটুকুনি।
0: একেবারে দাদা
1: হ্যাঁ
0: ভাই, এই যোগাযোগটাই কে করে দেয় দাদা ভাই, এইটাই তো আমার কাছে, আপনি অজস্র ধন্যবাদ দাদা ভাই। এই যে মাধ্যমটা, এই মাধ্যমটাই তো আমার কাছে বিরাট ব্যাপার দাদা ভাই, আর তো কেউ করতে পারে না। তো এরপরে হচ্ছে আমার মাস্টারমশাই একজন ছিলেন অবনীভূষণ চট্টোপাধ্যায়, হেড মাস্টারমশাই, উনি আমাকে বলেছিলেন যে প্রবীর তুই পারবি না। হ্যাঁ তো আমি তাকে সত্যি করেই দেখিয়েছিলাম, উনি মারা গেছেন দাদা ভাই, কিন্তু তাকে আমি দেখিয়েছিলাম যে আমি জিরো থেকে হিরো হতে পেরেছি। উনিও বলে গেছেন যে তোর কাছে আমি সত্যি এখনো আমার শেখার কিছু বাকি রয়ে গেল রে। তো সেই কথাগুলো আমি তার কাছ থেকে গুরু বাক্যর মতন পেয়েছিলাম দাদা ভাই। হ্যাঁ এবং আরেকজন গুরু আমার ছিলেন, সে হচ্ছে আমার শ্বশুর মশাই, উনিও আমাকে পথ প্রদর্শক শিখিয়ে গেছে। উনি বলেছেন কারুর সাথে মানে কোনো কটু কথা বলবে না, কটু কথার মধ্যে যাবে না, কোনো ঝগড়ার মধ্যে যাবে না, হ্যাঁ এবং ভালো মতন চলবে। হ্যাঁ এই যে শিক্ষাটা, মানে টাকা পয়সা মানুষের কাছে অনেক আছে, অনেক থাকবে, কিন্তু এই যে বাক্যগুলো, এইগুলোই কিন্তু গুরুর বাক্য এবং প্রবাদ বাক্য, আজ অব্দি আমি ওই মাথায় করে নিয়ে চলছি এবং সেইভাবেই মানুষের সাথে মিশি। এই আপনাদের সাথেও কথা বললাম, হ্যাঁ এইটুকু বলে শেষ করলাম দাদা ভাই, ভালো থাকবেন,
1: ঠিক
0: সুস্থ
1: ঠিক
0: থাকবেন।
1: ঠিক ঠিক প্রবীরবাবু, খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
1: শ্রোতা বন্ধুরা, আমাদের দুজন নিয়মিত শ্রোতা ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা থেকে এবং বীরভূম থেকে ফোন এসে গেছে, এবারে দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো,
0: হ্যাঁ নমস্তে দাদা,
1: হ্যাঁ কে বলছেন?
0: আমি সুমন মেহরি বলছি, ত্রিপুরা আগরতলা থেকে।
1: ত্রিপুরা আগরতলা থেকে সুমন মুহুরি,
0: একদম
1: বলুন সুমন বাবু।
0: ভালো আছেন? ভালো আছেন দাদা ভাই,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মানে নিয়মিত শ্রোতা, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে।
1: আমাদের আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের
0: হ্যাঁ
1: আজকের বিষয় স্মরণে মননে আমাদের গুরু। আপনার জীবনে যদি কেউ এমন থাকেন যিনি আপনার
0: আমার গুরু,
1: পথপ্রদর্শক।
0: আমার গুরু হচ্ছে যে আমাকে একজন শিক্ষক ছিলেন, একজন ম্যাডাম ছিলেন, উনি আমাকে ছোট থেকে পড়াশোনা করা মানে টিউশন করতাম তার কাছে, খুবই ভালোভাবে পড়াতেন, তো উনি আমার গুরুদেব ছিলেন। আর গুরু নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি বলবো যে গুরু আমাদের জীবনে পথপ্রদর্শক, তারা শুধু শিক্ষা দেন না, বরং সঠিক পথ চিনতে এবং ভালো মানুষ হতেও এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।
1: একেবারেই তাই,
0: একজন সত্যিকারের গুরু শিষ্যের অভিজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুদের উপদেশ ও শিক্ষা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। তাই গুরুদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য।
1: অবশ্যই অবশ্যই
0: কতটুকু
1: অবশ্যই,
0: বললাম দাদা ভাই?
1: খুব ভালো থাকবেন সুমন বাবু, আবারও আমাদের
0: হ্যাঁ
1: সঙ্গে যোগাযোগ করবেন এভাবে।
0: অবশ্যই,
1: ঠিক
0: শুভরাত্রি দাদা ভাই।
1: ঠিক ঠিক নমস্কার। শ্রোতা বন্ধুরা, আবারও একটি ফোন এসেছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?

0: হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি, কৃষ্ণমোহন মুরাসিং।
1: কৃষ্ণমোহন?
0: মুরাসিং ত্রিপুরা থেকে বলছি স্যার।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ভালো আছেন স্যার?
1: হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন?
0: হ্যাঁ, আমার বন্ধু তো ফোন করলো কিছুক্ষণ আগে, আমরা সব সময় ফোন করি স্যার আপনার দুজনে।
1: আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলছি, আমাদের আজকের বিষয় কৃষ্ণমোহন বাবু, আমাদের
0: হ্যাঁ
1: আজকের
0: বলুন।
1: বিষয় স্মরণে মননে আমাদের গুরু। আপনার
0: দেখো
1: জীবনে,
0: আপনার,
1: আপনার জীবনে আপনাদের শিক্ষক, আপনার পিতামাতা শিক্ষকের থেকে কেমন কি শিক্ষা পেয়েছেন তাদের জীবনের আলোক?
0: দেখো আজকে সময় উপযোগে আপনি টপিকটা রাখবেন। আজকে গুরু তো মাতা, গুরু পিতা, গুরু গুরু পায়, তারপরেও আমাদের গুরু তো আছে। হ্যাঁ, গুরু কৃপা ছাড়া আমরা তো সনাতনী, আমরা সনাতনী ধর্ম যারা করি, আমার তো গুরু তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার। হ্যাঁ, এই গুরুটা সমাজে আজকে গুরু পূর্ণিমা ভালো একটা টপিক রাখলেন। আমি আশা করব আকাশবাণী শিলিগুড়ি এভাবে আরো ভালো ভালো টপিক রাখবেন, এটাই বলছিল আর কি স্যার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো
1: খুব ভালো থাকবেন
0: গুরু,
1: কৃষ্ণমোহন বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন।
0: হ্যাঁ হ্যাঁ এই তো গুরু, আমরা মাতা গুরু তো পিতা গুরু, এরপর তো আমাদের গুরু একটা থাকে। আজকে এই গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে যে যেভাবে পারি আমরা সেবা করি। হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক
0: কেবল পূজা করি, কেবল একটু সামর্থ্য অনুযায়ী কেউ নতুন কাপড় টাপড় নিয়েও দেয়। আমাদের আদিবাসী সমাজ, আমি তো ত্রিপুরা থেকে এলেও আমি আদিবাসী বন্ধু, কেমন?
1: আচ্ছা
0: হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা গুরু পূজা করি, আবার দুর্গা দেই। আমাদের সনাতনী মতে আমরা হিন্দু ধর্মতে আমরা আছি, আমরা ত্রিপুরাতে আদিবাসী, আমরা হিন্দু ধর্মতে, আমরা আমাদের যা যা করণীয় আমরা আজকে দিনে আমরা করি আর কি গুরুদেরকে।
1: ঠিক ঠিক, খুব ভালো থাকবেন কৃষ্ণমোহন বাবু, খুব
0: হ্যাঁ
1: ভালো থাকবেন।
0: ঠিক আছে,
1: নমস্কার।
0: আমরা সবসময় ফোন করি স্যার।
1: ঠিক
0: হ্যাঁ
1: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এই বিশেষ দিনে, গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে, আমরা কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয় স্মরণে মননে আমাদের গুরু। গুরু কিন্তু গু অর্থাৎ অন্ধকার এবং রু অর্থাৎ পরিত্রাতা, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই কিন্তু আমাদের গুরু। এই গুরু কিন্তু কোনো জাতি ধর্ম বা বর্ণের বাঁধ মানে না। আমরা জানি যে সমস্ত সমাজে, সমস্ত ধর্মেই কিন্তু গুরুর অবদান অনস্বীকার্য। আমরা সঙ্গীত জগতে দিকে যদি একটু তাকাই, আমরা দেখব অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরা রয়েছেন, তাদেরকে গুরু করে আমাদের সঙ্গীত জগৎ এগিয়ে গেছে। উস্তাদ বিসমিল্লা খান নাম আমরা জানি, আলাউদ্দিন খানের নাম আমরা জানি, এরকম বহু মানুষ। আমরা আরেকজনকে রয়েছেন দেখে নিই। নমস্কার, কে বলছেন? কোনো কারণে আমরা ফোনটাকে

हेलो। हेलो, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, যিনি ফোন করছেন তাকে অনুরোধ করব তিনি যেন আরও একবার ফোনটাকে কেটে করেন। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা ফোনটাকে ধরতে পারছি না। যে কথা বলছিলাম, যে যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে পরিত্রাণ করে নিয়ে যান, তিনিই আমাদের গুরু। তো এই যে গুরু করণ বা এই গুরু, এই বিষয়টি কিন্তু আমাদের ভারতবর্ষে এক চিরন্তন

নির্যাতনী প্রথা এবং সমস্ত মানব সম্প্রদায়ের সমস্ত কিছুর মধ্যেই কিন্তু রয়েছে এই গরুকরণ। যান্ত্রিক গোলযোগের দরুন আমরা আমাদের বিভিন্ন প্রান্ত থেকে যে আসা ফোন আমরা এই মুহূর্তে ধরতে পারছি না, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আবারও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের এই যান্ত্রিক গোলযোগকে ঠিক করার জন্য। তার আগে এটা ঠিক হতে হতেই আমরা শুনে নিচ্ছি একটি গান, খাত ছায়াছবি থেকে শিল্পী অরিজিৎ সিং।

0: শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের আজকের বিষয় স্মরণে মননে আমাদের গুরু। যান্ত্রিক গোলযোগের দরুন মাঝে কিছুক্ষণ আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলতে পারিনি। আপনারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন। আমাদের যান্ত্রিক গোলযোগ এখন ঠিক হয়েছে, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে আপনারা ফোন করে আপনারা জানাতে পারেন আপনাদের জীবনে যিনি গুরু রূপে শৈশব থেকে আপনাদের আলোকবর্তিকা হয়ে আপনাদের জীবনকে ধন্য করেছেন, কৃতকৃতার্থ করেছেন, এমন মানুষদের স্মৃতিতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানকে সাজিয়ে তুলব। আপনারা ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে, আবারও জানাচ্ছি 9434076705। নমস্কার, কে বলছেন?
1: আমি মেডিকেল থেকে বলছি।
0: আপনি একটু আপনার রেডিও সেটটাকে আপনার একটু দূরে নিয়ে যান।
1: দূরে করলাম।
0: হ্যাঁ, এবার বলুন।
1: হ্যাঁ, মেডিকেল থেকে বলছি, শিলিগুড়ি।
0: হ্যাঁ বলুন।
1: মানে আজকে
0: আপনার নাম?
1: বিজ্ঞপ্তিটা খুবই ভালো,
0: বাবন
1: ভট্টাচার্য।
0: আবার বলুন।
1: হ্যাঁ, বাবন ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বাবন বাবু।
1: আজকের বিষয়টা খুবই ভালো।
0: হ্যাঁ,
1: গুরুর মাধ্যমে এমনি আদর্শ শত দেখতে গেলে বাবা মাই আসল গুরু।
0: নিশ্চয়ই। আপনার জীবনে আপনার গুরুর স্থান কেমন, শিক্ষক শৈশব থেকে কেমন পেয়েছেন?
1: হ্যাঁ, গুরু তো ছিল।
0: বাবন বাবু, আপনার রেডিও সেট, আপনার রেডিও সেটটা
1: যোগ্যতা পর্যন্ত।
0: বাবন বাবু, আপনার রেডিও সেটটাকে দূরে নিয়ে যান, কথা ইকো হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা ঠিক করে। আপনি দূরে আসুন। হ্যাঁ দূরে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, মানে শিক্ষার যোগ্যতা ঠিক থেকে গুরু তো ছিলই।
0: হ্যাঁ, এমন কোন স্যারেদের নাম আপনার মনে পড়ছে, শিক্ষকদের নাম মনে পড়ছে?
1: হ্যাঁ, নবীন মানে, শঙ্কর মানে।
0: আচ্ছা, কোন স্কুলে পড়তেন আপনি?
1: আমি ওই যে এখানে গ্রামে ওই রানীডাঙ্গায় পড়তাম, কালারাম স্কুলে।
0: আচ্ছা, কালারাম স্কুল, বহু পুরনো স্কুল। হ্যাঁ বলুন।
1: ওখানে এখন তো অনেক উচ্চ মানের হয়ে গেছে, তিনতলা হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখন তো মানে উন্নত পর্যায়ে চলে গেছে।
0: ঠিক, এখন তো স্কুলে অডিটোরিয়াম হয়েছে
1: একটা। তাও ওনাদের এখন মনে রেখেছি, মনে।
0: ঠিক, রানীডাঙ্গা তাই তো?
1: হ্যাঁ, রানীডাঙ্গা কালারাম স্কুল।
0: আপনাদের ওই স্কুলটা সম্ভবত গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: ঠিক ঠিক, বলুন।
1: হ্যাঁ, আপনাদের বিয়েটা, আজকের বিয়েটা খুব ভালো, গুরু পূর্ণিমার দিনে। হ্যাঁ, খুব ভালো লাগে।
0: ঠিক ঠিক, খুব ভালো থাকবেন বাবন বাবু, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
1: হ্যাঁ, আপনারা সবাই।

0: থাকবেন, আমি ওখানে আপনাদের সেন্টারে ফোন করি তো।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এভাবে যোগাযোগ করবেন, আমাদের বিভিন্ন সময়
0: সবাই ভালো
1: অনুষ্ঠান
0: থাকেন।
1: হয়। ঠিক ঠিক ঠিক আছে, ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের জীবনে যে গুরুর স্থান এবং গুরুর আলোক শিখায় আপনারা কীভাবে আলোকিত হয়েছেন, এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন আমাদের স্টুডিওতে 9434076705 এই নম্বরে। আবারও জানাচ্ছি ফোন নম্বরটি 9434076705। আমরা শুনে নেব এবারে শ্রেয়া ঘোষালের কণ্ঠে মানব জবিন ছায়াছবি থেকে এই গানটি। তার আগে একটি ফোন দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
1: কেমন আছেন দিদি?
2: আচ্ছা, ভালোই আছি।
1: হ্যাঁ,
2: আজকে বিষয়টা ভীষণ ভালো, ভীষণ ভালো।
1: বলুন।
2: আমি আমার প্রথম গুরু আমার মাতা পিতা, তারপর শিক্ষক শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা।
1: হ্যাঁ,
2: আর আমার সময় শিক্ষক শিক্ষিকারা এত স্নেহপরায়ণ ছিলেন, মানে ভাবা যায় না, তারা যেমন ভালোবাসতেন, শাসন করতেন
1: কোন স্কুলে
2: তেমন।
1: পড়তেন আপনি?
2: আমি, হ্যাঁ, আমি স্কুলে পড়েছি, কলেজে
1: হ্যাঁ,
2: পড়েছি।
1: কোন স্কুলে পড়তেন?
2: আমি রায়গঞ্জ।
1: আচ্ছা,
2: আর
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: কলেজের স্যাররাও ভালো ছিলেন, মনে আছে কয়েকজনের নাম। আমার তো বয়স এখন 75।
1: হ্যাঁ, নাম একটু নামগুলো জানাবেন।
2: আমার স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন মুক্তিপ্রদা সরকার,
1: আচ্ছা,
2: তারপরে মীরা দিদিমণি ছিলেন, লাবণ্য দিদিমণি ছিলেন,
1: বাহ,
2: সুমন্ত ছিলেন।
1: ঠিক
2: তারপরে
1: ঠিক
2: এখন অত মনে করতে পারি না এই মুহূর্তে, আর কি মনে
1: ঠিক
2: হয়
1: ঠিক
2: সব।
1: ঠিক আছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও আপনার মতো, আমরাও সকলে আপনাদের যে শ্রদ্ধেয় শিক্ষিক শিক্ষিকা শিক্ষক সকলকে প্রণাম জানাই। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন অঞ্জলি দি।
2: মনে হয় সবার
1: ঠিক ঠিক ঠিক,
2: ভালোবাসা একটা
1: সেই
2: আলাদা।
1: একেবারেই একেবারেই। সকলকে প্রণাম জানাই, আবারও ফোন করবেন, আমাদের সময় প্রায় শেষ, আবার যোগাযোগ করবেন। নমস্কার। শ্রোতা বন্ধুরা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম মানব জমিন।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন মনের জানালা। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: damage. At the ongoing Commonwealth Games in Glasgow, Scotland, 9 Indian boxers have assured medals for the country after sealing semi-final berths. 5 pugilists, including Arundhati Chaudhary in women's 70kg, Sakshi Chaudhary in women's 51kg, Sachin Sehwag in men's 60kg, Ankush Panghal in men's 80kg semi-finals, and Narinder Barwal in men's 90+ kg categories registered victories today. India's overall medal tally currently stands at 12, comprising 2 gold, 7 silver and 3 bronze. And that's the end of this news bulletin.
1: Akashbani Shiliguri, Abhawar Purbabhash. Alipur Abhawar Dattur Theke Prapto Agami 4 August Porjonto Abhawar Purbabhashe Janano Hoyeche. হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় এবং অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিং জেলার বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। 6:25 কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, দৃষ্টিহীনতার কারণ এ নিয়ে বলবেন ডক্টর জি সি দাস। 6:35 ভাওয়াইয়া শিল্পী স্বপ্না রায়। 6:45 রবীন্দ্রসঙ্গীত সাগর সেনের কণ্ঠে। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুলগীতি শিল্পী পুরবী দত্ত। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল শিল্পী পণ্ডিত অজয় পোহাঙ্কার। 10:00 আমার গ্রাম আমার দেশ। 10:20 অতুল প্রসাদের গান শিল্পী সন্তোষ সেনগুপ্ত। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠানে এনসিইআরটি 10:30। কিছু কথা কিছু গান সকাল 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় দশম শ্রেণীর ইতিহাস। বেলা 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। দুপুর 3:00 বিশেষ অনুষ্ঠান সৃজনী। 3:30 যুব অনুষ্ঠান। বিকেল 4:00 সন্দেশ টু সোলজার্স, জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বিকেল 5:00। 5:30 লাইভ ফোন ইন আনন্দধারায়। 6:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠোর সুর। 6:40 ভাওয়াইয়া শিল্পী প্রমিতা সরকার। 8:00 লাইভ ফোন ইন ছায়াছবির গান। 8:15 সংসদ সমীক্ষা। 8:30 আধুনিক গান শিল্পী মান্না দে। 9:15 গজল আবিদা পারভিনের কণ্ঠে। 9:30 লাইভ ফোন ইন গানে গানে 10:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদে প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি। জয় হিন্দ।